কিন্তু সেই মুহূর্তকালের প্রথম পরিচয়টুকু কখনো ভুলব না। এবারে দুটি গান, ভালোবেসে সখী এবং তারপর বিপুল তরঙ্গরে, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। শুনছেন বনমানি কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা। সেই ঝর্ণা কোন নদীর সঙ্গে কোথায় গেছে জানি নে, কিন্তু সেই মুহূর্তকালের প্রথম পরিচয়টুকু কখনো ভুলব না। হিমালয় গিরিপথ চলেছিনু কবে বাল্যকালে মনে পড়ে। দুর্যটির তাণ্ডবের ডমরুর তালে যেন গিরি পিছে গিরি উঠিছে নামিছে বারে বারে। তমঘন অরণ্যের তল হতে মেঘের মাঝারে ধরার ইঙ্গিত যেথা স্তব্ধ রহে শূন্যে অবলীন। তুষার নিরুদ্ধ বাণী বর্ণহীন বর্ণনাবিহীন সেদিন বৈশাখ মাস। খণ্ড খণ্ড শস্য ক্ষেত্র স্তরে রৌদ্রবর্ণ ফুল, মেঘের কোমল ছায়া তারই পরে যেন স্নিগ্ধ আকাশের ক্ষণে ক্ষণে নিচে নেমে এসে ধরণীর কানে কানে প্রশংসার বাক্য ভালোবেসে। সেই দিন দেখেছিনু নিবিড় বিস্ময় মুগ্ধ চোখে চঞ্চল নির্ঝর ধারা গুহা হতে বাহিরি আলোকে আপনাতে আপনি চকিত যেন কবি বাল্মীকির উচ্ছ্বসিত অনুষ্টুপ। স্বর্গে যেন সুরসুন্দরীর প্রথম যৌবন উল্লাস, নূপুরের প্রথম ঝংকার, আপনার পরিচয়ে নিঃসীম বিস্ময়, আপনার আপনারই রহস্যের পিছে পিছে উৎসুক চরণে অশ্রান্ত সন্ধান, সেই ছবিখানি রহিল স্মরণে চিরদিন মনো মাঝে। এবারেও পরপর দুটি গান, দাঁড়িয়ে আছো তুমি আমার এবং তারপরে হৃদয়ে বাসনা পূর্ণ হলো। হৃদয়ে বাসনা পূর্ণ হলো গানটি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

107 এফএম রেনবোয় শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। এই অনুষ্ঠান সকাল ছটা পর্যন্ত, এরপরে সকাল ছটায় শুনবেন ভোরাই। আজকের ভোরাই এর উপস্থাপনায় রমাপত পাহাড়ি। যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন সকলকে স্বাগত। কিছুটা আগেই, সময়ের কিছুটা আগেই আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। তবে আরও কিছুটা সময় বাকি রয়েছে অনুষ্ঠান সম্পূর্ণ হতে। বনবাণী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা হাসির পাথেয় শুনছেন। আপনারই রহস্যের পিছে পিছে উৎসুক চরণে অশ্রান্ত সন্ধান, সেই ছবিখানি রহিল স্মরণে চিরদিন মন মাঝে। সেদিনের যাত্রাপথ হতে আসিয়াছি বহুদূরে, আজি ক্লান্ত জীবনের স্রোতে নেমেছে সন্ধ্যার নীরবতা। মনে উঠিতেছে ভাসি শৈল শিখরের দূর নির্মল শুভ্রতার আশি রাশি, বিঘুলিত হয়ে আসে দেবতার আনন্দের মতো। প্রত্যাশী ধরণী যেথা প্রণামে ললাট অবনত, সেই নিরন্তর হাসি অবলীল গতিছন্দে বাজে কঠিন বাধায়, কীর্ণ শঙ্কায় সংকুল পথ মাঝে দুর্গমেরে করি অবহেলা। সে হাসি দেখেছি বসি শস্যভরা তটোচ্ছায়, কলস্বরে চলেছে উচ্ছ্বসী পূর্ণ বেগে। দেখেছি অম্লান তারে তীব্র রৌদ্র দাহে শুষ্ক শীর্ণ দৈন্য দিনে বহি যায় অক্লান্ত প্রবাহে। সৈকতিনী রক্তচক্ষু বৈশাখেরে নিঃসঙ্ক কৌতুকে কটাক্ষিয়া, অফুরান হাস্যধারা মৃত্যুর সম্মুখে। হে হিমাদ্রি সুগম্ভীর কঠিন তপস্যা তব গলি ধরিত্রীরে করে দান, যে অমৃতবাণীর অঞ্জলি এই সে হাসির মন্ত্র। গতিপথে নিঃশেষ পাথেও নিঃসীম সাহস বেগ উল্লসিত অশ্রান্ত অজেয়। এবারে শিল্পী মায়া সেন, হৃদয় শশী হৃদিগগণে।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গানটি যে ছিল আমার স্বপ্নচারিণী, এই গানটি শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে, FM রেইনবোতে ভোরের সুরে দিনের শুরু।

গহন কুসুমকুঞ্জ আছে। আর এমন সময় যদি আপনার ইচ্ছে করে একটু চা হোক না, না ঠিক মতো গিনি চাটা করো না, কিংবা গিনি বললেন, আরে তুমি উঠে চাটা করো না, চা খেতে ইচ্ছে করছে খুব। না আমরা চা পান করি না, আমরা বরং চা খাই, বাঙালিরা চা খায়, রাইট, জল খায়।

পান সে তো আছেই, কিন্তু পানাপানের জায়গায় বরং খাওয়া খাইটা অনেক অনেক বেশি। অনেকের কাছে কিন্তু বাসার অর্ধেকটাই হচ্ছে চা, কি বলবেন আপনি? সত্যি কথা বলতে কি ভাবগত অর্থে তো বটেই, আক্ষরিক অর্থে কিন্তু বাঁচা, বা প্লাস চা, তাহলে কি হলো বাঁচা, অর্থাৎ চা ছাড়া বাঁচা একেবারে মুশকিল। বৌদ্ধ ভিক্ষুরা চীনে গিয়ে চায়ের স্বাদ পেলেও তাকে বাণিজ্যের চেহারা দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা স্কটিশ উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ফরচুনকে ভার দিয়েছিল গোপনে চীন থেকে ভারতে চা গাছ নিয়ে আসার জন্য, যা পরবর্তী সময়ে বিরাট বিরাট শিল্পের চেহারা নিয়েছে। চায়ের উৎস কি বলুন তো? অবশ্যই অবশ্যই, কিন্তু চায়ের উৎস চীন। কি সকালবেলা চা না পেয়ে আপনার চিন চিনে ব্যথা করছে? হতেই পারে, হতেই পারে। কিন্তু চায়ের কাপে তুফান শুধু বাঙালিরাই তোলে, এবং জগতের মধ্যে তারাই একমাত্র চায়ের নেশায় চাতাল হতে পারে। না না না, মাতাল নয়, একেবারে বরং চাতালের কথা বলা যাক। চা প্লাস তাল, অর্থাৎ চা যদি না থাকে তাহলে আমাদের লাইফে, আমাদের জীবনে তাল কেটে যায়। আজকেও কোনো কোনো ক্ষেত্রে, গানের ক্ষেত্রে হয়তোবা তাল কাটতে পারে, কিন্তু তবুও আপনাদের সঙ্গে সেই তালে তাল মিলিয়ে চলার চেষ্টা। আর বের 6:07 হয়ে 2 সেকেন্ডস, আর এই মুহূর্তে কোন গান আপনার জন্য অপেক্ষা করছে? প্রভাত বীণা তব বাজে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছটা বেজে 11 মিনিট হয়ে 5 সেকেন্ডস রয়েছে আর পিয়া আপনার কানে 107 আজ ভোরাইতে। ভোরাইতে এত চাচা কেন? আসলে মনটা যে না না, চাচা বলতে ওই কাকাকে ডাকছি না, খুড়োকে ডাকছি না, চাচা, ওকে চাচা করছে, রাইট? সেই চাচা করার দিন যে আজ, কারণ আজ আজ আন্তর্জাতিক চা দিবস। জাপানের চাপান নিয়ে যতই চাপান উত্তর চলুক, বস্টন বন্দরে চায়ের পেটি ফেলে যতই আমেরিকান বিপ্লব হোক, জীবনের প্রেম অপ্রেম ক্ষোভ যন্ত্রণা তুচ্ছতা অপারগতা, হ্যাঁ সবের ক্ষেত্রে কিন্তু সেই দুটি পাতা একটি করি এমন ফুটিয়ে তুলতে বাঙালির জুড়ি মেলা ভার। আর তার প্রমাণ বাংলা সাহিত্যের ছত্রে ছত্রে। যেমন ধরা যাক, আজ সকালবেলায়, আজ এই ভোরবেলায় ভোরাইতে যদি আমরা পরশুরামের কথা ধরি, স্বয়ম্বরা গল্পে পরশুরাম বলেছেন চায়ের গুণের কথা। চায়ে মনের নাকি কপাট খুলে যায়, খেতে খেতে বেফাঁস কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে। অশ্বত্থমা যেমন দুধের অভাবে পিটুলি গোলাকে আল্লা দিয়ে নেচে উঠতেন, নিরীহ বাঙালি তেমনি চায়েতেই কিন্তু ওই সুরার নেশা জমিয়ে দেয়। বঙ্কিম চট্টোপাধ্যায়, হ্যাঁ বঙ্কিম চট্টোপাধ্যায় তিনি আবার তারিফ করে চা খেতে শেখেননি, সর্দি হলে আদা নুন দিয়ে খেতেন, তাতেই লিখতে পেরেছেন বন্দি আমার প্রাণেশ্বর। আজকাল আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে ভাবের বন্যা এসেছে, ঘরে ঘরে চা, ঘরে ঘরে প্রেম। আর বিভূতিভূষণের অনেক গল্পেও কিন্তু শহুরে ছেলে গ্রামের দিদিমা বা মাসিমার কাছে চা যে বদলে পেয়েছে হয়তো বেলের পানা। বাবু না একবার চা খেতে চাইলো আর তার পরিবর্তে পেল কি বেলের পানা। সেই সময় গ্রামের গৃহস্থ বাড়িতে চায়ের প্রায় চল ছিল না, কোথাও বা প্রত্যুৎপন্ন মতি নারীটি গ্রামের একমাত্র চা পাই বাড়ি থেকে চা পাতা চেয়ে এনে অবাক করে দিয়েছেন। কোথায় ঘটেছে এমন কাণ্ড জানবে আর সে কথা আজ ভোরাইতে চা নিয়ে কথা। আজ আন্তর্জাতিক চা দিবস, কি আরেকটু আরেকটু চায়ে চুমুক দিয়ে আপনি কি আরও একবার আন্তর্জাতিক হয়ে উঠবেন? সকালে হয়ে গেছে, ভোরবেলা হয়ে গেছে, কিন্তু আজ যেহেতু আন্তর্জাতিক চা দিবস আপনি জানলেন শুনলেন, অতএব সেটাকে তো মানতে হবে। তাহলে মানতে গেলে আপনাকে আরেকবার আরেকবার চায়ে চুমুক দিতেই হবে, হ্যাঁ দিতেই হবে, কারণ ভোর হলো, ওঠো গো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
1: সাত সুরে সারাদিন। আর কতবার আজ আন্তর্জাতিক চা দিবসে আপনি ঠিক কতবার চুমুক দেবেন পেয়ালাতে, পেয়ালাতে তুফান তুলবেন? হ্যাঁ, সেটাই তো জিজ্ঞাসা আরবির। আর এই মুহূর্তে কোন কথা বলা, এই মুহূর্তে পাখিদেরও কিন্তু আপনার সঙ্গে সাথ দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়ার পালা। হ্যাঁ, ঠিক এভাবে কিন্তু আপনার মনের কাছাকাছি পাশাপাশি প্রকৃতির সঙ্গে মিশে থাকা চায়ের সঙ্গে আমাদের পথ চলা আজ ভোড়াই চড়ে। একটুকে বলেছিলাম যে একমাত্র হয়তো যে নারী, প্রত্যুৎপন্ন নারী, সে গ্রামের একমাত্র চা পাই বাড়ি থেকে চা পাতা চেয়ে এনে অবাক করে দিয়েছেন, যেমন দিয়েছিল অনঙ্গবু। অনঙ্গবু দিনভর চাচকে অশনি সংকেতে কিন্তু এভাবেই চা পাই বাড়ি থেকে চা পাতা চেয়ে এনে অবাক করে দিয়েছিল। ছেলেকে পাঠিয়ে কাপাসির মা শিবঘোষের বাড়ি থেকে চা জোগাড় করে বৃদ্ধের সামনে চায়ের গ্লাস ধরে হাসি হাসি মুখে বলেছিল, দেখুন তো, দেখুন তো কেমন হয়েছে, চায়ের পাটাপাটি না তেমন তো নেই এ বাড়িতে। আপনি যদিও দেখেন উন্নতি গল্পে, উন্নতি গল্পে যদি আপনি চেক মানে চোখটা যদি আপনি রাখেন তাহলে কি দেখবেন না, উন্নতি গল্পে চায়ে গুড়ের অভাব নিয়ে অনুযোগ করায় ছেলেকে শুনতে হয়েছে ওইটুকু গুড় সারা বছরের পুজো আর রান্নাবান্নার জন্য তোলা আছে, চাই দিয়ে বাজে খরচ করা যাবে না। অর্থাৎ চা পাতা জোগাড় হলেও চিনি, গুড় বা দুধের যোগান সেকালে কঠিন ছিল। তাই এই চাকে বাঙালি জীবনের অসংযম মনে করেছেন কে, কোন কবি? আধুনিক যুগের আমাদের অত্যন্ত প্রিয় কবি বনলতা সেনের কবি জীবনানন্দ দাস। অনটনের মধ্যেও এর আকর্ষণ বাঙালি কাটিয়ে উঠতে পারেনি। শুকনো করম চা পাতার গুঁড়োর মতো চা, জলের মতো দুধ আর আঁকি গুঁড়ে যা তৈরি হয়, কোথাও চা চিনি দুধ নিজেদেরই কিনে নিয়ে যেতে হয়, গৃহস্থ শুধুমাত্র উনুনের আঁচটুকু দেন, তাই সই। যেমন ধরা যাক সুবোধ ঘোষের গল্পের কথা, সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কথা যদি ধরেন তাহলে সেখানে পাওয়া যাবে উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে চলছে, আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে রেখেই হরিদা ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন। এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন। চায়ের নেশা ধরানোর ছবি মনীন্দ্র গুপ্তর আত্মকথা অক্ষয় মালপেড়িতে। না, এখানে কিন্তু আর কি থেমে থাকবে না, সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে কোথায় কি ধরনের চায়ের ব্যবহার রয়েছে আজ টুকরো টুকরো করে তুলে এনে সেগুলো নিয়ে চায়ের মালা গাথা আন্তর্জাতিক চা দিবসে। তাহলে এই মুহূর্তে আমরা কোথাও কোথাও না

ভোরবেলা বৃষ্টি হয়েছে, কাল রাত্রিবেলায় ঝোড়ো বৃষ্টি হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা কি একটা কাজ করতে পারি, পাখিকে বলতে পারি, যাও পাখি চলো আমার একটু সাথ দাও, হাওয়া চলে চলো দিনে, একটু সঙ্গে থেকো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন ভোরায় 107 FM।

0: রেইনবোতে,
1: এফএম রেইনবোতে,
0: ভোরের সুরে দিনের শুরু। ভোরের সুরে দিনের শুরু, আর সেটা কিন্তু এফএম রেইনবো দিয়ে যেমন হতে পারে, ঠিক তেমনি ভাবে চা দিয়েও তো হয়ে থাকে। নিত্য দিনের অভ্যেস হয়তো আপনার চা, আর সেই চা নিয়ে আজ চা কথা, না বরং আন্তর্জাতিক চা দিবসে আজ চা চাই। চাই চা? রয়েছে তো, ঘরেই রয়েছে, কিন্তু গপ্প গাছে কীভাবে রয়েছে চায়ের কথা, এক একটা করে পরত খোলা আজ ভোরবেলায়। একটু আগে বলেছিলাম মণীন্দ্রগুপ্ত, বিখ্যাত সে কবি সাহিত্যিক মণীন্দ্রগুপ্তের আত্মকথা অক্ষয় মালপেড়ি, সেখানকার কথা। হাড়ে খানিকটা জায়গা নিয়ে বড় বড় কেরোসিন স্টোভে বিশাল বিশাল হাঁড়িতে চায়ের পাতা, দুধ আর আখের গুড় পাঁচনের মতো জাল দেওয়া হতো। হাটে আসা মানুষজনকে দেখে সেই চা ঘটি ঘটি গেলাস গেলাস বিনি পয়সায় খাওয়ানো হতো। সারাদিনই চা সেদ্ধ হচ্ছে, একই লোক কতবার এসে খেলো তারই অত্যানি। লোকেরা যত চা খায় টিবোর্ডের ভদ্রলোকও তত খুশি। হাটে চা বিক্রি হওয়ার চমৎকার ছবি এঁকেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কোথায় মুড়িঘাটের মেলা গল্পে। মুড়িঘাটের মেলা এই গল্পে কিন্তু সেই চা খাওয়ার ছবি, এই ছবি কিন্তু ফুটে আছে। কি পড়বেন নাকি আজ একবার ফিরিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই মুড়িঘাটের মেলা আন্তর্জাতিক চা দিবসে? আসলে এই যে বারবার চা খাওয়া, তাতে টি বোর্ডের লোকেরা এত খুশি, কেন খুশি? আসলে চায়ের প্রতি নেশা ধরিয়ে দেওয়া, ততদিনে নেশা ধরে গেছে, আর বিনি পয়সায় নয়, চা খেতে হচ্ছে কিনে। পাড়া গায়ে চায়ের দোকানে ভিড় বেশি হয়, এখানে যারা এসেছে এদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি, শৌখিন জিনিস হিসেবে অনেকেই এক পেয়ালা কিনে শেখে দেখেছে। সেখানে মা নিজে চা খাচ্ছে, ছেলেকেও প্ররোচিত করছে, চা খা, খা না, চা খা না। অনিচ্ছুক ছেলের মুখের কাছে চায়ের ভাঁড় ধরে বলছে, এরে বলে চা, ভারী মিষ্টি, দেখে জ্বর আর হবে না, আমল যা ছেলে, চার পয়সা দিয়ে কিনে এখন আমি ফেলে দেব কনে, মুই তো দুবার খালাম দেখলি নে। এমনই কিন্তু, হ্যাঁ এমনই কিন্তু কথা রয়েছে সাহিত্যের পাতায়। না এখানে কিন্তু আরবি থেমে যাবে না, আরবি বরং গানে গানে চলতে থাকবে, আর চা নিয়ে নানান গপ্প গাছে তুলে ধরবে আপনার কানে শুধুমাত্র 107-এ। আর এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু শ্রীকান্ত কি করছেন দেখা যাক, কি করেন তিনি।

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু।
2: আজ একটু যন্ত্রের যন্ত্রণা রয়েছে, আর সেই কারণেই কিন্তু প্রথাগতভাবে চলা, যেভাবে আমরা ভোরাইতে কথা বলি, ভোরাইতে চলি, সেভাবে সবসময় সম্ভব নয়। গানটার ক্ষেত্রে একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে, কি আর করা যাবে, একটু মানিয়ে নেবেন, মেনে নেবেন, আর কি বলি, ক্ষমা চাওয়া ছাড়া আর কি করার আছে। কিন্তু সেই ক্ষমা কি আমরা মহিলাদের কাছে চাইব? কারণ কারণটা কি বলো তো, অন্যান্য নানা রকম সুবিধের মতো মেয়েদের চা খাওয়ার ক্ষেত্রেও আমরা সুবিধে দিইনি, বহুকাল দিইনি। কি শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। মেয়েদের চা খাওয়ার চল, বলা ভালো, অনুমতি ছিল না বহুকাল, বহুদিন পর্যন্ত। বিলেতি কলের চিনির মতো বিলেতি চা পান মানা ছিল মেয়েদের। মনে পড়ে ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমায় রাজলক্ষ্মীর চা পানের সেই দৃশ্য? একটু আগে তিতলি, হ্যাঁ তিতলি, সেই মুভি থেকে একটা গান শুনিয়েছিল আর পি, মেঘ পিয়নের ব্যাগের ভিতর। কিন্তু গানটায় ওই যে বললাম, কোথাও না কোথাও একটু ত্রুটি থেকেই গেল, কি আর করা যাবে। তো যাই হোক, সেই ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমায় রাজলক্ষ্মীর যে চা পানের দৃশ্য, সেটা কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। পরে মেয়েরা চায়ের এই ট্যাবু নিজেরাই ভেঙেছেন। আমার দিদা বলে দিয়েছিলেন যে চা খেয়ে উপোষে বাধা নেই। হ্যাঁ, যখন দেখবেন কোনো উপোষ করছে মেয়েরা, সেখান তিনি বলতেন যে আরে চা খেলে কোনো দোষ নেই, চা তো, চা পান আর জলপান দুটোই সমান, অতএব চাটা কিন্তু খাওয়াই যায়। কিন্তু কিছু মন্দিরে তো ঠাকুরের বৈকালিক প্রসাদে চা নিবেদন পর্যন্ত করা হয়। কোথায়, কোন মন্দিরের কথা আমি বলছি, মানে বলবে, জানাবে আর কি। তাহলে কান রাখুন 107 FM ব্রেইন বোতে। হ্যাঁ, মন্দিরে ঠাকুরের বিকেল বেলা যে প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদে চা নিবেদন করা হয়। কোথায় রয়েছে, ভারতবর্ষের কোথায় রয়েছে তেমন জায়গা, কোন মন্দির, সেই মন্দিরের কথা ফিরবে আর পি। কিন্তু তার আগে, হ্যাঁ তার আগে অবশ্যই সারাটা দিন আপনি কি করবেন কি করবেন না, তার একটা হিসেব নিকেশ চা পান করতে করতে।

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: ছটা 42 মিনিট হয়ে একেবারে 3 সেকেন্ড। আর এই মুহূর্তে কোন কথা, কোন মন্দিরে এমন কোন মন্দির রয়েছে আমাদের ভারতে যেখানে বিকেলে ঠাকুরের প্রসাদে, ভগবানের প্রসাদে চা দেওয়া হয়? এবং কে সেই ভগবান? সেই ভগবান হচ্ছেন একেবারে দেবাদিদেব, মহাদেব শিব। সত্যি শিব ছাড়া কার পাতেই বা এই চা মানায় বলুন তো। কিন্তু কোথাকার ঘটনা, দেরাদুনের ঘটনা। দেরাদুনের কনকনে গোধূলিতে প্রকাশেশ্বর শিব মন্দির, দেরাদুনের প্রকাশেশ্বর শিব মন্দির, সেখানে কিন্তু বিকেলে প্রসাদে, শিব মন্দিরের প্রসাদে পুরি এবং লাড্ডুর সঙ্গে এক গ্লাস চাও কিন্তু সেখানে থাকে। হ্যাঁ, অত ঠান্ডায়, সত্যি কথা বলতে অত ঠান্ডায় চা ছাড়া শিব ঠাকুরেরও চলে না। চায়ের আর একটা গুণ আছে, কি বলুন তো, খিদে কমিয়ে দেয়। খুব খিদে পেয়েছে, পয়সা বাঁচাতে হবে, চলো না এক কাপ দু কাপ চা খেয়ে নি, তাতে কিন্তু খিদে অত অনেকক্ষণ পাবেই না। বুদ্ধদেব বসুর একটি জীবন, সেই একটি জীবন গল্পে আমরা পাই ভোরের আলো ফোটা মাত্র ছোট দাওয়ায় এসে বসেন কে, ভবানী। তার সামনে এনে রাখে গরম এক পেয়ালা চা আর এক মুঠো মুড়ি। এই চা জিনিসটাকে গুরুদাস আবিষ্কার করেছিলেন যুদ্ধের শেষের দিকে। সত্যি এত উদ্যম দেয় এই চা, আর খিদেটাকেও দমিয়ে রাখে খুব। তাই বোধ হয় কাগজ কুড়ানি মায়েরা কাক ভরে কাজে যাওয়ার আগে বাচ্চাদের চা খাইয়ে রেখেছেন। এই চায়ে মিশানো থাকে আফিম, যাতে বাচ্চারা আর খিদের জ্বালায় না কাঁদে। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্যি। আর সেই সত্যিটা আজ তুলে ধরল আরপি আপনার কানে শুধুমাত্র 107-এ। এই চীন, জাপান কিংবা অন্যান্য দেশে চা নিয়ে কোন কথা রয়েছে, সেই ছোট ছোট ইনফোতে আসবে আরপি। কিন্তু তার আগে কিন্তু তোমাকে চাই, ডেফিনেটলি তোমাকে চাই। আসুন তাহলে, কাকে চাই, কিভাবে চাই, সেই চাওয়া চাইটা ওই

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এই যে চা নিয়ে কত কথা, কত কথা, চা নিয়ে চারটি কথা, কি হবে নাকি? অবশ্যই অবশ্যই হবে, কিন্তু অবশ্যই কি হবে, অবশ্যই কিন্তু হবে সেই পাখিদের সঙ্গে কথা, পাখিদের সঙ্গে মিতারি, সেই সঙ্গে পাক পাখালিদের সঙ্গে নিয়ে আজকের সকালটা, এই আন্তর্জাতিক চা দিবসে হয়ে যাক চা নিয়ে আরও চারটি কথা। ধরে যাক জিনজির কথা, কিংবা মিলেনিয়াল, যারা জেনজি আর মিলেনিয়ালরা যতই কফিতে মজুক, বাঙালির চা প্রেম কিন্তু ফিকে হওয়ার নয়। চায়ের কাপ ছাড়া ঝড় ওঠানোর অবকাশ আর কোথায় বলুন তো? আমার তো মনে হয় যে পুরো বিশ্বেই পানীয় হিসেবে চায়ের কম্পিটিটর না আর কেউ আছে বলে মনে হয় না। এই চা কিন্তু পান করতে হয়, আসলে খেতে হয়। ওকে, তাই সই, বেশ তরিবত করে আছে চা পানের নানা সহবত। দেশে দেশে সেসব রীতিনীতি আবার আলাদা। চা পানের ঐতিহ্য, সংস্কৃতি আর রীতি নিয়ে না হয় ওই বললাম না, চা নিয়ে একবারে শেষ বেলা ভরে শেষ বেলায় আরও চারটি কথা বলা যাক। চীনের কথায় আসি, কারণ দেখুন চায়ের জন্মভূমি হচ্ছে চীন, বিশাল এক দেশ। আবহাওয়ার তারতম্যের কারণে চায়ের ধরনেও কিন্তু বৈচিত্র্য এদেশে দেখা যায়। চীনে কত ধরনের যে চা আছে তার শেষ নেই। আর আছে চা বিষয়ে নানান রকম রীতিনীতি, এর মধ্যে বিশেষ পরিচিত হল চা দাও। এটা টাও বা দাও মতবাদীদের তৈরি এক রীতি, একে শিল্পই বলতে হবে, যেখানে আছে সম্প্রীতি, পূর্ণতা আর উপভোগের সম্মিলিত ভারসাম্য। এবার একটা সহপদের কথা বলা যাক। ধরে যাক চীনে আপনি কোনো মিটিংয়ে গেছেন, কিংবা অতিথি হিসাবে গেছেন কোথাও, কোনো এক পাকে চা আপনার সামনে আসবেই আসবে, কিন্তু সেই চায়ে ভুলেও কিন্তু চুমুক দেবেন না যতক্ষণ না সেখানে উপস্থিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি কাপে ঠোঁট

আচ্ছা, তার মানে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, খালি চা পানের ইচ্ছেটুকু হলে হবে না, বরং কারা রয়েছেন ওখানে সেই ব্যাপারটা বেশ ভালোভাবে, হ্যাঁ ভালোভাবে কিন্তু দেখে নিতে হবে। তারপর তারপর আমাদের এগোতে হবে। চলুন যাই জাপানে। জাপানি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলো এই চা। চা উৎসব তো সেখানে দীর্ঘদিনের প্রথা, জাপানিদের কৃতজ্ঞতা প্রকাশের উপলক্ষ কিন্তু এই চা। তাই আগছাড়ি আয়োজিত হয় চা উৎসব, আবার অতিথিকে স্বাগত জানাতেও তারা চা দিয়ে থাকে। জাপানে চায়ের কাপ ধরার একটা নিয়ম রয়েছে, রীতি রয়েছে। কি সেই রীতি? বিশেষ করে কোনো অনুষ্ঠানে বা চা কেন্দ্রিক আয়োজনে কাপ দু হাত দিয়ে ধরতে হয়। এই চা খাওয়ার সময় আওয়াজ করে ফু দিয়ে খাওয়াটাই হচ্ছে নিয়ম, কারণ তাতে কেবল চা ঠান্ডা হয় না, স্বাদও নাকি বাড়ে। আরে জাপানিদের কাছে প্রিয় হলো মাচা চা। কি ভাবছেন, আমাদের বাঙালিদের কাছে মাচা চা আছে তো, মাচায় বসে যে চা খাওয়া হয় সেটাই হচ্ছে মাচা চা। আর সেখানে বসে আপনাকে বলতে ইচ্ছে হতেই পারে, তোমাকে চাই চাই।

0: সত্যি বলতে কি তোমাকেই চাই, তোমাকেই চাই, বারবার করে সেই চায়ের কথা আসবে এবং সেই চায়ের কথা উঠলেই আসবে তোমাকে চাই। হ্যাঁ, এমন কথা আসবে। ব্রিটিশ যুক্তরাজ্যের কথা যদি বলি তাহলে সেখানে কিন্তু বলতেই হয় তাদের কিন্তু অবদান কোনো অংশে কম নয় চাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে। ইউরোপের মধ্যে কেবল ব্রিটিশটাই সবচেয়ে বেশি চা পান করে আর উৎপাদনে তারা হচ্ছে দ্বিতীয়। ক্রিকেট, ফিশ অ্যান্ড চিপস আর রাজ পরিবারের মতো ব্রিটিশদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই চা। যুক্তরাজ্যে এখনো প্রতিদিন 16 কোটি কাপ চা কিন্তু পান করা হয়ে থাকে। ভাবুন একবার, 16 কোটি কাপ চা পান করা হয়ে থাকে। কি আজ এই আন্তর্জাতিক চা দিবসে আপনি 16 কোটির পাশে আরেকবার আরেকটা প্লাস কি করবেন? অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের প্লাস করতেই হবে, করতেই হবে। আর শেষ বেলা অবশ্যই অবশ্যই এই যে তোমাকে চাই এই গানের শেষটুকু আরও একবার শুনে নিতে হবে। কিভাবে কিভাবে, হ্যাঁ কিভাবে। আর সে তোমাকে চাই, তোমাকে চাই বলতে বলতে আমি বিদায় নিচ্ছে ভোরাই থেকে। তারপর কিন্তু অবশ্যই জবর খবর এবং এবং একেবারে তারপরে নমস্কার কলকাতা।
1: বিপ্লবী তোমার

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লি ফিরে এসেছেন। এর মধ্যে দিয়ে তার পাঁচ দেশের ছয় দিনের সফর সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন যে ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাককালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। এজন্য 285টি বুথে সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে ওই কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। রাজ্যের সব মাদ্রাসায় এবার ক্লাস শুরুর আগে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ মাদ্রাসাগুলিতে আগের নির্দেশিকা ও রীতির বদলে এখন থেকে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে হবে ছাত্রছাত্রীদের। রাজ্য সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা ও তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফে লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 148 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নাইট রাইডার্স 4 উইকেট এবং 7 বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো।
2: এখনো চা খাওয়া হলো না, অফিসটা কি আজ আর যাওয়া হবে না?
3: ট্রেনে বাসের ঠেলা ঠেলি, অফিসের খটখট, বসো, কাজটা কিন্তু আজকেই ফাইনাল চান্স। এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন রেডিওর সঙ্গে। রোজ সকাল 7টায় শুনুন নমস্কার কলকাতা, অনলি অন 107 এফএম রেইনবো।
4: আপনি শুনছেন নমস্কার কলকাতা শুধুমাত্র 107 এফএম রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: বারাণসী থেকে শিলিগুড়ি একেবারে বুলেট ট্রেনের স্বপ্ন যেটা আমাদের ছিল সেই স্বপ্ন নাকি বাস্তব হতে চলেছে সেই খবর থাকবে আজ নমস্কার কলকাতায়। জানেন কি, সাত নগরে টেম্পারেচার 48 ডিগ্রির বেশি, বিশ্বের 100 উষ্ণ শহরের সবগুলোই আমাদেরই ভারতে কোথায় কোথায় রয়েছে। ওহ, আরও কি গরম বাড়বে, কি বলছে কি বলছে ওয়েদার রিপোর্ট জানাবে আর পি আজ সে কথা নমস্কার কলকাতায়। দীর্ঘ অপেক্ষা হতশ্রী অতীত বলে অবশেষে কিন্তু ISL-এ মশাল জ্বলার আশায়। কারা, কোন দল কলকাতার, কোন দল, এক নজরে

ইতিহাস আজ শুনিয়ে দেবে আরবি, আপনার কানে পৌঁছে দেবে সে কথা। জানেন কি, 1788 ম্যাচের বিশাল ঘরোয়া সূচি ঘোষণা করেছে, খাড়া ঘোষণা করেছে। ভাবুন একবার, 1788 ম্যাচের বিশাল ঘরোয়া সূচি কবে থেকে শুরু হচ্ছে, কোন প্রতিযোগিতা, আমাদের কাছে কিন্তু খুব ফেভারিট প্রতিযোগিতা, কিন্তু তাই বলে এতগুলো কম্পিটিশন থাকবে? হ্যাঁ মশে, হ্যাঁ, এতগুলো কিন্তু কম্পিটিশন থাকবে। জানেন কি আজ ঠিক কোন দিবস, কোন স্পেশাল ডে? যারা ভোরে শুনেছেন তারা জানবেন, আজ তো আন্তর্জাতিক চা দিবস, কিন্তু তার পাশাপাশি আরও একটা কারণে কিন্তু আজকের দিনটা বিশেষ স্পেশাল। সে কথা থাকবে আজ আজকের দিনে। শুধুমাত্র তাই নয়, দোস্তদের পড়াতে ছেড়েছিলেন কি কর্পোরেটের চাকরি, আর সেই স্যারের ছাত্রই এখন কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার। জানেন কি, অন্ধকার মুছে একেবারে নতুন ভোর। এক আইপিএস অফিসারের কারণে কিন্তু বদলে গেল 500 শিশুর জীবন। কিভাবে, না 500 নয়, একেবারে 5000 শিশুর জীবন তিনি বদলে দিয়েছেন। সে কথা থাকবে আজ ভালো খবরে। রয়েছে আরও অন্যান্য একেবারে চমকে দেওয়া খবরে খবর, সব মিলিয়ে জমজমাট নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কোন গান, এই মুহূর্তে হ্যাঁ অরিজিৎ গাইছেন অসতমা সাদগা মাইয়া। অসতমা সাদগা মাইয়া, মৃত্যুর মাং জ্যোতির্গময়, খাদ মুভির সেই গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107.8।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: বাজারের ক্যাচ ক্যাচ
2: মোদি নিয়ে যান, 30 টাকা পটল 40 নিয়ে যান।
3: এই ভালো দেখে দেবে
1: বউয়ের কিঞ্চ কিঞ্চ।
3: এখনো চা খাওয়া হলো না, অফিসটা কি আজ আর যাওয়া হবে না?
1: ট্রেনে বাসের ঠেলা ঠেলি
2: পুরো খালি পুরো খালি চলাগো নাস্তালে
1: অফিসের খটখট বসো। কাজটা কিন্তু আজকেই ফাইনাল চান। এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন রেডিওর সঙ্গে। রোজ সকাল 7টায় শুনুন নমস্কার কলকাতা, ওনলি অন 107 FM রেইনবো।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 7:08 হয়ে 7 সেকেন্ড চলেছে, আর আপনার কানে 107-এ আজ একটু ওই আটাক গায়া আটাক গায়া, হ্যাঁ এমনটা কিন্তু হতে পারে। ওই যে বলেছিলাম যন্ত্রের যন্ত্রণা, সে তো রয়েছে, কিন্তু এই মুহূর্তে কোন কথা, এই মুহূর্তে আপনার জন্য কোন কথা রয়েছে, একটু আগে বলেছিলাম সেই সব স্টোরিগুলো, সেই সব নিউজগুলো আপনার কানে পৌঁছে দেবে। আরবি কোন নিউজ, 3 ঘন্টারও কমে বারাণসী থেকে শিলিগুড়ি। হ্যাঁ সত্যি কি হচ্ছে, বুলেট ট্রেনের স্বপ্নপূরণ আগামী জুলাই মাস থেকে শুরু হতে পারে কি তো প্রস্তাবিত শিলিগুড়ি বারাণসী বুলেট ট্রেন করিডর তৈরির, মানে বুলেট ট্রেন করিডর তৈরির প্রাথমিক সমীক্ষার কাজ কিন্তু জুলাই মাস থেকে শুরু হতে পারে। একেবারে দেশের বুলেট ট্রেন মানচিত্রে জুড়তে চলেছে শিলিগুড়ির নাম। নিউ জলপাইগুড়ি বারাণসী বুলেট ট্রেন প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে রেল। আগামী বছর মার্চ মাসের মধ্যে কিন্তু ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট প্রস্তুতের সময়সীমা নির্দিষ্ট করেছে রেল। ওই রিপোর্ট তৈরির পর রেল বোর্ডে তা পাঠানো হবে অনুমোদনের জন্য। বোর্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু পুরো দমে লাইন তৈরির কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ এমনটাই কিন্তু খবর, আর এই খবর সত্যি সত্যি আমাদের কাছে অনেক বেশি পজিটিভ, অনেক বেশি আমাদের এগিয়ে দেবে এই রাজ্যকে নতুন করে কিন্তু গড়তে, নতুন করে এগোতে ডেফিনেটলি হেল্প করবে। না এই মুহূর্তে কিন্তু আটাক গায়া এমনটা আমরা বলবো না, বরং এই গানটা শুনে ফেলতে পারি।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল,
2: কেমন হাল কি বেহাল, নাকি ঠান্ডা শিরশিরে ব্যাপারটা আপনি ফিল করেছেন, নাকি উফ কি ব্যবসা গরম দিয়ে বাপ রে বাপ, এবার নাজেহাল করে ছাড়ছে, যাতাও কাণ্ড, মানে এই না না না সেটা আর বলবো না, বরং একটা কাজ করি এই মুহূর্তে বরং বলে ফেলা, আজ কেমন কি আকাশ থাকবে। আজ কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে আজ 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার থাকতে পারে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। ম্যাক্সিমাম টেম্পারেচার গতকাল কত ছিল, 36.2 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 0.4, মিনিমাম টেম্পারেচার ছিল 27.2 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 0.3, ম্যাক্সিমাম হিউমিডিটি কত ছিল, 95%, মিনিমাম হিউমিডিটি 64%। বৃষ্টি তার দেখা কিন্তু মিলেছে কত এলিফেন্ট পয়েন্ট 7 মিলিমিটার। রাইট, আর সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, অথবা আপনারা নদীতে সমুদ্রে মাছ ধরতে যান বিন্দাস মোড়ে, আর আমাদের পাতে তুলে দিন ভালো টাটকা তাজা খেতে মজা মাছলি সম্প্রদায়কে। এমনটা বলতে বলতে কোন গান আপনার জন্য ওয়েট করছে, ওকে চুপি চুপি রাত, রূপঙ্কর সেখানে কে লিড সিঙ্গার।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজ কি, আজ কোন ডে, কোন স্পেশাল ডে? আজ কিন্তু অন্তত দুটো ক্ষেত্রে একবারে স্পেশাল ডে রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আন্তর্জাতিক চা দিবস। আসুন না, আরো চাতাল হয়েছে না, মাতালের কথা বলছি না, কিন্তু চাতাল হওয়ার কথা বলছি। সত্যি সত্যি আপনার চায়ের চুমুক না দিলে মনটা সাজান হয়ে ওঠে না, মনটা
2: একটা বিন্দাস মুডে থাকে না,
1: নাকি চা না হলেও আপনার চলে যায় আপনার লাইফের চা কাহানি। আর পি জানতে চাইছে, কিংবা চা খাওয়ার সময়, মানে চা পান করার সময়,
3: ঠিকঠাক বললে, ব্যাকরণগত দিক দিয়ে বললে কিন্তু
1: চা পান করতে হয়, জল পান করতে হয়। বাঙালিদের খালি খাওয়া খাওয়া খাওয়া এটাই করে থাকে, খালি খাই খাই খাই খাই খাই খাই না, না এটা না, পান পান পান পান পান পান, মানে প্যান প্যান করবেন না, ঘ্যান ঘ্যান করবেন না, একবার তো চা পেয়েছেন সকালবেলায়, অত প্যান প্যান করে কি আছে?
2: ও গিন্নি, আরেকবার দাও না গো। আর পি বলছে আজ আজ আন্তর্জাতিক চা দিবস, আন্তর্জাতিকভাবে আমাকে একটা বেশ বড় মাগে করে চা দাও।
1: এমনটা করবেন না, কিন্তু করবেন না, আপনি নিজে করুন না, বরং নিজে করে আজ গিন্নিকে, বাড়ির আর সকলকে চা খাইয়ে দিন, যেমনটা করতো ওই যে টি বোর্ডের লোকেরা। হ্যাঁ, বাজারে চলে যেত, বাজারে গিয়ে কী করতো, ফ্রিতে চা পান করাতো, খাওয়াতো, খাওয়াতোটাই মুখে আসছে বেশি করে, কী করো বলুন দেখি, বেশি করে চা খাওয়াতো, এক একজন 7-8 বার করে চা খেত, আর টি বোর্ডের লোকেদের মুখে একবারে মুচকি হাসি নয়, দোকান ইঁটও করে।

হাসি ফুটে উঠত। কারণটা কি? চায়ের প্রতি আসক্তি। ফ্রিতে খাচ্ছেন, খেয়ে নিন, একদিন, দুদিন, চার দিন, সাত দিন, দশ দিন, তারপর চায়ে যখন নেশা ধরে যাবে তখন কি আর থরি ফ্রিতে খাওয়ানো হবে, তখন একেবারে গ্যাঁটের কড়ি খরচ করে খেতে হবে। সেই ইচ্ছেটা জাগিয়ে তোলার জন্য কিন্তু এমন ব্যবস্থা। তো আপনার এই ইচ্ছে, এই চা পানের ইচ্ছেটা সত্যি কেউ জাগিয়ে তুলেছিলেন, নাকি আপনি নিজে নিজেই এই চা পানের ইচ্ছেতে একেবারে চার পেয়ে হয়ে গেছেন? আপনার চা পান নিয়ে অভিজ্ঞতা কিংবা অন্য কারোর অভিজ্ঞতা, অনেকে এত শব্দ করে খায় 1 কিলোমিটার দূরের কেউ সেও শুনতে পাবে কি, আপনার এক্সপিরিয়েন্সকে শেয়ার করুন, শেয়ার করুন 9903653982। আর এই মুহূর্তে মেরি যান, মেরি যান, মেরি চাই।

0: শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: বাজারের ক্যাচ ক্যাচ
2: মোদি নিয়ে যান, আলু 30 টাকা, পটল 40, নিয়ে যান।
3: এই ভালো দেখে দেবে।
1: বউয়ের কিঞ্চ কিঞ্চ,
3: এখনো চা খাওয়া হলো না, অফিসটা কি আজ আর যাওয়া হবে না?
1: ট্রেনে বাসের ঠেলা ঠেলি,
2: পুরো খালি পুরো খালি, জোনাগন আসলে
1: অফিসের খটখট বসো, কাজটা কিন্তু আজকেই ফাইনাল চান। এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন রেডিওর সঙ্গে, রোজ সকাল 7টায় শুনুন নমস্কার কলকাতা, অনলি অন 107 FM রেইনবো।
4: নমস্কার কলকাতা, কিন্তু এই প্রোমোটা আমরা শোনাতাম, আর সেগুলো চায়ের কথা রয়েছে। চায়ের চুমুক আছে, চায়ের চুমুক দিয়ে মেসেজ পাঠিয়েছে কে? হ্যাঁ আরপি, আরে তুমি কতবার চা খাও দেখি, বলো দেখি। হ্যাঁ জিজ্ঞাসা করেছে কে? শাশ্বতী এবং লীনা জিজ্ঞেস করেছে। হ্যাঁ তুমি কিন্তু আমাদের
5: বয়ফ্রেন্ড
4: এমনটা বলেছে, তোমার কিন্তু দেখা পেলে, তোমার যদি দেখা পাই তোমাকে আমরা অনেক অনেক চা খাওয়াবো, সেই সঙ্গে সিঙ্গারা সেটাও খাওয়াবো, যাতে তোমার গ্যাস অম্বল বেশি করে হয়।
5: কি কষ্ট, কি কষ্ট,
4: পুরোটাই জীবন নষ্ট। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মুহূর্তে কে রিকোয়েস্ট পাঠিয়েছিল? শ্রেয়া ঘোষালের কণ্ঠে চল রাস্তায় সাজি ট্রামলাইন, এই গানটা প্লিজ শুনিয়ে দিও। কে বলেছিল? সৌভিক ঢাকুরিয়া থেকে। কিন্তু অটোগ্রাফ মুভির এই গান অন্য আরেকজনের কণ্ঠে অলরেডি কিন্তু আরপি শুনিয়ে দিয়েছে। ওয়াও, এই মুহূর্তে গান বিলন্তি রিকোয়েস্ট রয়েছে, কিন্তু আজ খুব একটা গান বিলন্তি রিকোয়েস্ট রাখা যাবে কি না বলা মুশকিল। যদি দুয়ে দুয়ে চার হয়ে যায় তাহলে শুনিয়ে দিতে পারবে। আর কে? বাগিয়ে কালী লোক হাসালি, হ্যাঁ চন্দ্রবিন্দুর এই গান শুনতে চেয়েছে কে? আমাদের বন্ধু শিবু শ্যাম দুর্গাপুর স্টেশন বাজার পশ্চিম বর্তমান থেকে। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বরং এইবার বিষয়ে আমরা ঢুকে পড়ি। সুভাষ চক্রবর্তী কি পাঠিয়েছেন উত্তর বাল থেকে? গুড মর্নিং আরপি আরপি আরপি, আন্তর্জাতিক চা দিবসে চায়ের চুমুক দেওয়া সকল চা প্রেমিককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। চা দোকানে বসে চায়ের কাপে তুফান তুলে খোশ মেজাজে গল্প গুজব করে সকালটা আনন্দে কাটিয়ে দিই, সুভাষ এমনটা লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। ওকে ওকে, তার ফিলিংসের কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু আপনি কি বলছেন? 9903653992 তে আসুক আপনার মেসেজ টুইটি পুঁই পুঁই চুঁই চুঁই করে। আর এই মুহূর্তে কোন গান আপনার জন্য ওয়েট করছে? হয়ে যাক এই মুহূর্তে বাদল সরকারের গান।

0: Trời chạy đi trời chạy chạy chạy chạy chạy.
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজ চা দিবসে আপনার মোটা আমি জানি তো চা চা করছে, কিন্তু এটা খেয়াল করেছেন কি, যখন দেখবেন ট্রেনে যাচ্ছেন বা স্টেশনে যাচ্ছেন তখন দেখবেন যারা চা বিক্রেতা তারা ভোর বেশে চাই চাই চাই চাই চাই চাই, মানে আপনাকে ওই লিফ যেমন করে নাড়ছে সেটা দেখে বুঝতে হবে চা বলছে নাকি অন্য কিছু বলছে, নাকি চাল ভাজা বলছে, চা নাকি চাল ভাজা, আর দুটো যদি একসঙ্গে জটে যায় তাহলে কিন্তু ট্রেনের লোকেদের বিন্দাস মুড হয়ে যায়। চাল ভাজা কুটুর কুটুর করতে করতে আর চাই চুমুক দিয়ে দিতে এখান থেকে ওখান, হ্যাঁ আপনি চলে যেতেই পারেন, কিন্তু আজ আপনি ওখান থেকে এখানে আসবেন, FM রেইনবোর লাইভ স্টোরিতে আসবেন চুঁটি পুঁই পুঁই চুঁই চুঁই করে। কিভাবে কোন নাম্বারে আরও একবার বলে দেওয়া, মনে করিয়ে দেওয়া, 9903653992 সেই মনে করিয়ে দেওয়া একবার, আরও একবার মনে করিয়ে দেওয়া যে এই ভালোবাসার মরশুমে এই ঠান্ডা ঠান্ডা কুলকুল নয়, মানে ঘেমে নেই একবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল যখন হয়ে যান না দূর আর পারছি না, তখন কি আপনি ইচ্ছে করে চাই চমুক দিতে নাকি ধুর এত গরম তার উপর আবার চাই আবার চমুক দেবো। অনেকে আবার ঠান্ডা চা খেতে অনেক বেশি ভালোবাসে, যেমনটা ভালোবাসেন চীনের মানুষেরা, তারা কিন্তু চায়ে এমন করে হাওয়া দেন, শুধু কি তাই তাদের উপর দিয়ে যান জাপানের মানুষরা, তারা আরও বেশি করে তিনবার করে এরকম ফুঁ দেন। ভাবুন একবার আপনি কোন কায়দা করেন, সেই কায়দার কথা আজ জানান FM ফ্রেমওকে আরপিকে 9903653992।

বলছিলাম, ক্যান আই হোল্ড ইয়োর হ্যান্ড, আই মিন স্লিপ মাই হ্যান্ড ইন টু ইয়ার্স? না না, মানে যতক্ষণ কলেজের মধ্যে আছি ততক্ষণ। নন কনজুগাল, প্রেম নয়, বডি টাইপস।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: আবারও কিন্তু হ্যাঁ, আপনাদের পাঠানো মেসেজগুলো নিয়ে বসে পড়ে, কারণ জানি আজকে প্রচুর মেসেজ আসবে এবং সেই মেসেজগুলো শেষ করে ওঠাটা কিন্তু খুব কষ্টের হবে জানি। সেই কারণেই বারবার করে আপনাদের মেসেজগুলো ফিরে ফিরে দেখা, ফিরে ফিরে পড়া। রজত বিশ্বাস কোথেকে পাঠিয়েছে? বানপুর নদিয়া থেকে পাঠিয়েছে। গুড মর্নিং দাদা, ছোটবেলায় ঠাকুমার সঙ্গে বসে চা খেতাম, উনি চা বানাতেন বাড়িতে রোজ সকালে, সেখান থেকে শুরু। আজ ঠাকুমানি আমার ঠাকুমা সব থেকে আমার ভালো বন্ধু ছিল, এখনো রোজ একবার দুবার চা না হলে জমে না আমার। অনেকদিন পর এটা শুনলাম, নমস্কার কলকাতা, মানে টিউনটা যেখানে চাই চুমুক দেওয়ার কথা আছে। ওকে, রজদের জন্য আরেকবার আরপি শুনিয়ে দিচ্ছে সেই টিউনটা।
2: বাজারের ক্যাচ ক্যাচ এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন রেডিওর সঙ্গে। রোজ সকাল 7টায় শুনুন নমস্কার কলকাতা, only on 107 FM রেইনবো।
1: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আমাদের কাছে কিন্তু নস্টালজিক ব্যাপারটা, আর আজ এই চায়ের সূত্র ধরে আমরা শুনিয়ে দিচ্ছি সেই সময়। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? সৌভিকের মেসেজ। কসবা হাল তো লিখেছে, সুপ্রভাত দাদা, আজ ভোরাইতে চা নিয়ে চা কাহিনী শুনলাম, বেশ লাগলো, ধন্যবাদ। টপিকের বিষয়ে বলি, চা আমি দুবার খাই, সকালে আর অফিসে ব্রেক টাইমে, আর চা আমি ভালোই বানাতে পারি। আমার এক পাড়ার কাকু আছেন, সকাল থেকে রাতে 10-12 কাপ চা খায়। ওকে, পাড়ার মোড়ে গল্প করে সারাক্ষণ ধরে, ওখানেই ওই কাকুকে দেখা যায়, আর তার থেকে সব পাড়া গল্প পায়। সেটাই হচ্ছে কথা, গল্পগুলো ডালপালা মেলতে পারে, ইচ্ছে ডানা তাদের জুটে যায়, এবং সেই গল্পগুলো কীভাবে যে গল্প বাজ হয়ে ওঠে, বলা কিন্তু খুব মুশকিল। আপনি পাঠিয়ে দিন মেসেজ 9903653992। আর এই মুহূর্তে কোন গান আপনার জন্য ওয়েট করছে? আহা হা, নাইয়া লাগে লাগদা, হ্যাঁ সেই গানে এই মুহূর্তে আমাদের গান ডাকা আর শুনে ফেলা।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 7:55 হয়ে 15 সেকেন্ড। স্যার, এই মুহূর্তে কিন্তু আপনার জন্য রয়েছে ভালো খবর। কি সেই ভালো খবর? হ্যাঁ, কি সেই ভালো খবর? এই মুহূর্তে ভালো খবরে কোন খবর রয়েছে? ভারতে এসেছে 7 মিনিটে ফুসফুসের ক্যান্সার রোধের ইঞ্জেকশন। সত্যি সত্যি কিন্তু এটা ভালো খবর, বিশেষ করে যারা ক্যান্সারে আক্রান্ত হন। আর এখন তো ঘরে ঘরে ক্যান্সারের প্রায় ছড়াছড়ি। এবারে ওপারা সেপারে চোখ রাখলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্সার রোগীদের আমরা দেখতে পাই। ভারতে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে নতুন ইঞ্জেকশন এলো, আর একটি ফার্মা ইন্ডিয়া কোম্পানি এই ওষুধটি তৈরি করেছে, এবং সেটা নতুন ইমিউনোথেরাপির ইঞ্জেকশন নামে বাজারে নিয়ে এসেছে। ফুসফুসের ক্যান্সারের রোগীদের যে ইমিউনোথেরাপি ওষুধ দেওয়া হয়, তা এবার মাত্র 7 মিনিটের মধ্যে ইঞ্জেকশন ফুটিয়ে দেওয়া যাবে। এর ফলে দ্রুত ওষুধ প্রয়োগ করা যাবে ফুসফুসের রোগীদের শরীরে। আগে ফুসফুসের ক্যান্সার রোগীদের ইমিউনোথেরাপি দেওয়া হতো IV ইনফিউশন পদ্ধতির মাধ্যমে, দীর্ঘক্ষণ হাসপাতালে থাকতে হতো রোগীদের। আর এখন কিন্তু মাত্র 7 মিনিটে সেই ইঞ্জেকশন থাইতে ফুটিয়ে কমপ্লিট করা যাবে। সত্যি সত্যি এটা কিন্তু সারা বিশ্বের কাছে, শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের কাছে বেশ বেশ বেশ ভালো খবর। আর সেই ভালো খবর শুনতে শুনতে এই মুহূর্তে কোন গানে আর ফিরিয়ে যাবে আপনাকে। ওকে, এই মুহূর্তে হয়ে যাক জলপুরীর গান। আর সেই জলপুরীর গান শুনতে শুনতে আমরা চলে যাব নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়, এবং দ্বিতীয় ঘন্টায় অবশ্যই জবর খবরের পর ফিরে আসা কি নিয়ে? নমস্কার কলকাতা নিয়ে, রাইট?

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্যে দিয়ে তাঁর পাঁচ দেশের ছদিনের সফর সম্পন্ন হল। ভারত ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশে কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ বিজ্ঞান, প্রযুক্তি ও ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল মেটা, গুগল এবং টেলিগ্রাম সহ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার, টেলিগ্রাম চ্যানেল ও অন্যান্য বেনামি অনলাইনে প্রচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন যে ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য তিনি অধীর আগ্রহ অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাক্কালে প্রচারিত এক ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টাডোলিদিস উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলসহ চার দিনের সফরে গতকাল মুম্বাই এসে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন যে রাষ্ট্রপতি ক্রিস্টাডোলিদিসের এই সফর ভারত ও সাইপ্রাসের অংশীদারিত্বের ক্রমবর্ধমান সম্ভাবনাকে আরও প্রসারিত করে তুলবে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে BSF-এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। আইএসএল ফুটবল আর শেষ হচ্ছে, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার।

0: পয়েন্টস, দুটি দলই 12 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্ত, পরে খবর সকাল 9টায়।
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: বাজারের ক্যাচ ক্যাচ
3: বড়ই নি যান, 30 টাকা পটল 40 নি যান,
4: এই ভালো দেখে দেবে।
2: বউয়ের কিঞ্চ কিঞ্চ,
4: এখনো চা খাওয়া হলো না, অফিসটা কি আজ আর যাওয়া হবে না?
2: ট্রেনে বাসের ঠেলা ঠেলি,
3: পুরো খালি পুরো খালি, চলাগন আসলে
2: অফিসের খটখট বসো, কাজটা কিন্তু আজকেই ফাইনাল চান। এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন রেডিওর সঙ্গে, রোজ সকাল 7টায় শুনুন নমস্কার কলকাতা, only on 107 FM রেইনবো।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ইতিহাসের সামনে, হ্যাঁ ইতিহাসের সামনে একেবারে কে রয়েছে? আমি আপনি নাকি অন্য কেউ? ইতিহাসের সামনে ইস্ট বেঙ্গল, চাপ নিচ্ছেন না কোচ অস্কার। ব্যাপারটা কি, যারা জানেন না তাদের জন্য আর পি জানিয়ে দিচ্ছে, এই মুহূর্তে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল 2020-2021 মরশুম থেকে ISL খেলছে দল, অথচ প্রতিবারে টেবিলের শেষের দিকে থাকতো। এবারে এমন খেলা খেলেছে চ্যাম্পিয়ন হওয়ার সামনে, তবে অপেক্ষা

এতক্ষণ করতে হতো না, পাঞ্জাব ম্যাচে আর ডার্বিতে নিশ্চিত গোলগুলো মিস না করলে ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েই যেত। ইন্টার কাশির বিরুদ্ধে জিতলে এক প্রকার চ্যাম্পিয়ন হবে দল, না জিততে পারলে কিন্তু মোহনবাগান দিল্লি ম্যাচে জিতলে ফের ট্রফি নিয়ে যেতে পারে। তবে কাশির ডাগআউটে অ্যান্টোনিও কোচ হাবাস না থাকলেও কাশি যা ফুটবল খেলছে তাতে বেগ দিতে পারে ইস্ট বেঙ্গলকে। আর টিম লাল হলুদের গোল মিসের বহর তো আছেই, তারপর এডমান্ড ডার্বিতে লাল কার্ড দেখে খেলতে পারবে না, তাই কিশোর ভারতীতে চাপে কিন্তু অনেকটাই থাকবে ইস্ট বেঙ্গল। আর তবুও কিন্তু এর মধ্যে সেই স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে ইস্ট বেঙ্গলের সামনে। সেই কারণেই আমি বলছি ইতিহাসের সামনে ইস্ট বেঙ্গল, যারা ইস্ট বেঙ্গলকে একদম ওহো মেরা জান কা খুন এমনটি যারা মনে করেন, তারা কিন্তু কিশোর ভারতীতে আপনি চলে যেতে পারেন, সেখানে খেলা রয়েছে, সেখানে ভিড় করতে পারেন, নিজের দলকে জিও জিও জিও উল্লাসে মেতে উঠতে পারেন। এমনটা বলতে বলতে কোন গান আপনার জন্য ওয়েট করছে এই মুহূর্তে গাছ শুয়ে বলছি, ইস্ট বেঙ্গল যদি জেতে না আরপিকে মিষ্টি খাওয়াবো আসুন না, এই শপথটা নিন আরপিকে খাওয়ান ইস্ট বেঙ্গল জিতুক।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: বাজারের ক্যাচ ক্যাচ
2: মোদি নিয়ে যান, 30 টাকা পটল 40 নিয়ে যান।
3: এই ভালো দেখে দেবে
1: বউয়ের কিঞ্চ কিঞ্চ,
3: এখনো চা খাওয়া হলো না, অফিসটা কি আজ আর যাওয়া হবে না?
1: ট্রেনে বাসের ঠেলা ঠেলি,
2: পুরো খালি পুরো খালি জোলাগন আসলে
1: অফিসের খটখট বসো, কাজটা কিন্তু আজকেই ফাইনাল চান। এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন রেডিওর সঙ্গে, রোজ সকাল 7টায় শুনুন নমস্কার কলকাতা, ওনলি অন 107 FM রেইনবো।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: সত্যি সত্যি কিন্তু ফ্যান লাগবে, ফ্যান লাগবে, হ্যাঁ হাত পাখা লাগবে, হাত পাখা লাগবে। যা অবস্থা, হাত পাখায় হবে কি নাকি? ডেফিনেটলি বাড়িতে থাকলে এসিটা আপনি অন করবেন, রিমোটটা করে অন করলি কি বাঁচা বাঁচলাম রে। কিন্তু কিন্তু ওয়েদার এমনটাই, আপনি বাইরে কি সারাক্ষণ কি এসির মতো ঘুরে বেড়াবেন নাকি? তা তো সম্ভব নয়। অতএব আপনার জন্য হাত পাখা, ফ্যান মানে ফ্যান লাগবে। সেখানে কিন্তু ফ্যান হোক, হ্যাঁ গানটা শুনিয়ে দিয়েছে আরপি। আর এই মুহূর্তে কোন খবর, এই তো মঙ্গলবার, মঙ্গলবার দুপুর 2:30 নতুন নজির করেছে ভারতের ওয়েদার। দেখা গিয়েছে AQI.in এর লাইভ টেম্পারেচার র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে

যে উষ্ণ 100টি শহরের সবকটি ভারতে, ভাবুন একবার। ওই তালিকায় কোন মানে কোন কোন জায়গা রয়েছে সেগুলোর লিস্টটি একবার আপনি জেনেই রাখুন। ওই তালিকায় রয়েছে নয়াদিল্লি, ফরিদাবাদ, চণ্ডীগড়, আগ্রা, অযোধ্যা, গোয়ালিয়র, কোটা, রায়পুরের মতো একেবারে টেম্পারেচার যেখানে লু যেখানে বয়ে যায় সেই সব জায়গাগুলো। এই সব শহরের পাশাপাশি জম্মু, এমনকি উত্তরাখণ্ডে হিমালয়ের কোলের শহর হরিদ্বারও কিন্তু ঠাঁই পেয়েছে। ভাববেন না, হরিদ্বার একদম কুল কুল, ঠান্ডা ঠান্ডা, বিন্দাস লাইফ কাটাবো এই গ্রীষ্মকালে গেলে, না তা কিন্তু নয়। তালিকা দেখাচ্ছে মঙ্গলবার দুপুরে ওই 100টি শহরের টেম্পারেচার ছিল কত, ছিল হচ্ছে 48 ডিগ্রি সেলসিয়াস থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যে ভটিন্ডা, পাঠানকোট, বারেলি, ঝাঁসি, কৈথিলের মতো শহরে সে সময় 46 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার ছিল। পশ্চিম উত্তরপ্রদেশের মথুরা, ছত্তিশগড়ের ভিলাই এবং মহারাষ্ট্রের নান্দেড় ও অকোলা শহরের টেম্পারেচার ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ভাবুন ভাবুন, আমাদের ভাবতেই হবে আমাদের দেশকে আরও আরও অনেক বেশি সবুজে সবুজ করে তুলতে হবে, তবেই হয়তোবা এই গ্রিন হাউস এফেক্ট বলুন, এলনিনো বলুন, এগুলোর হাত থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারি আর নতুন প্রজন্ম আরেকটু ভালো থাকতে পারে। এমনটা বলতে বলতে কোন গান আপনার জন্য ওয়েট করছে এই মুহূর্তে, বেহায়া, না বেহায়া আমরা হব না, অনেক বেশি গাছ লাগাবো।

0: যদি থাকুক চায়ের কাপে চুমুক দিলে মনে হয় সবকিছুই কন্ট্রোলে। কে লিখেছেন? যাদবেন্দ্র পণ্ডা, ঝুঁকিয়ে বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। সেই সঙ্গে লিখেছেন, তাই আমি বাড়িতে দার্জিলিং এর মকাই বাড়ির লিকার চা বানিয়ে আপনার সঙ্গে গল্প করতে করতে চুমুক দিতে চাই। চলে আসবেন কিন্তু, সঙ্গে অবশ্যই আপনার প্রিয় কলকাতার এর কোম্পানির নাম করেছেন চানাচুর এবং সন্দেশ থাকবে। আজ ভোরাইতে আপনার সুমিষ্ট গলাতে আন্তর্জাতিক চা দিবসের অনেক তথ্য এবং ইতিহাস, সেই সঙ্গে আলোচনা, শুনলাম মন ছুঁয়ে যাওয়া গান। ওকে, থ্যাংক ইউ, আপনি সুস্থ থাকবেন যাদবেন্দ্রবাবু, অনেক অনেক অনেক প্রণাম আপনার জন্য। লালমোহন মাঝি জালাল সেই বউবাজার হাওড় থেকে লিখেছে, ছিল একটা সময় প্রতিদিন সকাল হলে নিচের রান্নাঘর থেকে ভেসে আসতো মিষ্টি সুরে, কি গো শুনছ, চলে এসো চা হয়ে গেছে। এখন গিনি অজন্তার সেই মিষ্টি সুরের ডাক খুব খুব মিস করি, কারণ এখন আমি আর চা খাই না। আমাদের তো ডাকতে পারেন, আপনার 30 দিনের চা একদিনে আমরা খেয়ে আসবো। লালমোহনের সঙ্গে আমার ইচ্ছে রইল চা খাওয়ার। ওকে, গুড মর্নিং, আজ চা দ্য বস, চা দ্য বস। কে লিখেছে? লিখেছে উৎপল বেহালা থেকে, আমি চা খাই মিডিয়াম গরম, যদি গরম থাকে তাহলে প্লেটে ঢেলে মিডিয়াম ঠান্ডা করে সিপ দি। ভোরাই খুব ভালো হয়েছে, ওকে বাবা, তুমি কি গ্যারান্টি দিচ্ছ? ওকে, মন মানে না, কে তুমি নন্দিনী, এই মুভির গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু উৎপল, কিন্তু আজ সম্ভব না। আজ তো বললাম না, যন্ত্রে যন্ত্রণা রয়েছে আমাদের কাছে, যেগুলো হাতের কাছে রয়েছে সেই সব থেকে কিন্তু গান শুনেছি, ফলে পছন্দের গানগুলো খুঁজে বের করে শুনিয়ে দেওয়া এই মুহূর্তে কিন্তু সম্ভব নয়। ওকে, শর্মিষ্ঠা মুখার্জি শাঁখরাইল হাওড় থেকে কি লিখেছে, শুভ সকাল দাদাভাই, ভোরাই থেকে শুনছি চা দিয়ে পুজো বা প্রসাদ হয় জেনে ভালো লাগলো। ওয়াও, হ্যাঁ রাইট, চা দিয়েও কিন্তু পুজো বা প্রসাদ হয়। আমাদের দেশে এমন এক মন্দির রয়েছে যেখানে সেই শিবের মন্দিরে বিকেল বেলায় চা তার ভোগে নৈবেদ্য করা হয়। ওকে, তো দাদুর কাছে শুনেছিলাম চকোলেট লজেন্স দিয়ে পুজো দেওয়ার কথা, এক কাপ চায়ে তোমাকে চাই গান বিলন্তি শুনিয়ে দিয়েছে আর পি, বোড়াইতে এই গানটা শুনিয়ে দিয়েছে কিন্তু, এক কাপ চা আর তোমাকে চাই। শর্মিষ্ঠা মুখার্জি শাঁখরাইল হাওড় থেকে এমনটা লিখে পাঠিয়েছে। সেই সঙ্গে লিখেছে কি, দাদাভাই দিদা কিন্তু চা যে বিস্কুট ডুবিয়ে ডুব ডুবিয়ে ওকে খাওয়া, তোমার দুধ চা চিনি দিয়েছি খেতে ভালো, তবে আমি সকাল বিকেল দু কাপ দুধ চিনি ছাড়া চা খাই।
1: এখানে একটু সেন্টেন্সগুলো না পুরো পেন্টেন্স হয়ে গেছে, একটু ঠিকঠাক করে লিখে পাঠিও।
0: ওকে, আপনিও পাঠিয়ে দিন আপনার চা পানের অভিজ্ঞতা, কিংবা চা খাওয়ার অভিজ্ঞতা, নাকি চা খাওয়ার অভিজ্ঞতা, নাকি চা পান উতরের অভিজ্ঞতা, কি পারবেন? আজ আর পিকে নমস্কার কলকাতা পাঠিয়ে দিন চা পানের এক্সপিরিয়েন্স, আপনার কীরকম রয়েছে 9903655992 তে আর পি ওয়েট করছে আপনার সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। তাহলে এই মুহূর্তে হয়ে যাক টনিক, হ্যাঁ টনিক, চাটাই অনেকের কাছে কিন্তু টনিক।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: বাজারের ক্যাচ ক্যাচ
2: মোদী নিয়ে যান, 30 টাকা পটল 40 নিয়ে যান।
3: এই ভালো দেখে দেবে
1: বউয়ের কিঞ্চকিচ,
3: এখনো চা খাওয়া হলো না, অফিসটা কি আজ আর যাওয়া হবে না?
1: ট্রেনে বাসের ঠেলা ঠেলি,
2: পুরো খালি পুরো খালি, চলে গো নাস্তালে
1: অফিসের খটখট বসো, কাজটা কিন্তু আজকেই ফাইনাল চাই। এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন রেডিওর সঙ্গে, রোজ সকাল 7টায় শুনুন নমস্কার কলকাতা, অনলি অন 107 FM রেইনবো।
4: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in। আমার এক অবুজ প্রতিবেশী,
0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
5: 8:30 হয়ে 30 সেকেন্ড, আর এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আপনার জন্য কি রয়েছে, রয়েছে ফ্ল্যাশ ব্যাক সং। শাশ্বতী এবং লীনা তাদের পছন্দের গানের জন্য রিকোয়েস্ট করেছিলেন 9903653992 তে। না আজকে আর ওই সুইপারটা না শোনানোর কারণ একটু দুঃখ দুঃখ ভাব রয়েছে, কিন্তু গানটা তো শুনিয়ে দেবে আর কি। হ্যাঁ, এই মুহূর্তে 107 এ সে চুরালিয়া।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এই মুহূর্তে আপনার জন্য ঠিক কোন খবর রয়েছে, কোন খবরের জন্য আরপি একেবারে মুখিয়ে রয়েছে, সেই খবর যেটা শুনলে আপনি একেবারে চমকে যেতে পারেন। কোন খবর বলুন তো? এই মুহূর্তে এমন কোনো খবর যদি দিই যাতে আপনার চোখ একেবারে কপালে ওঠে, বিয়ের অনুষ্ঠানের সঙ্গে খাবার নিয়ে যেতে হয়। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে আমরা কি করি? আই দেখ, কালকে কিন্তু বিয়ের নেমন্তন্ন আছে রে।
2: ওহো, পুরো কবজি ডুইয়ে খাওয়ারে এই গিফটটা রেডি তো?
1: এরকম আমরা বলে থাকি রীতিমতো, কিন্তু এমন এক জায়গা রয়েছে যেখানে বিয়ের অনুষ্ঠানে সঙ্গে খাবার নিয়ে যেতে হয়, মানে সেই গ্রামের বাসিন্দারা খাবার নিয়ে যান। কেন এমন অদ্ভুত নিয়ম? গ্রামের ছেলে অথবা মেয়ের বিয়ে যদি স্থির হয় অন্য কোনো গ্রামের বাসিন্দার সঙ্গে, তবে কিন্তু চিন্তায় পড়েন কারা? চিলমবাসী। যাওয়ার আগেই অনুষ্ঠান বাড়িতে পই পই করে জানানো হয় অতিথিদের খাবারে যেন আমিষের ছোঁয়াটুকুও না থাকে। হ্যাঁ, আমিষের ছোঁয়াটুকুও কিন্তু না থাকে। টাকা পয়সা জরুরি, টুকিটাকি বর্ষাকালে ছাতাও থাকে আমাদের হাতে, কিন্তু তাই বলে বিয়ে বাড়িতে খাবার রাখতে হবে? বিয়ে বাড়িতে কোথায় খেতে যাচ্ছি তা নয়, খাবার নিয়ে যেতে হয়। এমনটা কোথায় ঘটে জানবে আর পিছিয়ে কথা, কিন্তু তার আগে কিন্তু কোন গান ওয়েট করছে আপনার জন্য? কোন গান ওয়েট করছে এই মুহূর্তে? জাস্ট একটুখানি চোখ বুলিয়ে নেওয়া আর সেই গানে আপনাদের নিয়ে যাওয়া। এই মুহূর্তে কোন গান? ওকে, কোথায় গেল? হ্যাঁ, ওকে, তোর এক কথায়, ওকে, ওই যে বললাম একটু আজকে একটু যন্ত্রের যন্ত্রণা রয়েছে, সেই জন্য খুঁজে পেতে শোনাতে একটু অসুবিধে হচ্ছে।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: বিয়ে বাড়িতে যাবেন কিন্তু সঙ্গে খাবার নিয়ে যেতে হবে, ভাবুন একবার। এমন কায়দা, এমন রীতি, এমন নীতি কোথায় রয়েছে? সেই খবরটা ইন ডিটেলে আপনার কানে 107 নমস্কার কলকাতায়। বিয়ে বাড়িতে গেলে কী কী রাখেন সঙ্গে? ওই যে বলেছিলাম একটু আগে, টাকা পয়সা, জরুরি টুকুটাকে, বর্ষাকালে কিংবা এই গ্রীষ্মকালে ধরুন ছাতা। কিন্তু খাবার সঙ্গে নিয়ে অতিথিরা বিয়ে বাড়ি চলেছেন এমন ঘটনা শুনেছেন কখনো? আজ নমস্কার কলকাতায় সেই কথা না, গল্প নয়, ভারতের এক বিশেষ গ্রামের বাসিন্দাদের ক্ষেত্রে কিন্তু এর নিয়ে হাতি বাস্তব। কিন্তু কেন, কি কারণে জন্ম নিয়েছে এমন আজব নিয়ম, সেটাই তো জানার পালা। বিহারের ছিলিম গ্রাম, আমাদের প্রতিবেশী রাজ্য বিহার, সেই বিহারের ছিলিম নামে একটি গ্রাম আছে, মতান্তরে কেউ কেউ বলে থাকেন ছিলম। তো যাই হোক, যুগের পর যুগ ধরে সেখানকার মানুষ হচ্ছেন একেবারে শুদ্ধ শাকাহারী। ভাবুন একবার, শুদ্ধ শাকাহারী, অর্থাৎ কোনো রকম আমিষ খাবার তারা গ্রহণ করেন না। নিষেধাজ্ঞা রয়েছে ঢুকুটুকুতেও, মানে অ্যালকোহলেও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। রোজের খাবারের মধ্যে তাহলে কী কী রয়েছে? না, সবচেয়ে বেশি পরিমাণে ওনারা খেয়ে থাকেন ওই ছিলম বা ছিলিম প্রজাতির মানুষেরা কিন্তু খেয়ে থাকেন কি, মোটামুটিভাবে রুটি, ছাতু, শাকসবজি, এমনকি আমাদের মতেই পেঁয়াজ কচ করে তারাও কিন্তু জীবন। পেঁয়াজ রসুনকেও কিন্তু আমিষের তালিকাতেই ধরেন তারা। ফলে মাছ মাংস যে কেবল খাওয়া যাবে না তা নয়, সামান্য এক মুরগির পালকের ছোঁয়া লাগলেও স্নান সেরে দেবতাদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে শুদ্ধ হতে হয়। এতটাই এতটাই

কড়াকড়ি বিধিনিষেধ রয়েছে সেই জায়গায়। না হলে দেবতাদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে শুদ্ধ হতে হয়, এমনটি মনে করেন সেই চিলমবাসী বা চিলিমবাসীরা। স্থানীয়রা বিশ্বাস করেন যে গ্রামটির বয়স হচ্ছেন আনুমানিক 500 বছর। বহুকাল আগে নাকি কোনো কোল ভিল শাসকের কেল্লা ছিল সেখানে। বর্তমানে দেখতে পাওয়া যায় কেল্লার ধ্বংসাবশেষ। ধর্মগুরু মা গায়ত্রী এবং জয় গুরুদেবের দীক্ষায় দীক্ষিত বেশিরভাগ গ্রামবাসী, 14টি ভিন্ন সম্প্রদায়ের বাস এই গ্রামে, কিন্তু নিরামিষ ভোজনের ক্ষেত্রে সকলেই একমত। কোনো পরিবার যদি গোপনে আমিষ রান্না করে বা রান্না হয়, তাহলে তা জানাজানি হলে গ্রামবাসীদের কাছে একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিপদে আপদে কোনো গ্রামবাসী আর এসে দাঁড়ায় না সেই পরিবারের পাশে। মনে করা হয় দেশের সব থেকে বড় নিরামিষভোজী অঞ্চলের মধ্যে অন্যতম হচ্ছে এই ছিলাম। তো বিয়েবাড়িতে কোনো বিয়েবাড়িতে নিমন্ত্রণের আগে পই পই করে কিন্তু জানানো হয় যে অতিথিদের যে খাওয়া দেওয়া হবে তাতে কোনো আমিষের ছোঁয়াটুকুও যেন না থাকে। কিন্তু যে বাসনে খাবার পরিবেশন করা হবে তাতে যে আগে কখনোই মাছ মাংস ডিম রাখা হয়নি সে বিষয়ে নিশ্চিত হবেন কী করে? গ্রামবাসীরা বিশ্বাস করেন সাবধানের মার নেই বাপু, তাই বিয়েবাড়ি যাওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সঙ্গে মেদি নিয়ে যান, ছাতু আর জল। তা যদি একান্ত সম্ভব না হয় তবে নবদম্পতিকে আশীর্বাদ করে কিন্তু পুরুত করে খালি পেটে তারা বাড়ি ফিরে আসেন। তবে বিশ্বায়নের অনুপ্রবেশ আটকাতে পারেনি কিন্তু এই ছিলাম। ইদানিংকালে পরম্পরা ভেঙে গ্রামের যুবক যুবতীদের একাংশ পেঁয়াজ রসুন ব্যবহার করছে তাদের রান্নায়। হ্যাঁ, এই নিয়ম এই সংস্কৃতি আমাদের সবার জন্য কি ভালো? না, মোটেই ভালো নয়, আবার সবার জন্য খারাপও নয়। কিছু ভালো দিক কিছু খারাপ দিক সবটাই রয়েছে, সেই বিষয়টাকে ব্যালেন্স করে কিন্তু আমাদের চলতে হবে। তাহলে এই চিলমবাসী না হয়ে বরং বিন্দাস মুড়ে থাকুন। আমরা সব কিছুকে গ্রহণ করব কিন্তু বিসর্জন প্রয়োজনে তাও কিন্তু দিতে হবে। এমনটা বলতে বলতে কোন গান আপনার জন্য আপনার জন্য ওয়েট করছে, হয়ে যাক এই মুহূর্তে খেলনাবাটি রান্নার গান।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ফ্ল্যাশব্যাক সং শুধুমাত্র 107 FM রেইনবোর নমস্কার কলকাতায়।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: বাজারের ক্যাচ ক্যাচ
2: মোদি নিয়ে যান, 30 টাকা পটল 40 নিয়ে যান।
3: এই ভালো দেখে দেবে
1: বউয়ের কিঞ্চ কিঞ্চ।
3: এখনো চা খাওয়া হলো না, অফিসটা কি আজ আর যাওয়া হবে না?
1: ট্রেনে বাসের ঠেলা ঠেলি,
2: পুরো খালি পুরো খালি, চলা গ্রহণ আসলে
1: অফিসের খটখট বসো, কাজটা কিন্তু আজকেই ফাইনাল চাই। এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন রেডিওর সঙ্গে, রোজ সকাল 7টায় শুনুন নমস্কার কলকাতা, ওনলি অন 107 FM রেইনবো।
4: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা। আজ আন্তর্জাতিক চা দিবসে চা চা চা চা চা, হ্যাঁ চা চাকে ডাকার, কাকাকে ডাকার, খুড়োকে ডাকার, ও কাকি এর চাটা বানাও না গো, হেব্বি হেব্বি তোমার হাতের যা চা না, এরকম করে কিন্তু অনেকেই আমরা অনেকে টুপি পরানো বলবো না, মানে একটু কী বলবো মাস্কারা দিয়ে চা কিন্তু পান করার সুযোগ পেয়ে যায়। এই মুহূর্তে কার মেসেজ, আন্তর্জাতিক চা দিবসে আরপি দাদা তোমাকে এক কাপ চা এবং শিকাটা সহযোগে আমন্ত্রিত, মানে আমন্ত্রিত শুভেচ্ছা। ওকে জানলাম। আর বিষয়ে বলি, আমি সকালবেলা এক কাপ চা আর দুটো বিস্কিট খেয়ে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বার হই, কারণ বাইরের চা পছন্দ করি না। ভূত ভবিষ্যতে এক আধবার বন্ধুদের পাল্লায় পড়লে চা বাইরে খেয়ে থাকি, মানে বাইরের চায়ের চুমুক দিয়ে, তাছাড়া দোকানে বসে চায়ের চুমুক দিয়ে তুফান উড়ানো আমার পছন্দ নয়। বাড়িতে চা খাওয়া আমি বেশি পছন্দ করি, বাড়িতে না আর কেউ চা খায় না, আর গিন্নির হাতে চা আহা আমার বেশি বেশি পছন্দ। ওহো, আর তোমার হাতে চা সেটা কি গিন্নির পছন্দ? গিন্নিকে জিজ্ঞেস করতে হবে। ও মাথায় গিন্নি, শুনছো, বলো না মানে মাথায় কেমন চা করে। ওকে ওকে, মাধাইয়ের পর এই মুহূর্তে কার মেসেজ। ওকে ওকে ওকে, অ্যান্ডি মেসেজ পাঠিয়েছে, কি লিখেছে, রোজি বয় আরপি গুড মর্নিং, মিষ্টি ভোরের কলিং বয় আরপি। আরপি বলো না বলো না, গরমে কেমন আছো? ওকে ওকে, অনেকদিন পর তোমার ভয়েস শুনলাম, কেন অনেকদিন কেন, ওকে যাই হোক, ও শুনেছে কি আর করা যাবে। সকালের আলোর প্রদীপ আজ আমায় প্রথম ভোরাই, ওকে একটু চা নাই শুনলাম, ওকে ওকে ওকে চা নিয়ে শুনলাম, ওকে চা নিয়ে শুনলাম। এটাই কিসমত কানেকশান, বাবা কিসমত কানেকশান। আর তে ওয়েলকাম তোমার সঙ্গে সামনাসামনি দেখলে, দেখা করলে আমার ভালো লাগবে। ওকে একটুখানি টিউন করলাম, তুমি এই গানটা প্লিজ শুনিয়ে দিও, একটা গানের রিকোয়েস্ট করেছে আমাদের বন্ধু অ্যান্ডি। ওকে ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো থেকো। এই মুহূর্তে কার মেসেজ, 9903652992 তে খেয়ে লিখেছে মেসেজ, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে। প্রথমে বলি, আমি জানি, আমি শুনেছি আমার খুব প্রিয় এবং ভালোবাসার ঘটিদা এই হাঁস ফাঁস গরমে নাকি বরফ গলা জলে স্নান করছে, জাস্ট আমাদের ঘটিদা ঠান্ডা ঠান্ডা কুল কুল। এবার টপিকের বিষয়ে বলি, আজ চা দিবসে চায়ের গুণগান আমাকে করতেই হবে। চায়ের আরেক নাম যে এনার্জি ড্রিঙ্ক, চা একটা হচ্ছে অনুভূতি, আনন্দের চা, রাগের চা, টেনশনের চা, ডেটের চা, ব্রেকআপের চা, চায়ের পর চা, চা চা চা চা চা চা। হ্যাঁ, আজ যদি যন্ত্রটা না বিগড়তো না, তাহলে কিন্তু সেই চা চা চা এই গানটা শুনে দিত আরপি এই নিউজটা পড়ার পর কিংবা এই মেসেজটা পড়ার পর। আমার ঘরে বাইরে অফিসে নিত্যদিন রাতে চা থাকে, চার থেকে পাঁচ বার চা খাওয়া।

বাবা কিন্তু আমার চাই চাই। তো যাই হোক, আমার প্রিয় বিনয় তার দোকানে বসে অফিস কলিগদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দিতে চা না খেতে পারলে আমার কিন্তু সেই দিনটা যেন অসম্পূর্ণ থেকে যায়। এমনটা লিখে পাঠিয়েছেন, এমন সুন্দর করে লিখে পাঠিয়েছেন গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে। ওকে ওকে ওকে, আর এই মুহূর্তে হয়ে যাক সেই টয় ট্রেনের গান, যে টয় ট্রেনে চেপে আমরা কোথায় যেতে পারবো, আমরা যেতে পারবো একেবারে দার্জিলিং।

0: আকাশবাণী কলকাতা এন এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারীর পবিত্র ভূমি নয়, বরং সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। সামাজিক মাধ্যমের এক পোস্টে সংস্কৃত শুভাশিতাম থেকে একটি শ্লোক শেয়ার করে তিনি বলেন, মহান ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি বুথে ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে 35 কোম্পানি কেন্দ্র বাহিনীর পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য রয়েছে 35টি কুইক রেসপন্স টিম। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর আওতায় রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নের সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা সিএ এর অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি পাক গোয়েন্দাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্র রাজ্যে বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুটি জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কেন্দ্রের বিদ্যাঞ্জলি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পে স্কুলগুলিতে শিক্ষার মান ও পরিকাঠামো উন্নয়নের জন্য বেসরকারি ক্ষেত্রকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 এফএম রেইনবোতে।
2: বাজারের ক্যাচ ক্যাচ
3: মোদি নিয়ে যান, 39 টাকা, পটল 40 নিয়ে যান।
4: এই ভালো দেখে দেবে।

0: বউয়ের কিঞ্চকিচ,
1: এখনো চা খাওয়া হলো না, অফিসটা কি আজ আর যাওয়া হবে না?
0: ট্রেনে বাসের ঠেলাঠেলি,
2: পুরো খালি জোনাগন আসলে
0: অফিসের খটখট বসো, কাজটা কিন্তু আজকেই ফাইনাল চাই। এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন রেডিওর সঙ্গে, রোজ সকাল 7টায় শুনুন নমস্কার কলকাতা, only on 107 FM Rainbow.
3: দিনে তিন গানের হ্যাট্রিক,
4: দিনে তিন, দিনে তিন।

0: পরিষ্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: বাজারের ক্যাচ ক্যাচ
2: মোদি নিয়ে যান, 30 টাকা পটল 40 নিয়ে যান।
3: এই ভালো দেখে দেবে
1: বউয়ের কিঞ্চকিচ।
3: এখনো চা খাওয়া হলো না, অফিসটা কি আজ আর যাওয়া হবে না?
1: ট্রেনে বাসের ঠেলা ঠেলি,
2: পুরো খালি পুরো খালি, চলে গেল
1: অফিসের খটখট। বসো, কাজটা কিন্তু আজকেই ফাইনাল চাই। এসব শুরুর আগে সকালকে ওয়েলকাম করুন।

আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে। ভাইরাল বিস্ময় বালকের সেই ভিডিও হয়তো আপনিও পেয়েছেন, আপনিও হয়তো পেয়েছেন। গ্লোবাল ইকোনমির একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে চমকে দেওয়া সেই ভিডিওটি। সেখানে দেখা গিয়েছে যে মানে 2x2 রুবিক্স কিউব সমাধানের প্রতিযোগিতা। হ্যাঁ, সেই প্রতিযোগিতায় কিন্তু কি রয়েছে, সেই প্রতিযোগিতায় একেবারে কিন্তু সেই ছেলেটি আমাদের চমকে দিয়েছে। সেই চমকে দেওয়ার কথা নিয়ে ফিরবে আরবি, কিন্তু তার আগে কোন গান রয়েছে এই মুহূর্তে, রয়েছে ট্যাটু। দেখা যাক সেই ট্যাটু আমাদের হাতে উঠে আসে কিনা।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। সেই যে বিস্ময় বালকের কথা বলছিলাম, জুনিয়র ভারত হোক কিংবা IPL এর মঞ্চ, 22 গজে 15 বছরের বৈভব সূর্যবংশীর দাপট দেখে একেবারে হতবাক, হতবাক আমরা, হতবাক গোটা বিশ্ব। অন্য ক্ষেত্রে কিন্তু তেমনি এক বিস্ময় বালকের কাণ্ডে একেবারে চোখ ছানা বড়া, যাকে বলে রাইটে চোখের পলক ফেলার আগেই 2x2 রুবিকস কিউব সমাধান করে নজির করেছে সে। চীনা বালকের সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল, ভাইরাল, ভাইরাল। আগেই বলেছি, একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে সেই চমকে দেওয়া ভিডিওটি। সেখানে দেখা গিয়েছে 2x2 রুবিক্স কিউব সমাধানের প্রতিযোগিতা হচ্ছে। একটি টেবিলে কিউব নিয়ে বসে আছে সেই বিস্ময় বালক। টাইমার শুরু হতেই সে কিউবটিকে বিদ্যুৎ গতিতে ঘোরাতে শুরু করে। আঙুলের গতি এতটাই ছিল দর্শক তা ঠাউর করতে পারেনি। কয়েক মুহূর্ত পরে দেখা যায় সে কাজ সেরে ফেলেছে, মানে সেই কাজটা সেই বিস্ময় বালক অলরেডি কমপ্লিট করে ফেলেছে। কিউবটি সম্পূর্ণ সমাধান হয়ে গিয়েছে, অমনি উপস্থিত লোকজন হাততালি দিয়ে ওঠে। ভিডিওটি দাবি করা হয়েছে যে মাত্র 0.29 সেকেন্ডে 2x2 রুবিক্স কিউবটি সমাধান করেছে সেই চীনের বিস্ময় প্রতিভা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও, লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে, সকলেই হতবাক বিস্ময় বালকের কাণ্ড দেখে। নেট নাগরিকরা বলছেন, না দেখলে রিয়েল

কিন্তু এটা বিলিভ করা খুব টাফ। অনেকে ছোট্ট ছোট্ট রিমার্কস দিয়েছেন, আনবিলিভেবল, অবিশ্বাস্য, প্রশংসা করে কেউ কেউ বলেছেন মানব যন্ত্র, অনেকে আবার নাম দিয়েছেন সুপার কম্পিউটার। রাইট, এমন এমন ভালো খবর, এমন পজিটিভ নিউজ, নমস্কার কলকাতায়, আর ফির নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে কোন পজিটিভ নিউজ কাজ করছে, অন্তত গানে গানে কাজ করবে, কিচ্ছু চাইনি আমি, সত্যি কি কিছু চাই না আমরা।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: দিল দেখে চা চা চা চা চা চা চা চা চা, হ্যাঁ এমনটা করছে, কিন্তু এই ছানা ফেলে মরে যাবো, মরে যাবো, বিশ্বাস করে মরে যাবো, এমন কথা বলতে শুনেছেন? আমি আমার একজন খোরতুতো দাদুকে শুনতাম। ওরে বাপ রে বাপ, একটু মাথায় ঢিলেমি চলে এসেছিল, আর সেই কারণে তিনি সকালবেলা উঠে এই চা করিস নি, চা দিস নি আমাকে, সারা রাত জেগে আছি একটুখানি চায়ের জন্য। বাপ রে বাপ, সেই চা নিয়ে বিস্তর বিস্তর, হ্যাঁ চারটিখানি কথা নয়, সেই চা নিয়ে চারটিখানি কথা সত্যি সত্যি কিন্তু তিনি বাঁধিয়ে দিতেন একেবারে ভোরবেলা উঠে। সত্যিকে আপনার মধ্যে তেমনটা রয়েছে, মানে চায়ের প্রতি এতটা এতটা ভিতর ভিতর টান রয়েছে? পিরিতি কাঁঠালের আটা আমরা জানি, কিন্তু পিরিতি চায়ের কাপ সেটি যদি হয়ে থাকে, তাহলে আপনি ডেফিনেটলি আজ যে মেসেজ পাঠান 9903658992 আহা, ভেরি ভেরি ভেরি গুড মর্নিং আর পি। চা পান করতে করতে আপনার অনুষ্ঠান চলছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। কিশোরী কিশোরী গান না ভাই, আজকে কিশোরী কিশোর কিচ্ছু শোনাতে পারবে না, আজ যন্ত্র সেটু বিগড়ে বসেছে, বলছে না আজকে আমার মতে আমি চলবো, ওই কারণেই আমরা কিচ্ছু করে উঠতে পারছি না। ওকে, এমনটা কে লিখে পাড়িছে? সোমনাথ লিখে পাড়িছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। ওকে থ্যাংক ইউ সোমনাথ, বোমনাথ হয়েছে ওনা চা পান করে। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? কৃষ্ণেন্দুর মেসেজ পায়রাটাকে রানাঘাট থেকে পাঠিয়েছে। নমস্কার দাদা সুপ্রভাত, রত্নগর্ভায় গতকাল পাইনি, কি করবো, রত্নগড়ে আমাকে ওয়েলকাম না জানালে আমি কি করে আসবো বলে দেখি। তো যাই হোক, আজকের আন্তর্জাতিক চা দিবসে পেলাম, সঙ্গে অনেক তথ্য জানতে পারলাম, অনুষ্ঠান ভীষণ সুন্দর হচ্ছে। এবার বিষয় বলি, ছোট্টবেলায় চায়ের অভ্যাস ছিল না, কিন্তু যখন কলেজে প্রথম পা রাখলাম তখনই চায়ের অভ্যাস শুরু হয়ে যায়। অর্থাৎ কলেজ ক্যান্টিনের আড্ডার টেবিল থেকে কিন্তু লিকার চা, রাইট? চা দিবসের বন্ধুদের সঙ্গে, মানে চা দিবসে বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলাম আরেকটা বিষয়, কারণ আমার শাশুড়ি মায়ের দার্জিলিংয়ে রয়েছে ছোট্ট একটা চা বাগান। ওয়াও, বলো কি বলো কি বলো কি কৃষ্ণেন্দু, বলো কি তুমি, চা বাগান রয়েছে তোমার শাশুড়ির, জামাইয়ের তো 16-8 আনা অধিকার রয়েছে। ওহো, তো ওই বাগানের চায়ের পাতা স্বাদে গন্ধে অপূর্ব, আর ওই চা বাগানের প্রথম গাছটি আমার প্রিয়তমার হাতে দিয়ে শ্বশুর মশাই লাগিয়েছিল। হ্যাঁ, আরে বাস, এ তো ঐতিহাসিক।

0: প্রাগৈতিহাসিক ইতিহাসের পাতায় উঠে আসা সেই সব তথ্য। যদিও তিনি আজ থেকে 30 বছর আগে না ফেরার দেশে চলে গিয়েছেন, তবে চা বাগানটি কিন্তু এখনো অক্ষত আছে। জামাই বাবা জীবনকে গিয়ে দেখাশোনা করেন নাকি শুধুমাত্র শাশুড়ি মাই দেখাশোনা করেন? না না, জামাইকেও কিন্তু
1: দায়িত্ব নিতে হবে। জামাই ষষ্ঠী আছে, জুন মাসে শ্বশুরের কামাই খাচ্ছে জামাই।
0: না না, এমনটা বলার দিন এখনো আসেনি, আরো দিন কয়েকটা বাকি। কিন্তু কৃষ্ণেন্দু শাশুড়ির কামাই খাচ্ছে জামাই এমনটা বলতেই পারে। পায়টাকে রানাঘাট থেকে এমনটাই পাঠিয়েছে। ওকে ডিয়ার আরপি দাদা ভাই, অনুষ্ঠান ব্যাপক লাগছে। ওকে, আমি আমার কি জানো, আমি আমার বিজনেসের জন্য মুম্বাই গিয়েছিলাম। বিজনেসকে করেছে বিজনেস, ও মা মা দেখা দে, তাহলে ওর বিজনেসটা আমাকে দিয়ে দে। ও হো, বিজনেস পানন বাবু, একটু ঠিক করে নিই, একটু ঠিক করে নিই। ও তো যাই হোক, মুম্বাই গিয়েছিলাম, ওখানে ওখানে পানি কম, চা ফাটাফাটি লেগেছিল। ওকে ওকে ওকে, আর কি হয়েছে? চায়ের কাপ কেউ কিন্তু কাজ ছাড়া করতো না। আচ্ছা ওকে, প্লেট ঢেলে আমি খেতাম। হাওড়া মুন্সিডাঙ্গা সর্দার পাড়া থেকে কে লিখেছে? মুন্না লিখেছে, মুন্না ভাই, কিন্তু MBBS নয়, মুন্না সর্দার। ওকে থ্যাংক ইউ মুন্না। এ মুহূর্তে কার মেসেজ? রূপকুমারের মেসেজ হাওড়া থেকে। সুপ্রভাত আরপি, এই গরমের চা আমাকে ঠান্ডা করে, মনটাকে নিয়ে যায় পাড়ার চায়ের টেবিলে। চা আমার আত্মার সঙ্গে জড়িয়ে থাকে, আত্মার আত্মীয়। ওকে রূপকুমারের সঙ্গে চুপ কুমার চা, ও পরাণে পরাণে বান্ধা, আপনা আপনি বলে মনে হয়। এ মুহূর্তে কার মেসেজ? আমাদের বন্ধু দীপকের মেসেজ, দীপক কি লিখেছে? ওকে, গুড মর্নিং আরপি দাদা ভাই, ভোর থেকে ভোরাই শুনছে চায়ের যে এত চর্চা হচ্ছে, এত চর্চা হচ্ছে, মানে এত যে চর্চার বিষয় তা আমি জানতাম না আজকের ভোরাই না শুনলে। প্রতিদিন সকালে খালি পেটে চিনি ছাড়া লিকার চা, এবং রাত্রিরে সব শেষে লিকার চা খাই, তারপর সারাদিন দুধ, লিকার চা, লেবু চা, যা পাই তাই খাই। তবে সারাদিন আমি 5-6 বার চা খেতেই হয়। এরকম একটা চা খাওয়ার গল্প বলি, হাওড়া স্টেশনের টল মানে স্টল থেকে চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, একজন ভদ্রমহিলা দৌড়েছিলেন ট্রেন ধরবেন বলে। তিনি বুঝতেই পারেননি আমার হাতে চায়ের কাপ আছে, পিছন থেকে মারলেন ধাক্কা। আমি ঘুরতেই চা পড়লো ওনার গায়ে, পুরো জামা কাপড়ে গিয়ে পড়লো। তারপর যা হয়, জামা কাপড় পুরো নষ্ট, কিন্তু কিছু না বলি উনি নিজের দোষ নিজে স্বীকার করে নিয়ে দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়লেন। আমি শুধু সরি বলার সুযোগটা পেয়েছিলাম। ওয়াও, এক পলকের একটু দেখা, আরও একটু বেশি হলে, আরও একটু বেশি হলে, আরও একটু বেশি হলে ক্ষতি কি? দীপক ভদ্রমহিলার বয়সটি জানাইনি, নিজের বয়সটাও কিন্তু সেই সময় কত ছিল সেটাও কিন্তু জানাইনি। ওকে, এই মুহূর্তে হয়েছে একটা ব্রহ্মাস্ত্র।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 9903659928 নম্বরে আরও যে ধাক্কাধাক্কি করছে, ভাড়াভাড়ি করছে, আমাকে পড়ো, আমাকে পড়ো, আমাকে দেখো, আমাকে দেখো, এ আরপি পড়ে ফেলো, পড়ে ফেলো, এমনটা করছে বলেই তো পড়ছি আপনাদের মেসেজগুলো, চটপট চটপট করে পড়ার চেষ্টা করছে আরপি। এই মুহূর্তে কার মেসেজ? শঙ্করের মেসেজ। কী লিখেছে? ছন্দে ছন্দে
2: অতি সুগন্ধে
1: শঙ্করের দোকান ডেফিনেটলি চা পাওয়া যায়। কত রকমের চা পাওয়া যায়
2: একটু পাঠিও না, স্যাম্পেল পাঠাতে পারো তো বস।
1: শঙ্কর বারাসাত থেকে কী লিখেছে? অনেককে দেখি চা না পেলে তিড়িং বিড়িং লাফান, অনেককে দেখি চা না পেলে তিড়িং বিড়িং লাফান, আমি কিন্তু সকাল বিকাল করি দুবার চা পান। দুধ চিনি ছাড়া লিকার চা মাত্র দিনে দু কাপ, দুধ চিনি ছাড়া লিকার চা মাত্র দিনে দু কাপ, কপালে না জুটলে পরে নেই তো কোনো চাপ, তোমাকে লিখতে লিখতে নিচ্ছি চায়ের স্বাদ, চা প্রেমীদের উদ্দেশ্যে বলি চা দিবস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ শঙ্কর, শঙ্কর বম বলে শঙ্কর। হ্যাঁ, সে শঙ্করে কিন্তু প্রসাদেও কোন মন্দিরে কি হয়েছিল সব তো জানিস আরপি, সে বিষয়। ওকে, মহাদেবের প্রসাদেও কিন্তু সেই চা থাকে মাফিজল। আহা হা, কোথায় ছিলে ভাই
2: বহুদিন বাদ? তোমার সঙ্গে কথা মানে ধর সে কানে কানে নয়, তোর নিখে নিখে কথা।
1: ওকে, গুড মর্নিং। আমার বাবু,
2: আমার বাবা কি কি করে বলেছে? কে বলেছে?
1: তোমার বান্ধবী বলেছে? কোথায়? বান্ধবী লিখলে তবু তো ভালো লাগতো, তোমার বউ বলেছে। ওকে, মফিজুল যা লিখেছে সেটাই পড়ি। আমার বউ বলেছে চা চা করে বড্ড জ্বালাতন করো তুমি, খাওয়ার থেকে চা বেচাতে ফায়দা বেশি, একটা চায়ের দোকান শুরু করো, মুম্বাইয়ের জলি চাওয়ালা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব চায়িকা কামাল, এত বড় না হতে পারলেও অন্তত অঞ্চল প্রধানটুকু তো হতে পারো মফি। না না, এটা এটা আমার কথা না, এটা কিন্তু মফিজুলের বউয়ের কথা। মানে চায়ের বিজনেস করলে কোথায় কোথায় কোথায় কোথায় কোথায় না যাওয়া যায়, এমনটাই লিখে পাঠিয়েছে মফিজুল নন্দীগ্রাম থেকে। ওয়াও, থ্যাংক ইউ মফি। মানে চায়ের মাফিয়া হয়েছে ওরা, প্লিজ। যাই হোক, শাওন বারাসাত থেকে কি লিখেছে? অনেক জায়গা অনেক রকম চা খেয়েছি, কিন্তু দার্জিলিং থেকে কিনে আনা চা খেতে গিয়ে যেরকম বোকা মনেছি ওরকম আর কোথাও হইনি কো। একটা জায়গায় চা বাগানের ধারে, ওই চা বাগানেরই একটা একটা দোকানে চা খেয়ে বেশ ভালো লেগেছিল, তাই আমি ওখান থেকে চা কিনেছিলাম, সঙ্গে কিভাবে চা বানাতে হয় সেটা লিখে এনেছিলাম। বাড়ি থেকে ঠিক সেইভাবেই দু তিন দিন চা বানানোর চেষ্টা করার পরেও সেই চা খেতে একদম ওই দার্জিলিংয়ে খাওয়া চায়ের মতো হলো না, ওর ধারে কাছেও যায়নি। তারপর ঠিক করছি দার্জিলিং চা শুধুমাত্র দার্জিলিংয়ে গিয়েই খাবো, আসামের চা আসামে গিয়েই খাবো, মকাই বাড়ির চা মকাই বাড়িতে দাঁড়িয়েই খাবো, তই তো টেস্টি। শাওন বারাসাত থেকে লিখেছে এমন সব নানান কথা। ওকে, এ মুহূর্তে কার মেসেজ? চিত্তব্রত, চিত্ত জয় করা পানীয়ের কথা হচ্ছে। চিত্তব্রতর মেসেজ এতক্ষণ পাচ্ছিল না আরপি। জয়রামপুর হাওড় থেকে লিখেছে, সুপ্রভাত দাদা, বিশ্ব চা দিবসে ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা নিও, দিনে ছ সাত বার চা পান করে আজকে আরও বেশি হতে পারে, এটা একটা এনার্জি ড্রিঙ্কের কাজ করে। ওয়াও, থ্যাংক ইউ চিত্তব্রত। এ মুহূর্তে কার মেসেজ? শুভ সকাল আরপি দাদা ভাইয়ের, নমস্কার কলকাতা, বাণীর রসে ভরা টইটুম্বুর, গান তো খুব ভালো ভালো বাজেন, তবু নিজের নাম সব পছন্দের গান শুনতে কার না ভালো লাগে, তাই গান, ও আচ্ছা আচ্ছা, গানের রিকোয়েস্ট ছিল না, গানের রিকোয়েস্ট কিন্তু আজ শোনাতে পারবে না আরপি, কি আর করা যাবে, সুখেন্দ্রবাবুর মেসেজটা চটপট করে পড়ে ফেলবো না ফেলবো না, বরং এক গান বিরতির পর সুখেন্দ্রবাবুর মেসেজ নিয়ে ফিরবে আরপি আপনার কানে শুধুমাত্র 107 FM-এ। এই মুহূর্তে চায়ের সঙ্গে আড্ডা দিতে দিতে আমরা কোথায় যাবো? কর্ণ সুবর্ণ গুপ্ত ধরে
3: সোনাদা, লেটস গো।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন কি পাঠিয়েছেন, চা চা চা চা চা। সেদিন গেলাম ওই দোকানে, সেদিন গেলাম ওই দোকানে, ছিল পাতা একটি মাচা, ছিল পাতা একটি মাচা। তাড়াতাড়ি বললাম তাকে, দেবেন এক কাপ চা? চা কি বুঝলো যে সেই দাদা আমি কি তোর চাচা? দিল ছুড়ে একটা কাপ, বলল নিজেকে বাঁচা। সেখান থেকে অন্য দোকানে, দিদি হবে টি নাকি নোটি? দিল মক্ষম শব্দ ছুড়ে, না রে আমি নয় নোটি। বিপদ বুঝে ঘরে ফিরি, বিপদ বুঝে ঘরে ফিরি, বলিনি কিছু খাবো, নিজের হাতে বানিয়ে চা, শেষ দম তক যাবো।
2: কি কাণ্ড কি কাণ্ড, মহাকাণ্ড, রামায়ণ কাণ্ড, মহাভারত কাণ্ড,
1: পুরো লঙ্কা কাণ্ড নয়, একবারে ছাকাণ্ড ছাকাণ্ড। মার্তণ্ডদেব আপনি দেখছেন তো,
2: এত মাথা পুড়িয়ে দিচ্ছেন, মাথার ঘিলু পুরো শুকিয়ে দিচ্ছেন, চো চো করে টেনে নিচ্ছেন, শুধুমাত্র আপনি চা পান করছি আজ আন্তর্জাতিক চা দিবসে। ওদিকে ওদিকে মানে ঘিলু চা নাকি কি বলবো। আচ্ছা মার্তণ্ডদেব মানে সূর্যদেব, এই যে আমাদের মাথার উপর গনগন গনগন গনগন গনগন করছেন, তিনি আমাদের কী টানছেন, তিনি কী পান করছেন, আমাদের মাথা ঘিলু দিয়ে চটকে দেওয়া চা, ঘিলু চা ঘিলু চা ঘিলু চা ঘিলু চা।
1: আর এদিকে আমাদের ঘিলু শুকিয়ে যাচ্ছে। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুখেন্দুবাবু, সুখেই থাকুন, ভালো থাকুন। আর এই মুহূর্তে একটা মিষ্টি গান, মানে অনেক সময় দেখবেন একটা চা থাকে না পুরো, মানে চিনি জল খাচ্ছেন নাকি চা খাচ্ছেন বলা খুব মুশকিল, মানে চিনিতে জল দেওয়া হয়েছিল নাকি জলে চিনি দেওয়া হয়েছিল বলা খুব মুশকিল, সেই কারণে এই গানটা।

সকালে উঠিয়া আমি মনে মনে বলি, চা ছাড়া সারাদিন কিভাবে যে চলি। ওহো, টাকা যাক পয়সা যাক, যা হারিয়ে প্রাণের সঙ্গী গিন্নি বলে ডেকে আমায় তুমি একটা দুষ্ট দুষ্ট দুষ্ট জঙ্গি। আর সেই মানে কি বলবো, গিন্নির জন্য আমাদের জন্য আহা চা পান করতে করতে কোন গান এই মুহূর্তে রয়েছে কিন্তু একেবারে সকলের জন্য। শেষ বেলায় শেষ পাতে চিটে চুটে খাওয়ার জন্য চাটনির পাশাপাশি চিকেন সং। খিদে যখন পেয়েছে তখন টাটা বলতে দোষ কি বলুন। জয় গুরু, এনজয় গুরু। মুরগির এটা ওটা সেটা খেতে খেতে চা পান করতে করতে আর পি চলে আসবে একেবারে আগামী সোমবার ভোরবেলায় ভোরাইতে। এবং নমস্কার কলকাতায়, আগামী সোমবার তাহলে কথা হচ্ছে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে পাকিস্তানে গণহত্যা সংক্রান্ত দীর্ঘদিনের কলঙ্কিত অধ্যায়ের তীব্র সমালোচনা করেছে ভারত। সশস্ত্র হামলায় নাগরিকদের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বার্ষিক বিতর্ক সভায় গতকাল ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাগুলোকে ঢেকে রাখতে পাকিস্তান নিজেদের সীমার ভিতরে ও বাইরে হিংসাত্মক কর্মকাণ্ডের প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয় আজ তার মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। কংগ্রেস পরিষদীয় দলের নেতা রাজেশ কুমার এবং মেলুরের বিধায়ক পি বিশ্বনাথন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন। 1947 সালের পরেই প্রথম কংগ্রেস সদস্যরা রাজ্যের মন্ত্রিসভায় যোগ দিতে চলেছেন। প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম, মানিকম ঠাকুর এবং আরও অনেকেই জোট সরকারের গঠনের বিষয়ে মুখ্যমন্ত্রী বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা বা তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছেন অবান্য। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্যান্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিদর্ভ, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডের কিছু অংশে আজ দিনেও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গোটা বিশ্বে আজ আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে। চায়ের সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্যগত উপকারিতা এবং অর্থনৈতিক গুরুত্বকে উদযাপনের স্মরণে রেখে রাষ্ট্রসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO এই দিবসটি পালন করে থাকে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর বেলা 11টায়।

সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে সকাল নটা পর্যন্ত 20.47% ভোট পড়েছে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। 285টি বুথে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত, গণনা 24 মে। রাজ্য সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা ও তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সংবাদ মাধ্যমে কোনো সরকারি নথি, তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তের অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি পাক গোয়েন্দাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত করছে এনআইএ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানে গণহত্যা সংক্রান্ত দীর্ঘদিনের কলঙ্কিত অধ্যায়ে তীব্র সমালোচনা করেছে ভারত। সশস্ত্র হামলায় নাগরিকদের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক বিতর্ক সভায় গতকাল ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাগুলোকে ঢেকে রাখতে পাকিস্তান নিজেদের সীমানার ভেতরে ও বাইরে হিংসাত্মক কর্মকাণ্ডের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট করে সংগ্রহ। যাদবপুরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন।

0: ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টারকাশীর বিরুদ্ধে ও সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধে 7:30। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিদর্ভ, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 57 সেকেন্ডস, আর গান দরিয়া নিয়ে কিন্তু চলে এসেছি আপনাদেরই বন্ধু মৌসুমি বন্দ্যোপাধ্যায়। আজ কিন্তু আমরা গান দরিয়ায় ভেসে যাব যে গান শুনতে শুনতে এবং শোনাতে শোনাতে, সেই গান হচ্ছে লোকগান। এবং লোকগানের কথা বললেই কিন্তু এক ঝটকায় বা এক মুহূর্তে আমাদের মনে পড়ে যায় সেই শিকড়ের কথা, ঐতিহ্যের কথা, আমাদের নিজেদের পুরনো সংস্কৃতির কথা। আগে লোকগান যেরকম আমরা শুনতাম বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, এখনও আমরা শুনি, কিন্তু এখন একটু পরিবর্তিত রূপটা দেখি। মানে সেই একই কথা, একই সুর, কিন্তু সঙ্গীতায়োজন একটু অন্যরকম। তা সত্ত্বেও এটা বলা যেতেই পারে যে লোকগানের ভূমিকা কিন্তু আমাদের জীবনে রয়েছে, তাই না কি? তাকে অস্বীকার করে, শিকড়কে অস্বীকার করে আমরা কিন্তু এগোতেই পারবো না। তাহলে শুরু করি একদম প্রথমে যে শিল্পীর গান, আর কী ধরনের গান সেটা না হয় গানটা শোনার পর বলি।

আমাদের লোকগণ বলা যেতে পারে, একটু আগে বলছিলাম আমাদের শিকড়ের কথা, আমাদের ঐতিহ্যের প্রতীক, এটা আমরা লোকগানকে নিয়ে বলতেই পারি। এবং মানুষের যে দৈনন্দিন সুখ দুঃখ, তাদের সংগ্রাম, তাদের সংস্কৃতি, তাদের আশা আকাঙ্ক্ষা, পাওয়া না পাওয়া, যে বেদনা আনন্দ, সব কিছুর প্রতিচ্ছবি বলা যেতে পারে লোকগান। লোকগানের সুর, লোকগানের কথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কিন্তু আমরা দেখতে পাই, মানে শুনতে পাই। এবং এতে কি হয়, এক প্রজন্ম গান গাইছে, পরের প্রজন্ম সেটা শুনছে, তারপর পরবর্তীকালে সেও সেই গানটা মুখে মুখে শুনতে শুনতে সেও গাইছে। এতে যে সামাজিক বন্ধন, যে পারিবারিক বন্ধন, সাংস্কৃতিক যে বন্ধন, সেটা কিন্তু আমাদের একদম অটুট থাকে। এবং আমাদের যে পারস্পরিক মূল্যবোধ, সেটাও কিন্তু একদম ঠিক রাখার জন্য, সচেতন রাখার জন্য কিন্তু লোকগান আমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করে। এবং যে গানটি শুনলাম নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে, একটি ভাটিয়ালি গান, ভাটিয়ালি গান মানে কিন্তু একটু অন্যরকম গান, অবশ্যই তাতে নদী একটা বড় ভূমিকা পালন করে থাকে। এবং প্রিয়জন যখন সেখানে চলে যায় নৌকা নিয়ে, সে মাঝে যখন চলে যায়, তখন কিন্তু বাড়ির লোকের যে ব্যথা বেদনা বা ফিরে আসার পরে যে আনন্দ ইত্যাদি, তা কিন্তু ফুটে ওঠে এই গানে।

কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

একটু আগেই কথা প্রসঙ্গে বলছিলাম মাঝির কথা, নদীর কথা, এবং লোকগানের যে ভূমিকা আমাদের জীবনে রয়েছে, একটা তো বলা যেতেই পারে ইতিহাস বা সংস্কৃতির ধারক। লিখিত ইতিহাস ছাড়াও এই যে গানগুলো আমরা শুনছি, তার কি কোনো লিখিত ইতিহাস সেই অর্থে আমরা পেয়েছি? তা কিন্তু না। আমরা শুনতে শুনতে কানের মধ্যে দিয়ে, মনের মধ্যে দিয়ে গেঁথে গেছে এবং প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এই গান গেয়ে যায়। তার ফলে লিখিত ইতিহাস ছাড়াও কোনো কোনো অঞ্চলের মানুষের যে জীবনযাত্রা, তাদের বিশ্বাস, লোকসাহিত্যের ইতিহাস কিন্তু এই মুখে মুখে, মানে মৌখিকভাবেই কিন্তু রয়ে গেছে।

টিকে রয়েছে। বা এই যে আমরা ভাটিয়ালি গানগুলো শুনছি, ভাওয়াইয়া গান আছে আমরা সেটাও শুনবো, বাউল বা জারি বা শাড়ি গান সবই কিন্তু নদীকেন্দ্রিক। তো জীবনের প্রতিচ্ছবি কিন্তু এই গানগুলোর মধ্যে পড়ছে, মানে গ্রামের কৃষক, গ্রামের মাঝি, সাধারণ মানুষ যে কায়িক পরিশ্রম করেন, তাদের জীবনে যে প্রেমের গল্প এবং না পাওয়ার গল্প সেগুলো কিন্তু একদম জীবন্ত হয়ে ওঠে এই লোকগানের মাধ্যমে। আরও একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে লোকগানের যে ভূমিকা আমাদের জীবনে রয়েছে, বিভিন্ন মেলা, বিভিন্ন পার্বণ, বিভিন্ন উৎসবের সময় কিন্তু লোক উৎসব আমরা বলে থাকি, বিভিন্ন যে উৎসবগুলো হয় সেই লোক উৎসবের সময় কিন্তু লোকগান প্রত্যেকটা উৎসবের, কিন্তু যেমন ভাদু উৎসবে ভাদু গান, চড়কের উৎসবে চড়কের গান, এরকম বিভিন্ন সময় গাজনের উৎসবে গাজনের গান, এবং বিভিন্ন যে লোক উৎসবের সময় লোকগানও কিন্তু আমরা শুনি, এবং সব মানুষ কিন্তু এক হয়ে যায় আর সমাজের কাছে সবার মধ্যে কিন্তু একটা সাম্যের বা ভ্রাতৃত্ববোধের একটা সেতুবন্ধন তৈরি হয়। আর যদি বলি আধ্যাত্মিকতা বা দর্শন, যেটা আমরা প্রধানত বাউল গানেই পাই, সেই গানের মধ্যে দিয়ে কিন্তু মানুষের মানুষের সঙ্গে যে ঈশ্বরের যে মিলন, মনের যে মিলন বা যে প্রিয়জনকে পাওয়ার যে আকুল বাসনা, সেগুলো কিন্তু আমরা এই গানের মধ্যে দিয়ে পাই। এবং যে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার প্রতি কিন্তু একটা ভালোবাসার দর্শন ফুটে ওঠে, যাতে মানুষের মন অনেকটা শান্ত হয়। তার মানে বলা যেতে পারে প্রকৃতি মানুষের জীবন লোকগানের মধ্যে দিয়ে কিন্তু প্রভাবিত হন, প্রতিভাত হন, পরিচালিত হন। শুনছেন গান্দুরিয়ায়, গান্দুরিয়ায় আজকে কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি আপনাদেরই বন্ধু মৌসুমী বন্দ্যোপাধ্যায়।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে গান দরিয়া ছুঁয়ে যাক মন ছুঁয়ে যাক মন।

আমরা আজকে কথা বলছি লোকসঙ্গীত নিয়ে, এবং কথা বলছি থেকেও বড় কথা হচ্ছে আমরা শুনছি লোকসঙ্গীত বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। আমাদের জীবনে লোকসঙ্গীতের ভূমিকার কথা আমরা বলছি, তার প্রভাবের কথা বলছি। সঙ্গীতের তো বিভিন্ন দিক রয়েছে, সাধনা রয়েছে একটা দিক, একটা দিক রয়েছে স্বপ্ন, এবং একটা দিক রয়েছে আবার প্রেম, একটা দিক রয়েছে প্রয়াস। এবং এই যে গান আমরা শুনি, শুনে শুনে যেটা আমরা দেখিনি তা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাই। এই যে গানগুলো আমরা শুনছিলাম এগুলো সবই ভাটিয়ালি গান, এবং ভাটিয়ালি গান মানে একটু আগে কথা প্রসঙ্গে বলছিলাম যে জলের একটা ভূমিকা আছে, মাঝি ভাইয়ের ভূমিকা আছে, নদীর ভূমিকা আছে। বাংলার যে পল্লী বাংলার বিশেষ করে যে মানুষজন রয়েছে তাদের দুঃখ, শোক, প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা, তাদের জাগতিকতা, তাদের পাওয়া না পাওয়া সব কিন্তু হচ্ছে লোকসঙ্গীতের উপাদান। মানে লোকসঙ্গীতটা তৈরি হচ্ছে কিভাবে, লোকগান, একদম মাটির গান বলা যেতে পারে। দেখবেন এমনি গান আপনি শুনছেন, কিন্তু যখনই লোকসঙ্গীত শুনবেন তখনই একটা অন্যরকম অনুভূতি হবে, মনে হবে খুব চেনা, খুব পরিচিত, এই গান আমার একদম নিজের গান, আমার অন্তরের গান, আমার আত্মার গান, এই গান আমি লালন করি মনের মধ্যে, ধারণ করি। সুতরাং এই লোকসঙ্গীতের প্রভাব বা ভূমিকা সবই কিন্তু আমাদের জীবনে রয়েছে। আমরা শহরে বাস করছি ঠিকই, আমরা এখন যে লোকসঙ্গীত শুনে থাকি একটু অন্যরকম, সঙ্গীতায়োজন, তার বিভিন্ন যে যন্ত্র সেগুলো একটু অন্যরকম, কিন্তু একটু যদি গ্রামের দিকে আমরা যাই, একটু ভেতরের দিকে যাই, যেখানে এখনও সেই অর্থে শহরের যে নাগরিক উপলব্ধি চোখে পড়ে না, সেইখানে যদি আমরা যাই সেখানে কিন্তু আমরা বাউলও দেখব। এখনও আছে সেরকম প্রত্যন্ত অঞ্চলে যে বাউল সারাদিন গান গেয়ে গিয়ে ভিক্ষা করে তার খাবার দাবার জোগাড় করেন। যদি জোগাড় হলো একদিনের খাবার খেলেন, না জোগাড় হলো তো খেলেন না। এবং লোকসঙ্গীতে এই যে পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা, এই ঢেউয়ের সঙ্গে কিন্তু একাকার হয়ে যায়। এই ভাটিয়ালি গানের কথা বলছি, এদেশের প্রকৃতি, নদী, নালা, খালবিল সবই কিন্তু এই গানের উৎস, এবং এর সঙ্গে বাঁশির সুর সবই কিন্তু আমাদের খুব টানে। এই গান চিরকালের, এই গান চিরন্তন, এই গান পুরনো হয় না। শুনছেন গান্দুরিয়া, সঙ্গে রয়েছি আপনাদেরই বন্ধু মৌসুমী।

0: আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা শুনছি লোকগান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, এবং যদি একটু ভাবেন, একটু দেখেন বা বোঝেন বা শোনেন বা মনে করার চেষ্টা করেন, এই গান কিন্তু চিরকালের যে অজ্ঞ অশিক্ষিত কিন্তু উদার মানসিকতার সেই ভাবনার মানুষদের গান, এবং লোকসঙ্গীতের কথাও শুরু থাকে মানুষের সেই বেদনা, সেই কান্নার একটা প্রকাশ, কিন্তু সেই প্রকাশটা বেশ শৈল্পিক বলা যেতে পারে, একটা শৈল্পিক প্রকাশ। এই যে নদীর যে মৃদু ঢেউ ওঠে, ধরুন শান্ত জল নদীতে, কিন্তু তাদের তো একটা শান্ত ঢেউ বা মৃদু ঢেউ ওঠে, সেরকমই কিন্তু এই যে ওঠানামাটা হয়, সে বিশাল যে ঢেউ সেটা বলছি না, একদম নিস্তরঙ্গ যে নদী সেটাও বলছি না, যে হালকা ঢেউ ওঠে সেই যে ওঠানামা, সেইরকমই কিন্তু লোকসঙ্গীতের যে সুর। আমাদের গানের দেশ, ধানের দেশ, নদীর দেশ এই বাংলাদেশ, এবং নদীর যে দুপাড়ের মানুষজন রয়েছেন, তাদের জীবন, তাদের প্রকৃতি, তাদের আকুতি, তাদের স্বজনহারা যে নারী পুরুষ, তাদের যে বার্তা, এছাড়া নদী, নৌকা, মাঝি, মানে সব কিছু নিয়েই কিন্তু হাহাকারের সঙ্গীত যদি বলি লোকসঙ্গীতের এই ভাটিয়ালি যে গানগুলো আমরা এখন শুনছি, ভাটিয়ালি আছে, ভাওয়াইয়া আছে, এবং ভাটির টানে, নদীর টানে যে সুর আমাদের মনকে দোলা দেয়, আমাদের সতেজ করে, আমাদের মনে আনন্দ দেয়, সেটাই হচ্ছে লোকসঙ্গীত, যা শুধু আমাদের মনে মনে না, আমাদের কণ্ঠের মধ্যেও কিন্তু যা গুনগুন আমরা করে উঠি, অনুরণিত হয় বলা যেতেই পারে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আমরা এই যে গানটি শুনলাম, এই গানটি কিন্তু ভাওয়াইয়া। এর আগে আমরা ভাটিয়ালি গান শুনেছি এবং এটা হচ্ছে ভাওয়াইয়া গান, যে গানটি শুনলাম সমবেত কণ্ঠে। এবং ভাওয়াইয়া হলো বাংলাদেশের যে উত্তরাঞ্চল রয়েছে, মানে রংপুর, দিনাজপুর আর পশ্চিমবাংলার যে কোচবিহার, জলপাইগুড়ি জেলা এবং আসামের গোয়ালপাড়া যে অঞ্চল, সেখানকার জনপ্রিয় লোকসঙ্গীত। এবং স্বাভাবিক গ্রামের জীবনের, জনজীবনের যে কথা, সে প্রকৃতির কথা, স্ত্রী পুরুষের যে প্রেমের কথা, বিরহের কথা এবং সমস্ত উৎসবের কথাও কিন্তু এর মধ্যে রয়েছে। আর এই গানের অনেকগুলো বৈশিষ্ট্য তো আছে, একটা সুরটা একটু অন্যরকম, তালটা একটু অন্যরকম, নদীর ধারে যে ভূমিটা দেখা যায় সেটা একটু নিচু থাকে প্রধানত, এবং সে তাকে বলে ভাওয়া। এবং এই ভাওয়া অঞ্চলে যখন মোষ চড়ানো হয়, নিয়ে যায়, বা গরুর গাড়ি যখন যায়, তখন রাখাল বা গাড়ি চালক যারা তারা রয়েছেন, তাদের তো একটা একঘেয়েমি লাগে, খুব স্বাভাবিক, সেইটা কাটাতে আর কি তারা এই গান গাইতেন, তাই জন্য একে বলা হয় ভাওয়াইয়া গান। আর এই গানে মোটামুটি হাতির যে চালক মাহুত, মাহুত বন্ধুর কথা থাকে, গাড়িয়াল মানে গাড়ির চালক যে তার কথা থাকে, মৈশাল মানে মোষ যারা চড়ায় তাদের কথা থাকে, এছাড়াও এদের কথা ছাড়াও কিন্তু প্রেম বিরহ বা রোজকার জীবনের, বারবার বলছি লোকসঙ্গীতে কিন্তু আমাদের সামনে একটা জীবনের ছবি ফুটে ওঠে, সেই অঞ্চলের বিশেষ করে, সেই দৈনন্দিন

একদমই তাই। আমরা কিন্তু কথা প্রসঙ্গে বলেছি যে মাহুতের কথা রয়েছে এবং গাড়ির চালকের কথা রয়েছে, বারবার সেটা আমরা বলেছি, কিন্তু আমরা একটু বলে দিই এই প্রথম পর্বে, প্রথম পর্ব প্রায় শেষের দিকে, এখনো পর্যন্ত যে যে শিল্পীদের গান আমরা শুনলাম, নির্মলেন্দু চৌধুরী, প্রমথেশ দাস, রুনা লায়লা, তপন রায়, এনাক্ষী, মানবেন্দ্র মুখোপাধ্যায়, এস ডি বর্মন সমবেত কণ্ঠের আমরা গান শুনেছি, এবং এরপরে আমরা শুনব অমর পালের কণ্ঠে এই গানটি।

আমরা গান্দরিয়া প্রথম পর্বের একদম শেষের দিকে চলে এসেছি। এরপরে ভূমির আরও একটি গান শুনতে শুনতে আপনাদের শোনাতে শোনাতে এই পর্ব থেকে বিদায় নেব, কিন্তু আসব ঠিক দুপুর 12:02 সংবাদ বিরতির পর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের গণহত্যা সংক্রান্ত দীর্ঘদিনের কলঙ্কিত অধ্যায়ের তীব্র সমালোচনা করেছে ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক বিতর্ক সভায় গতকাল সশস্ত্র হামলায় নাগরিকের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাগুলোকে ঢেকে রাখতে পাকিস্তান নিজেদের সীমানার ভিতরে ও বাইরে হিংসাত্মক কর্মকাণ্ডের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। সকাল নটা পর্যন্ত 20.47% ভোট পড়েছে। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর আওতায় পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা সিএ এর অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। সারা রাজ্যের মতো টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিও অন্ধকার থেকে মুক্তি পেতে চাইছে বলে মন্তব্য করেছেন বিধায়ক চলচ্চিত্র শিল্পী রুদ্রনীল ঘোষ। কলাকুশলীদের দাবিতে রুদ্রনীল ঘোষের নেতৃত্বে গতকাল ফেডারেশনের বৈঠকে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির বহু পরিচালক এবং অভিনেতা। এতদিন কাজ না পাওয়া বহু কলাকুশলী এদিন তাদের সামনে অভিযোগ তুলে ধরেন। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি পাক গোয়েন্দাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টস এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত করছে এনআইএ। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করে রয়েছে। গোল পার্থক্যে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল লীগ তালিকা শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টার কাশির বিরুদ্ধে ও সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গান্ধরিয়ার দ্বিতীয় পর্বে কিন্তু আমরা চলে এসেছি, এবং আজকের এই যে লোকগান আমরা শুনছি, আমাদের জীবনের লোকগানের কি প্রভাব সেই সম্পর্কেও আমরা কথা প্রসঙ্গে বলেছি। বিভিন্ন যে ধারা তার মধ্যে যেমন ভাটিয়ালি গান শুনেছি, ভাওয়াইয়া গান শুনেছি, এবং এই যে গানটা শুনলাম ভাওয়াইয়া গান, এই গানটার অনেকবারই আমাদের শোনা, কিন্তু একটা কথা রয়েছে, বটবৃক্ষের ছায়া যেমন বন্ধুর মায়াও তেমন, মানে বটগাছের ছায়ার সঙ্গে বন্ধুর মায়া তুলনা করা হচ্ছে, এবং সেই বন্ধু আসেনি অনেক দিন, তার যে বিরহ, তার সঙ্গে দেখা হচ্ছে না বা কথা হচ্ছে না, সেই ভালোবাসার মানুষের সঙ্গে বিরহ, ভাওয়াইয়া গানের মধ্যে কিন্তু এই একটা বৈশিষ্ট্য ধরা পড়েছে। এবং

কথা প্রসঙ্গে আগেও বলেছি যে ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল বিভিন্ন তো ভাগ রয়েছে, এবং বাউল গান একটা অন্যরকম ধারা লোকসঙ্গীতের। তাতে একটা দর্শন রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে, এবং মানব ধর্মের কথা কিন্তু তাতে বলা রয়েছে। এবং এই গান শুধু যে গান তা কিন্তু নয়, বাংলার যে সাধক রয়েছেন, গ্রামের যে গ্রামীণ সাধক বা বাউল সম্প্রদায়ে যারা রয়েছেন, তাদের যে জীবন ধারণ, তাদের রোজকার জীবনে যে দুঃখ কষ্ট, সেইটা কিন্তু তারা কীভাবে বলবেন, যথারীতি তারা গানের মাধ্যমেই বলবেন। সেই গানের মাধ্যমে কিন্তু সেই তাদের সাধনার বা ভজন সাধনা যাই বলি না কেন, সব কিন্তু প্রকাশ হয় এই বাউল গানের মাধ্যমে। এফএম রেনবোতে শুনছেন গানদরিয়া, আজকে শুনছেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে লোকসঙ্গীত, আর সঙ্গে রয়েছি আপনাদেরই বন্ধু মৌসুমী।

গান্ধরিয়ার দ্বিতীয় পর্বে কিন্তু আমরা বাউল গান শুনছি, এবং বাউল গানের কথা যেটা বললাম, কিছু কিছু বৈশিষ্ট্য আছে, কিছু দর্শন আছে একদম অন্যরকম। মানে বাউলেরা বিশ্বাস করেন যে ঈশ্বরের বাস, ঈশ্বর বাস করেন মানুষের অন্তরে, এবং তাদের গানে দেহ মন প্রেম বা যে আত্মপলব্ধি, সেই কথাগুলোই কিন্তু তারা বলেন বিভিন্ন রূপকের মাধ্যমে। আর সত্যিই তো আমরা সেই কথাটা মানি এবং জানি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিছে ঈশ্বর। বাউল ধর্মে কিন্তু কোনো জাতমাত, জাতপাত, ধর্ম বা আনুষ্ঠানিক ধর্ম, তথাকথিত ধর্ম বর্ণ, তার কিন্তু কোনো ভেদাভেদ নেই। আর বাউল গান সেই যে খুব লেখা আমরা পাই তা কিন্তু নয়। গুরু শেখান শিষ্যকে, আবার সেই শিষ্য শেখান তার শিষ্যকে, মানে গুরু শিষ্য পরম্পরায় মুখে মুখে সুরের মাধ্যমে কিন্তু এই গান আমরা শুনে থাকি। এই যে গানটা আমরা শুনলাম লালন ফকিরের লেখা, এই গান কিন্তু স্বপন বসুর কণ্ঠে শুনলাম, কিন্তু অন্যান্য অনেক শিল্পীরাই গেয়েছেন এই গান। কিন্তু শুনতে শুনতেই যারা গান হয়তো শেখেননি বা সেইভাবে গাইতে পারেন না, কিন্তু গুনগুন করে এই গান কিন্তু মুখ দিয়ে বেরিয়েই যায়। এবং বাউল গানের মাধ্যমেই মানুষের মানুষের মধ্যে যে প্রেম, শান্তি, ঐক্য, সেই যে বার্তা, সেটাই কিন্তু প্রচার করা হয়। সবসময় তো আমরা সব কিছু লিখে প্রকাশ করতে পারি না, গানের মাধ্যমে কিন্তু, ধরুন গ্রামের রাস্তা দিয়ে বাউল চলে যাচ্ছে এই গান গাইতে গাইতে, তাহলে কিন্তু এটা এক ধরনের প্রচারও হয়ে যাচ্ছে। আর বাউল দর্শন, বাউল সঙ্গীত, এটা কিন্তু একদম অন্যরকম একটা কথা আমাদের বলে। এবং যারা দেখবেন বাউল গান করেন, যাদের আমরা বাউল বলে থাকি, তাদের একটা আখড়া থাকে, তারা সেখানে কিন্তু খুব কৃচ্ছ সাধন করেই কিন্তু দিন কাটান। একটু আগে বলছিলাম যে তারা ভিক্ষে করে খান, এখন হয়তো তার রূপ অনেক পাল্টেছে, অনেক আগের কথা বললাম, এখন নিশ্চয়ই অতটা কৃচ্ছ সাধন করেন না, কিন্তু তাদের পোশাক আশাক, তাদের চালচরণ, তাদের সঙ্গে যেটা থাকে, যে দোতারাটা যেটা থাকে, বাঁশি থাকে, একটা ডুগি থাকে, একটা নূপুর থাকে, সেটা পায়েও পরেন বা কেউ হাতেও নেন, এই একটা ছন্দই কিন্তু বাউল গানের বৈশিষ্ট্য।

কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

বাউল গানের কথা আমরা বলছি, বাউল গান শুনছি, এবং বাউল গানে ঈশ্বরের একটা সন্ধান সব সময় কিন্তু সেই গায়ক করে। তাদের ধারণা, তাদের বিশ্বাস যে মানুষের মধ্যেই কিন্তু সেই মনের মানুষকে বা ঈশ্বরকে খোঁজা যায় এবং তিনি থাকেন সেখানে। কিন্তু হিন্দু মুসলিম যে ভেদাভেদ বা অন্যান্য কোনো জাতি ধর্মের ভেদাভেদ নেই, মানবতাবাদী দর্শনেই তারা কিন্তু বিশ্বাসী। বাউল গান বলা যেতে পারে যে সাধারণ মানুষের আবেগ, আধ্যাত্মিকতা, মানবতার গান। আর বাউল সাধনার মধ্যে বৌদ্ধ সহজিয়া, বৈষ্ণব সহজিয়া সম্প্রদায়, সুফি, শৈবনাথ ধর্ম, যোগতন্ত্র, মানে সব ধর্ম, সব উপধর্মের কিন্তু সাধনতত্ত্ব সব কিছুই রয়েছে। বাউলরা মনে করেন এই দেহের মধ্যেই মনের মানুষের বাস, অচিন পাখি এবং অন্য এক মানুষ বাস করেন। বাউল সাধকের লক্ষ্য হচ্ছে কী করে সেই মনের মানুষের দেখা পাওয়া যায়, তার সঙ্গে কী করে মিল হয়। সেই জন্যেই তো তারা বলেন মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্যঘর। গানে বাজুক, মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা এই গানটি ভাদু গান একটা শুনলাম এবং মোটামুটি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান এই অঞ্চলে এই গানগুলো গাওয়া হয়ে থাকে। ভাদ্র মাসে ভাদুকে উৎসর্গ করে এই গান গাওয়া হয়। এরপরে আমরা একটু চটকা গান শুনব। চটকা শব্দটা শুনলেই চট জলদি এই একটা যে আমরা কথা বলি, মানে চট করে ভীষণ ভালো লাগে, একটা ওপর ওপর, মানে তার যে খুব গভীরতা আছে তা কিন্তু নয়, এবং হালকায় তাল এর সুর একটু দ্রুত লয়ে গাওয়া হয়। এবং ভারতবর্ষের উত্তরবঙ্গ, বিশেষ করে কুচবিহার, জলপাইগুড়ি আর বাংলাদেশের রংপুর অঞ্চলে কিন্তু এই জনপ্রিয়, এটা একটা লোকসঙ্গীতেরই ভাগ, এটা একটা জনপ্রিয় লোকসঙ্গীত। আর এই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রীর খুনসুটি, এতে কিন্তু যে প্রেম, তার থেকে বিরহ, বিচ্ছেদ ইত্যাদিটা নয়। স্বামী স্ত্রীর খুনসুটি, মনোমালিন্য, হাসি ঠাট্টা সাংসারিক জীবনেরই, দৈনন্দিন জীবনেরই একটা প্রতিচ্ছবি কিন্তু ধরা পড়ে এই গানে।

0: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: Good morning, good morning, good morning.

0: শুনছেন গান্দরিয়া। গান্দরিয়ায় আজকে আমরা শুনছি বিভিন্ন শিল্পীদের কণ্ঠে লোকগীতি, এবং এই লোকগীতি সম্পর্কে আমরা বলছি যে আমাদের জীবনে তার ভূমিকা, কিভাবে আমরা অনুপ্রাণিত হই লোকগীতির দ্বারা, কি ধরনের লোকগীতি আমরা শুনি বা কত রকম ভাগ আছে। কিন্তু এই যে চটকা, ভাদু, ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল ইত্যাদি যে গান শুনলাম, এছাড়াও একটা গান আমরা সবাই বলে থাকি, লাল মাটির গান, লাল মাটি অঞ্চলের গান, পুরুলিয়া, বাঁকুড়া এই সব অঞ্চলে এখানকারও একটা গান আছে, এবং এই গান গাইলেই বা এই গান শুনলেই সেই অঞ্চলের একটা চিত্র কিন্তু আমাদের চোখের সামনে একদম পরিষ্কার ফুটে ওঠে।
1: I see!

মোড়কা, কষা জাম বেগুনি জীবে নুনের মোড়কা, জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জীব নুনের মোড়।

গান্দুরিয়ার দ্বিতীয় পর্বে আমরা শুনেছি রুনা লায়লা, স্বপন বসু, সহজ মা, দোহার, কায়া, তারপরে সমবেত কণ্ঠে তিতাস, শিলাজিৎ, ইমন চক্রবর্তী এবং ভূমির কণ্ঠে আরও একটি গান আপনাদের শোনাতে শোনাতে আজকের গান্দুরিয়া থেকে বিদায় নেব আপনাদেরই বন্ধু মৌসুমী বন্দ্যোপাধ্যায়। আবার আসব দুপুর দুটো বেজে দু মিনিটে নাটকের দুপুর এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সেনা বিষয়ক দপ্তরের মন্ত্রী কোহন ও ইউ আজ সোলের ইমজিঙ্গার পার্কে যৌথভাবে ভারতীয় যুদ্ধ স্মারকের উদ্বোধন করেন। কোরিয়া যুদ্ধের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের অংশ হিসেবে এই স্মারকটি যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনী 60 প্যারাফিল্ড অ্যাম্বুলেন্স এবং কাস্টোডিয়ান ফোর্স অফ ইন্ডিয়ার আত্মত্যাগ এবং সেবার প্রতীক হিসেবে নির্মিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বেলুড় মঠে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই প্রথম সেখানে গেলেন তিনি। মন্দিরে প্রণাম সেরে মঠের সন্ন্যাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। সেখান থেকে হাওড়ার প্রশাসনিক ভবনে জেলার আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে এক বৈঠকে যোগ দেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 11টা পর্যন্ত 42.83% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত, গণনা 24শে মে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রসংঘের খাদ্য কৃষি সংগঠন FAO ফাও 21শে মে তারিখটিকে বিশ্ব চা দিবস হিসেবে ঘোষণা করে। চায়ের সাংস্কৃতিক গুরুত্ব, উপকারিতা, অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা চা দিবসের তাৎপর্য। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি, ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগী সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরে আধিকারিক বা অভিবাসন দপ্তরের হেল্পডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। সারা রাজ্যের মতো টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিও অন্ধকার থেকে মুক্তি পেতে চাইছে বলে মন্তব্য করেছেন বিধায়ক চলচ্চিত্র শিল্পী রুদ্রনীল ঘোষ। কলাকুশলীদের দাবিতে রুদ্রনীল ঘোষের নেতৃত্বে গতকাল ফেডারেশনের বৈঠকে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির বহু পরিচালক এবং অভিনেতা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। পাঁচ দেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরের শেষ লগ্নে ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বেলুড় মঠে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সেখানে গেলেন তিনি। মন্দিরের প্রণাম সেরে মঠের সন্ন্যাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন, সেখান থেকে হাওড়ার প্রশাসনিক ভবনে জেলার আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে এক বৈঠকে যোগ দেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান নিয়ে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। ডিএ দাবিতে মামলাকারী সমস্ত সংগঠনকে নিয়ে আগামী 30 মে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই কথা জানিয়েছেন সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে দুপুর 1টা পর্যন্ত 60.43% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত, গণনা 24 মে। বিধাননগর সাইবার থানার দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন অভিষেক ব্যানার্জি। আদালত জানিয়েছে আগামী 31 জুলাই অথবা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে রক্ষা কবচ বহাল থাকবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া আবেদনকারী কোথাও যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি বা প্রাথমিক স্তরের পরীক্ষার জন্য কেন্দ্রগুলিতে ভিড়ের চাপ কমানোর লক্ষ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি ভুবনেশ্বর, কানপুর এবং মিরাটে 3টি নতুন পরীক্ষা কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রগুলি যুক্ত হওয়ার ফলে প্রাথমিক পরীক্ষার মোট কেন্দ্রের সংখ্যা 80 থেকে বেড়ে 83 দাঁড়িয়েছে। আইপিএল ক্রিকেটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।

0: বিল্লুদা।
1: কি মিলি?
0: আমায় কখন ছাড়বেন তা তো বললেন না। সেই সাত সকালে রেডি হয়ে বসে আছি আপনার জন্য। কখন যাবেন বারাসাতের বাগান বাড়িতে?
1: এই তো আর একটু পরেই যাব। আসলে কি জানো মিলি, লোকে আমায় সমাজসেবী বানিয়ে দিয়েছে, তো আমি না চাইলেও ওদের চোখে আমি একজন বড় লিডার, তাই দুপা যেতে না যেতেই অনেকে এগিয়ে আসে, বলে আমায় এটা করে দিন, ও বলে আমায় ওটা করে দিন।
0: আপনি সবাইকে সবকিছু করে দেন বুঝি?
1: মাথা খারাপ, অত সময় কোথায়?

0: আর ক্ষমতাই বা কই?
1: তাহলে
0: আরে বাবা, আমাকে তো করে খেতে হবে। সামনে আবার ইলেকশন, পাবলিক আমায় যেমন টোপ দেখাচ্ছে, এমএলএ করে দেবে, মিনিস্টার করে দেবে, আমিও তেমনি সবাইকে সবকিছু করে দেবার টোপ দেখাচ্ছি।
1: আমাকে ফ্ল্যাট করে দেবেন, অনেক টাকা দেবেন, আপনার ওসব কথা আবার টোপ নয় তো?
0: আরে না না, সবার সঙ্গে কি এক ট্রিটমেন্ট করা যায়? আরে তুমি তো আমার কি বলে দূর সম্পর্কে শ্যালী, তোমাকে ভীষণ ভালোবাসি।
1: আরে রাখুন আপনাদের পুরুষ মানুষের ভালোবাসা, এসব ঠুনকো ভালোবাসার কথা শুনে শুনে কান আমার পুচে গেছে। ভালোবাসা, ভালোবাসার এই টোপ ফেলে অনেকে আমার সর্বনাশ করে গেছে। দেখুন, আমি তো একজনের স্ত্রী হতে পারতাম, আমারও তো একটা সুখের ছোট্ট সংসার থাকতে পারত, আমিও তো একটা ফুটফুটে বাচ্চার মা হতে পারতাম।
0: মিলি মিলি, শোনো মিলি,
1: তা না হয়ে হয়ে গেলাম কিনা আপনাদের মতন এইসব মানুষদের ভালোবাসার মেয়ে মানুষ। প্লিজ প্লিজ প্লিজ বেলুদা, আর মিথ্যে আশ্বাসের টোপ আপনি আমায় দেখাবেন না।
2: আজকের নাটক টোপ, রচনা তারকনাথ চৌধুরী, প্রযোজনা ডক্টর প্রকাশ নন্দী, নাটক

0: রে, তাই চটকা উঠবি না?
1: ওঠ বাবা,
0: ওঠ। 10টা যে বাজতে চললো, আর কখন উঠবি?
2: তখন থেকে কানের কাছে এত ঝিলেমিলে ঘুরছে বলতো,
0: চেঁচাচ্ছি কি সাধে? তুই এত বেলা অব্দি শুয়ে থাকলে কি আমার চলে?
2: হ্যাঁ, এই উঠে বললো, বলো বলো কি বলবো বলো। আরে আমার তো আর 10টা বাজতে, অফিসে চাকরি নয় যে ভোর 5টাতেই উঠতে হবে। কাল কত রাতে শুয়েছি তা জানো?
0: তা আর জানবো না, রাত দুপুর অবধি আমাকেই যে দরজা জাগলে বসে থাকতে হয় সে খবর কে রাখে? রোজ রোজ এত রাত করে বাড়ি ফিরিস কেন রে? তোর ফিরতে দেরি দেখলে আমার যে বড্ড ভয় হয় রে বাবা।
2: মা গো, তোমার এই ছেলের কাজ যে রাত বিরেতে, হ্যাঁ, সে যে অন্ধকার জগতেরই মানুষ গো। আর ভয়, ভয়ের কথা বলছো? না না না, তোমার কোনো ভয় নেই মা। তোমার ছেলের গায়ে আঁচড় লাগাবার মতো কোনো ব্যাটা এখনো জন্ম নেয়নি। আমার কাজ নিয়ে তুমি মোটে ভাববে না মা। এই রাতে যারা ট্রেন চালায়, হ্যাঁ, তাদের হাতে কত জীবন নির্বিঘ্নে ঘুমিয়ে থাকে বলো তো মা।
0: তবু একটু সাবধানে থাকিস বাবা, ভয় হয়। তুই যে আমাদের একমাত্র ভরসা।
2: ওই তো বললাম মা, তোমার কোনো ভয় নেই। আমায় নিয়ে তোমায় একদম ফালতু চিন্তা করতে হবে না। যাকে এখন বলো তো, ঘুম থেকে জাগালে কেন? তোমার এই আসল মতলবটা কি আমাকে বলো তো।
0: আজ রেশন না আনলে চলবে না, ঘরে কোনো বাজার নেই, আনাজপত্র আনতে হবে, ঘরে চাল ডাল তেল নুন সব বাড়ন্ত, মুদির দোকানে অনেক বাকি পড়ে গেছে। আজ কিছু টাকা না দিলে মুদির দোকান থেকে কিচ্ছু আনা যাবে না। তারপর তোর বাবার ওষুধ আনতে হবে, তোর ছোট ভাই রবি ব্যাগ হাতে বসে আছে টাকার জন্যে, কিছু দেব।

0: বাবা, সবাই অপেক্ষা করে আছে।
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও বাবা, আগে দাঁতটা মাজি, চোখ মুখটা ধুই, তারপর। মা মা, তোমাদের দিন রাতে খালি নেই নেই শব্দটা শুনতে না আমার ভাল লাগে না, বুঝলে? সকাল থেকে রাত অব্দি শুধু অভাব আর অভাব।
0: কি করব বল, আর যদি তোর বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে না থাকতো, যদি এখনো চাকরিটা থাকতো মানুষটার, তাহলে তো এরকম হতো না। সবই আমার কপাল, আমার অদৃষ্ট।
1: ওরে ভালো কথা ছাড়ো তো মা। আরে বাবা, আজ যদি আমারও একটা চাকরি থাকতো তাহলে আমিও কি এরকম হতাম? হ্যাঁ, কোন শালা বলবে আমি ছোটকা ডিস্টিংশন নিয়ে বিএ পাস করার ছেলে? শালা একার পেট হলে কথা ছিল না। এই তোমাদের জন্যই তো দস্যু রত্নাকরের মতো দিন রাত্রি পাপের বোঝা বাড়াতে হচ্ছে ছোটকা ওরফে রত্নাকর শর্মাকে।
0: কি করবো বল, তুই যে আমাদের একমাত্র ভরসা, আমাদের চারজনের পেট, জীবন, ভবিষ্যৎ যে তোর উপরই নির্ভর করে আছে।
1: তোমাদের তোমাদের ভবিষ্যৎ দেখতে গিয়ে না এদিকে আমার ভবিষ্যতের যে বারোটা বেজে গেল, হ্যাঁ, সে খেয়াল আছে? এনাও এনাও 300 টাকা, এই নিয়ে আমার একটু রেহাই দেয় তো। আর 4-5 দিনের মধ্যে কোনো ঝামেলা করবে না বলে এলাম। হ্যাঁ
0: না না, তুই নিশ্চিন্ত থাক বাবা, এ কদিন আর তোকে টাকার জন্য বিরক্ত করব না।
1: কথাটা মনে থাকে জানো?
0: দেখ বাবা, যদি রাগ না করিস তো একটা কথা বলবো।
1: আবার কি?
0: চোখে আজকাল ভালো দেখতে পাই না, এই নিয়ে সব কাজকর্ম করতে হয়।
1: বাবা হবে হবে হবে, আমার খেয়াল আছে। আগে শীতটা আসুক, এখন বেজায় গরম।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমারটা না হয় পরেই করিস। আমি বলি কি, তোর বাবার একটা ব্যবস্থা কর বাবা, মানুষটা বুকের যন্ত্রণায় মাঝে মাঝে কি যে কষ্ট পায় তা চোখে না দেখলে বোঝা যায় না।
1: দেখো মা, বাবার বয়স হয়েছে, তারপর হার্ট পেশেন্ট, বাইপাস সার্জারি করাতে হবে। নার্সিংহোমের কথা ছেড়েই দাও, যে কোনো সরকারি হাসপাতালে অপারেশন করাতে গেলে কম করে প্রায় লাখখানেক টাকা ধাক্কা। হ্যাঁ, আমি আমি সুযোগের অপেক্ষায় আছি।
0: এত বলিস কি রে?
1: দেখে তুমি তুমি মনে করো যে আমি বোধহয় চোখ বন্ধ করে চুপচাপ বসে আছি, তাই না? বিল্লুদা যদি গতবার ভোটে জিতে এমএলএ হতে পারতো তো নিখ্যাত মিনিস্টার হয়ে যেত, তাহলে কোনো প্রবলেমই ছিল না, জিততেই পারলো না। চেষ্টায় আছি, টাকা জোগাড় হলে হয়ে যাবে। মা ভালো কথা, ওই দীপুর আর কোনো চিঠি এসেছে জলপাইগুড়ি থেকে?
0: না, গেল সপ্তাহে তো একটা টেলিগ্রাম করেছিল টাকার জন্যে, আর তো কিছু আসেনি। তুই রাগ করবি ভেবে আর কিছু বলি না তোকে, জানি না কি যে হবে ছেলেটার।
1: মা না, আমি তোমাদের উপর রাগ করি না মা, আমার রাগ হয় আমার নিজের উপর, জানো, আমার ভাগ্যের উপর। আমার তো লাইফটাই বরবাদ হয়ে গেল, নবদ্বীপের ন্যায়রত্ন পরিবারের কুলাঙ্গার ছেলে আমি, বিএ পাশ করেও লোকে বলে সমাজ বিরোধী মাস্তান, লোকের ঘৃণা ভয়, তারপর থানা পুলিশ লক আপ, ভোট কাছারি, জেল হাজত, এইসব নিয়ে আমাকে চলতে হয়। তাই ভেবেছিলাম যে আমার তো আর কিছু হলো না, অন্তত দীপুটা মানুষ হোক, 10 জনের 1 জন হোক।
0: দীপুর বড় ইচ্ছে ছিল ও ইঞ্জিনিয়ার হবে, ভালো চাকরি করে আমাদের অবস্থা ফেরাবে।
1: আরে বাবা, আমাদের অবস্থার কথা ছাড়ো, অন্তত সুস্থভাবে বাঁচার মতো একটা একটা ভদ্র পরিবেশ তো হতে পারে, যেভাবে আছি একে কি বাঁচা বলে বলো তো। হ্যাঁ, তাই তো খুব আনন্দ পেয়েছিলাম দীপু যখন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো, কিন্তু সেখানেও মুশকিল হয়ে গেছে। কলেজ হোস্টেলে 5 মাসের টাকা বাকি, কলেজে 8 মাসের টাকা দেওয়া হয়নি, ওকে জোড়া দয়া করে এখনো কলেজে পড়তে দিচ্ছে, হোস্টেলে থাকতে দিচ্ছে, এই বেশি
0: সেই জন্য।

0: তো পরপর এতগুলো চিঠি টেলিগ্রাম পাঠালো ছেলেটা।
1: ঠিক আছে, দু একদিনের মধ্যে একটা ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র টাকার জন্যই একটা ছেলের উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? না না না, তা হতে পারে না, মা, হতে পারে না।
0: আর কেউ না বুঝুক, ভগবান জানেন তুই যা করছিস তা একটা সংসারকে বাঁচাবার জন্য।
2: ওসব ভগবান টগবান রাখো তো মা।
1: ভগবান?
2: আচ্ছা মা, তোমার ভগবান যদি সত্যি সত্যি থাকতো তাহলে তোমার ছেলে ছোটকার আদি হাল হতো? হ্যাঁ বলো।
1: একটা জন্ম, একটা স্বপ্ন, কি নিদারুণ অবক্ষয়।
0: হ্যাঁ রে শোন, তোকে না বলতেই ভুলে গেছি, কাল নিভার চিঠি এসেছে।
1: কি লিখেছে নিভা?
0: কি আবার লিখবে, ওই এক কথা, একটা একটা কালার টিভির জন্য সব সময় ঝামেলা করছে,
1: সেই পুরনো রোগ।
0: নিভা লিখেছে ওর উপর অত্যাচারের মাত্রা যেভাবে দিনকে দিন বেড়ে যাচ্ছে তাতে যে কোনো দিন ও কি যে করে বসবে।
1: কি করবে ও?
0: ও লিখেছে আত্মহত্যা করবে।
2: না না না,
1: নিভা কখনোই আত্মহত্যা করবে না। মনে রেখো মা, কোর দাদার নাম ছোটকা, যার ভয়ে এলাকার মানুষ চমকে যায়, পুলিশের ঘাম ছুটে যায়। তার একমাত্র বোন সুইসাইড করবে আর সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? কাবি নেই। দরকার হলে তোমাদের ওই জামাই শালাকে হাজি আমি সাইজ করে দিয়ে আসবো।
0: না ছি বাবা, ও কথা বলতে নেই, ওনা তোর ভগ্নিপতি।
1: হ্যাঁ ভগ্নিপতি, মুশকিলটা তো সেইখানে। নিবার কথা ভেবেই তো ওই তোমাদের ওই জামাইকে আমি টাইট করতে পাচ্ছি না বলে কত আচ্ছা আচ্ছা সবাইকে সাইজ করে দিয়েছি, আর এ তো একদম কালকা যোগী।
0: কত টাকা খরচা করে বোনের বিয়ে দিলি, আর আজ কিনা একটা কালার টিভির জন্যে। যাকে ছেড়ে দে, তুই এ নিয়ে মাথা গরম করিস না বাবা, যা ভালো মনে করিস তাই করিস, আর আর নিভাকে বাঁচা বাবা।
1: ঠিক আছে ঠিক আছে, উনি তুমি ভেবো না মা, দেখি আমি কি করতে পারি। মা শোনো, এবেলা নয় আমাদের ওই বাড়ার মিস্ত্রি ছুতো মদনের আসার কথা আছে, মানে বলছিলাম সামনে বর্ষা আসছে তো চালের টিনগুলো পাল্টাতে হবে, তা ও যদি আসে, মদন যদি আসে বলো কাল সকালে আসতে।
0: আচ্ছা ঠিক আছে, এলে তাই বলবো। তুই হাত মুখ ধুয়ে আয়, চা রুটি করে দিচ্ছি খেয়ে।
1: না না না না, তোমার চা রুটি খাওয়ার সময় আমার একদম নেই, আমায় এক্ষুনি বেরোতে হবে মা, দেখি কি ধান্দা করতে পারি আজকে। আবার চলি মা।
0: দুঃখা দুঃখা দুঃখা

0: আরে এক কাপ চা পাড়া একটু হালকা করে। আর শোন শোন শোন শোন, খবরের কাগজ তো বাড়িতে। ওরে বাবা, ঘুড়িতে মাত্র সকাল 10:30। পঞ্জা, এখনো কি তাপ দেখছিস? হ্যাঁ, মনে হচ্ছে যেন একটা পার্টনারদের পাশে বসে আছি।
1: জুন মাস গরম তো পড়বেই।
0: তোকে না শালা কতদিন বলেছি তেরপল হুটিয়ে দিয়ে টালি আর বেড়া দিয়ে একটা দোকান ঘর উঠিয়ে নে। আচ্ছা, এইভাবে গরমের মধ্যে বসা যায়? তাহলে পয়সা কামাবে দেদার, আর খরচা করতে গেলে মুখ শুকিয়ে করে আমসি হয়ে যায়, তাই না?
2: না না, তা নয়, বিশ্বাস কর ছোট কথা।
0: মাঝে মাঝে তোর এখানে বসে একটু চা টা খেয়ে যায়, তুই কি চাস না আসি এখানে? হ্যাঁ বল।
2: ছোট কথা কি যে বলো, তুমি আসবে আর আমি তাতে আপত্তি করবো?
0: তাহলে ঘর তুলছিস না কেন? ঘর তুলছিস না কেন? বাবা, পয়সা তো ডেলি খারাপ কামাচ্ছ না বাবু। হ্যাঁ,
2: ওই যে পুলিশ যে আজকাল বড্ড ঝামেলা করে ছোট কথা, ওই বিশেষ করে ওই নতুন ওসিটা আসার পর থেকে। ওসি তো একদিন ওই জিপ থামিয়ে সাজিয়ে গেল, জানো তো। ওই তেরপলের টেম্পোরারি দোকান ঠিক আছে, কিন্তু সরকারি জমিতে পাকাপাকি দোকান টোকান ওঠানো চলবে না, তাহলে দোকানের একটা

0: কার্টুন নাকি আসতে থাকবে।
1: না না না না না না, এ ভারী অন্যায়, ভারী অন্যায়, জুলুম জুলুম। হ্যাঁ নিশ্চয়ই জুলুম।
2: আচ্ছা এত বেকার সমস্যা, কেউ যে সদভাবে কিছু করে খাবে, সালা তারও উপায় নেই।
0: যা বলেছো ছোট করা ঠিক একদম।
2: সালা থানার এই নতুন ওসিটা বহু ঝামেলা করছে বুঝলি, কাউকে রেয়াত করে না। আমি তো সালা এর মধ্যে দু তিনবার ওর মুখোমুখি হতে হতে একবারে বেঁচে গেছি। কি হলো?
0: অবাক করলে গুরু,
2: কেন
0: তুমিও পুলিশকে ভয় পাও?
2: হ্যাঁ
1: শোনো কথা,
2: আরে বাবু পুলিশকে ভয় কে পায় না বলতো? হ্যাঁ তুমি যত বড় মস্তান হও বা দাদাই হও না কেন, পুলিশকে ভয় না করে কিন্তু রেহাই নেই বাবু। ওই যে কথায় বলে না, বাঘে ছুলে আঠেরো ঘা আর পুলিশে ছুলে ছত্রিশ ঘা। কি গরম রে বাবা।
1: গুরু কি হলো?
0: এই এক প্লেট আলুর দম, হ্যাঁ হয়ে যাক, সবে নামালাম, মাংসের কিমা দেওয়া।
2: না বাবা, এমনিতে অনেক মিটার উঠে গেছে, এরই মধ্যে দু পিস টোস্ট, একটা ডবল ডিমের অমলেট, এক প্লেট ঘুগনি, দু কাপ চা মেরে দিয়েছি। আর না আর না, আরে বাবা সুদ দিতে হবে তো।
0: আমি
2: একেবারে গোমুখ নই যে তুমি যা বোঝাবে তাই বুঝবো। বলছি বলছি, এই যে এই যে হরিচরণ মুদির দোকানে হাজার টাকার উপর বাকি পড়ে আছে, কয়লার দোকানে 300 টাকা বাকি, দাস ফার্মেসিতে বাবার ওষুধের জন্য 800 টাকা জমে আছে, তবু ওরা যে আমায় ধার বাকিতে মাল দেয় তা কি মনে করে খুব খুশি মনে দেয়?
0: সে কথা বলছি,
2: আমি যে কি চিজ, দিন রাত্রির গান গাইছে, তু চিজ বাড়ি হ্যায় মস্তি মস্তি, বুঝেছো? সবাই জানে বলে কেউ আর ঘাটায় না।
0: ছোটকারা যদি রাগ না করো তো একটা কথা জিজ্ঞাসা করবো।
2: আরে বাবা এত ভূমিকা করার কি আছে, বল কি বলবি বল।
0: ছোটকারা, ওই তোমাকে তো আগেও দেখেছি বলো, সেই ওই যখন কলেজে পড়তে, তখন তো একদম অন্যরকম ছিল, হঠাৎ করে এ লাইনে চলে এলে কি করে বলো তো?
2: হ্যাঁ বাবা পঞ্চা, ট্রেন চলে, লাইন পাতা আছে, ড্রাইভার সিগনাল দেখে চালাবে, তো আমি সারা সিগনাল মানিনি। ভাবতে পারিস পঞ্চা, আমার মতো ছেলে যে নাকি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ার সময় একবার বড়দিনের ফিস্টে চোখের সামনে মুরগি জবাই হতে দেখে না সারা দিন কিছু খেতে পারিনি, আর সে কিনা আজ ইজিলি নেপালা ভুজালি খুন চেম্বার এ সব চালিয়ে দিতে পারে।
0: ছোট পাল্টে গেলে কি করে বলো না?
2: হ্যাঁ
0: কি করে পাল্টে গেলে?
2: হ্যাঁ বিরাট কাহিনী,
0: বলো না বলো বলো শুনি, বলো
2: শুনবি?
0: হ্যাঁ
2: অত ধৈর্য আছে?
0: আরে বলেই বলো না, শুনবো বলেই তো জিজ্ঞেস করছি, বলো না।
2: আচ্ছা 10 বছর আগে বুঝলি বিয়ে পাস করার পর না একটা চাকরির জন্য তখন ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছিল একদম। হ্যাঁ তখন পাড়ার এক দাদাকে ধরে প্রাইভেট বাসের কন্ডাক্টারের একটা চাকরি পেলাম। আমি হয়ে গেলাম একটা বোকা চোকা চেয়ার আর এক প্রাইভেট বাস কন্ডাক্টার। একদিন বুঝলি ভাড়া নিয়ে না ভাড়া নিয়ে একটা ওই একটা বেয়ারা প্যাসেঞ্জারের সঙ্গে ঝুটঝামেলা বেড়ে গেল আর কি, প্রায় সব প্যাসেঞ্জারই এক কাটা হয়ে লাফিয়ে পড়লো আমার উপর, বেধড়াক ধোলাই খেলাম, বেধড়াক ধোলাই, ব্যাগ লুট হয়ে গেল। আরে বাবু তাতেও কি নিস্তার আছে, পুলিশ দেখে সে যে একটা ফালতু কমপ্লেন না পুলিশের হাতে তুলে দিল আমাকে।
0: সারা বহুত বদমাশ তো।
2: হ্যাঁ তো সেদিন ওই পুলিশের হাতে অ্যারেস্ট হতে হতে বেঁচে গিয়েছিলাম শুধু একজনের জন্য জানি, থানা থেকে ছাড়িয়ে এনে সেদিন সেই যে নিজের খপ্পরে আমায় ঢুকিয়ে দিয়েছিল না, আজও সেখান থেকে বেরোতে পারিনি।
0: লোকটা কে ছোটকারা?
2: তিনি আমাদের এতল্লাটে সবার নমস্য গণ্যমান্য ব্যক্তি শ্রীল শ্রীযুক্ত বাবু বিল্লুদা।
0: কেন ওদের ছেড়ে চলে আসছো না কেন বলো তো?
2: উপায় নেই রে পঞ্চা, উপায় নেই।

0: চুল্লুর থেকে জগৎ সিং, সাত্তাডন মহিম, হেরোইন সাপ্লায়ার জোসেফ, খালিগুটির মালিক ইব্রাহিম, আমার গডফাদার বিল্লুদা, ওরা যে আমার চারপাশে একবারে অক্টোপাসের মতো আমাকে ঘিরে রেখেছে, ওদের হাত থেকে পালাবো কেমন করে? আমি ভালো হয়ে গেলে তুই কি আমায় খাওয়াবি বসিয়ে বসিয়ে বলতো?
1: ছোটকারা কি এসব কি বলছো বলতো? আমার সাধ্য কোথায় ছোটকারা? আমাকে যে দোকান থেকে আটজনের পেট চালাতে হয়, তবু তোমাকে বলা রইল, যদি কোনোদিন ঠেকে পড়ো বলা রইল তোমাকে, হ্যাঁ, আমার কাছে যেন আসতে ভুলো না।
0: পঞ্চা, তোর আর একজন খদ্দের আসছে, আমার স্কুল কলেজ জীবনের বন্ধু শ্রীমান সমীরন, অফিস বাবু।
2: এক প্যাকেট সিগারেট দেখি ভাই। কিরে ছোটকা, কেমন আছিস?
0: তোমরা যেমন রেখেছো ভাই।
2: কি যে বলিস, আমরা ছোটখাটো মানুষ, তুই হলি এই এলাকার দাদা, আমরা তো তোর ভরসায় থাকি রে।
0: আচ্ছা,
2: নে ধর এই প্যাকেটটা রাখ, দেখি ভাই আরেক প্যাকেট। তুই বলে আমার কতদিনের বন্ধু,
0: বাস মাত্র এক প্যাকেট সিগারেটে বন্ধুত্ব খতম। বাবা, ভালোই তো চাকরি করো শুনেছি, কিসব লাইসেন্স টাইসেন্স নাকি দিয়ে থাকো, তা পয়দা তো ভালোই হয়, ছাড় তো মাইরি।
2: মানে মাকালি দিব্যি করছি মাইরি, এখন আর তেমন উপরি হয় না, অন্য সেকশনে ট্রান্সফার করেছে তো, তাছাড়া পাবলিক এখন খুব কনসাস, সেই জমানা আর নেই রে ভাই।
0: এই দেখো, তোর দেখে এরই মধ্যে তাহলে গলা শুকিয়ে বলে মাঠ না কাঠ, যা বলবি বল। আরে না না না না, মজা করছিলাম, মাছি মেরে হাত গন্ধ করি না বুঝলি, আমার হচ্ছে মারি তো গন্ডার লুটি তো ভান্ডার। নে সমীরন, সিগারেটের প্যাকেটটা নিয়ে যা, ফালতু কেন খরচা করবি আমার জন্য?
2: রাগ করলি মাইরি, সিগারেটটা রাখ না।
0: না রে, আমি সিগারেট ফেরেট খাই না, তুই ওই বোতল ফোতল পেলে একটু জানাস বুঝলি। হ্যাঁ, গোত্তা খেতে খেতে কোনো মতে বিয়ে পাশ করলে কি হবে, মামার জোরে ভালো চাকরি বাগিয়ে সুন্দরী বউ নিয়ে চুটিয়ে ঘর সংসার করছে, ভাবছি তকদির কা খেল আর কাকে বলে। আরে বাবার কি হাঁপাচ্ছিস কেন?
3: গুরু তুমি এখানে, ওদিকে আমি গরু খোঁজা মতো তোমায় খুঁজে মরছি সবখানে।
0: কেন কেন কেন, এত প্রেম কিছে আমার সঙ্গে?
4: গুরু শোনো না, শোনো না, শোনো না, ওদিকে শুনে এলাম ওই ইউনিভার্সাল প্লাইউড ফ্যাক্টরিতে না বহুত লোক নিচ্ছে।
0: আমার কি, আমি কি ধেই ধেই করে নাচবো নাকি?
3: তুমি না কিছুদিন আগে ঘ্যান ঘ্যান করতে,
4: যদি একটা চাকরি হতো, যদি একটা চাকরি হতো, যদি একটা চাকরি হতো, ওখানে তো শুনলাম অনেক ধরনের লোক নিচ্ছে। তোমাদের বিল্লুদাই তো ওই ফ্যাক্টরি ইউনিয়নের প্রেসিডেন্ট, তুমি তো গুরু বিল্লুদার খুব কাছের লোক, ওকে ধরলেই তো তোমার একটা হিল হয়ে যেতে পারে গুরু।
0: চাকরি বিল্লুদাকে ধরে? মন্দ বলিস নি তো পচকে, আমি আগে অবশ্য এর আগে দু তিনবার বলেছি, ওখানকার ব্যাপারটা ঠিক জানা ছিল না আমার বুঝলি, সত্যি একটা বাধা নেমে চাকরি পেলে না সন্ধ্যাকে দেওয়া আমার কথাটা রাখতে পারতাম, দেখি আজ বিল্লুদাকে বলে দেখি একবার।
4: গুরু,
0: হ্যাঁ,
4: ওই তো
0: কি,
4: ওই তো তোমার বিল্লুদা।
0: বিল্লুদা কোথায়?
4: আরে আরে ওই তো, আরে ওই ভালো করে তাকিয়ে দেখো না, আরে ওই তো রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের সামনে লাল মারুতি থেকে নামলেন বিল্লুদা। ওরে শালা, কি ডেরেস মাইরি, শান্তিপুরি ধুতি আর আদির ফিনফিনে পাঞ্জাবি, যেন নতুন জামাই গুরু। বিল্লুদা, আমরা এখানে।
0: চুপ কর বিল্লুদা, বিল্লুদা আমি এখানে।
5: ছোটকা শুনে যা, কথা আছে,
0: চল দেখি বিল্লুদা কি বলছে, চল চল
4: চলো

0: এই যে বেলুদা আমায় ডাকছিলেন, তখন কিছু বলবেন?
1: হ্যাঁ, একটু বিশেষ দরকার আছে।
0: বলুন।
1: কিন্তু এখন তো বলতে পারবো না ভাই। আমার অনারেবল গেস্ট মিলি এসেছে, ওকে দিয়ে আমার বারাসাতের ওই ফার্ম হাউসটা দেখতে যাচ্ছি। তুই বরং এক কাজ কর বুঝলি, রাত 9টা নাগাদ চলে আয়, আমার বাড়িতে চলে আয়, খুব আর্জেন্ট কয়েকটা কথা আছে তোর সঙ্গে।
2: হ্যাঁ, আমার মুখের দিকে ড্যাব ড্যাব করে কি দেখছো তখন থেকে? অসভ্যের মতন।
0: আমার চোখ দুটো বড়, তবে একটু লক্ষ্মী তেরা আছে কিনা তাই আর কিছু না করে বদনামে ভাগিদার হয়ে গেল। আচ্ছা বিলু, আপনি বলুন না।
1: ছাড় মিলির কথা ছাড়, ওর কথা কিছু মনে করিস না ছোটটা, ও একেবারে ছেলে মানুষ। শুন না, আজ রাতে অবশ্যই আসবি।
0: তা নয় আসবো বিলুদা, কিন্তু আপনার সঙ্গে যে আমারও খুব জরুরি দরকারি কথা আছে, ওই ইউনিভার্সাল প্লাইউড ফ্যাক্টরিতে লোক নিচ্ছে বিলুদা।
1: আচ্ছা ঠিক আছে, তো সব কথা আমি শুনবো খুব রাতে। হ্যাঁ, এখন একদম টাইম নেই বাবা, রোদ উঠে গেছে, চলি রে ছোটকা। হ্যাঁ চল মিলি, চল।
0: দেখলি ফুচকে রবটটা একবার দেখলি?
3: তা তো দেখলাম।
0: মহা হাঁক ডাক করে আমাকে একবার কাছে ডেকে এনে এসেছে কিনা?
3: তোমায় কিছু মায়েরই বলারই সুযোগ দিল না, খালি সালা নিজের ঢাকখানের দামার দাম পিটিয়ে গেল। অবশ্যই আজকাল বাজারে সিনেমায় এইরকমই চলছে।
0: এক নম্বরের সেলফিশ সেন্স তো।
3: সেটা আজ নতুন জানলে গুরু?
0: না না, নতুন জানবো কেন, সেটা অনেকদিন আগেই জানা হয়ে গেছে। হ্যাঁ পুচকে, বিলুদার সঙ্গে মিলি নামের মেয়েটা খেয়ে, হ্যাঁ মারুতিতে তো ওই দই রসগোল্লার হাঁড়ি উঠল, মনে হচ্ছে আজ বহুত মস্তি হবে বারাসাতের বাগান বাড়িতে, তাই না? হাই বা
3: বিলুদার নয়া চিড়িয়া আর কি, শুনেছি দুঃসম্পর্কের হালি,
0: তাই বুঝি নাম মিলি।
3: বাইরে থেকে আমদানি গুরু।
0: তাই বল।
3: তবে গুরু যাই বলো তাই বলো, তোমার বিল্লুদার কিন্তু টেস আছে। হ্যাঁ, মিলি মেয়েটা কিন্তু দারুণ দেখতে। হ্যাঁ, একেবারে বোম্বের হিরোইন।
0: আরে বা,
3: শালা বিল্লুদা মাইরি বুড়ো হয়ে গেল, এখনো চুলে কলম দিয়ে কেমন মজা চালিয়ে যাচ্ছে দেখো, যেন বুড়ো খোকা।
0: কে বেলুদা? আমি ছোটকা, আপনি আসতে বলেছিলেন।
1: ছোটকা? আচ্ছা আয় আয় আয়। এত হেজিটেট করার কি আছে রে, তুই তো আমাদের ঘরের ছেলে। বস। হ্যাঁ বস, ওই ও আরাম করে চেয়ারটা আছে। না না, তুই এখানটা বসে, একেবারে আমার পাশটায় বসো। অনেক সিক্রেট আর্জেন্ট কথাবার্তা আছে, বেশি জোরে তো বলা যাবে না, দেওয়ালের কান আছে বুঝলি তো।
0: বিলুদা বিলুদা, আমার কিন্তু কিছু জরুরি কথা আছে আপনার সঙ্গে, আগে আপনি আমারটা শুনে নিন।
1: আচ্ছা চলে। আরে বাবা, তোর আবার কি কথা, আমি ভাবছি আমার কথা শুরু করবো আর তুই। আচ্ছা বল বল বল, কি বলবি বল বল।
0: বিলুদা বিলুদা, আমার না একটা চাকরির মানে ভীষণ দরকার।
1: চাকরি?
0: আরে
1: এটা নতুন কথা কি রে, তুই তো অনেকদিন থেকেই বলছিস।
0: না বিলুদা, আছো না ওই যে ইউনিভার্সাল প্লাইউড ফ্যাক্টরিতে নাকি বহু লোক নিচ্ছে, অনেক ভ্যাকেন্সি আছে। বিলুদা আপনি তো ওখানকার ইউনিয়নের প্রেসিডেন্ট, আমার একটা চাকরি আপনাকে ওখানে করে দিতেই হবে দাদা।
1: পাগল। আরে ওইসব কুলি কামিনের চাকরি তুই কি করবি, তুই একটা একটা শিক্ষিত গ্রাজুয়েট ছেলে, তোর জন্য তো ভদ্র চাকরি দিতে।
0: ধপবাজি রাখুন তো বিল্লুদা। ভদ্র চাকরি?

0: এক টোপ ফেলে তো অনেক দিন চালালেন, এবার আসল মাল কিন্তু কিছু ছাড়ুন, নাহলে সত্যি সত্যি কিছু করে দেখান।
1: হলো কি ছেলেটার, আমার সামনে দাঁড়িয়ে তো এরকম সুরে কথা বলার সাহস ওর কখনো হয়নি। কিছু টেনে ফেনে আসেনি তো?
0: বেলুদা
1: বল বল।
0: সত্যি সত্যি আমার চাকরি দরকার, এইভাবে আর চলছে না, বাড়িতে না খুব অশান্তি চলছে।
1: আরে হবে হবে হবে হবে, এত ব্যস্ত হচ্ছিস কেন? হবে, তোর কথা শেষ হয়েছে?
0: না না বেলুদা, আমার 30,000 টাকা চাই আজ আজ। হ্যাঁ, আপনার আপনার ওই চারটে কাজের ডিউ পেমেন্ট, অনেক দিন হয়ে গেল কিন্তু বিলুদা।
1: কি বলে 30,000 টাকা?
0: হ্যাঁ
1: এখন?
0: হ্যাঁ
1: খেপেছিস তুই? আরে একসঙ্গে এতগুলো টাকা কোথায় পাবো এখন? হ্যাঁ
0: বা হাসালেন মাইরে, আপনার আবার টাকার অভাব? তাহলে তো ধরে নিতে হবে যে রিজার্ভ ব্যাংকে ওই নোট ছাপানোটা বন্ধ করে দিয়েছে।
2: জাগে জাগে দেখে আমার ওই ডিউ পেমেন্টটা মিটিয়ে দিন আজ, টাকার আমার বড্ড দরকার। সেই যে চারটে কাজের ডিউ পেমেন্ট।
1: চারটে?
2: হ্যাঁ,
1: কোন চারটে কাজ বলতো?
0: বাহ, এরই মধ্যে ভুলে গেলেন সব? হ্যাঁ এরই মধ্যে ভুলে গেলেন, ওই যে গত ইলেকশনে আপনার অপোনেন্ট পার্টির চিফ ইলেকশন এজেন্টকে হাফিজ করে দেওয়া, তারপর রানাঘাটের সেই মেয়েটাকে ফুসলে আপনার বাগান বাড়িতে নিয়ে আসা, বুলাকি দাস ঝুনঝুনওয়ালার 50,00,000 টাকার উপর অত বড় বাড়িটা ধমকি দিয়ে জলের দরে আপনাকে পাইয়ে দেওয়া, বনগা বর্ডার থেকে সেবার লাইফ রিস্ক নিয়ে 2 লরি ফরেন গুডস আপনার থেকে পৌঁছে দেওয়া, বলুন বলুন এসব ফালতু?
1: থাম থাম থাম থাম, এই এই এই কটা কাজের জন্য 30,000 টাকা? আরে বলিস কি রে, তুই কি মাথা খারাপ হয়ে গেল?
0: আচ্ছা ভিলুরা, এই 10 বছরে আপনার জন্য যা যা করেছি তার যদি সব ঠিকঠাক কমিশন ধরেন, তাহলে তো আপনাকে 30,00,000 টাকা দিতে হবে আমায়।
1: ছোটকা ছোটকা, আমি তোর জন্য কিছু করিনি।
0: হ্যাঁ
1: হ্যাঁ, এই যে সেদিন একটা নিরপরাধ ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দিল, তোর বোনের বিয়ের জন্য 2/3 খরচা কে জুগিয়েছিল বল? বল তোর রাইভাল গ্রুপের ছেলেদের সেদিন কে ঠান্ডা করেছিল?
0: উপকার করে এখন খোঁটা দিচ্ছেন না?
1: ছি ছি ছি ছি, খোঁটা দেব কেন? এত নিচে আমি নামিনি, তবে তুই যেমন ফিরিস্তি দিলি আমার জন্য কি করেছেন বলুন, তা আমিও একটু বললুম যে কি কি করেছি।
0: বিশ্বাস করুন বিলুদা, আমার টাকাটার ভীষণ দরকার, নাহলে আপনাকে আমি এইরকম ভাবে বলতাম না।
1: ঠিক আছে ঠিক আছে, দেবো দেবো তোকে টাকা, দেবো।
0: সত্যি দেবেন বিলুদা? সত্যি দেবেন টাকাটা?
1: আরে দেবো তো।
0: এখনই দেবেন তো?
1: হ্যাঁ এখনই দেবো, তবে একটা কথা,
0: কি?
1: পুরোটা না।
0: হ্যাঁ
1: পুরোটা না, এখন 15,000, বাকিটা তুমি পরে পাবে, আমার একটি কাজ আছে সেটি করে দেবার পর।
0: আবার কি কাজ?
1: শোন, এবার আমি অ্যাসেম্বলি ইলেকশনে দাঁড়াচ্ছি।
0: হ্যাঁ সে তো আপনি গত 2 বারই দাঁড়িয়েছেন, যদিও জিততে পারেন।
1: হ্যাঁ কিন্তু এবারে পারবো, এবারে জিতবো, মানে আমাকে জিততে হবে, জিতবো এবং মিনিস্টার হব, এ আমার ইজ্জত কা সওয়াল।
0: যাকে তা আপনার ইজ্জত কা সওয়াল বাঁচাতে গিয়ে আমায় কি করতে হবে বলুন তো?
1: সঞ্জীব ঘোষকে চিনিস তো?
0: হ্যাঁ, ওই তো ট্রেড ইউনিয়ন করে এখানে, 3-4টে ফ্যাক্টরি ইউনিয়ন লিডার।
1: ওই লোফারটা আমার বিরুদ্ধে ঘোট পাকাচ্ছে, ইউনিভার্সাল প্লাইউড ফ্যাক্টরিতে আমার ইউনিয়ন দখলের মতলবে আছে শুনছি, ও নাকি এবার ইলেকশনে দাঁড়াবে।
0: আরে বাবা ঠিক আছে, তা আমায় কি করতে হবে বলুন না?
1: এদিকে আয়, কাছে আয়, কাছে আয় বলছি। এইটা দেখতে পাচ্ছিস? এই রিভলভারটা দেখছিস?
0: আবার নতুন জিনিস কি দেখাচ্ছেন ফেলুদা?
1: হ্যাঁ
0: নিশ্চয়ই বাইরের আমদানি।
1: এটা জার্মান মেক লেটেস্ট মডেলের রিভলভার, সাইলেন্সার লাগানো, কোনো সাউন্ড হবে না,
0: হেভি হেভি হেভি জিনিস।
1: শুধু একবার ট্রিগারটা টিপে দিলে ছিক ছটা বুলেট বেরিয়ে আসবে, একদম ঝাঁঝা করে দেবে, যাকে বলে, যাকে তুই টার্গেট করবি না, একদম শেষ। এটা দিয়ে।

0: একজনকে ফিনিশ করে দিতে হবে।
1: ফিনিশ মানে মার্ডার?
0: ইয়েস।
1: আবার একটা
2: বিন্দুদা,
1: আর কত পাপের বোঝা বাড়াবেন আমার উপর বলতে পারেন?
0: শাট আপ, তোর কাছে জ্ঞানের কথা শুনতে চাইনি ছটকা, কাজের কথা শুনতে চেয়েছি।
2: বেশ বলুন, কি শুনতে চান?
0: এটা রাখ, এটা সবে কাল পেয়েছি, এখনো ট্রিগারে হাত পড়েনি, কোনো বোনই হয়নি। এই এটা দিয়ে ওই সঞ্জীব ঘোষের ওপর তুই প্রথম বৌনি করবি।
1: সে কি?
0: হ্যাঁ
1: বলছেন আপনি বিলুদা? ওই ভালো মানুষটা যে নাকি কোন রকম ধান্দাবাজিতে দু নম্বরই ব্যাপারে থাকে না, যে নাকি ওই গরিব মজদুর মানুষগুলোর সঙ্গে সব সময় থাকে, তাকে তাকে মার্ডার করতে হবে?
2: না বিলুদা, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না বিলুদা, এসব আমার দ্বারা হবে না, আমার
0: দ্বারা হবে না। চুপ কর, কে তোকে ওর হয়ে দালালি করতে বলেছে? ওকে যেন আমি কাল থেকে এই পৃথিবীটা না দেখি, বুঝেছিস?
2: আচ্ছা বিলুদা,
0: হ্যাঁ
2: পৃথিবীতে যত খারাপ কাজের বেলাতেই কি
1: আমার কথা, আমাদের লোকের কথা আপনাদের মনে পড়ে, তাই না?
0: ছোটকা ছোটকা, অত বড় বড় কথা আমি শুনতে চাই না, তুই পারবি কি পারবি না বল।
1: আর ওই সমস্ত খুন খারাপই তো আমি নেই, অনেক করেছি আপনার জন্য। আমার আমার পেমেন্ট আমাকে দিয়ে দিন, আমি চলে যাবো এখান থেকে।
0: পেমেন্ট? তাহলে তো তোকে খালি হাতেই ফিরে যেতে হবে ছোটকা।
2: তার মানে?
0: মানে এটা খুব পরিষ্কার, আমি তো জানিস গিভ এন্ড টেক পলিসিতে বিশ্বাসী, তুমি আমার জন্য করো, আমি তোমার জন্য।
2: তার মানে আপনার কথা না শুনলে
0: এক পয়সাও দেব না।
3: নিভা চিঠিতে লিখেছে, হয় একটা কালার টিভি দিয়ে আসতে হবে, নয়তো শ্বশুর বাড়ি থেকে ওকে নিয়ে আসতে হবে। নিভা লিখেছে, ওর ওপর অত্যাচারের মাত্রা যেভাবে দিনকে দিন বেড়ে যাচ্ছে, তাতে যে কোনো দিন ও বিষ খেয়ে মরবে, নয়তো গায়ে কেরোসিন ঢেলে সুইসাইড করবে। নিভা, আমাদের মেয়ে তোর বোন। দীপুর বড় ইচ্ছে ছিল ও ইঞ্জিনিয়ার হবে, ভালো চাকরি করে আমাদের অবস্থা ফেরাবে।
0: এক পয়সাও দেব না।
1: নিভাকে আমি কিছুতেই মরতে দেব না, দীপুকে কিছুতে ওর স্বপ্ন আমি ভাঙতে দেব না।
0: এই ছোটকা, কি হলো, যা যাচ্ছিস কেন?
1: বিলুদা,
0: হ্যাঁ
1: বিলুদা, আমি পারবো, আমি পারবো।
0: পারবি?
1: আমাকে আমাকে চেম্বারটা দিন, চেম্বারটা দিন।
0: এই তো চাই, এইনে চেম্বার, এইনে এক হাতে চেম্বার আর এক হাতে তোর 15,000 টাকা।
1: থ্যাংক ইউ।
0: এই তো, দ্যাটস লাইক এ গুড বয়, এই তো বুদ্ধিমান ছেলের মতো কথা। শোন, চেম্বারটা সাবধানে রাখিস বাবা, কাজ হয়ে গেলে কিন্তু ফেরত দিয়ে যাবে, কেমন? ওটা আবার সরিয়ে ফেলতে হবে তো।
1: টাকাটা আমি এইটু সাবধানে নিয়ে যাচ্ছি বিলুদা, আপনি আমার অনেক উপকার করেছেন টাকাটা দিয়ে।
0: হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে
1: বিলুদা। বিলুদা, আমি বলছিলাম যে আমার চাকরিটা
0: হবে,
1: ওখানে আমার একটা চাকরি হবে তো বিলুদা?
0: হবে বলছি তো,

0: তো আমি যখন আছি তোর একটা চাকরি আমি করে দেবো, যা চাকরির কথাটা মনে করিয়ে অনেক উপকার করেছিস রে ছোটকা। আমার তো একদমই মনে ছিল না। কই দেখি, এই তো, এই তো দেখছি, হ্যাঁ হ্যাঁ, এই তো ইউনিভার্সাল প্লাইউড ফ্যাক্টরিতে তো ক্যান্ডিডেট লিস্ট। আচ্ছা দেখি দেখি, 25টা ভ্যাকেন্সি, এক ক্যান্ডিডেট 50 জন। না না ছোটকার নাম নেই এখানে, ভাগ্যিস ভুল করে ঢোকায়নি।
1: বিল্লুদা, আমার চাকরিটা ওখানে, আমার একটা চাকরি হবে তো? কে ওখানে, কে কে,
0: হ্যাঁ কই, কেউ তো নেই। এইতো দরজা বন্ধ।
1: ছোটকা কোথায়?
0: তো চলে গেছে, হ্যালুসিনেশন। একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক। আমাদের চাকরির লিস্টে ছোটকার নাম নেই, কোনো দিন থাকবে না। এখানে নাম থাকবে তাঁদের, যারা আমায় মাল খুঁড়ি ছাড়তে পারবে। হ্যাঁ, 20-30-40-50 হাজার টাকা ঘুষের নিলাম, যে যত বেশি দিতে পারবে তার নাম থাকবে তত বেশি ওপরে।
1: বিল্লুদা, আমাদের চাকরিটা হবে তো বিল্লুদা? কি ওখানে, কি আমায় একটা চাকরি করে দিন বিল্লুদা। আমি ভালো হতে চাই, আমি বাঁচতে চাই বিল্লুদা। এই জীবন আমার আর ভাল লাগে না বিল্লুদা। আমি বাঁচতে চাই বিল্লুদা, আমি ভালো হতে চাই বিল্লুদা। আমার বাঁচতে দিন, আমার বাঁচতে দিন বিল্লুদা।
0: না না না না না, কোনোদিন না, কোনোদিন তুই চাকরি পাবি না ছোটক, কোনোদিন তুই চাকরি পাবি না। তোরা আছিস বলেই তো আমরা বেঁচে আছি রে গাধার দল। তোদের যে ভালো জীবনের স্বাদ পাওয়াতে নেই রে বোকা, তোরা না থাকলে আমাদের মতো মানুষদের জন্যে নোংরা খাটবে কি?
1: আমি যে আপনার জন্য কত খারাপ কাজ করেছি বিল্লুদা, কত মানুষকে খুন জখম করেছি, আজ আবার একজনকে খুন করতে পাঠালেন, বললেন একটা চাকরি করে দেবেন, 15,000 টাকা দেবেন।
0: বলেছিলাম বুঝি, বলেছিলাম। আরে ওটাই তো আমাদের লেটেস্ট স্ট্র্যাটেজি রে ছোটকা, বুঝলি? কাউকে সোজাসুজি ফিরিয়ে দিলে চলবে না, এবার দিচ্ছি দেব
1: এরকম টোপ ফেলে, এরকম টোপ ফেলে যত পারো কাজ গুছিয়ে নাও, হাসিল করে নাও, আখের গুছিয়ে নাও।
0: তোদের মতো এইসব বোকা বোকা রোবট গুলোকে দিয়ে কায়দায় আমাকে কেউ হারাতে পারবে না বাছাধন, কেউ হারাতে পারবে না।

0: তোপ নাটকটির অভিনয় শেষ হল। রচনা তারকনাথ চৌধুরী। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন বিল্লুদা, শ্যামল ঘোষ, ফচকে, রানা বসু, সমীরণ, মানস কুমার মিশ্র, পঞ্চা, দেবেশ রায়চৌধুরী, মিলি, রীতা দত্ত চক্রবর্তী, ছোটকা, বিপ্লব চট্টোপাধ্যায়। এবং ছোটকার মার ভূমিকায় অভিনয় করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা ডক্টর প্রকাশ নন্দী।
1: এখন শুনবেন বাংলা আধুনিক গান, প্রথম শিল্পী উজ্জয়িনী মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। পাঁচ দেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরের শেষ লগ্নে ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ নতুন দিল্লিতে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও সিকিমের বিভিন্ন মহাসড়কের গুণমান ও রক্ষণাবেক্ষণের অগ্রগতি খতিয়ে দেখেন। সময়মতো এই কাজ সম্পন্ন করার ওপর জোর দিয়ে তিনি বলেন, উন্নত প্রযুক্তি এবং যাত্রীদের সুবিধার জন্য মহাসড়কের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও আরও সুষ্ঠু করতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান নিয়ে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। ডিএর দাবিতে মামলাকারী সমস্ত সংগঠনকে নিয়ে আগামী 30 মে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই কথা জানিয়েছেন সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ। উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য সরকার। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট গোপালপুরে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সী। আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। আগামী 8 জুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। ভারতীয় নৌসেনার জন্য গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRAC-র তৈরি প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রা উদ্বোধন হয়েছে। GRAC সূত্রে জানা গিয়েছে ভারতীয় নৌসেনার জন্য মোট 4টি NGOPV তৈরি করা হচ্ছে। প্রায় 113 মিটার দীর্ঘ এই যুদ্ধজাহাজগুলির ওজন হবে প্রায় 3000 টন। ISL ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে ও সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: মুখোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বিকেল ৩টে পর্যন্ত 74.10% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। 285টি বুথে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত, গণনা ২৪শে মে। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোদৌদিলিস বলেছেন, যেসব ভারতীয় বাণিজ্যিক সংস্থা ইউরোপ, পূর্ব ভূমধ্য সাগরীয় উপসাগরীয় অঞ্চল এবং উত্তর আফ্রিকার বাজারে প্রবেশাধিকার চাইছে, তাদের জন্য একটি নির্ভরযোগ্য লঞ্চ প্যাড বা প্রবেশদ্বার হিসেবে কাজ করতে সাইপ্রাস প্রস্তুত। মুম্বাইতে অনুষ্ঠিত ভারত সাইপ্রাস বাণিজ্য ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন, চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে মুম্বাইতে একটি সাইপ্রাস বাণিজ্য কেন্দ্র বা সাইপ্রাস ট্রেড সেন্টার চালু হবে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন FAO ফাও 21শে মে তারিখটিকে বিশ্ব চা দিবস হিসেবে ঘোষণা করে। চায়ের সাংস্কৃতিক গুরুত্ব, উপকারিতা, অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা চা দিবসের তাৎপর্য। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনিও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা যায়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগী সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্পডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেদেশে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। চলতি বছরে এখনও পর্যন্ত সারা দেশে প্রায় 30,000 ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। শ্রীলঙ্কার জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট জানিয়েছে, গত 18ই মে পর্যন্ত 29,589টি ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: মোটামুটি যে অবস্থায় হয়ে দাঁড়িয়েছে তাতে আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে, শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্রে আমরা নিজেরা গলতে গলতে, বিশ্বাস করো যে সিটটার উপর এসে বসেছি সেটাও নাকি আবার হট সিট। কোন দিকে যাবো?
3: আসলে এই হট সিটটার উপর কোনো হাসনুহানা ফুল নেই, একেবারে বড় বড় কাঁটা রয়েছে, আর সেই কাঁটাগুলো না আমরা বাছিয়া খাইতে পারি না। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে, আচ্ছা তুমি একটা কথা বলো তো অমর, যে আমরা জল খেয়ে খেয়ে আমাদের কি তৃষ্ণা অ্যাকচুয়ালি মিটছে?
2: একদম মিটছে না, বিশ্বাস করো মিটছে না। মানে আমরা সিরিয়াসলি বলছি, শুধুমাত্র অমরজিৎ এবং মহুয়া না, আমরা মনে হয় তোমাদের সঙ্গেও ঠিক একই রকম ভাবেই ব্যাপারটা শেয়ার করতে পারি। আচ্ছা মানে সারা দিনে কতবার জলটা খাচ্ছি আমরা বলো তো?
3: তরল যদি বলতে হয় তাহলে কি শুধু বাঙালিরা চা মানে জলের মধ্যেই শুধু রয়েছে? মানে এই যে ব্যাপারটা না, এটাই কিন্তু একটু মানে মনে রাখতে হবে, যত রকমের শরবত রয়েছে তার মধ্যে বাবা মা কতবার করে বলেছিল বলতো, স্কুলে ধারে থাকা ওই যে লাল নীলের জলটা ওইটা খাবি না, আর ওর প্রতি আমাদের মোহটা,
2: খাবার খাবি না, ওটা কিন্তু নর্মালি তৈরি হয় না, ওটা অ্যাবনর্মালি নাকি তৈরি হয়, এরকম অনেক কিছু বোঝানোটা যেন হয়েছিল।
3: একদম, ওটা নর্মদার নয় নর্মদার।

0: আমাদের বৈজ্ঞানিক মনটা না ছোটবেলা থেকেই একটুখানি মানে একদম আকুপাকু আকুপাকু করছে।
1: আচ্ছা অমর, আমরা ইন্ট্রোডাকশনটা অন্তত দিইনি।
0: ও তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এত 6:30 পর্যন্ত বকি না যে কারণের জন্য নিজেদের কথা বলতে মাঝে মধ্যে ভুলে যাই। বাই দ্য ওয়ে, হট সিটে আমরা কে কে রয়েছি? আমরা তো দুজনের রয়েছি, অর্থাৎ অমরজিৎ এবং মহুয়ার রয়েছি, এবং ক্যাফে কলকাতাতে 9903653992 সেই নাম্বারটাও কিন্তু রয়েছে, যাতে একটু পরেই কিন্তু তোমার আনাগোনা শুরু হবে। ইয়েস এক্স্যাক্টলি, তাই 6:30 পর্যন্ত কিন্তু তোমাকে থাকতেই হবে, কিন্তু এই মুহূর্তে ঘড়ি বলছে জাস্ট 4:10 হয়ে 53 সেকেন্ড, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত,
1: পিকচার তো আবি শুরু হুয়া হ্যায় মেরে দোস্ত।
0: একদমই তাই,
1: এই যে সময়টা, এই সময়টায় শুধুই কি আমরা জলের কথা বলবো?
0: একদম না, জলবত তরলং,
1: হ্যাঁ, যেখানে সেখানে আমরা মানে ডুবিয়ে খেতে পারি, মুড়ির সাথে নিতে পারি, এমন কিছু একটা তরলের কথাও আজকে বলবো।
0: একদমই তাই, ওটার পরে আবার একটা কি যেন বেশ লাভার হয়।
1: হ্যাঁ, অনেক নাম আছে তার, তাই নিয়ে আজকে কথা। কিন্তু এই যে বেপরোয়া আমরা এবং এই দুই মক্কেলের নাম যেখানে অমরজিত আর মহুয়া, সেখানে এমন একটা দুর্দান্ত গান তো তোমার জন্য থাকবে। কে যেন গাইছে?
0: হ্যাঁ, কে যেন গাইছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আকাশে অনেক তারা আছে, কিন্তু আমরা না ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে কালপুরুষকে খুঁজে পেয়েছি আর কি। আর কালপুরুষের গানের একটা ট্যাগ লাইন আছে, বিশ্বাস করো এতে আমাদের কোনো হাত নেই, একদম কোনো হাত নেই, শুধুমাত্র হাত কালপুরুষের।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: না মানে যেটা হয়েছিল সেটা হচ্ছে বর্ষা আমাদের দিকে কিছুদিনের জন্য তাকিয়েছিল, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ওয়াকথু করে বর্ষা আমাদের দিকে আর তাকায়নি। মাঝখানে কিছুদিনের জন্য এসে কেন, কি দরকার ছিল আমাদের একটু মানে একটু দেখা করে যাওয়ার যে হ্যাঁ আমি কিন্তু আছি, আসবো আবার, আসিব ফিরে, কিন্তু সেটা কবে সেটা আমরা কেউ বলতে পারছি না।
3: তবে অমরজিৎ, এটা যেটা করার উচিত ছিল সেটা হচ্ছে বিফোর বর্ষা কাম, তোমার অন্তত একবার অন্তত একটা ফেসিয়াল করে নেওয়া দরকার ছিল। মানে তোমাকে হয়তো দেখে চিনতে পারিনি তুমি যে ঘরমাক্ত কলেবরে দাঁড়িয়েছিল।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এইরকম যে ব্যাপারটা হয়ে যাবে মানে একদম ফ্রিজ থেকে বটল বার করলে যেরকম হয়ে যায়, মানে আমরা সেই রকম জায়গায় এসে দাঁড়িয়ে গেছি আর কি। হ্যাঁ মানে যতক্ষণ পর্যন্ত এসিতে থাকছি ততক্ষণ পর্যন্ত খুব ভালো, কিন্তু তারপরে ফাইনালি যেটা হচ্ছে যখন বাইরে বেরোচ্ছি তখন ওই যে
3: ইয়েস, এই যে একটা মারাত্মক রকমের হাসি, এই হাসিটা আমরা অন্তত হাসতে পারছি না, তার কারণ সাত নগরের মোটামুটি তাপমাত্রা 48 ডিগ্রি যেখানে সেলসিয়াসে দাঁড়াচ্ছে, সেখানে বিশ্বের 100টা শহরের মধ্যে শুধুমাত্র ভারতেই অনেক কুলো শহর রয়েছে, আর তার মধ্যে বাংলায় দুটো রয়েছে জানো তো।
2: একদমই তাই, বাংলায় ফিরে এসো বাবা। ওইটা মানে হ্যাঁ মনে হয় গরমের ক্ষেত্রে একদম বেশি করে নেওয়া হয়েছে আর কি।
3: অ্যাবসলিউটলি,
2: মানে বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় আমাদের মনের মধ্যে একটা আলাদা ধরনেরই ফেস্টিভ্যাল কাজ করছে। সামনে জামাই ষষ্ঠী আসছে না,
3: হালকা কিসের উল্লাস,
2: হালকা করে বলে দিতে হবে আর কি।
3: আচ্ছা তুমি হালকা করে বলে দিলেও না তোমার পাতে চিংড়ি পড়বে না তুমি খাবে ইলিশ, তাহলে তোমার এত ও মা গো,
2: হালকা করে ব্যাপারটা হালকা করে ব্যাপারটা বলে দিতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, হালকা করে বৈশাখ জ্যৈষ্ঠ এই সমস্ত কিছুর মধ্যে আমরা রয়েছি, বর্ষা এখনো বহু দূরে রয়েছে, এর মধ্যেই যেরকম আগুন, মানে যেরকম আগুনে আমরা পড়ছি, সকালবেলা রাস্তায় বেরোলে জাস্ট বোঝা যাচ্ছে না। আর বিশ্বাস করো আমার পাশ দিয়ে মহুয়া হেঁটে গেছে, আমি দেখে বুঝতে পারিনি ওটা মহুয়া, আপাদমস্তক এমন ভাবে ঢাকা ঢুকি সব ছিল।
3: আর তারপরে এখন আমার যেটা মনে হচ্ছে সেটা কি বলতো, সূর্য বোধহয় ভীষণ
2: সেই শহরগুলোর মধ্যে যে যেরকম ভাবে পারছে আরকি। আজকে ইলিশ কত করে, 48, কালকে চিংড়ি কত ছিল, 44, ব্যাপারটা এরকম।
3: তো বিষয়টা হচ্ছে যে দিল্লি ছাড়াও, মানে দিল্লিকে তো আমরা জানি যে ওটা কিরকম একটা জায়গা হয়ে গেছে আপাতত, মানে সেখানে একিউআর লেভেল বলো, সেখানে পলিউশন বলো, সমস্ত কিছু, এবং টেম্পারেচার বলো, বৃষ্টি না হওয়া বলো, সবটাই একেবারে এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। আর সেখানে ফরিদাবাদ, চণ্ডীগড়, আগ্রা, অযোধ্যা, গোয়ালিয়র, কোটা, রায়পুর, সমস্ত শহরগুলো তো রয়েছে, বাংলাটা দুটো জ্বর আছে জানো তো, বাংলা দুটো শহরের নামটা বলে দিই, একটা নাম হচ্ছে আসানসোল আর একটা নাম হচ্ছে বর্ধমান।
2: ও মা, তাই নাকি, আমরা ওখান থেকে অনেক দূরে বসে আছি জানো, বসেও প্রচন্ড ঘামছি জানো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখনই আকাশের দিকে তাকাচ্ছি তখনই শুধুমাত্র বলছি সে কি এলো
3: এলো,
2: মনে লাগে ভয়। আসলে ব্যাপারটা হচ্ছে কখন কি চলে আসে, কি যে কি হয়, কিন্তু তিনি বলছেন না আসতে দেরি আছে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মাঝে মাঝে না এমন যেন খেই হারিয়ে ফেলি যে কি বলতে হবে জাস্ট মাথা থেকে বেরিয়ে যায়। তখন মনে হয় যে এই যে আগডুম বাগডুম কথা এবং কথাগুলো নিয়ে ছুকিটকিট খেলা, তা নিয়ে তো একটাই কাজ করা যায় যেটা তোমরা খুব ভালো পারো। জানো তো বাঙালি যেখানে একটা A4 সাইজ পেপার দেখে সেখানেই লিখে ফেলে।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: তোমার সেই A4 সাইজ পেপারের দিব্যি প্লিজ আমরা একটা তোমাকে মানে এনার্জি যে চান্স তৈরি করে দেওয়া, এই চান্সে যারা যারা ডান্স মারতে পারো প্লিজ চলে আসতে পারো।
2: একদম তাই, আমরা তো ডান্সের জন্য একদম রেডি হয়েই আছি। না না না না, আমাদের নতুন করে আর কোনো ডান্স মুভ শেখাতে হবে না, বরঞ্চ আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওই হাল খাতা যখন করতে গেছিলাম তখন একটা A4 সাইজের পেপার না খাতা থেকে ছিঁড়ে টুক করে রেখে দিয়েছিলাম, ওইটা আমাদের হাতে চলে এসছে। সেইখানে না আমরা কী লিখবো কী লিখবো কী লিখবো কী লিখবো, হ্যাঁ লিখে তো ফেলেছি, আমরা আমরা কোনো কিছুই তো খাই, কোনো কিছুই পান করি না, সব কিছুই খাই।
1: আরে আমরা খাই এবং বেশ করি খাই, তাতে তোদের হিন্দিতে ইংরেজিতে যা খুশি বলবি বল, আমরা বাবা চাটাও খাবো। কারণ হচ্ছে আজকে ওয়ার্ল্ড টি ডে, আর এই টি ডে নিয়ে আমাদের কোনো ছড়া থাকবে না, এমনি কি করে হয়,
2: কি করে হয়, ওই কারণের জন্যই তো তোমার জন্য নাম্বারটা মানে ফোন নাম্বারটা একদম রেডি করে রেখে দিয়েছি, 990 এক বছর 9992 মানে 9903652992।
1: অ্যাবসলিউটলি, তবে হ্যাঁ লিপিয়ার থাকলে প্লিজ একদম আমার কথা শুনো না। যাই হোক, তো এখানে আমরা যেটা ছড়া কাটিং এর দুটো লাইন দিয়েছি সেটা হলো, এই সবাই গান বন্ধ করো, ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই, দুটো লাইন বলবো তো, সেটা হচ্ছে চায়ের কাপে, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে,
2: চায়ের কাপেতে তুফান তুলে বিস্কিট গেল ডুবে, মানে বিস্কুট, হ্যাঁ মানে আমরা চায়ের সঙ্গে

0: বিস্কুট খেতে কোট আনকোট খেতে ভালোবাসি
1: একদম,
0: ওই কারণের জন্যই তো আমরা সবসময় মানে মোটামুটি যেটা হয় আর কি, যে কোনো জায়গায় গেলে ধরো তোমার পাড়ায় দিলীপ দার চায়ের দোকান রয়েছে বা তোমার পাড়ায় হয়তো দেখা গেল কারুর না কারুর একটা কিছু রয়েছে, সেইখানে গিয়ে তুমি হয়তো বলে দাদা দুটো কফি দাদা দুটো চা, এই যে এই যে ব্যাপারগুলো হয়, এই যে সারাদিন ধরে যে ব্যাপারগুলো হয়ে যায় আর কি, সেইখানে মানে আজকে হচ্ছে তেনাদের দিন আর কি। হ্যাঁ মানে আজকে ওই যে চায়ের যে কাপ সেই কাপ নিয়ে সারাদিন ধরে আড্ডা গান বাজনা সমালোচনা এই সব কিছুকে নিয়ে।
1: তুমি কি জানো একটা চায়ের কাপে পাঁচ বছরে যা যা ঘটেছে সেই পুরো বিষয়টাকে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দেওয়া যায়।
0: একদম, আমরা কি খাবো না চা?
1: না চা কি খাবো না? ডেফিনেটলি খাবো। তবে হ্যাঁ, এই ওয়ার্ল্ড টি ডে তে তোমাকে আরো একবার মনে করিয়ে দিই, আমাদের দুটো দেওয়া লাইন হচ্ছে ছড়া কাটিং এর, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, এর পরের লাইনটা কোথাও না ডুবিয়ে প্লিজ আমাদের পাঠিয়ে দিতে পারো।
0: একদম তাই, একদম। সেই চেনা নাম্বার 9903653692 না না 366 হয়ে যায়নি, ইয়েস 366 সেই নাম্বারে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। ইয়েস, আমরা কিন্তু থাকবো ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। এই মুহূর্তে ঘড়ি বলছে 4:31 হয়ে 28 সেকেন্ড। আর এই করতে করতে যেটা হয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে একটুখানি কফি হাউসের দিকে চলে গিয়েছিলাম আর কি, জানো তো, মানে দুপুরবেলা মনটা একটুখানি চায়ের বদলে একটু কফি কফি করছিল।
1: মানে অমর যাচ্ছে কফি হাউসে চা খেতে।
0: আহা হা হা হা, কি ভালো চাটা বানিয়েছিল গো, বিশ্বাস করো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ইতি উতি বেড়াতে যাওয়ার জন্য অনেক কিছু রয়েছে, মানে দুটি পা আছে, চারটে চাকা আছে,
3: 11 নম্বর বাস আছে,
2: একদম তাই। কিন্তু তার থেকেও বড় যেটা দরকার সেটা কি বলতো?
3: কি?
2: সেটা হচ্ছে একটা GPS, মানে কোথায় যাচ্ছি জানতে হবে।
3: একদম, মানে কোথায় যাচ্ছি, মানে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা না উদ্দেশ্যহীন ভাবে বেরিয়ে পড়ি আর কি, দিয়ে হঠাৎ করে রাস্তার মধ্যে এরকম একটা প্ল্যানিং হয়, মহোদয় আজকে কোন দিকে, সাউথে নাকি নর্থে, কোন দিকে।
2: আর তার থেকেও বড় কথা হচ্ছে, এমনও হয় যে আমার অমর কিংবা আমাদের কোনো একটা বন্ধুর একটা গ্রুপ তৈরি হলো, WhatsApp গ্রুপ, এবং তারপরে ঠিক করা হলো আমরা না ওখানে যাব। আলটিমেটলি গ্রুপগুলো তৈরি করা হয় কোনো একটা জায়গায় যাওয়ার জন্য প্ল্যানিং করা এবং সেটাকে ক্যান্সেল করে দেওয়া।
3: একদম,
2: এই পুরো
3: লাস্ট মোমেন্টে কিছু না কিছু ভাবে যেন এটা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু
2: কারণ না কারণ কিছু না কিছু হয়েই যায়। সুতরাং তারপরে দেখা যায় যে
3: দিন আসছে, ক্যান্সেল করতে দেব না, টপ সিক্রেট ব্যাপার স্যাপার তোমাকে বলবো না।
2: ইয়েস, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে শ্রীরামপুর থেকে দীঘা, যারা মোটামুটি এই রুটটায় থাকেন তাদের বলে দিই এসি বাস কিন্তু চালু হচ্ছে স্যার।
3: ইয়েস, একদমই তাই, এসি বাস চালু হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই মুহূর্তে যেরকম গরমটা পড়ে গেছে, ন্যাচারালি যদি একটু এসি টেসি না পাওয়া যায় তাহলে বিড়ালের ভাগ্যে শিখে কি করছি।
2: এবার বলো কখন থেকে কখন যেতে পারবো সেটা তো বলবে।
3: একদমই তাই, মানে যেতে পারবে মোটামুটি তোমার ইচ্ছের উপর এটা ডিপেন্ড করছে আর কি।
2: মানে শোনো শোনো শোনো, বাসের একটা টাইমিং থাকে, অমনি অমনি গিয়ে উঠে বললে হয় না, এটা কি নিজের গাড়ি যে কোনো সময় চলে যেতে পারবো? বাসের একটা টাইম থাকে।
3: একদমই তাই, বাসের একটা টাইম থাকে, তাহলে তোমাকে একটু কষ্ট করে ভোরবেলা উঠতে হবে আর কি, বুঝতে পেরেছো তো? মানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সকালবেলা প্রত্যেক দিন 6:15 শ্রীরামপুর বাস টার্মিনাস থেকে বাস ছাড়বে আর 11টা নাগাদ দীঘায় গিয়ে পৌঁছবে। মানে মোটামুটি তোমার আমার ঘুম থেকে ওঠার যে টাইমটা, এই না না টপ সিক্রেট ব্যাপারটা ওপেন করে দিলাম রে।
2: আরে 11টার সময় গিয়ে পৌঁছলে মানে কি 12টার সময় তোমার হোটেলে চেক ইন?
3: একদম
2: একদম, পৌঁছে গেলে 11টায় টুক টুক করে গিয়ে নিজের পছন্দ মতো একটি হোটেল, তার মধ্যে নিজের জিনিসপত্রটি রাখলে, চাক করে গিয়ে একটা চান করে নিলে।
3: একদম, এই স্নানটা যদি তুমি মোটামুটি 45 মিনিটে সেরে নিতে পারো তাহলে 12:45 আরো একটা বাস ছাড়বে যেটা 6:30 মধ্যে আবার শ্রীরামপুরে চলে আসবে।
2: না না, ওটা করতে পারবো না।
3: মোটামুটি লোকজনকে গর্ব করে বলতে পারো আমি আজকে দীঘার সমুদ্র থেকে স্নান করেছি,
2: মানে গেলাম আর এলাম।
3: একদমই তাই,
2: ডেইলি প্যাসেঞ্জার।
3: তাও আবার দীঘা শ্রীরামপুর থেকে ভাবা যাচ্ছে না, জাস্ট
2: আমরা এই ভাবনার গোড়ায় বরঞ্চ আর একটু জল ঢেলে দিই।
3: একদম
2: একদম, বলে দিই যে ওই যে চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, এটা তো মানুষকে মনে রাখতে হবে।
3: এটা কিন্তু আমাদের ছোট করে একটা ছড়াকাটিং রয়েছে, সেই ছড়াকাটিংটা যারা একটু পরে টিকুন করেছে তাদেরকে জানিয়ে দিই, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে।
2: একদম, মনে কত রকম যে প্রার্থনা জাগে, তার মধ্যে এরকম একটা প্রার্থনা জাগে, আমিও এর মতো নাচবো, আমিও কখনো ক্যাটরিনা কাইফের মতো অমন সুন্দর কোমরটি পাবো, কিংবা ধরো আমার পাশে বসা এই অমর কখনো অক্ষয় কুমারের মতোই হ্যান্ডসাম হবে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবো তে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
2: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।
3: যেরকম শব্দ জব্দ হয় গানেরও খানিকটা জব্দ করা গান থাকে, এখানে অনেকগুলো লাইন আছে যার আসল লাইনগুলো কিন্তু আমরা জানি না। প্লিজ গুগল করবেন না।

0: আমি এখনো পর্যন্ত দমে যাইনি। ক্যান্ডি
1: সরি, যারা এখনো ক্যান্ডি প প প ভাবছো, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে গেট ড্যাম জ্যাম দ্য পাওয়ার, গেট ড্যাম দ্য পাওয়ার, এই যে ব্যাপারটা সেই পাম্প আপ দ্য জ্যাম ক্যান্ডি, পাম্প আপ দ্য জ্যাম ক্যান্ডি।
0: ও আচ্ছা,
1: ব্যাপারটা হচ্ছে এটাই, প্রথম হচ্ছে পাওয়ার, দেন হচ্ছে জ্যাম, একটুখানি তো পড়াশোনা করতে হয়।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আজকেই সকালবেলা আমার জ্যাম খাওয়াটা মিস হয়ে গেছে আর কি, কিন্তু না এই রকম ঠিকঠাক উচ্চারণ শিখতে না আমি আবার স্কুলে ভর্তি হব।
1: কেন তুমি বলো?
0: আমি ভেবে রেখেছি,
1: যেরকম ওই যে আমাদের সুইট হার্ট, আই এম সিলিং,
0: ইয়েস একদমই তাই, একদমই তাই। ফর মি দেয়ার ইজ নান,
1: ইয়েস ফর মি দেয়ার ইজ নান, মানে এটা কি?
0: একদমই নেই, মানে ব্যাপারটা হচ্ছে ফর মি দেয়ার ইজ নান এমন ভাবে উচ্চারণটা করা হয় যে আমরা কিন্তু ফাইনালি বুঝতেই পারিনি। যেমন ওই রকম গুলিয়ে গিয়েছিল ছোটবেলায় চিয়াও, কিন্তু ওরা চিয়াও ছিল আর কি, কিন্তু চিল আমাদের এসে না আকাশ থেকে এসে বলে যায়নি যে ওটা চিয়াও, ওটা চিয়াও নয়। কিন্তু যদি সত্যিকারের আবার উচ্চারণ শিখতে হয় তাহলে স্কুলে যাওয়ার কোনো বাধা নিষেধ নেই, মানে যে কোনো সময় যে কোনো বয়সেই আমরা স্কুলে যেতে পারি। না একদম ঠিক কথা বলছি, বিশ্বাস করো হাসাহাসি নয়, কারণ এই রকমই কিন্তু একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। ইয়েস, উত্তরপ্রদেশের একটা গ্রাম আছে যে গ্রামের নাম হচ্ছে ছানি গ্রাম।
1: ছানি গ্রাম,
0: একদমই তাই,
1: চোখের আশেপাশে,
0: চোখে পড়েনি, চোখে পড়েনি, সারা গ্রাম জুড়েই নাম হচ্ছে ছানি। কিন্তু সেই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে সেখানে বৃদ্ধ বৃদ্ধারা স্কুলে গিয়ে ভর্তি হয়েছে নাকি,
1: মানে একদম আমি আমি দেখেছি একটা

0: রিহ্যাব স্কুল এবং সেখানে পাঁচজন বৃদ্ধ বৃদ্ধা ভর্তি হয়েছে।
1: একদমই তাই, এবং তারা প্রপার স্কুলের ইউনিফর্ম মেইনটেইন করে তারা স্কুলে গিয়েছেন, কি না তারা পড়াশোনা আবার নতুন করে শিখবেন।
0: আমি এ থেকে না আমার ছোট্ট গল্প মনে পড়ে যাচ্ছে, কি বলতো?
1: তাই নাকি? আবারও না, প্লিজ মোয়া, প্লিজ আবারও গিয়ে ভর্তি হওয়ার দরকার নেই।
0: আমার গল্প নয়,
1: ও তোমার নয়,
0: আমার পিসিমণির গল্প।
1: ও আচ্ছা।
0: হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমার পিসিমণি হচ্ছে আমার বাবার থেকে অনেকটা বড়। তো ব্যাপারটা হচ্ছে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, আমি রোজ টিফিন বক্স ফেরত আনতাম, মানে একদম খাওয়া দাওয়া করতাম না যেটা মা দিত। এবং মা একটা সময় আমাকে বলেছিল যে এই যে তুই ব্রেড এবং বাটার, এই যে পাউরুটি মাখন, এই বিষয়টাকে এতটা হেলাচেদ্দা করছিস, একটা সময় দেখবি এটাই কিন্তু প্রাণ রক্ষাকারী হবে। এবং সত্যি সত্যি তাই, এখন যখন অফিসে দৌড়ানোর ব্যাপার থাকে, হাতের সামনে মা যখন একেবারেই নেই, তখন কিন্তু ওই পাউরুটি আর মাখনটাই চলে।
1: একদমই।
0: এবার ওই পিসির কথা যেমনটা বলছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গো পিসি, তো তুমি কি নিয়ে যেতে টিফিনে?
1: মিষ্টি ছোট্ট মিষ্টি মেসেজ চলে এসেছে। হ্যালো দুই আর যে দাদা ও দিদি, আমি ছোট্ট তানিয়া খাতুন, আমি ক্লাস ফাইভ এ পড়ি, আমার স্কুল ছুটি পড়ে গিয়েছে। তাই আমি কি করছি, আমি দাদুর ফোনেতে চুপি চুপি আপনাদের অনুষ্ঠান শুনি, আমার খুব ভালো লাগে, আমার দাদু আমাকে খুব ভালোবাসে, কিন্তু মা আমাকে একটু বকাঝকা করে।
0: আহারে,
1: দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদের হাট সিপাইপাড়া থেকে আমাদেরকে মেসেজ করে।
0: তবে হ্যাঁ, দাদু তো বেশ মানে সাপোর্টিভ মনে হচ্ছে, যে তোমাকে ফোনটা দিয়ে দিয়েছেন এবং তুমি সেখানে লুকিয়ে লুকিয়ে কেন, বিন্দাস শোনো, কারণ আমরা অলওয়েজ এন্টারটেইনমেন্ট এবং অনেক ইনফরমেশন তোমাকে দিয়ে থাকি, সেগুলো তুল, মানে সেগুলো যখন তুমি শুনবে কলার তুমি তুলতেই পারবে। আর এখন তো তুমি অনেক ছোট, তুমি যখন শুনে নেবে তখন কিন্তু তুমি তোমার বাড়ির লোককে বলতে পারবে যে জানো তো ছানিগ্রাম বলে একটা গ্রাম আছে যেখানে পাঁচজন বয়স্ক মানুষ তারা কিন্তু পড়াশোনা করছে।
1: একদমই তাই। শুভ অপরাহ্ন, চায়ের কাপে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, যতই তোমার বাবা মা থাক না সাথে, তুমি কি একটিবার আমাকে মিসড কল দেবে? মনিরুদ্দিন লস্কর, দক্ষিণ সাঁকরাইল থেকে।
0: আমি মনিরুদ্দিনকে শুধু একটাই কথা বলতে পারি, তুমি পৃথিবীর যে কর্নারেই দাঁড়িয়ে থাকো না কেন, তোমার জন্য থাকছে এগরোল সমেত। এগরোল যারা খেতে ভালোবাসে, এখানে বসে বসে তারা তালি বাজায়, আমরা তাদের বলি যে এই শোন, যে মুহূর্তে একটা ভালো কিছু হবে না, তোরা কিন্তু মুহুর মুহু তালি বাজাবি। তবে হ্যাঁ, এই আকাশের অবস্থাটা এই মুহূর্তে কি আমরা একটু জানতে চাই। 9903653992 তে যেরকম ওই চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, ঠিক তেমনই কিন্তু আকাশের খবরটা দিও, মানে আকাশ নামক ব্যক্তিটা নয়, ওই যে মাথার উপরে একটা ছাতা আছে না নীল রঙের, সেইটার অবস্থাটা কেমন আমাদের একটু জানি।
1: একদমই তাই, জানিয়ে দেবো, কিন্তু তার আগে একটু মিসড কলটা মেরে নি।
0: ইয়েস।

এক্স্যাক্টলি, তোর আমায় মনে পড়লে তুই প্লিজ মিস কলটা দিস। আর যারা মিস কল দিতে একদম পছন্দ করো না তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, 9903653992 ইজ দ্য নাম্বার, এবং সেখানেই আমরা ঠিক 5:02 আরও একবার ফিরে আসব শুধুমাত্র 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতায়। ছড়াকাটিংয়ের দুটো লাইন তোমার জন্য রেখেছিলাম, সেটা হচ্ছে চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, ঠিক 5:02 একদম নিউজ পেরিয়ে ফিরে আসবো। স্টে টিউন, স্টে কানেক্টেড। আপাতত তোমার ঘরে বাস করছে কারা তাদের একটুখানি খবর নিয়ে নিই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বিকেল তিনটে পর্যন্ত 74.10% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত, গণনা 24শে মে। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিসিস বলেছেন যে সব ভারতীয়

0: বিস্তার হিসেবে কাজ করতে সাইপ্রাস প্রস্তুত। মুম্বাইতে ভারত সাইপ্রাস বাণিজ্য ফোরামে তিনি ঘোষণা করেন, চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে মুম্বাইতে একটি সাইপ্রাস বাণিজ্য কেন্দ্র চালু হবে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে নতুন দিল্লিতে 28 থেকে 31 মে পর্যন্ত আসন্ন চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত আফ্রিকী ইউনিয়নের চেয়ারপারসন এবং আফ্রিকী ইউনিয়ন কমিশনের মধ্যে বিষয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন পরবর্তী কোনো এক সময় আয়োজন করাই শ্রেয়। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্যে দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশ জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেদেশে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। চলতি বছরে এখনও পর্যন্ত সারা দেশে প্রায় 30,000 ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। একদিনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করে নতুন নজির গড়েছেন 274 জন পর্বতারোহীর মধ্যে 3 জন ভারতীয়। এরা হলেন তুলসী রেড্ডি পালনপুরি, সন্দীপ আরে এবং অজয় পাল সিং ধালিওয়াল। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: আরে মেলতে পাকা সাইরে,

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: কিরকম করে ডুবে গেল সেইটা নিয়েই তো তোমার সাথে অনেকগুলো কথা, আর কোথায় কথা বলবো।
3: দুটো লাইন ছিল, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে।
4: একদমই তাই, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, চা ছাড়া অতিথি আপ্যায়ন বাঙালি করেছে কবে। দিব্যা মন্ডল সোনারপুর থেকে আমাদেরকে মেসেজ।
2: আমার না এত ভালো লাগে, এরা যেখানেই থাকুক না কেন শুধুমাত্র কি করে, এত সুন্দর সুন্দর লেখে, এবং তার জন্য আমরা যেটা করি
4: আর এখানে কিন্তু আরো অনেক অনেক অনেক মেসেজ রয়েছে, কিন্তু তার আগে একটা মিষ্টি ডাক।

0: দেখতে পেয়েছি, কোথা থেকে যেন ডাকটা এলো, আমি গলে গেছি এরকম ডাক শুনে।
1: এবার শোনো, তুমি এরকম শুনে ডাকটা শুনে গলে গেলে, ঠিক আছে, এইবার ধরো তুমি নিজে খুব অসুস্থ হয়ে পড়েছো, তুমি ধরো ডাক্তারের কাছে দেখা করতে যাচ্ছ, এবার তোমাকে, তুমি ধরো বিশাল একজন স্টার, ঠিক আছে, এবার তুমি খুব অসুস্থ, তোমার প্রচন্ড শারীরিক কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তুমি তাই নিয়ে কোনো মতে ডাক্তারের কাছে পৌঁছচ্ছ, এবং পেছন থেকে এরকম করে অমর অমর অমর একটা ছবি একটা ছবি একটা ছবি, তুমি তখন কি এরকমই রিয়াক্ট করবে বলো তো?
0: আমি তখন না এইরকম, মানে এইরকম গলা শুনলে, এরকম ডাক শুনলে কোথায় অসুখ সব পুরো হয়ে যায় আর কি সেকেন্ডের মধ্যে।
1: থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এইরকম ব্যাপারটা তো সালমান খানের সাথে ঘটেনি না? সালমান খান ভীষণ রকম অসুস্থ ছিলেন, এবং সেই সময় দু ধরনের খবর আসছে, হয় তিনি ভীষণ অসুস্থ ছিলেন, তিনি হসপিটালে যাচ্ছিলেন, কিংবা তার কোনো আত্মীয় কোনোভাবে অসুস্থ ছিলেন এবং তাকে দেখতে যাচ্ছিলেন হসপিটালে। সেই সময় হাসপাতালের বাইরে প্যাপসরা, মানে প্যাপারাজিরা তাকে একেবারে গোল করে ঘিরে ধরে, হ্যাঁ, এবং তারা নানান রকমভাবে, মানে কি হয়, আপনি একটু এই দিক করে দাঁড়ান, আপনি একটু ওই দিক করে দাঁড়ান, এই নানান রকমের তো আবদার থাকে প্যাপসদের, তো সেইগুলো করতে থাকে। এবং তার জন্য সালমান খান শুধুমাত্র যে ক্ষোভে ফেটে পড়েছেন তা নয়, তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন, কষ্ট হয়েছে এবং বিরক্ত হয়েছেন তিনি।
0: আসলে আমি ভাবছিলাম যে এই যে গোল করে দাঁড়িয়ে এই যে গপটপ হওয়ার ব্যাপার স্যাপার গুলো, আমি ভাবছিলাম যে মনে হয় গোল গাপ্পার কথা বলবে, কিন্তু না, ফাইনালি সেটা হয়নি, মানে তিনি সোয়াগসে স্বাগত তার মানে করেননি,
1: একদমই স্বাগত করেননি। তবে হ্যাঁ, আরেকটা মানে কিন্তু আছে, কি বলতো?
0: আরেকটা মানে আছে,
1: হ্যাঁ, এই যে আজকে আমরা ছড়া কাটিংটা দিয়েছি, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, তাতে যে ওয়ার্ল্ড টি ডে, ইউ নো হোয়াট, এই টি কথাটা জেনজিদের কাছে কিন্তু পিএনপিসির আর একটা রূপ। ইয়েস, দে সে যে জানিস তো একটা টি আছে,

Absolutely messy, Jay.

0: स्वागत
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
2: FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: বিশ্বাস করো এতবার করে সুন্দরী সুন্দরী সুন্দরী করে চেঁচালাম, কিন্তু সুন্দরী এলো না। যার বদলে যেটা এলো সেটা হচ্ছে ভূত। না না না না, শুধুমাত্র একা আসেনি, বাংলায় এসছে আর কি, মানে বাংলায় ফিরে এসেছে। না বাংলায় না, একদম হিন্দিতে। ভূত বাংলার গান তুমি শুনছিলে নিউ টিউনে 107 FM রেইনবোতে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: এই যে দুজন মক্কেল মাঝে মাঝে তোমাদের এরকম রং চঙে সমস্ত খবরাখবর দিয়ে দেয়, সেখানে কোনো মতেই তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারবে না। মানে রেডিওটা কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না, অলওয়েজ রঙিন। আর যার নাম রেইনবো সেখানে তো সাতটা রং থাকবেই। উফ, কি ভালো বললাম গো।
0: কি ভালো, আসলে ব্যাপারটা পুরোটাই র, কারণ চা নিয়ে আলোচনা হচ্ছে, তো ওই কারণের জন্যই আর কি।
3: আজকে ওয়ার্ল্ড টি ডে, এবং সেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম, কোথায় জিজ্ঞাসা করেছিলাম, ইয়েস তোমরা সবাই জানো, আমরা রেডি করেছিলাম তোমার জন্য।
0: চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, আগের দুটি লাইনের পরের লাইন, আমার মানুষই থাকে পশ্চিমে নয় পূবে, চায়ের মতো প্রেমের স্বাদ ভুলে গেলে আমায় গেছে ভুলে।
3: আর
0: কোন রাগ্য বৈরাগ্য কোনো কিছুই নয়, বরঞ্চ সরাসরি পরের মেসেজটা পড়বো, কিন্তু সেখানে লেখা আছে ছড়া কাটিন।
3: আমি বলছি এইটা নিশ্চয়ই তোমার গণেশ লিখেছে।
0: চায়ের কাপিতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, আর ডুব সাঁতারে প্রথম হয়েছে সালমান খান নিজে।
3: আসলে কি বলতো, আমরা ভাবাবেগটা দেখি, মানে মনের ভেতরে যে বেগের আবেগগুলো তৈরি হয় না, তার সাথে সুন্দর করে হাস্যরস মিশিয়ে দিলেই আমরা সেগুলো পড়ে ফেলি। হ্যাঁ, আমরা ভালোবাসি,
0: একদমই তাই, আমরা প্রচন্ড ভালোবাসি। যেমন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে, শুভ বিকেল দাদা ভাই ও দিদি ভাই, চা দিবসের শুভেচ্ছা, প্লেটে রইল চামচ, তুলে নাও বিস্কুটটা। উমা,
3: এটা দারুণ বলেছে, কিন্তু
0: দারুণ দারুণ
3: ভালো লেগেছে। তবে হ্যাঁ, ভালো লাগার খবর কিন্তু আরো রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে মহিলাদের নিয়ে এই যে একটা অদ্ভুত রকমের স্পেকুলেশন তৈরি হয়েছে, জানো, মানে অফিসে আদালতে যেখানেই যাচ্ছি না কেন সেখানেই সবাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ দেখেছো তো এবারে কিন্তু মহিলাদের যে সিট যেগুলো ভাড়া সেগুলো একদম চলে গেল, মানে আর মহিলাদের জন্য আমাদের আর বাসে ওটা হবে না, এদের বিনামূল্যে যাতায়াত করতে দেওয়া হচ্ছে, মানে মহিলারা বেশি বেশি করে বাসে যাবেন। আরে মশাই, যাবো, ডেফিনেটলি যাবো। তার কারণ হচ্ছে বাস মালিক যারা রয়েছেন তারা বলছেন যে আরে মশাই, অনেক অনেক বাস রয়েছে, সরকারি বেসরকারি সবাই, আমরা মোটামুটি সাংঘাতিক রকম ভাবে তৈরি হয়ে রয়েছি যাতে মহিলারা আসেন, বাসে অনেক অনেকক্ষণ ধরে ট্রাভেল করেন এবং গন্তব্যে একদম একেবারে সুরক্ষিতভাবে পৌঁছে যান, এই কথাও কিন্তু বাস মালিকরা বলছেন। এবং তারা মানে বেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট ওনার্স কোঅর্ডিনেশন কমিটির যিনি সম্পাদক তিনি বলছেন যে কলকাতা এবং শহরতলি এই সমস্ত জায়গায় যেখানেই বাস চলুক না কেন সেখানে কিন্তু মহিলাদের জন্য যথেষ্ট সিট আছে, এবং শুধুমাত্র মহিলারা নন, তার কো-প্যাসেঞ্জারদের জন্য মানে পুরুষদের জন্য যথেষ্ট ব্যবস্থা রাখা হচ্ছে।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, নিজেদের কথা ভেবে এত ইনসিকিউর ফিল করছিলাম, কিন্তু না, ইনসিকিউর ফিল করলাম না, মনটা না শনিবার বিকেলের মতো ফুরফুরে হয়ে গেল। কেন বলতো, তার কারণ হচ্ছে মাঝে মধ্যে সাদার্ন এভিনিউ বেশ ফাঁকা থাকে, আর ঠিক সেই সময়টাই যেটা হয় সেটা হচ্ছে সেই বাসটা যদি আবারও ফিরে আসতো, মানে আবারও যদি আসতো ফিরিয়া, তাহলে না জীবনটা অন্যরকম একদম বদলে যেত। সেই ছোটবেলার দিনগুলো যখন আমিও ছোট থেকে ডাবল ডেকার বাসে উঠতে পছন্দ,
3: আমি জাস্ট বলতে যাচ্ছিলাম একদম,
0: সেই বাস, যে বাস সেই সাধারণ এভিনিউর রাস্তা দিয়ে কিন্তু যেত, ফাঁকা রাস্তা থাকতো, আর জাস্ট খুব যদি ভুল না করি তাহলে খুব কম টাকায় কিন্তু অনেকটা রাস্তা
3: যাওয়া যেত, আর মাথা ছুঁয়ে যেত গাছের পাতাগুলো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন
3: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। আজই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
5: Yes, 107 FM Rainbow, আর সেখানে এই মুহূর্তে তো আমাদের শুনছো কিন্তু তিনটে গান, একদম ফাটাফাটি গান। ইয়েস, ফাটাফাটি কথাটা কিন্তু বাংলা ডিকশনারিতে আছে,
6: একদমই তাই আছে, ফাটাফাটি। আমরা সুর করে সেটা বলবো,
5: আমরা ফকে ফ উচ্চারণ করি, আমরা ফ উচ্চারণ করি না,
6: ফ বলি না
5: একদম।
6: কিন্তু আমরা এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে তোমার জন্য পরপর তিনটে গান, কিন্তু তিনে কে তিন একদম ছক্কা, যেটা বলে আর কি, একদম আমরা ছক্কা হাঁকাবো, কারণ তিনে কে তিন গানের হ্যাট্রিকে কিন্তু পরপর তিনটে গান, দারুণ গান, তিনটে গান পরপর কিন্তু তোমার জন্য আসছে। এবং আমরা কিন্তু এই সময় একটু 90 এর দশকে ভেসে যাবো।
5: অ্যাবসলিউটলি, এইটাই জাস্ট বলতে যাচ্ছিলাম, আমরা সাজিয়েছি সব কটা গানই 90 এর সময় থেকে। আর যেটা করব সেটা হচ্ছে আমি আর অমর এই সময়টা ইনস্টাতে লাইভ থাকবো। যারা আমাদের পেজটা ফলো করনি এখনো, প্লিজ যাও, 107 FM রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল, এবং সেখানে গিয়ে তুমি আমাদের এই যে মজার মজার ব্যাপারটা, আমাদের দুজনকে অ্যাকচুয়ালি কেমন লাগছে দেখতে পাবে। তো
6: একদমই তাই,
5: প্লিজ লাইভ চলে যাবো একটু পরেই আমরা, তার জন্য তোমাকে শুনতে হবে গান।
6: একদমই তাই, পরপর তিনটে গান তোমার জন্য আসছে, পরপর তিনটে 90s এর গান, পুছো যারা পুছো, মুশকিল বাড়াইয়া প্যার হ্যায় এবং ওয়াদা রাহা সানাম। ইয়েস, তোমার জন্য 107 FM রেইনবোতে তিনে কে তিন গানের হ্যাট্রিক।
4: FM রেইনবোতে তিনে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, 107 FM Rainbow. একটু আগে আমি আর অমরজিৎ দুজনে ছিলাম একেবারে লাইভ 107 FM Rainbow কলকাতা অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেলে, এবং সেখানে দুর্দান্ত মজা হয়েছে। তোমরা সবাই সেখানে কানেক্টেড হয়েছো আমাদের, খুবসুরত লাগছে সেটা বলেছো, ভাল লাগে
2: একদমই। তাই তার পাশাপাশি তোমাদের প্রচুর আবদার, সেই আবদারও আমরা অবভিয়াসলি রাখার চেষ্টা করবো। আপাতত কিন্তু তোমার মেসেজ পড়ে দেবো, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। চায়ের কাপে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, কেমন ঘামছো দাদা ও দিদি, বলি আর দুটি বিস্কুট হবে, অসীম ঘোষ নলপুর থেকে।
1: এইটার জন্য তো দাদা, এই যে আপনারা আমাদের ভাইবটা বুঝে নিয়েছেন যে মজা করতে হবে, ঘাম পড়ছে টপ টপ করে, তবুও রসগোল্লার মতো টপ টপ করে মনে হচ্ছে যে মজা করতে হবে। ইয়েস, 107 FM রেইনবোতে আরো একটা তোমার টেক্সট।
2: এক্স্যাক্টলি তাই, ডিয়ার দাদা এন্ড দিদি ভাই, চায়ের কাপে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, এই পচা গরমে শরীর যাচ্ছে পুড়ে। আচ্ছা, একদমই তাই, এটা কিন্তু আমাদেরও হচ্ছে, আমরাও কিন্তু রাস্তায় বেরোলি। মাধাই দাসের মেসেজ পড়ে দেবো, চরম গরমে একমাত্র পরম পাওনা হাসি স্পেশালিস্ট অমরজিৎ দা ও ছড়া কাটিং স্পেশালিস্ট মহুয়া দিদিকে, তোমাদের জুটিকে জানাই ত্রুটিপূর্ণ ভালোবাসা।
1: আচ্ছা, ত্রুটিহীন তো,
2: হ্যাঁ ত্রুটি শূন্য ভালোবাসা কেন নয়, অমরজিৎদার পূর্ণাঙ্গ হাসি একবার শুনবো, আর মহুয়া দিদির ছড়া তো পেয়েই গেছি, এবার তবে ছড়া কাটিং এ প্রবেশ করি।
1: এই পূর্ণাঙ্গ হাসিটা, অমর প্লিজ, হাসিটা একদম পূর্ণাঙ্গ। এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে এই যারা বাজনা বাজাচ্ছে তাদের একটুখানি বলি চুপ কর, এবার
2: চুপ, মানে একদম ফোর্টিসিমো হাসি বলে আর কি।
1: উফ, দুর্গা ঠাকুর কোথায় গেলে, মহিষাসুর আমার পাশেই বসে, বন্ধ করে দাও,
2: আমরা একসাথে এখন এখন কিন্তু আর ওই উঁচু নিচু পায়ের কাছাকাছি বসে থাকা এই ব্যাপারটা নয়, বরঞ্চ আমরা পাশাপাশি
1: সমান সমান।
2: ইয়েস একদমই তাই, সমান সমান সমান সমান, মানে এদিকেও যা ওদিকেও তাই,
1: নারী পুরুষ সমান সমান আছে জেতার অনেক প্রমাণ,
2: তাই নাকি? কোথায় মৌচাক, পালাও পালাও পালাও পালাও, ঘরে মৌমাছি,
1: মারলে মৌমাছি।
2: আসলে মহুয়া মৌমাছি সব একই রকম ব্যবসা, মানে আর কি সব একই দিকে দৌড়েছে, উঠছে বরং বলা ভালো,
1: যে কোনো সময় কুরুশ করে কামড়ে দেবে
2: একদম। হ্যাঁ কোথায়, ও আচ্ছা, এবার তবে ছড়া কাটিয়ে প্রবেশ করি, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, চায়ের কাপেতে চুমুক দিতে দেখেছি খেলা চার চক্কা মারছে শিবম দুবে।
1: শিবম দুবের প্রতি আপনার এই ঘনিষ্ঠ ভালোবাসার জন্য আমরা কিচ্ছু করে উঠতে পারবো না।
2: একদমই তাই, আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে পরের মেসেজটা পড়ে দিতে পারবো। রূপকুমার হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল টুবে, হাতটা ধরে তোল রে ওকে, ফুলে ফেপে যাচ্ছে ফেটে, ওর খুব ইচ্ছে ছিল কোল্ড কফিতে ডুব দেবে, ওমা মহুয়া।
1: এটা হাইলি ইমোশনাল একটা টেক্সট,
2: ইমোশনাল
1: একদম, ইমোশনাল
2: নট ইমোশনাল, ইমোশনাল হাইলি সাসপিশিয়াস, হাইলি ইমোশনাল।
1: সাসপিশিয়াস তখনই হয়ে যায় যখন তুমি কোল্ড কফি খাচ্ছো, তোমাকে মোটামুটি ব্লেন্ড করে দিয়ে দিয়েছে, তোমার প্রশ্ন একটাই, ওর ভেতরে কি ভ্যানিলা একটা স্কুপ দেওয়া আছে, নাকি ওটা জাস্ট এমনি এমনই, মানে কফিটাকে জাস্ট চামচে দিয়ে নাড়া হয়েছে যে ওপরটা জাস্ট এমন সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু সেখানে কোনো ভ্যানিলা আইসক্রিম নাই।
2: এ কি, মানে এরপর না জাস্ট একটাই কথা বলা যায় আর কি, হ্যাঁ ভগবান, ফেলেছো এনে কার পাল্লায়?
1: মহুয়া আর অমরজিৎ, উই আর জাস্ট ফর ইউ। ছটা বেজে 2 মিনিটে থাকছে কিন্তু নিউজ ব্রেক, এবং তারপরে আমরা 6:02 ফিরে আসবো, তো মানে 6টায় থাকছে নিউজ ব্রেক, তারপরে ফিরে আসছি, প্লিজ স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড।

0: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে এ পর্যন্ত পাওয়া খবরে 86.11% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। হাওড়ায় এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরসভা এলাকার মানুষের সমস্যা নিয়ে এই বৈঠকে কথা হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই এলাকায় পর্যাপ্ত পানীয় জল পরিচ্ছন্নতা এবং নিকাশি ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হবে। হাওড়া পুর নিগম ও বালি পুরসভার নির্বাচন না হওয়ায় নিত্যদিনের নাগরিক পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল। হাওড়া স্টেশন

0: পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি ভুবনেশ্বর, কানপুর এবং মিরাটে তিনটি নতুন পরীক্ষা কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রগুলি যুক্ত হওয়ার ফলে প্রাথমিক পরীক্ষা কেন্দ্রের মোট সংখ্যা 80 থেকে বেড়ে 83 হল। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। দুটি দলই 12 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করেছে, তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লীগ তালিকার শীর্ষে। মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে, এবং সল্টলেকে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধে 7:30। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: জাস্ট না না না না না, কোনো মতেই বৃষ্টিটা জাস্ট হবে না, এরকমভাবে হেসে হেসে বলছি ঠিক কথাই, কারণ আমাদের কাজটাই হচ্ছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট, কিন্তু বিশ্বাস করো বৃষ্টিটা জাস্ট হবে না।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এতক্ষণ পর্যন্ত তো এন্টারটেইনমেন্ট ছিল, এবার দুজনে মিলে ঢুকেছি, ওই কারণে জন্য এন্টার ইলেভেনমেন্ট হয়ে গেছে।
0: একেবারে তাই, আর বাড়বে আর্দ্রতা এবং সেই সাথে অস্বস্তি যেটা রয়েছে সেটার থেকেও কিন্তু নিস্তার জাস্ট নেই। হাওয়া ভবন এটুকু জানিয়ে দিয়েছে যে আপাতত দু তিন দিন ধরে, হ্যাঁ ওই যখন আমরা বাসে করে যাব তখন ওপর থেকে যে টপাস করে পড়লো ভাবলেন বৃষ্টি, কিন্তু বিষয়টা কাম তো এটা কিন্তু হতেই থাকবে। নিজের ডিউটি নিজের সঙ্গে রাখুন, এটা ভীষণ রকম দরকার।
2: একদমই তাই, দাও দাও দাও ডিও, দাও দাও দাও ডিও, মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে।
0: একেবারে তাই, মোটামুটি এই সপ্তাহের শেষ দিন পর্যন্ত চলবে বলা যাচ্ছে। তবে হ্যাঁ সপ্তাহান্তে মানে যখন উইকেন্ড কা মস্তি ছায়েগা তাব থোড়া সা বারিশ ভি হোগা, আয়শাহি বোলা হ্যায় মৌসুম ভবন।
2: একদমই তাই, এই মৌসুম ভবনের পাশাপাশি আমরা যেটা করবো সেটা হচ্ছে মাঝখানে ছড়া কাটিং রেখে একদিকে অমরজিত একদিকে মহুয়া। খুব সুন্দর করে লিখে দিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, এবং লিখে দিচ্ছে যে চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, তা দেখে দোকানদার বলে দাদা আর এক কাপ কি হবে।
0: এইটাকে বলা হয় প্রতিভা।
2: চায়ের কাপে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, আড্ডাখানা জমে উঠল গল্প রঙিন রূপে, ধোঁয়া ওঠা গরম চায়ে মনটা গেল ভেসে, এক কাপেই সুখ খুঁজে পাই ব্যস্ত দিনের শেষে। সৌভিক ঢাকুরিয়া থেকে, একদম মনের কথাটা বলে দিয়েছো তুমি।
0: অমরজিত, যারা আজকে হাততালি বাজাচ্ছে তাদের আজকে ডাবল ডিমের অমলেট খাওয়ানোর দরকার আছে, অনেক শক্তি লাগে হাততালি বাজাতে।
2: একদমই তো, আমিও কিন্তু চেষ্টা করব, কিন্তু একা একা এত হাততালি দেব কি করে।
0: হ্যাঁ সেটাই, মা এবং ইন্ডাস্ট্রি দুটোকে একটু পাশে রেখে অমর প্লিজ ব্যাক টু ইয়োর ক্যারেক্টার।
2: একদমই তাই, যে ক্যারেক্টারে ব্যাক করব, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো, এ এন্ড এম,
0: এ এম,
2: ইয়েস একদমই তাই, ইয়েস উই আর নট এম কিন্তু আমরা এ এম। হাজির হয়েছি আজকের ছড়া কাটিং নিয়ে, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, বাঙালি মজে আলোচনায় কে ভালো অলরাউন্ডার পান্ডিয়ান আর দুবে।
0: অলরাইট, এখন আজকে এত চেঁচাচ্ছি কিন্তু তার জন্য তো আরো খানিকক্ষণ বাদে আমাদের চেঁচাতে হবে। সাতটা মোটামুটি যখন হয়ে যাবে বাড়ি যখন পৌঁছবো না অমর, কিছুতেই পৌঁছতে পারবো না, সাড়ে সাতটার সময় কিন্তু বিগ ডাবি ম্যাচ আছে মোহনবাগানের ইস্ট বেঙ্গল।
2: এক্স্যাক্টলি তাই, কিন্তু তার আগে আমাদেরকে খুব তাড়াতাড়ি করে পৌঁছতে হবে যেটা দেখতে পাচ্ছি। হ্যালো আর জে দাদা ভাই ও দিদি ভাই, আমি ছড়া খুব একটা পারি না কিন্তু আপনাদের অনুষ্ঠান শুনি মন দিয়ে খুব ভালো লাগছে। শেখ ইলিয়াস বজবজ চড়িয়াল থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো, এইভাবেই তো আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হবে তাই নাকি?
0: অ্যাবসলিউটলি। আর এই যে 107 এফএম রেইনবো সেটা নাম্বারটা হচ্ছে 9903653992, যারা এই মুহূর্তে আমাদের টিউন ইন করেছো তাদের বলে দিই ছড়া কাটিং এর দুটো লাইন, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, আপাতত ভালোবাসায় ডুবে যাও। ইয়েস, এখানে দেব অ্যান্ড শ্রাবন্তী এবং সেখানে অরিন্দম আর শালমালি খোলগাড়ে, এনজয়। আমার তো এই গানটা ভয়ঙ্কর ভাল লাগে। প্রশ্নটা একটাই, ভালোবেসে কি কোনোদিন আমরা ভুল করলাম নাকি করলাম না? বিগ কোয়েশ্চেন।

0: What a dance it was. Actually, Aishwarya ওই যে একটা মেক্সিকান ড্রেস পরেছিল, আমি জাস্ট ওই ড্রেসটা চতুর্দিকে চেষ্টা করে খুঁজে মানে হাতিবাগান গড়িয়াহাট জাস্ট তোরপাড় করে দিয়েছিলাম। ওই ড্রেসটা স্যার কেনার হলো না, আর অমর নাচাটা তো জাস্ট হলো না বিকজ অফ দ্য স্লিপ ডেস্ক। তবে হ্যাঁ, ইউ আর লিসনিং টু 107 FM রেইনবো, যেখানে এই সমস্ত কথা বলবার জন্যই তো মহু আর অমরজিৎ থাকে, যেখানে নিজের মনের ভাবটা একেবারে ব্যাকরণ সম্মত উপায়ে প্রকাশ করা যায়। অনেক ভালো ভালো কথার মাঝখানে যেটা আমি তোমার কথা অন্তত সকলের কাছে পৌঁছে দিতে পারি, সেটা হচ্ছে ইয়েস, তুমি লিখেছ। আর সেই লেখাটা কোথায়? সেই লেখাটা হচ্ছে এইখানে,
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: এবার শুধু অমর বলবে।
2: একদমই তাই, এখানে তোমার আবারও একটা নতুন নামকরণ করা হয়েছে।
0: আমার নামকরণ?
2: একদমই তাই, তোমার তো প্রত্যেকদিন একটা করে নতুন নতুন নামকরণ হয়।
0: আমার মা বলেছেন, আমার মা বলেছেন তার জন্য অন্নপ্রাশন, এবং সেই সাথে সাথে সবাইকে খাইয়ে বলতে হবে যে এবার মহুয়াদির নাম এটা রাখা হলো। মা খুব এনজয় করে এটা।
2: একদমই তাই, মহুয়াদি থেকে এবার হয়ে গেছে মৌদি।
0: আচ্ছা মৌদি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ।
2: এবং অমরজিৎ, আচ্ছা এখান থেকে আমারও শর্ট ফর্ম হয়ে গেছে অমো।
0: অমো, অমো,
2: আজ স্পেশাল ডে ওয়ার্ল্ড, আচ্ছা চা দিবসে শুভেচ্ছা তোমাদেরকে জানালাম। চার কাপে তুফান তুলে বিস্কিট গেল ডুবে, আজকে মনে হচ্ছে দার্জিলিং এ গিয়ে মনের মানুষের সাথে পেয়ালায় একসাথে চুমুক দিয়ে চা পান করি। ওয়াও, এত ভালো লাগছে তাই না? ওয়াও লাগছে, ওয়াও।
0: এই বিষয়টা আরেকজনের ভালো লাগতে পারে, কার বলতো?
2: কার বলতো?
0: অঞ্জন দত্ত।
2: ইয়েস, একদমই তাই।
0: দোদো শিরিং এর মানে 24টা ঘন্টা উনি দোদো শিরিং কে খুঁজে বেড়ান, কোথায় যে খুঁজে বেড়ান, দার্জিলিং এর মলের এপাশ ওপাশ।
2: এরপরে আমরা কোটানকোট একটা কথা বলতে পারি, যা দুষ্টু, সেই দুষ্টু দোদো শিরিংটাকে খুঁজে বেড়ায়।
0: হ্যাঁ, দুষ্টু দোদো শিরিং, রাইট।
2: একদমই তাই, চায়ের কাপে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, সূর্য মশাই উঠবে আবার দিগন্তের সেই পূবে, সিঁদুর রাঙা আকাশ হবে সেই আবেশে লাল, আসবে যেন আবার এই সোহাগ মিলন কাল। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। কি করে এত সুন্দর লেখো
0: পায়েল, আমাকে দিদিমণি ভাবে জানো তো, পায়ে লাগে না পুরো ছড়িয়ে ফেলতো বিষয়টা। আমি প্রতিবার বলি পায়েলের এই যে একটা মানে উঠে আসা, এই যে তার নবীকরণ, পুনর্নবীকরণ, এটার জন্য পায়েলকে সত্যি সত্যি এই হ্যান্ড, এই যে মানে ক্ল্যাপটা যেটা, এটা কিন্তু সত্যি সত্যি ও ডিজার্ভ করে। যাই পরে,
2: এক্স্যাক্টলি তাই। শুভ সন্ধ্যা, আজ আন্তর্জাতিক চা দিবস, কিন্তু আমি চা খাই না, তবে দিনে দুবার চা করতে হয় কর্তার জন্য, একবার সকাল 6:30 আর একবার রাত্রি 9টা থেকে 9:30 মধ্যে, কারণ কর্তার বাইরের দোকানের চা একদম পছন্দ নয়। যাই হোক, এবার ছড়া মেলাই, চায়ের কাপেতে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, গরমের বদলে খাচ্ছি ঠান্ডা, তাও দহনে গা যাচ্ছে ঘামে চুবে। উত্তরা দাস, বহুড় ঘোষপাড়া থেকে।
0: উত্তরা, আমি তোমার জন্য দক্ষিণা বাতাস পাঠালাম গো। 107 FM রেইনবোতে ঘড়ি বলছে 6:22, না না 21 হয়েছে সবে। হ্যাঁ, তো এই যে সময়টা, এই সময়টা মোটামুটি আমার একেবারে চুন চুনকে যা যা ছিল সমস্ত কিছু একেবারে, আমাদের কি আরো আরো আছে? উই আর ফ্লাডেড, আই নো দ্যাট।
2: কিন্তু
0: তার থেকে বরঞ্চ একটা গান শুনে,
2: একটা ছোট্ট গান শুনে নেবো, কিন্তু তার আগে একটা ছোট্ট করে বলে দেবো যে রজত আমাদের সঙ্গে তো ইনস্টা হ্যান্ডেলও ছিল, সেখানেও কানেক্টেড ছিল, আবার দেখছি তার মাঝখানে ছোট করে মেসেজটাও করে দিয়েছে, কিভাবে দুটো একসঙ্গে হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। কিন্তু বলছে, গুড আফটারনুন, চায়ের কাপে তুফান তুলে বিস্কুট গেল ডুবে, শীত গ্রীষ্ম বর্ষা চা খেলে মনটা ভালো রবে। এক্স্যাক্টলি তাই, সেটা কিন্তু আমরা সবাই এটা বলতে পারি। আর তার সঙ্গে মাঝে মধ্যে শরীর ঠান্ডা রাখার জন্য মিশ্রির দানাও খাওয়াটা দরকার। মিশ্রিটা খুব আপেক্ষিক আর কি বিষয় একটা।

0: সিরিয়াস, কিনে সবকিছুই খেতে হয়, তার কারণ প্রত্যেকটারই দাম রয়েছে। যেমন আমরা
1: খেতে পেলেই খাবে আর সবসময় কিনে খাবে,
0: একদম, কারণ আমরাও ভীষণ রকম দামি, এই সময়টাও ভীষণ দামি, যারা বাড়িতে বড়রা রয়েছেন তারাও কিন্তু ভীষণ রকম দামি। সুতরাং আজকের দিনটায় এক পেয়ালা চা নিয়ে তাদের সাথে একটু গল্প করতে ডেফিনেটলি বসো কিন্তু, কারণ তারা তোমার জন্য ওয়েট করে থাকেন, আর তুমি জানতেও পারো না, জানো তো।

0: বিশ্বাস করো, সত্যি বলতে গেলে চা কিন্তু ইমোশন। চা আমাদের বাঙালির আবেগের সঙ্গে জড়িত। একটু আগেই যে কথাটা আমরা বলছিলাম যে হয়তো প্রচণ্ড রাগ বা কোনো কিছু, তারপরে হয়তো দেখা গেল এক কাপ চা, সত্যি দুজনের মধ্যে কিন্তু একটা সমঝোতা সূত্র তৈরি হয়ে যেতে পারে যখন ওই এক কাপ চায়ে আমি তোমাকে নয় তোমাদের দুজনকে চাই।
1: যে গ্যাপগুলো আনব্রিজেবল সেগুলো আজকে বরঞ্চ চায়ে চুমুক দিয়ে একেবারে ব্রিজ করা যাক। আজকে মহুয়া আর অমরজিত বলবে টাটা বাই বাই, কোনো একটা সময় নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে। স্টে টিউন, স্টে হুকড, স্টে কানেক্টেড 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইটালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা ও ব্যবসাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার হিসেবে কাজ করে। প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, ডিজিটাল ডেটা সেন্টার, কোয়ান্টাম কম্পিউটিং এবং চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের শিল্প সংস্থাগুলি একে অপরের পরিপূরক। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে 86.11%। ভোট নেওয়া হয়েছে শান্তিতে, বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গণনা 24শে মে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য পাচার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, তৈরি হয়েছে বেশ কিছু কারখানা। ইতিমধ্যেই এদের ধরার কাজ শুরু হয়েছে, করা হচ্ছে নাকা চেকিং, সিসিটিভি নজরদারিও বাড়ানো হয়েছে। কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক উৎপল মহারাজ আজ সেখানকার স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসা পরিষেবা, রোগীদের সমস্যা এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে খতিয়ে

তিনি। পুরাতন মালদা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাঁশাটি এলাকায় আজ মহানন্দায় স্নান করতে নেমে তলিয়ে গেছে দুই নাবালক। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কোচবিহারের মেখলিগঞ্জের 3 বিঘা সংলগ্ন দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে ফের মাপজোকের কাজ শুরু করেছে প্রশাসন। 0 পয়েন্ট থেকে 50 ফুট জমি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মোট 95 একর জমি অধিগ্রহণ করছে রাজ্য সরকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘরমক্ত

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে শেষ পাওয়া খবরে 87.73% ভোট পড়েছে। ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা খবর নেই। ভোট গণনা 24 মে। কলকাতা হাইকোর্ট পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করেনি। এই সম্পর্কিত 11টি মামলার আজ শুনানি হয়। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে কয়েকটি ছাড়া সবকটি মামলাই কার্যত খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বকরি ঈদের জন্য ছাড় দেওয়ার বিষয়টিও রাজ্যের ওপরেই ছেড়ে দিয়েছে কোর্ট। রাজ্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরে কেনাকাটায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা বাধ্যতামূলক করেছে। অর্থ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তর, সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য ক্রয়, পরিষেবা গ্রহণ ও বিভিন্ন কাজের বরাদ্দ দেওয়ার সময় কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। রাজ্য সরকার কলকাতা পুরসভার সচিব পদে রদবদল করেছে। কর্মীবর্গ প্রশাসনিক দপ্তরের থেকে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, এই পদের দায়িত্বে থাকা WBCS এক্সিকিউটিভ আধিকারিক স্বপন কুমার কুণ্ডুকে স্টেট

গেজেটিয়ার্স ওএসডি পদে বসানো হয়েছে। হাতির হানায় জঙ্গলমহলের ঝাড়গ্রামে দুজনের মৃত্যু হয়েছে। আজ সকালে মানিকপাড়া রেঞ্জের সাতপাটি এলাকায় মঙ্গল মুর্মু নামে এক যুবক হাতির হানায় প্রাণ হারান, আরেকজনের মৃত্যু হয় গতকাল সন্ধ্যায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: जी हाँ दोस्तों, हमारी मंजिल धीरे धीरे अपने मुकाम पर आ रही है और 8:46:20 हो चुके हैं। फिल्मों के नज़ारे की बात हो रही है छाया लोक में 107 FM रेनबो पर। सविता के साथ आप सुन रहे हैं कार्यक्रम। फिलहाल हमारे साथ जुड़ चुके हैं हमारे एक दोस्त, देखें वो क्या कहते हैं। हेलो।
1: हेलो, नमस्कार।
0: नमस्कार जी, आप अपना नाम बताएं।
1: আমি বদুর চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: ফির সে একবার আপনা নাম বতায়ে।
1: শেখ তাহের আলী বলছি, বদুর
0: তাহের আলী। জি জি জি, তাহের আলী জি, আপনাকে বহুত বহুত স্বাগত হ্যায় কার্যক্রম মে। বতাইয়ে কি কহনা চাহতে হ্যায়।
1: আমি বলতে চাইছি যে আজকে আপনি যে অনুষ্ঠানটা করছেন এবং গানগুলো শোনাচ্ছেন, সত্যি খুবই মানে ভালো লাগছে। আর ডবল লোল নিয়ে যে আপনি কথা বলছেন, তো আমার যে ছায়াছবি গুলো ভালো লেগেছে, বিশেষ করে আঁখে ফিল্ম থেকে যে গোবিন্দার ডবল ডোর অভিনীত এই ফিল্মটা আমাকে সত্যি খুব ভালো লেগেছে। আর সেই মুহূর্তে সেই সাজেশনে যে আমাদের ছবিঘর গুলো মানে সিনেমা হল গুলো সত্যি একদম ফুল পিক আপে আপনার ওই ছবিগুলো চলেছে। এবং আর একটা কথা বলি, যেমন ঋষি কাপুর, তখন আমার মনে পড়ে আমার তখন হয়তো সেই মুহূর্তে হয়তো প্রথম

0: রকম ছায়াছবি দেখা বলে মনে হয়। বুল দাদা বুল ছায়াছবি দিয়ে যে ঋষি কাপুরের ডবল রোল, ওই রোলে সত্যি মানে ছবিটা খুবই ভালো লেগেছে। এবং গানগুলো এখনো পর্যন্ত যারা শোনে বা মানে অনুভূত করে সত্যি কিন্তু মনে রাখার মতো এবং ভালো লাগে এইসব গানগুলো। নমস্কার।
1: জি নমস্কার তাহির জি, আপকা বহুত বহুত ধন্যবাদ কি আপ হামারে সাথ জুড়ে। তো দোস্ত তাহির জি জুড়ে আর উনহোনে আপনি দিল কি বাত কহি। ফিলহাল হাম আপকো সুনবায়েঙ্গে উদিত নারায়ণ আর শ্রেয়া ঘোষাল কি আওয়াজ মে মোহ মোহ কে ধাগে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 87.73%। 285টি বুথে ভোটগ্রহণ চলে সন্ধে 6টা পর্যন্ত। আগামী 24শে মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে ভোট গণনা করা হবে। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। একটি হলে 20টি টেবিলে মোট 21 রাউন্ড গণনার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে কেন্দ্র। আরও এক মাস অর্থাৎ আগামী 20 তারিখ পর্যন্ত রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন রাখা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার 16 মে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত জানিয়েছে, আগামী 31 জুলাই অথবা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে রক্ষাকবচ বহাল থাকবে। যদিও আদালতের অনুমতি ছাড়া আবেদনকারী কোথাও যেতে পারবেন না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুর নিগমের নির্বাচন করা হবে। আজ হাওড়ায় এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পুরসভা এলাকার বসবাসকারী মানুষদের সমস্যা নিয়ে আলোচনা করেন। রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই কাজ করবে, কোনো দলের সরকার হিসেবে নয়। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলামেলার সরকার হয়ে থাকবে না। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: চাই চিনি কম হলে একটা সমস্যা হয় জানো তো।
1: কি সমস্যা হয়? আমি তো চা খাই না, আমার পক্ষে বোঝা খুব কষ্ট।
0: এই আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি বলো
1: রাতে রাতে বসে
0: আজকের রাতটা কিন্তু একটা অদ্ভুত রাত, অর্থাৎ আজকের দিনটা অ্যাকচুয়ালি অদ্ভুত। আজকে ইন্টারন্যাশনাল টি ডে, মানে যারা চা খায় আর কি তাদের জন্য আর কি তাদের জন্য একটা স্পেশাল দিন।
1: তারা আজকে দু কাপের জায়গায় চার কাপ চা বেশি খাবে, মানে বুঝতে পারি না।
0: যারা আসলে চা খেতে ভালোবাসে তারা, মানে আমরা আসলে চা খাই পান করি না,
1: তো
0: যারা কি চা খেতে ভালোবাসে তাদের কাছে ম্যাটার করে না।
1: আচ্ছা, এই গরমের মধ্যে তোমাদের চা খেতে ইচ্ছে করে? মনে হয় না একটু লেবু জল খাই।
0: দেখো চায়ের আমি চায়ের তুমি চা দিয়ে যাচ্ছে না
1: ভগবান,
0: ঠিক আছে?
1: হে ভগবান, আমাকে তুলে নাও। কিন্তু না না,
0: ইমোশন দিয়ে যাবে না কেনা চা, জানো তো।
1: ও চায়ে তো তোমরা ইমোশনেই ভাসো, ইমোশন দিয়ে কেনা যাবে না।
0: চায়ের সঙ্গে যদি টা না থাকে তাহলে কিন্তু চাটা জমে না, ঠিক আছে? তাহলে এরপরে আমরা আজকে বেসিক্যালি চা নিয়েই গল্প করব, বলা বাহুল্য সেটা। এবং আজ মজারুর আড্ডায় রয়েছি, মজারুর আড্ডা তোমরা জানো, তোমাদের জন্য থাকবে বেশ কিছু মজাদার কুইজ, বেশ কিছু মজাদার রাউন্ড। আর শুধু তোমরা কিন্তু, মানে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে কি করে? আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে 0332213 1341, আরও একবার বলি 0332213 1341, এই নম্বরে ডায়াল করে আমাদের কলে চলে এসো
1: একেবারে। অথবা তোমরা কি করতে পারো, অথবা তোমরা করতে পারো যে চলে আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করেও কিন্তু তোমরা জানাতে পারো যে প্রশ্নের কি উত্তর হতে পারে, ঠিক আছে? তো চটপট তোমরা ফেসবুক পেজটাও খুলে নাও এবং তার সঙ্গে ফোন লাইনেও কিন্তু চলে এসো, একেবারে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই যেন ডায়ালটা পাই আমরা, ঠিক আছে?
0: আমার একটা প্রশ্নে যাবো, প্রশ্নে যাওয়ার আগে সত্যি আমার একটা বারবার মনে পড়ে, আজকে দাঁড়িয়ে চা খেতে তো মানে ওই আর কি একটা সময় পকেটে 5 টাকা থাকা মানে একটা বিশাল ব্যাপার স্যাপার ছিল, ঠিক আছে? এবং ওই 5 টাকা দিয়ে চাটা খাওয়ার, আজও যদিও চায়ের দাম 5 টাকা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা একটা মানে দারুণ ব্যাপার স্যাপার, কিন্তু কতদিন থাকবে জানি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 5 টাকার যে চায়ের ইমোশনটা, সত্যি ওই দিনটা আমরা আজও ফেলে এসেছি ঠিকই, কিন্তু ওই 5 টাকার চা খেলে কিন্তু আজও ওই দিনটার কথাই মনে পড়ে।
1: তবে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে বাড়িতে যতই আমরা চা খাই না কেন, বাইরে ওই ভাঁড়ে চা খাওয়ার একটা ব্যাপার আছে।
0: বাবা, তুমি পিএইচডি করেছো, এক কাপ চা না খেও নাকি?
1: এক কাপ চা না খেও কিন্তু আমি বুঝতে পারি, কারণ লোকজনকে দেখে আমার মনে হয় যে
0: বাইরে ভাঁড়ে চা খেয়েছো যখন। তাহলে চলো আজকে চা নিয়েই চর্চা চলবে, এই চায়ের চর্চা আগামীতেও চলবে, এবং শুধু চা চললে তো হয় না, চায়ের সঙ্গে গানটাও থাকে। আপাতত এক কাপ চা নিয়ে তোমরাও রেডি থাকো, তোমাদের জন্য কিন্তু প্রশ্নও থাকবে গানের ঠিক পরেই। আপাতত তোমাদের জন্য রইল তুষার যোশীর কণ্ঠে এই গানটি।

0: যাই বলে নাও না কেন, ফুটন্ত চা, চায়ের জলে যে চাটা হয় ঠিক আছে, ওইটা না টি ব্যাগে ঠিক মজা নেই জানো তো, যাই বলে নাও ঠিক আছে। ওই গ্রিন টি ইজ ফর ওকে ওকে, বাট ওই ফুটন্ত চা একটু কড়া,
1: ঠিক আছে, মুখটা একটু সকাল সকাল উঠে চা খাও নাকি?
0: না না না না না, লাল চা, চা লালই হয়, দুধ চা চা নয়,
1: ওটা কি তাহলে, ওটা শরবত, চায়ের শরবত,
0: ওটা চায়ের শরবত, চায়ের সঙ্গে দুধ যায় না অ্যাকচুয়ালি, মানে যদি চায়ের রেসিপি দেখি। বাট আজকে আমরা চায়ের রেসিপি নিয়ে আলোচনা করব না, আজকে তোমাদের জন্য থাকবে চা নিয়ে অনেক রকম চর্চা, অর্থাৎ চা নিয়ে অনেক রকম প্রশ্ন। মজারুর আড্ডায় আজ রয়েছি আমি তোমার যৌবনী বন্ধু ব্রতদীপ, এবং আমার সঙ্গে রয়েছে পৌলমী। আর পৌলমী, আমাদের প্রথম রাউন্ডটা কি তাহলে বলে দাও?
1: আমাদের প্রথম রাউন্ড হচ্ছে হট্টগোল রাউন্ড, এবং এই হট্টগোল রাউন্ডে তোমাদের কাছে থাকবে চটপট কিছু প্রশ্ন, এবং যেটা প্রশ্ন করা হবে সেটার উত্তর দিতে হবে। সহজ একটা ব্যাপার আর কি, মানে একটা খুবই নতুন কিছু আমি বললাম না, ভাবা যাচ্ছে না, একেবারেই খুব নতুন কিছু বলে দিলাম না আমি। তবে এই হট্টগোল রাউন্ডে তোমাদের সময় কাছে কিন্তু খুব কম থাকবে, ঠিক আছে, মানে চটপট ভাবে উত্তর,
0: সময়টা আমরাই নির্ধারণ করছি যদিও, কিন্তু তোমরা কিভাবে উত্তর দেবে, তোমরা ফেসবুক কমেন্টে এসে উত্তর দিতে পারবে, অথবা আমাদের টেলিফোন লাইন নিশ্চয় কিন্তু খোলা 0332231341 ডায়াল করে নাও। একদম প্রথম হট্টগোল রাউন্ডের প্রথম প্রশ্ন রইল তোমাদের জন্য, ব্রিটিশরা ভারতে এসে প্রথম যেখানে চায়ের বাণিজ্যিকভাবে চা শুরু করেছিল সেই জায়গাটি কোনটি? খুব ইজি, ছোটবেলায় পড়েছিলাম জেনারেল নলেজের বইতে, আরও একবার বলি, ব্রিটিশরা ভারতে এসে

0: প্রথম যেখানে চায়ের বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছিল সেই জায়গা কোনটি? তোমাদেরকে অপশন দিই বরং, দার্জিলিং, আসাম, ডুয়ার্স, নীলগিরি। আহা, পাহাড় পাহাড় পাহাড় পাহাড়
1: পাহাড় পাহাড়। সত্যি যা গরম পড়ছে, পাহাড় শুনলে মনটা কেমনটা করছে।
0: আমি ঘুরে এসেছি, সুতরাং আমার কাছে আপাতত একটু চাঙ্গা রয়েছে স্মৃতিটা এখনো। বাট তোমরাও কিন্তু এখনো যারা ঘোরোনি ঘুরে এসো আর উত্তরটা চটপট দাও। আমাদের টেলিফোন লাইন কিন্তু এখনো ব্লিঙ্ক করছে না, 0332231341 এই নম্বরটি রয়েছে কিন্তু খোলা, অথবা আমাদের ফেসবুকের কমেন্ট বক্সটাও আমরা চটপট একটু খুলে দেখে নেবো। অনেকেই হয়তো ওখানেও হুমড়িকে পড়তে পারে, কিন্তু ওখানে এক জায়গায় হুমড়িকে পড়ে লাভ নেই, আমাদের টেলিফোনে হুমড়িকে পড়তে পারো। 2131341 প্রথমে 033 ডায়াল করতে কিন্তু একদম ভুলো না।
1: একেবারেই
0: আমাদের কাছে কি কমেন্ট এসেছে না, হাইটা তো উত্তর দিতে পারে না।
1: আমাদের কাছে কমেন্ট এসেছে হাই, আমি বুঝতে পেরেছি, অনেক বেশি হাই।
0: আরো একবার বলি তোমাদেরকে কোশ্চেনটা, ব্রিটিশরা ভারতে এসে প্রথম যেখানে চায়ের বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছিল সেই জায়গা কোনটি? আমরা কিন্তু
1: আমরা পেয়েছি, আমরা উত্তর পেয়েছি, আমরা কিন্তু ফেসবুক কমেন্টে অলরেডি উত্তর পেয়েছি, তাও একটুখানি ওয়েট করব আমরা যদি ফোন লাইনে উত্তর আসে সেটার জন্য।
0: আমাদের কিন্তু টেলিফোন লাইন কিন্তু এখনো ব্লিঙ্ক করছে না, সুতরাং আমরা কিন্তু অপেক্ষা করে আছি।
1: তো আমাদের কাছে কিন্তু উত্তর অলরেডি আসছে
0: ফেসবুক কমেন্টে,
1: ফেসবুক কমেন্টে বেশ মানে বিভিন্ন ধরনের উত্তর আসছে, এরকম নয় যে একই উত্তর আমাদের কাছে আসছে তো আমরা ভরসা করে নেব।
0: তাহলে আমরা চটপট উত্তরেই চলে যাই, কারণ আমাদের কাছে আরো অনেক প্রশ্ন রয়েছে। তাহলে হ্যাঁ, উত্তরটি আমরা যা যা পেয়েছি দেখিনি। শ্রিয়া বলছো আসাম, নিকান্ত রিজো বলছো যে ডুয়ার্স, উচ্চ বানানটা ভুল, ডুয়ার্স, ওকে তুমি ডুয়ার্স বলতে চেয়েছো। তাহলে উত্তরটা কি হবে?
1: আসাম না ডুয়ার্স, ডুয়ার্স না আসাম, আসাম না ডুয়ার্স, না ডুয়ার্স না আসাম,
0: আসাম উত্তরটা হবে আসাম। একদম সঠিক উত্তর দিয়েছে শ্রিয়া। এবং বলে রাখি, 1837 সালে ভারতের আসামের চাবুয়ায় কিন্তু প্রথম বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছিল। তারপরে বিষয়টা এগিয়ে এগিয়ে চা আমাদের পাড়ার মোড়ের চায় দোকান পর্যন্ত এসে গেছে, গড়িয়ে গেছে।
1: প্রথম মোটামুটি একটা চা নিয়ে রিসার্চ করেছে আজকে, ঠিক আছে? যে মানে ও চা খেতে এত বেশি ভালোবাসে, ও পারলে চায়ের মধ্যে ডুবে স্নান করে নেয়, এরকম একটা ব্যাপার। চায়ের সুইমিং পুল বানিয়ে দিলে ভালো হয়।
0: একদম একদম একদম।
1: তবে পরের প্রশ্ন, হট্টগোল রাউন্ডের পরের প্রশ্ন তোমাদের জন্য থাকছে, দার্জিলিং চা, আসাম চা, নীলগিরি চা এবং শ্রীলঙ্কান চা, কোনটাকে চায়ের জগতের শ্যাম্পেইন বলা হয়?
0: এটা সবাই জানে, কিন্তু আমাদের টেলিফোন লাইন কেন ব্লিঙ্ক করছে না এটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। আমি তোমাদেরকে নাম্বারটা আরো একবার বলি, 033-2213-1341 এই নাম্বারটা কিন্তু রয়েছে, তোমরা কিন্তু চাইলেই চলে আসতে পারো আমাদের টেলিফোন লাইনে। আমাদের ফেসবুকও রয়েছে খোলা, দেখিনি ফেসবুকে যদি কমেন্ট চলে আসে। আরও একবার বলি, দার্জিলিং চা, আসাম চা, নীলগিরি চা, শ্রীলঙ্কান শিলং চা, কোনটিকে চায়ের জগতের শ্যাম্পেইন বলা হয়? এটা কিন্তু খুব সহজ একটি প্রশ্ন, আমি আশা করব আমাদের শ্রোতা বন্ধুদের থেকে কিন্তু এই উত্তরটি পাওয়ার জন্য। তোমরা যারা শুনছো, গাড়িতে যেতে যেতে শুনছো বা বাড়িতে বসে শুনছো, চায়ের কাপ হাতে নিয়ে শুনছো, জানি এই অনেকের কাছে এটা অবেলা চা খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে নয়, আমার কাছে রাত 11টারও চা খাওয়ার জন্য একদম সঠিক সময়।
1: ঠিক আছে, চা খাওয়ার এর থেকে ভালো সময় আর কি হতে পারে?
0: চা খাওয়ার এর থেকে ভালো সময় হতে পারে না,
1: 12টার সময় চা খাবে না মানুষ আর কখন?
0: সত্যি সত্যি সত্যি সত্যি। আমাদের কাছে বেশ কিছু কমেন্টস এসেছে, কমেন্টস এসেছে। শ্রিয়া বলছো দার্জিলিং, দার্জিলিং, দার্জিলিং, দার্জিলিং। পিউপা বলছো আসাম, এটা কি আগের উত্তরটা বলছে সামহাও
1: একেবারে,
0: নাকি এই উত্তরটা?
1: কারণ আমরা দার্জিলিংটা হচ্ছে এই উত্তরটা,
0: দার্জিলিংটা এই উত্তরটা। তাহলে একদম সঠিক উত্তর বলেই দিল পৌলমী, দার্জিলিং চা,
1: দার্জিলিং চা।
0: একদম, দার্জিলিং চাকে তার অনন্য গন্ধ এবং স্বাদের জন্য বিশ্বের সবচেয়ে দামি এবং অভিজাত চা ধরা হয়।
1: একেবারেই
0: ভাবা যায়, তোমার বাড়ি থেকে কিন্তু 600 থেকে মাত্র 700 কিলোমিটার দূরে
1: দার্জিলিং এর চা পাতা তুলে আনতে হবে।
0: একদম একদম একদম। বেশ,
1: যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোরে হাত,
0: জোরে হাতালি এবং বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য রইল।
1: তো মানে কোনো অসুবিধা নেই, তোমরা যদি মানে এখানে ভুল টুলো উত্তর দিতে চাও সেটা কিন্তু দিতে পারো, মানে সবসময় তো পারফেক্ট হতে হবে তার কোনো মানে নেই,
0: ভুল তো হতেই পারে না, ভুল না করলে হবে না ভালো। তবে না, হট্টগোল রাউন্ডের আরো একটি প্রশ্ন দিয়ে আমরা যাব একটি গানে। বেশ, হট্টগোল রাউন্ডের আরো একটি প্রশ্ন?
1: না না, হট্টগোল রাউন্ডের আর প্রশ্নের প্রয়োজন নেই, এবার আমরা বরং অন্য রাউন্ডে শিফট করে যাব।
0: বেশ, তাহলে হ্যাঁ, আমরা অনেকক্ষণ হট্টগোল করলাম, এবার একটা অন্য রাউন্ডে আমরা শিফট করব। তবে ওই যে যেমনটা বলছিলাম, ভুল না করিলে হবে না ভালো ছেলে, আপাতত কি রইল?
1: আপাতত রইল অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা তোমাদের জন্য। তো চাপ নেই, মন ভরে ভুল করো, ভুল করতে করতে ঠিক হবে, ঠিক করতে করতে আবার ভুল হবে, তো কোনো অসুবিধা নেই, ভুল করে নাও।
0: চলো

0: অরিজিৎ সিং অনেকদিন আগে বলে গেছে, এই উমর হয়ে গড়লে গলতি সে মিস্টেক, এইটাই তো বয়স, করে ফেলো করে ফেলো। এবার যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরকে আলাদা করে কিছু বলছি না, অনেক বয়সে অনেকে জওয়ান থাকে, ঠিক আছে?
1: না না, মিস্টেক করার আবার কোনো বয়স হয় নাকি? সব যে কোনো বয়সে মিস্টেক করতে পারো, কোনো চাপ নেই।
0: যাদের যাদের বলতে চাই তারা তোমরা ঠিক শুনে নিলে, ও মানে মিস্টেক করার কিন্তু কোনো বয়স হয় না। ইয়েস, চলো তাহলে আমরা একটু মুভ অন করি। মুভ অন করে আমরা চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড, কুইজ রাউন্ডে। কুইজ রাউন্ডে তোমাদের জন্য থাকবে প্রশ্ন, প্রশ্নের উত্তর পারলে বুক ভরা ভালোবাসা এবং হাততালি তোমাদের জন্য থাকছে। এবং প্রশ্নের উত্তর কিভাবে দেবে, আমাদের টেলিফোন লাইন 2213-1341 অথবা চলে এসো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যুবাণী কলকাতার। আজকের যে মজারু পোস্টারটি রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে এসে তোমার উত্তরটি কিন্তু খুব সহজেই দিতে পারো, ভুল হোক না সমস্যা কোথায়। তাহলে কুইজ রাউন্ডের প্রথম প্রশ্ন বলুমি।
1: কুইজ রাউন্ডের প্রথম প্রশ্ন তোমাদের জন্য থাকছে যে চায়ের যে আবিষ্কার সেটা কোন দেশে হয়েছিল। একদম ছোট্ট একটা প্রশ্ন, তার ছোট একটা উত্তর হবে, তো চটপট তোমরা আমাদের ফোন লাইনে চলে আসতে পারো বা অথবা আমাদের চলে আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। সেখানে যে আজকের অনুষ্ঠানের পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারো যে উত্তরটা কি হবে।
0: আর যারা যারা উত্তর হাতরাচ্ছ তাদেরকে বলি 5000 বছর আগে, জানো তো 5000 বছর আগে চায়ের আবিষ্কার হয়েছিল।
1: হ্যাঁ, তুমি সব বলেই দাও, দেশটার নাম কি দিয়ে শুরু, ওই দেশে কারা থাকে, ওই দেশের প্রেসিডেন্টের নাম, সব বলে দাও।
0: এত এত গভীরে আমি যাচ্ছি না, অন্তত চায়ের গভীরে তো ডুব মারাই যায়। কারণ চায়ের গভীরে কেউ ডুব মারুক বা না মারুক, একজন তো ডুব মেরেছে প্রতিবার, কে বলো তো? বিস্কুট। গভীরে গিয়ে একদম তলানিতে ঠেকে, শেষে ওটাকে চামচ দিয়ে তুলে খেতে হয়। এটা উই অল নো।
1: চায়ের একটা বিভৎস ব্যাপার হচ্ছে যে চা যারা খেতে ভালোবাসে তারা চা নিয়ে এত কথা বলে যে মানে ভাবা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, বিকাল

0: বেলা ঘুম থেকে উঠে চা খাবে, খাবার পরে চা খাবে, মানে সবকিছুতে চা খাবে।
1: কিন্তু চায়ের উত্তরটা তো এখনো পেলাম না। কমেন্ট বক্সটা আমরা চটপট চেক করে নেবো। চায়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল আজ থেকে 5000 বছর আগে, 2737 খ্রিস্টপূর্বাব্দে? ড্যাশ দেশের সম্রাট।
0: হ্যাঁ, তুমি আর আর কত বলবে প্রতদীপ?
1: আসলে জানো তো, চাটা তৈরি হয়েছিল প্রচন্ড অ্যাক্সিডেন্টালি, যে ঠিক যেভাবে হাঁপানির ওষুধ তৈরি হয়েছিল অ্যাক্সিডেন্টালি। ঠিক আছে, ঠিক
0: আছে, আরো আরো বলে দাও। আমরা কিন্তু অনেকগুলো উত্তর পেয়েছি, তবে উত্তর আমাদের কাছে কি কি এসেছে? পিউপা ঘোষ উত্তর দিয়েছে চীন, নিকান্ত উত্তর দিয়েছে চীন, এবং চায়না, শ্রেয়াও দিয়েছে চায়না।
1: তাহলে শ্রেয়াও উত্তর দিয়েছে চায়না, তাহলে সঠিক উত্তর চীন, একদম।
0: আজ থেকে সঠিক,
1: হ্যাঁ হ্যাঁ বলো বলো,
0: যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য জোরে হাততালি প্লিজ, ওদেরটা ওদের প্রাপ্যটা আগে দিয়ে দাও।
1: একদম একদম একদম। তা যেটা বলছিলাম আর কি, 2737 খ্রিস্টপূর্বাব্দে চীনের সম্রাট স্যান নুং এর ফুটন্ত জলের পাত্রে অসাবধানবশত কিছু বুনো চা পাতা এসে পড়েছিল। সেই সুগন্ধি জল খেয়ে রাজা কেবল চাঙ্গা হয়ে ওঠেন, চাঙ্গা হয়ে ওঠারই কথা। আর এভাবেই চায়ের জন্ম হয়। আমরা এরপরে যে প্রশ্নটা তোমাদেরকে করবো, এটা দেখে সিক্সার আগাতে হবে, কারণ এই প্রশ্নটা অতটাও সহজ নয়, কারণ আমার কাছেই সহজ নয়। যখন আমি প্রথম প্রশ্নটা করব, আমাকে বলুন দেখালো, তখন বলে সিরিয়াসলি। চলো, আপাতত তোমাদের জন্য রইল সেই প্রশ্ন, আমরা যে চা খাই তার বৈজ্ঞানিক নাম কি?
0: হ্যাঁ, একেবারেই, মানে এই যে প্রশ্নটা এলো, মানে এটা শুনে মোটামুটি জুবিন নটিয়াল যেটা মনে মনে ভাবছে সেটা একটু শুনিয়ে দিই, তারপর ফিরছি।

0: প্রশ্নটা শোনার পর খানিকটা ব্রতদীপের মাথায় এটা চলছিল আর কি, মানে বরবাদ হয়ে গেছে,
1: ইয়া তো বরবাদ কর দো ইয়া ফির আবাদ কর দো,
0: আবাদ তো তুমি চাকেই করবে শুধুমাত্র, অন্য কিছু তো তোমার কোনো ভরসা নেই।
1: তাহলে চলো কমেন্ট বক্সে আমরা চটপট একটু চোখ বুলিয়ে নিই, যদিও আমাদের টেলিফোন লাইন করছে না ব্লিঙ্ক, সুতরাং আমরা কি চোখের ব্লিঙ্ক করতে ভুলবো, দেখি আমাদের ফেসবুক ব্লিঙ্ক কি বলছে।
0: হ্যাঁ, আমাদের কাছে কিন্তু উত্তর এসছে অনেকগুলো, আর উত্তর কিন্তু বেশিরভাগই এসছে ক্যামেলিয়া সাইন্সি, একজন লিখেছে ক্যামেলিয়া সাইন্সি, একজন লিখেছে ক্যামেলিয়া, একজন লিখেছে ক্যামেলিয়া সিনেন্সিস, আর একজন লিখেছে ক্যামেলিয়া সিনেন্সিস।
1: ক্যামেলিয়া সিনেন্সিস,
0: তো সঠিক উত্তর কি?
1: সঠিক উত্তর, আমার সাইনাসের প্রবলেম নেই, সুতরাং উত্তরটা ক্যামেলিয়া সাইনেন্সিস।
0: একেবারে
1: সঠিক উত্তর।
0: আমি ভাবছি এই যে চাকে যদি মানে চাটা মানুষ বেশি খায় বোধহয় চাকে চা বলে ডাকা হয়
1: ভাবছি,
0: এই যে ক্যামেলিয়া সিনেন্সিস বলে যদি ডাকতে হতো।
1: আমি আমি কালকে একবার ট্রাই করব, আমাদের পাড়ার যিনি চা বিক্রেতা রয়েছেন তাকে কি বলবো, একবার ক্যামেলিয়া সাইনেন্সিস হবে, ঠিক আছে যদি হয় বিষয়টা একটু ভালো হয়।
0: তুমি বাড়িতে একটু মাকে একবার বলে দেখো যে মা একটু ক্যামেলিয়া সাইনেন্সিস বানিয়ে,
1: একটা ক্যামেলিয়া সাইনেন্সিস যদি হয়ে যায় খুব ভালো হয়। তো সুতরাং ক্যামেলিয়া সাইনেন্সিস থেকে আমরা মুভ অন করে চলে যাব আমাদের পরবর্তী কুইজের প্রশ্নে, কিন্তু সময় কিন্তু হাতে বড় কম বন্ধু, তাহলে চটপট উত্তর দাও। ভারতের প্রথম কোন পণ্যটি অফিশিয়ালি অফিশিয়ালি জিআই ট্যাগ বা ভৌগোলিক স্বীকৃতি পেয়েছিল?
0: একদম
1: বলো
0: বলো বলো সঠিক উত্তর কি হবে।
1: আবারও বলছি, ভারতের প্রথম কোন পণ্যটি অফিশিয়ালি ভৌগোলিক স্বীকৃতি পেয়েছিল বা জিআই ট্যাগ পেয়েছিল?
0: আর কোথায় বলবে এসে? চলে আসবে আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে কিন্তু আজকের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে এসে জানাও যে ভারতের প্রথম কোন পণ্যটি অফিশিয়ালি জিআই ট্যাগ বা ভৌগোলিক স্বীকৃতি পেয়েছে। আমি জানি তোমাদের সবার কাছেই উত্তরটা খুব খুবই সহজ আর কি,
1: খুবই সহজ, শুধু টাইপ করার দেরি,
0: শুধু টাইপ করার দেরি, তো এক্ষুনি উত্তর আসবে বলে মানে আসছে আসছে করছে কিন্তু আসছে না,
1: পারছে না, কিন্তু ঘড়ি কাটা কিন্তু 9:30 এর কাটায় অলরেডি। আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 0332131341, অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে এসে আজকে যে মজার পোস্টারটি রয়েছে সে পোস্টারের কমেন্ট বক্সে চলে এসো। আর ইয়েস, চায়ের কথা আর কি বলি, চা তো চাই হয়, চাকে ছাড়া কি আর চলে, চা নিয়ে কথা বলতে বসলে আসলে এই একটা ঘন্টা এতটাই কম পড়বে, আসলে এই এক ঘন্টায় 7 কাপ চা খাওয়া শেষ হয়ে যায় আমার, তবুও চা নিয়ে আড্ডা শেষ হবে না। সুতরাং চায়ের যারা প্রেমী আছো তোমরাও কিন্তু একটু জানলে জানান দিও, হ্যালো দাদা আমিও চা খেতে ভালোবাসি, এরকম ভাবে কিছু একটা জানান দিয়ে যেতেও পারো তোমরা।
0: চা খেতে না, তুমি বলো তুমি চা দিয়ে স্নান করতে ভালোবাসো?
1: ইয়েস,
0: গরমকালে মানে আমি বুঝতে পারি না যে এই গরমের মধ্যে মানুষজন বিরিয়ানি খায় তারপরে নাকি গিয়ে বলে আমি একটু চা খেয়ে আসি,
1: বিষয়টা কিন্তু খুব একটা মন্দ নয়। যাই হোক, এরপরে যেটা বলছিলাম আর কি, যে প্রশ্নটা, ভারতের প্রথম কোন পণ্যটি অফিশিয়ালি জিআই ট্যাগ বা ভৌগোলিক স্বীকৃতি পেয়েছিল?
0: আমাদের কাছে উত্তর এসেছে, উত্তর চলে এসেছে, আমাদের কাছে উত্তর এসেছে দার্জিলিং টি। তাহলে কি সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবশ্যই দার্জিলিং টি, কারণ শ্রেয়া তখন থেকে একটাও ভুল উত্তর দেয়।
1: একদম একদম, শ্রেয়ার জন্য একটা জোরে হাততালি, যারা যারা রেডিও রূপার থেকে আমাদেরকে শুনছো তোমরাও কিন্তু সেটি করতে একেবারে ভুলো না, যদিও সেটি আমাদের কাছে এসে পৌঁছবে না, অসুবিধা নেই
0: একেবারে। এবার আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে চায়ের দেশ বলা হয়? চায়ের দেশ বলা হয় ভারতের কোন রাজ্যকে, মানে সেটা হচ্ছে ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য। এবার এই উত্তরটা নিয়ে কিন্তু চটপট চলে এসো, কিন্তু মানে চা যখন ব্রতদীপের দিকে তাকায়, তাকিয়ে থাকে চায়ের কাপটা এসে একেবারে ব্রতর সামনে যখন প্রেজেন্ট করা হয় তখন ওর মনের মধ্যে কি চলে?
1: হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কি চলে দেখা যাক, কি চলে

0: আমার সত্যি কি হবে সত্যি আমি জানি না, জানি না, জানি না
1: কি হবে, জানে না। চা দেখার পরে ওর মন যে কি হয় ওইটাই একটা ব্যাপার। তবে উত্তর আমাদের কাছে কিন্তু অনেকগুলো চলে এসেছে, আমাদের কাছে উত্তর এসেছে। প্রার্থনা দাস বলছে আসাম, নীলকণ্ঠবাবু বলছে আসাম, পিউপা ঘোষ বলছে আসাম, সুমিত সেন বলছে আসাম, আমাদের কাছে কিন্তু শ্রিয়াও বলেছে আসাম।
0: তাহলে সঠিক উত্তর
1: আসাম।
0: আরে ছড়ে হাত তালি, ইয়েস ইয়েস
1: একেবারে। তো এরপর তোমাদের কাছে লাস্ট এন্ড দ্য ফাইনাল প্রশ্ন কুইজ রাউন্ডের, তো ভালো করে ভেবেচিন্তে উত্তর দেবে। প্রশ্ন হচ্ছে যে আজকাল সোশ্যাল মিডিয়ায় বাবল টি বা বোবা টি অত্যন্ত ট্রেন্ডিং এবং একটা খুব জনপ্রিয় খাবার। তো এই যে বাবল টি বা বোবা টি, এইটা কোন দেশে আবিষ্কার হয়েছিল?
0: কোন দেশে? ভাবো ভাবো
1: ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো
0: না, ভাবলে শুধু প্র্যাকটিস করলে হবে না, আজকে তো প্র্যাকটিস করার সময় নয়। এই বোবা টি এর একটা ব্যাপার আছে, ঠিক আছে, প্রথমত বিষয়টাকে ঠিক আছে, চায়ের সঙ্গে এরকম যাই হোক,
1: চায়ের সঙ্গে দুধ টুধ মেশালে তোমার ভালো লাগে না সেটা, কেন বোবা বানানো হয়েছে তার তো কথা বলে
0: না, না তার মধ্যে সমস্যাটা হচ্ছে যে বাবল, ওই বাবল বিষয়টাই
1: তোমার বাবল ভালো লাগে,
0: বিষয়টা জানো তো কি দিয়ে তৈরি হয়? সাগু দিয়ে তৈরি হয়
1: না?
0: হ্যাঁ, তুমি একটু পড়াশোনা করো বিষয়টা নিয়ে।
1: তাহলে
0: আরো একবার বলি, আজকাল সোশ্যাল মিডিয়ায় বাবল টি বা বোবা টি অত্যন্ত ট্রেন্ডিং এবং এই যে তরুণ প্রজন্মের খুবই প্রিয়, অর্থাৎ এই জেন জি এদের কাছে খুবই প্রিয়, এই ঠান্ডা এবং সুস্বাদু চায়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল?
1: একমাত্র বাবল টি খাওয়ার পরেই আমার মনে হচ্ছিল যে জেনজিদের পছন্দ খুব ভালো, খুবই ভালো, থ্যাংক ইউ, ভেরি গুড। এটা নিরস মানুষজন যারা হচ্ছে ওই ইয়ে খায়, ওই যে র চা খায় তারা বুঝবে।
0: দেখো ওই র চাতে ঠিক আছে একটু আদা, একটু এলাচ দিয়ে চিনি ছাড়া অফকোর্স,

0: একটু গোলমরিচ দিয়ে চাটা কখনো খেয়ে দেখো।
1: না না, যে মানুষ ব্ল্যাক কফি খায় তার কাছ থেকে এইসব রেসিপি নিয়ে কোনো কাজ নেই। আমরা বরং চলে যাই উত্তরে, আমাদের কাছে উত্তর কিন্তু অনেকগুলো চলে এসেছে। উত্তরে এসেছে তাইওয়ান, শ্রিয়া বলছে তাইওয়ান, প্রার্থনা বলছে তাইওয়ান, মনিরুদ্দিন লস্কর বলছে তাইওয়ান। তো আমাদের কাছে কিন্তু যা উত্তর এসেছে সবকিছু তাইওয়ান
0: একদম। তবে এটা ছোট্ট একটা এই বিষয়ে একটা ছোট্ট বিষয়, তাইওয়ান সঠিক উত্তরের জোরে হাততালি সকলের জন্য। তবে বলে রাখা ভালো, এটি কিন্তু এই সবে সবে শুরু হয়েছে ঠিকই, কিন্তু এটা ট্রেন্ডিং ঠিক নয়, কারণ এই চাটি তৈরি হয়েছিল 1980s। ইয়াস, এই জেনজির জন্মের অনেক আগে, ঠিক আছে। এই চায়ের জন্ম, এতে সাধারণত দুধ চায়ের সঙ্গে ওই চিবিয়ে খাওয়ার মতো ওই সাগুদানার মতো এক ধরনের দানা থাকে, যাকে ট্যাপিওকা পার্লস বলে, ঠিক আছে। অনেক
1: ট্যাপিওকা পার্লস,
0: অনেক অনেক নাম আছে, কিন্তু আপাতত আমরা মুভ অন করবো আমাদের পরবর্তী রাউন্ডে। আমরা সঠিক উত্তর পেয়েছি, এবং সত্যি বলতে আজকের এই গোটা রাউন্ডগুলিতে কিন্তু সঠিক উত্তরই আমরা পেয়েছি। তাহলে সঠিক উত্তরের এই পালা পর্ব চলতে থাকুক, চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড বুলসাই।
1: আর বুলসাই রাউন্ডে তোমাদের জন্য কি থাকছে, আমরা পরপর চারটি ইনফরমেশন দেব তোমাদেরকে, এবং তোমাদেরকে বলতে হবে যে এর মধ্যে ঠিক ইনফরমেশন কোনটা। আমরা চারটি ইনফরমেশনের মধ্যে তিনটে ভুল ইনফরমেশন দেব এবং একটা ঠিক ইনফরমেশন দেব।
0: এবং ঠিক ইনফরমেশন আর জাস্ট নাম্বারটা মেনশন করলেই আমাদেরকে হবে, তোমাদেরকে গোটা বিষয়টা লিখে পাঠাতে হবে না কমেন্ট বক্সে। আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা, বন্ধুদের ফোনও কিন্তু আমরা নেব 0332131341 এই নাম্বারে,
1: একদম। এবং তার সঙ্গে কিন্তু কমেন্ট বক্সও খোলা রয়েছে, তো তোমরা ফোনে না পেলে কমেন্ট বক্সে যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই।
0: তাহলে চলে যাই আমাদের প্রথম বুলসাই।
1: একদম, বুলসাই রাউন্ডে তোমাদের জন্য যে প্রশ্নটা থাকছে, একটাই বুলসাই থাকছে এইবারে, তো বুলসাই তোমাদের জন্য থাকছে, ভালো করে শুনবে, সব ধরনের চা অর্থাৎ গ্রিন, ব্ল্যাক, ওলং এই সমস্ত কিছু সম্পূর্ণ আলাদা গাছ থেকে তৈরি হয়। নাম্বার দুই হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি চায়ের নাম দা হং পাও। তিন নম্বর হচ্ছে ইংরেজরা ভারতে আসার আগেই ভারতীয়রা সকাল বিকেল নিয়ম করে দুধ চিনি দিয়ে চা খেত। আর চার নম্বর হচ্ছে গ্রিন টিতে একদমই ক্যাফিন থাকে না। এইটার মধ্যে কোনটা সঠিক এইটা তোমাদেরকে বলতে হবে। যে চারটে ইনফরমেশন আমরা দিলাম, যে চারটে কথা আমরা বললাম, সেটা আরও একবার বলে দিই।
0: হ্যাঁ চলো আরও একবার বলে দিই। প্রথম যেটি ছিল সেটি হচ্ছে সব ধরনের চা অর্থাৎ গ্রিন, ব্ল্যাক, ওলং সম্পূর্ণ আলাদা আলাদা গাছ থেকে তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি চায়ের নাম দা হং পাও, যা সোনার চেয়েও দামি। তৃতীয়, ইংরেজরা ভারতে আসার আগেই ভারতীয়রা সকাল বিকেল নিয়ম করে দুধ দিয়ে চিনি দিয়ে চা খেত। চার নম্বর, গ্রিন টিতে একদমই ক্যাফেইন থাকে না।
1: এবার বলো যে কোনটা আমরা ঠিক বলেছি, সেটা কিন্তু তোমাদেরকে খুঁজে বের করতে হবে। জানি একটুখানি হয়তো এটার জন্য মাথা খাটাতে হতে পারে, কিন্তু আমি এটাও জানি যে তোমরা একেবারে সঠিক উত্তরটাই দেবে। আমার মনে হয় যে একটুখানি ভাবার জন্য তোমাদের টাইমও দরকার, একটুখানি কি ছোট করে ভাবার টাইম একটু যদি
0: একটু ভাবো।
1: হ্যাঁ ভাবো, আপাতত তোমাদের জন্য থাকলো সালিম মার্চেন্ট এবং সুনিধি চৌহানের কণ্ঠে এই গানটা। ফিরছি গানের পরে উত্তর নিয়ে।

0: ঠিক আছে, আমাদের কাছে কিন্তু উত্তর এসছে অপশন ওয়ান। উত্তর এসছে অপশন ওয়ান মানে হচ্ছে সব ধরনের চা সম্পূর্ণ আলাদা আলাদা গাছ থেকে তৈরি হয়। গুড। আমাদের কাছে আরো উত্তর এসছে যে দা হং পাও সবচেয়ে দামি চা। উত্তর এসছে অপশন ওয়ান আর অপশন ফোর, মানে আমাদেরকে আবার প্রশ্ন করা হয়েছে ঘুরিয়ে যে কোনটা সঠিক উত্তর। গুড। আর পিউপা ঘোষ উত্তর দিয়েছে যে অপশন টু। আমাদের কাছে কিন্তু তাহলে অপশন টু দুটো উত্তর এসছে এবং বাকি উত্তরগুলোও এসছে। তো যেটা বলার সেটা হচ্ছে, একটুখানি আমি জানি তোমাদের টেনশন হচ্ছে কিন্তু বেশিক্ষণ আর এটা ধরে রাখো।
1: আমি এইটুকুনি শিওর যে আমাদের শ্রোতা বন্ধুদের টেনশন হচ্ছে না, ভুল উত্তরে ভুল হবে, গলতিসে তো মিস্টেকই হবে না,
0: একেবারে কোনো চাপ নেই। তবে সঠিক উত্তর হচ্ছে অপশন টু, বিশ্বের সবচেয়ে দামি চায়ের নাম দা হং পাও। তো যারা এই উত্তরটা দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। একেবারেই মানে দুর্দান্ত একটা রাউন্ড কিন্তু খেলেছে। আর সত্যি কথা বলতে প্রথম থেকেই মানে কুইজ হট্টগোল বলো বা এটা বলো সমস্ত কিছু কিন্তু দুর্দান্ত খেলেছে।
1: একদম একদম একদম। তাহলে এরপরে তোমাদেরকে এবার একটু গানে গানে গান পয়েন্টে রাখা হোক, কারণ এরপরে যে রাউন্ডটা সেই রাউন্ডটার জন্য তোমরা অপেক্ষা করে বসে আছো। অফকোর্স অডিও রাউন্ড তোমাদের জন্য থাকবে, এক দুটো প্রশ্ন কি তিনটে প্রশ্ন তোমাদের জন্য অডিও শোনানো হবে এবং অডিও শুনে দিতে হবে তোমাদের উত্তর। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, আমাদের ঘড়ির কাঁটা কিন্তু 9:47 কাঁটায় অলরেডি চলে গেছে, সুতরাং আমাদের কাছে কিন্তু সময় কম। তাই অডিও রাউন্ডের অর্থাৎ গান পয়েন্টের প্রথম গানটি শোনো, তারপরে তোমরা দাও উত্তর। প্রথম অডিওটি শোনাচ্ছি তোমাদেরকে।
2: ডিম হাতি চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। চা দোকানি চা দোকানি দরজা খুলো না, বরিশালের বউ এসেছে দেখতে চলো না।
1: ওকে ওকে, এই গানটার সঙ্গে আমাদের অনেক নস্টালজিয়া জুড়ে রয়েছে, বলো বলো। তবে এইবার বলতে হবে গানটি কোন ব্যান্ডের গান।
0: এটা বেশ সুন্দর একটা প্রশ্ন। এই যে গানটা তোমরা শুনলে, এটা

0: কোন ব্যান্ডের গান এটা তোমাদেরকে বলতে হবে। তার জন্য তোমরা কি করতে পারো, চলে আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে পোস্টারে যেরকমভাবে কমেন্ট করে যাচ্ছ সেইভাবে কমেন্ট করেই কিন্তু জানাতে পারো যে এই প্রশ্নের কি উত্তর হবে। আমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গেছি,
1: আর উত্তর এসেছে, আর একটা উত্তরের আমরা অপেক্ষা করি, কারণ এই উত্তরটা দেওয়ার জন্য অনেকেই রেডি আসলে,
0: একেবারে জানে, সবাই মোটামুটি
1: জানে, স্বাভাবিক। এরকম একটা রিমার্কেবল গান, টিম টিম
0: ক্লাসিক ক্লাসিক
1: লিচু বাগানে, অর্থাৎ লিচুর সময় চলছে একদম,
0: একেবারে লিচু আমার ফেভারিট।
1: কিন্তু আমার একটাই কথা লিচু নিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে যে লিচুর সঙ্গে ডালপালা গুলোকে দেওয়া বন্ধ হোক, বন্ধ হোক,
0: আরে কি বলছো, আমরা ডালপালা কিনতে যাই, লিচু দু একটা পেয়ে যাই তার মধ্যে,
1: ওয়াও, সেই চিপসের প্যাকেটে হাওয়া পাওয়ার মতো,
0: একেবারে ওরকম ব্যাপার।
1: আমরা হাওয়া কিনতে যাই, মা ভেতরে খুলে দেখি দু চারটে চিপসও আছে,
0: হ্যাঁ ওরকমই ব্যাপার
1: একদম। এটা অনেক পুরনো জোক যদিও আমি নিজের বলে চালিয়ে দিলাম আপাতত। বেশ, আমরা তাহলে
0: দুটো উত্তর অলরেডি পেয়ে গেছি,
1: কিন্তু আমরা তো গানটা জিজ্ঞেস করিনি, আমরা জিজ্ঞেস করেছি গানটার ব্যান্ডের নাম কি।
0: হ্যাঁ হ্যাঁ, আমরা গানের নাম পেয়ে গেছি,
1: হ্যাঁ আমরা একটা ব্যান্ডের নাম পেয়েছি, সেটা হচ্ছে ভূমি। প্রার্থনা দাস বলছো ভূমি, উত্তরটা কি ভূমি হবে, উত্তরটা ভূমি, জোরে হাততালি হয়ে যায়,
0: একদম, যারা সঠিক উত্তর দিয়েছে তাদের মধ্যে জোরে হাততালি,
1: একজনই সঠিক উত্তর দিয়েছে আসলে,
0: না মনে মনে তো অনেকে ভেবে রেখেছে,
1: একদম একদম,
0: তাদের জন্য জোরে হাততালি,
1: জোরে হাততালি। বেশ, আমরা এর পরবর্তী অডিওতে চলে যাব, অডিওতে যাওয়ার আগে বলে যাবো কি কা না থাক, আমরা প্রথমে অডিওটাই শোনাই।
2: এক কাপ চা খাস্তা লেড়োয়ে সকালটা শুরু, এদার কামাল উধার করে চলছে গুরু।
1: এই যে অডিওটা আমরা শোনালাম, এটা এটা সবাই জানে, এরপরে বেশি শোনালে বুঝে যাবে কার গলা শুনলাম আমরা,
0: একেবারে এই যে গলাটা আমরা শুনলাম এটা কার গলা শুনলাম, এটা একটুখানি তোমাদেরকে বলতে হবে। খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয় সিনেমা, কিন্তু সিনেমার নাম বলতে হবে না, বলতে হবে যে কার গলা আমরা শুনলাম এই গানটায়, কি হতে পারে, কি হতে পারে,
1: হতে পারে। তবে
0: চাপে,
1: হ্যাঁ এবার ভাবো, এই যে যারা ওই খাস্তা লেড়ো দিয়ে একদম সকালটা শুরু করছে, ভাবতে পারছো তো তাদের দিনকালটা কিরকম ছিল, মানে আমাদের ওই টাইম জোনটাই অ্যাকচুয়ালি যখন এই সিনেমাটা রিলিজ করছে আসলে, ঠিক আছে, ওই সময়টা কিন্তু একটা দারুণ, ওই লাইফের চাকা প্যাডেল করে বছর কুড়ি পার, ওফ এই লাইনটা যা হিট করেছিল না সেই মোমেন্টে, যদি আমার কুড়ি বছর বয়স ছিল না তখন, আর একটু ছোট ছিলাম,
0: না না ও বয়সের থেকে একটু বেশি বড়,
1: হ্যাঁ আমি একটু বেশি পাকা,
0: বেশি পাকা। না আমাদের কাছে কিন্তু উত্তর এসছে, আমাদেরকে শ্রিয়া উত্তর দিয়েছে শিলাজিৎ, আর আমাদের কাছে প্রার্থনা দাস উত্তর দিয়েছে জিৎ গাঙ্গুলি।
1: আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি সঠিক উত্তরটা, মানে দেখা যাক কি হয়।
0: আচ্ছা আচ্ছা,
1: আরেকটু দেখি, আরেকটু দেখি, আর আমরা আমরা 10 গুণ 10 9 8 7 6 5 4 3 2 এক, আমরা সঠিক উত্তরটা এবার নেব। বেশ, বললাম না আরেকটা উত্তর তো আসবেই,
0: আমাদের কাছে দুটো উত্তর এসেছে, সুমিত সেন উত্তর দিয়েছে জিৎ গাঙ্গুলি, প্রার্থনা দাস উত্তর দিয়েছে জিৎ গাঙ্গুলি, আর শ্রিয়া বলছে শিলাজিৎ।
1: জিৎ আছে কিন্তু শিলাজিৎ নয়, উত্তরটা জিৎ গাঙ্গুলি,
0: সুমিত সেন এবং প্রার্থনা দাসের জন্য সঠিক উত্তর। শ্রিয়া একটুখানি পিছিয়ে পড়েছে এখন, আর মানে একটু একটুর জন্য বেরিয়ে গেছে, মানে জিৎ আছে কিন্তু শিলাজিৎ না,
1: সেই কারণে জিৎটা হলো না। ওকে ইয়েস, আপাতত আমরা জিৎকে দেখার অপেক্ষা কোন সিনেমায় আসবে পরবর্তীতে, কিন্তু আপাতত আমরা মুভ অন করব আমাদের আজকের মজারুর। এই যে চা নিয়ে যে এত চর্চা হলো, এই চর্চিত হতে হতে কখন চন্দনা চর্চিত হয়ে যাবো ধরতে পারবো না, তো সুতরাং চন্দনা চর্চিত না হয় আপাতত চায় চর্চা নিয়েই এগিয়ে যাই, যদিও শেষ প্রশ্নটা চাকে ঘিরে নয়, শেষ প্রশ্নের যে অডিওটা রয়েছে তোমাদের জন্য চটপট চলো শুনিয়ে দিই।

0: क्या है इरादा, आओ हुजूर तुमको।
1: इरादा वही है जो गाने में है।
0: আমরা ইরাদা জিজ্ঞেস করছি না তোমার কি প্রশ্নটা হচ্ছে কার গলা? এবার বেশ, তাহলে তো নিশ্চয়ই মানে বাংলায় মানে হিন্দিতে বেশি আর কি বলিউডে বেশি গান পেয়েছি আমরা। তার নাম কি হবে এনার? চলো আমাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দাও ফটাফট, কিন্তু সময় কিন্তু ব্রো বেশি নেই। জনগণ ইতিমধ্যেই কিন্তু আমাদেরকে বিদায় জানাতে হবে, এবং তোমাদেরকে সঠিক উত্তরটা জেনেই তবে কিন্তু আমরা জানাবো আজকে বিদায়। মজার উঠে এই চায়ের চর্চা আজকে
1: আমাদের কাছে, কিন্তু উত্তর চলে এসেছে, উত্তর চলে এসেছে একদম। মানে আবার হচ্ছে শ্রিয়া হচ্ছে আবার উত্তর দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কুনাল গাঞ্জাওয়ালা, এবং প্রার্থনা উত্তর দিয়েছে মোহিত চৌহান। দেখা যাক শ্রিয়া ঠিক নাকি প্রার্থনা ঠিক।

0: নাকি কে ঠিক,
1: কে ঠিক, কে ঠিক,
0: কে ঠিক, কে ভুল, সবই গুলিয়ে গেছে এখন আমাদের কাছে। কিন্তু আরো উত্তর এসেছে, সুমিত সেন বলছে মোহিত চৌহান। তাহলে লাস্ট এন্ড দ্য ফাইনাল প্রশ্নের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই মোহিত চৌহান।
1: একদম সঠিক উত্তর মোহিত চৌহান। আর যারা যারা তোমরা উত্তর দিলে একদম থ্যাংক ইউ সো মাচ সঠিক উত্তর দেওয়ার জন্য। অ্যান্ড ইয়া, আজকের মতো তাহলে মজারুর আড্ডা তো এইখানেই আমরা এবার ধীরে ধীরে সমাপ্তি ঘটাবো। কিন্তু তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলো না, আমাদের অফিসিয়াল ইমেল রয়েছে সেখানে এসেও জানাতে পারো তোমাদের কেমন লাগলো, তোমাদের অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলার থাকে সেটাও বলতে পারো আমাদেরকে, সেটা নিয়ে আমরা আসবো যৌবনের আড্ডায়। আর আপাতত ইয়েস, যে গানটা শুনলাম সেই গানের রেশটা কি একটু বজায় রাখলে কি খুব একটা মন্দ হবে?
0: একেবারেই না। তাহলে চলো মোহিত চৌহানের কণ্ঠে এই গানটা শুনতে শুনতেই আমরা নিই বিদায়। আর তোমাদের জন্য রইল এই গানটা, আর আপাতত টাটা,
1: ভালো থেকো, ভালো রেখো, আর চলো চলো আজকের মতো এখানেই, টাটা।
2: ভুক লাগি, ভুক লাগি, ভুক লাগি, ভুক লাগি, জোরোঁ কি ভুক লাগি, মুরগি কি বাঙ্গ হমে কোয়েল কি ভুক লাগি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন সংবাদ সকাল 107 FM রেইনবোতে। সংবাদ সকাল, সংবাদ সকাল।

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
1: ঘড়িতে সময় বলছে রাত 10টা বেজে গিয়েছে, 10টা বেজে 4 মিনিট হয়ে 3 সেকেন্ড। আর যেহেতু আজকে সপ্তাহের মাঝামাঝি এই সময়টা বৃহস্পতিবার, আমি জানি যে উপরান্তে যারা রয়েছো, যারা রেগুলার লিসনার এই সময় বৃহস্পতিবার আজ রাতের সংবাদ সফরের, তারা তাদের এই অপেক্ষা থাকে সপ্তাহের 7টা দিনের জন্য। সেই অপেক্ষার অবসান, শুরু হয়ে গেল সংবাদ সফর। তোমাদের সঙ্গে স্টুডিওতে
2: সৌরদীপ এবং রণজয় থাকবে রাত 12টা অবধি। দেখো, বাইরে যা ওয়েদার, এই ওয়েদারে মোটামুটি আমাদের অবস্থাটাই হচ্ছে হাঁসফাঁস, মানে কখন মনে হচ্ছে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে গরমের ঠেলায়। ফলে সংবাদ সফরে যেমন সংবাদ থাকবে, সেই সংবাদের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল ব্যাপারও তো রাখতে হবে। তাই সৌরদীপ আর রণজয় কিন্তু মধ্যরাত অবধি তোমাকে সংবাদ যেমন শোনাবে, তেমনই কিন্তু সংবাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাবে বিভিন্ন জায়গায়, আর যার অনেকগুলোই কিন্তু বেশ ঠান্ডা কুলকুল। এই ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকবে, তার সঙ্গে সংবাদ থাকবে, তার সঙ্গে দারুণ দারুণ গান থাকবে, আর অবশ্যই তোমার জন্য তো একটা দারুণ প্রশ্নও থাকবে, সবই থাকবে। হ্যাঁ, মানে সারপ্রাইজ সারপ্রাইজ, এখন থেকেই সব বলছি না, আস্তে আস্তে হোক না কি ব্যাপারটা, একটু
1: সঙ্গে থাকো, শুনতে থাকো 107 AIR FM রেইনবো।
2: আর সংবাদ সফরে আপাতত এই কথা কম গান বেশি পলিসিতে একটা গান দিয়েই ঢুকে যাই, তারপরে আবার আমরা আসছি একটা সংবাদ নিয়ে। ততক্ষণ এআর রহমান তোমার জন্য দিওয়ানা দিওয়ানা নিয়ে থাকছেন।

গত সোমবার 18ই মে ছিল আন্তর্জাতিক জাদুঘর দিবস বা মিউজিয়াম ডে। আর এই মিউজিয়াম ডের একটা বিশেষ ঘটনা দিয়ে আজকের এই সংবাদ সফরে রণজয় সৌরদীপ শুরু করছে তোমার সঙ্গে আড্ডা, যেটা চলবে 107 FM রেনবোতে রাত 12টা অবধি। এই জাদুঘর দিবসের কথা যখন শুরু হয় তখন তো সবার আগে যে নামটা আমাদের সামনে চট করে চলে আসে সেটা হচ্ছে আমাদের নিজের শহরের যে জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা ভারতের ওল্ডেস্ট এবং লার্জেস্ট মিউজিয়াম, একই সঙ্গে ভারতের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম, এবং এটা এশিয়ার অন্যতম পুরনো জাদুঘরও বটে, যাতে রয়েছে অজস্র মহামূল্যবান সামগ্রী যেটা অবশ্যই তোমরা জাদুঘরে সময় মতো গিয়ে দেখে আসতেই পারো। এই জাদুঘর দিবসে গত সোমবার একটি বিশেষ গ্যালারির উদ্বোধন করা হলো, যার নাম দেওয়া হয়েছে নমামি ভারতম। এই গ্যালারির প্রদর্শন সামগ্রীগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে রয়েছে রামায়ণ, গণেশ, জ্ঞানলিপি গ্রন্থ, বুদ্ধ, অবলোকিতেশ্বর, চিত্রাক্ষর, পুরুষ ও প্রকৃতির মতো বিবিধ বিষয়। অর্থাৎ নাম শুনেই বুঝতে পারছো ভারতের সাংস্কৃতিক ও সাহিত্য ইতিহাসের বিভিন্ন বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন মহামূল্যবান সামগ্রী কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। নতুন এই প্রদর্শনীতে এমন কিছু প্রাচীন প্রত্ন সামগ্রী দেখা গেল যা ভারতীয় জাদুঘরের কিন্তু আগে কখনো কোথাও দেখানো হয়নি, যার মধ্যে যেমন ধরো রয়েছে মধ্যপ্রদেশ থেকে পাওয়া 11শ শতাব্দীর বেলে পাথরের অর্ধনারীশ্বর মূর্তি, রয়েছে 4র্থ ও 5ম শতকে বেলে পাথর খোদাই করে তৈরি কার্তিক ও গণেশের মূর্তি, রয়েছে চেন্নাইয়ের কাছ থেকে পাওয়া 13শ শতকের ব্রোঞ্জের বিখ্যাত সোমস্কন্দ মূর্তিটি রাখা হয়েছিল। মানে বুঝতেই পারছো এইগুলো সবই মোটামুটি ধরো চোল বংশের পরবর্তীকালের কথা, সেই সময়কার অমূল্য সামগ্রী যেগুলো উদ্ধার করা হয়েছে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে সেগুলো কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে নতুন একটি প্রদর্শনশালার উদ্বোধন করা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও, যেখানকার গ্যালারিতে চিতপুর প্রিন্ট থেকে শুরু করে কালীঘাটের পটচিত্র হয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর বা গগনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবি সেসবও কিন্তু রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছ মিউজিয়াম ডে শুধু নয়, এখন থেকে কিন্তু তুমি যদি চাও যে কোনো দিনেই কিন্তু জাদুঘরে গিয়ে এই অমূল্য নতুন সামগ্রীগুলো তোমরা দেখতেই পারো, যেগুলো কিন্তু আগে কখনো সেই অর্থে দেখানো হয়নি এবং যেগুলো তোমার জন্য একেবারে নতুন আঙ্গিকে উপস্থিত করা রয়েছে। বুঝতেই পারছো রণজয়, তাহলে আমরা কিন্তু একটা লিভিং হিস্ট্রির মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের শহরের এই পুরনো জাদুঘর যেটা ইটসেলফ একটা পার্ট অফ হিস্ট্রি, মানে জাদুঘরের নিজের ইতিহাসটাও কিন্তু এমন কিছু ফেলে দেওয়ার মতো নয়, তারও একটা বিরাট লম্বা ইতিহাস রয়েছে ভারতের প্রাচীনতম মিউজিয়াম, এবং সেইখানে নতুন যে গ্যালারি নমামি ভারতম সেটা কিন্তু

0: নিশ্চিতভাবে আমাদের জন্য নতুন কিছু কৌতূহলের জন্ম দেবে।
1: অবশ্যই জাদুঘর এমন একটা বিষয় যে ধরো মানে একটি ছোট্ট শিশু যখন ছোট থেকে বড় হচ্ছে, প্রথমে তার যেমন ঘোরার জায়গাগুলো আমি যদি শহর কলকাতার মধ্যেই বলি, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে চিড়িয়াখানা এই সমস্ত জায়গাগুলো, বা চিলড্রেন্স যে পার্কগুলো রয়েছে শহর কলকাতা, এখন অনেকগুলো পার্ক হয়েছে, নিকো পার্ক রয়েছে, সায়েন্স সিটি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আর একটু বড় হলেই বাবা মায়ের সঙ্গে ছোট্ট ছেলে বা মেয়েটি হাত ধরে যেখানে যায় সেটা হচ্ছে জাদুঘর, মিউজিয়াম। এবং সেই মিউজিয়ামে গিয়ে তার কাছে একটা পৃথিবী সামনে চলে আসে, হয়তো সব কিছু সে বুঝতে পারে না, বুঝতে পারার কথাও নয়, কিন্তু এই যে আমি ফার্স্ট স্টেজটা বলছি, একদম শিশু কিছু সময় পরে যখন আস্তে আস্তে বড় হয়ে উঠছে, তার জাদুঘর যাওয়ার শুরু হয়ে গেল, এই অভ্যেসটা কিন্তু চলতে থাকে একদম উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা তারপরে উচ্চশিক্ষা যখন সে পড়াশোনা করছে, তখনও কিন্তু জাদুঘরমুখী আমরা সকলে হই। এটাই কিন্তু জাদুঘরের ইউএসপি, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী।
0: আমাদের ছোটবেলায় মজা করে বলা হতো, এটা বেশ এখন মনে পড়লো, যে চিড়িয়াখানা না জাদুঘর, এই একটা বিরাট তখন দ্বন্দ্ব থাকতো যে কোথায় যাবি। এবার দেখো আমাদের মনে কিন্তু সবসময় চিড়িয়াখানাটাই প্রথমে আসতো, কারণ চিড়িয়াখানায় লাইভ পশু পাখি দেখা যায়, সেটা একটা দারুণ আগ্রহের জায়গা, বাঘ দেখবো, সিংহ দেখবো। তাই আমাদের মজা করে বলা হতো দুটোই চিড়িয়াখানা, একটা হচ্ছে জ্যান্ত চিড়িয়াখানা, একটা হচ্ছে মরা চিড়িয়াখানা। কারণ জাদুঘরে তখন একটা বিখ্যাত দ্রষ্টব্য ছিল, সেই তিমি মাছের একটা কঙ্কাল, যেটা আর কি উদ্ধার করে বিরাট উপরে, আমার মনে আছে তখন ছোটবেলায় দেখেছিলাম যে উপর থেকে ঝুলতো, সেটা বোধহয় এখনও সেভাবেই দেখানো হয়, কিন্তু সেইটা দেখার জন্য একটা ম্যাসিভ আগ্রহ থাকতো আর কি। মানে বিভিন্ন প্রাগৈতিহাসিক বা পুরনো প্রাণীর যে হাড় বা ইত্যাদি যেগুলো সংরক্ষিত করে রাখা রয়েছে, ফলে এই একটা তখন দ্বন্দ্ব থাকতো আমাদের মধ্যে। এইরকম মজার গল্প থাকবে, এবং এরপর তো আস্তে আস্তে ট্র্যাভেল এলিমেন্টও শুরু হবে, অর্থাৎ আমরা শুরুটা করলাম আমাদের শহর থেকে।
1: এবারে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা সাধারণ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবারই একটা কৌতূহল থাকে যে জিনিসপত্রের দামের দিকে, আর এখন বেশ কিছুদিন ধরে যে বিষয়টা হচ্ছে সবকিছুতেই কিন্তু দাম বাড়ছে ঊর্ধ্বমুখী। কিন্তু এমন একটা সময় যেখানে আজকে সংবাদ সফরে আমরা একটা জায়গা থেকে দাম কমার কথাটা বলতে পারি, কিন্তু সেটা যদিও একদম যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের জন্য নয়, উচ্চবিত্ত আপার ক্লাস যারা তাদের জন্য, বিমানের ক্ষেত্রে, বিমানের ক্ষেত্রে দাম কমছে। কিসের দাম কমছে? যে ETF রয়েছে বিমানের, যে জ্বালানি যাকে বলা হয় এভিয়েশন টারবাইন ফুয়েল, তার ওপর কর কিন্তু বেশ কিছুটা কমানো হচ্ছে, যেখানে 25% থাকে এই ETF-এর কর থাকে, সেখানে 25% থেকে কমিয়ে সেখানে 18% করা হয়েছে, 7% কমানো হয়েছে এই ক্ষেত্রে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা। সাম্প্রতিক যে পরিস্থিতি আন্তর্জাতিক বিশ্বে, এবং সেই জায়গা থেকে তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে, এবং সেইখান থেকে ভারতবর্ষের যে বিমান সংস্থাগুলো রয়েছে কম বেশি, তারা প্রত্যেকেই একটা বিরাটভাবে অর্থনৈতিক চাপে রয়েছে, এবং অনেকগুলো সিদ্ধান্ত, ডিসিশন তাদেরকে নিতে হয়েছে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ের মধ্যে। এবং এখান থেকেই কিন্তু এই সময়ের মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি এবং মহারাষ্ট্র সরকার, এবং সেই জায়গায় যেটা জানা যাচ্ছে এই দুই স্টেটের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে, বিমানে ব্যবহার করা জ্বালানি যার কথা বলছিলাম, ETF বা এভিয়েশন টারবাইন ফুয়েল, তার করটাকে অনেকটাই কমিয়েছে, এর ফলে বিমান সংস্থাগুলোর খরচ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। অবশ্যই অবধারিতভাবে খরচ কমবে, কিন্তু সাধারণ যারা যাত্রী তাদের কি হবে, খুব জানতে ইচ্ছে করছে, ইন্টারেস্টিং বিষয়। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই যে কর কমানোর যে বিষয়টা করেছে দিল্লি এবং মহারাষ্ট্র সরকার, সেটা খুব সময় উপযোগী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কেননা দিল্লি এবং মুম্বাই দেশের সবচেয়ে বড় বিমান চলাচলের কেন্দ্র, সবচেয়ে বেশি যাত্রী ওঠানামা করে এই দুই শহরের বিমানবন্দরে। যদি একটু স্ট্যাটিস্টিক্সের দিকে তাকানো যায়, তাহলে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে 2024-25 সালে প্রায় 8 কোটি যাত্রী ওঠানামা করেছে, মুম্বাইতে সেই সংখ্যাটা প্রায় 5 কোটি 55 লক্ষ, ফলে এখানেই সবচেয়ে বেশি জ্বালানি লাগে। এদিকে বিমান পরিচালনার মূল খরচটাই হয়ে থাকে জ্বালানিতে, প্রায় 50-60% জ্বালানি খরচ হয়ে থাকে। তাই দেশে এই দুই জায়গায় যদি কর কমে, বিমান সংস্থাগুলোর বেশ কিছুটা টাকা বাঁচবে বলেই এক্সপার্টরা তারা মনে করছেন। ভারতবর্ষের বিমান সংস্থাগুলো অনেকদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিল যে বিমান জ্বালানিকে জিএসটির আওতায় আনা হোক, কারণ এখন বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম কর নেওয়া হয়। এখনও

0: তামিলনাড়ুতে সবচেয়ে বেশি 29% VAT নেওয়া হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 4% কম, সেই সংখ্যাটা হচ্ছে 25%। এবং কর বেশি হওয়ার কারণে অনেক সময় বিমান সংস্থাগুলো কম করের জায়গা থেকে অতিরিক্ত জ্বালানি ভরে নেয়। তাতে কি হয়, যাতে অতিরিক্ত করের বিমানবন্দরে জ্বালানি কিনতে না হয়, এতে কিছু টাকা বাঁচলেও বিমানের ওজন কিন্তু বেড়ে যায় এবং বেশি জ্বালানিও খরচ হয়। এক্সপার্টরা বলছেন দিল্লি এবং মুম্বাইয়ে কর কমলে এই সমস্যা কিছুটা কমবে, যেহেতু তাদের সবথেকে বেশি যাত্রী ওঠানামার বিষয়টা রয়েছে। এখন বিমান সংস্থাগুলো একসঙ্গে অনেক সমস্যার মুখে রয়েছে সাম্প্রতিক সময়ে, তার মূল যে কারণ হচ্ছে তেলের দাম বাড়ছে, ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমছে, বিমান ভাড়ার খরচ বাড়ছে, ইঞ্জিনের সমস্যা রয়েছে, নতুন বিমান আসতে দেরি হচ্ছে। সব কিছু মিলিয়ে ভারতবর্ষের বিমান সংস্থাগুলোর ওপরে কিন্তু ভীষণভাবে একটা প্রেশার রয়েছে, এবং বেশ কয়েকটা বিমান সংস্থায় তার যে প্রভাব দেখা দিয়েছে সেটা আমরা সকলে জানি। এয়ার ইন্ডিয়া কয়েকটি আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই, আবার কিছু রুটে উড়ানের সংখ্যা কমিয়েও দিয়েছে তারা। অন্যদিকে ইন্ডিগো তাদের যে লভ্যাংশের পরিমাণ সেটাও অনেকটা কমেছে বলে জানা গিয়েছে। তবে যেটা বলার প্রথমে যেটা বলছিলাম, যারা উচ্চবিত্ত, যারা বিমানে আসা যাওয়া করেন কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরার ক্ষেত্রে, তাদের জন্য এবারের বিষয়টা, তাহলে টিকিটের দাম কি কমছে? না, টিকিটের দাম কিন্তু কমছে না, সস্তা হচ্ছে না। যারা এভিয়েশন এক্সপার্ট তারা কিন্তু সেটাই বলছেন, কেননা এখনও যাত্রীর সংখ্যা অনেক বেশি, তুলনায় বিমানের সংখ্যা কম। অর্থনীতির যে সহজ নিয়ম যেটা থাকে, যে যদি যোগান এবং চাহিদার যে সম্পর্ক, সেই নিয়মেই কিন্তু বিমানের টিকিট সস্তা হবার সাম্প্রতিক সময়ের মধ্যে কোনো রকম সম্ভাবনা নেই। অনেক বিমান ইঞ্জিন সমস্যার জন্য বন্ধ রয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক অনেক বিমান এখনও বন্ধ রয়েছে, ফলে টিকিটের দাম সহজে কমার কোনো রকম প্রশ্ন নেই। টিকিটের দাম কমাতে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে হবে, পাশাপাশি যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেটা শান্ত হলে টিকিটের দাম কিছুটা কমতে পারে। তবে এই ক্ষেত্রে বিমানের দাম, টিকিটের দাম কমার কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখছেন না এভিয়েশন এক্সপার্টরা।
1: তার মানে যেটুকু যা একটা ভালো খবর হয়তো শোনার একটা আশা তৈরি হয়েছিল, সেটা কিন্তু আমাদের এখনো জিয়ে থাকছে, কারণ অদূর ভবিষ্যতে কিন্তু দাম কমতে পারে।
0: খবর তো অবশ্যই ভালো, তার কারণ হচ্ছে এভিয়েশনের ক্ষেত্রে তোমার যদি বেশ কিছুটা করের সাশ্রয় হয়, তাহলে আজকে বিমান সংস্থাগুলো যতটা চাপের মধ্যে রয়েছে, ইকোনমিক্যাল প্রেশারের মধ্যে রয়েছে, সেখান থেকে তো সংস্থাগুলোর ক্ষেত্রেও কিছু টাকা তারা বাঁচাতে পারবে, সেটা অবশ্যই ভালো খবর সেই দিক থেকে।
1: নিশ্চয়ই, এবং আমরাও আশা করছি তোমাকে একটা গানের পরে আবার একটা বেশ ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যেতে পারবো, যেখানে সংবাদ সফরে একটা সংবাদ যেমন থাকবে, ওই সফরটাও কিন্তু থাকবে। 107 FM রেইনবোতে রণজয় সৌরদীপ রয়েছে রাত 12টা অবধি সংবাদ সফর নিয়ে। আর এখন অনেক খবর হয়েছে, এবার একটু গান হবে, কারণ খবর আর গান এই মিলিয়েই তো সংবাদ সফরের আড্ডা। কোথাও যেও না, শুনতে থাকো রণজয় সৌরদীপের সঙ্গে সংবাদ সফর।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে সংবাদ সকল।

এই পৃথিবী তো তোমাকেই চায়, আর এই পৃথিবী তোমাকে যেমন চাইছে তেমন তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে রাত্রি 12টা অবধি, কারণ সংবাদ সফর তোমাকে ছাড়া অসম্পূর্ণ। সৌরদীপ রণজয় রয়েছে সংবাদ সফর নিয়ে, আর সংবাদ সফরের এরকম এই খবরের আড্ডায় একটা বেশ অন্যরকম খবর দিই, এমন একজনের খবর। একটা সময় মনে হতো গান শুনতে বসলে যাকে ছাড়া সব কিছু অসম্পূর্ণ, মানে গানের পৃথিবীটা তাকেই চায়। ইয়েস, আমাদের ছোটোবেলার হার্ট থ্রব ইমরান হাশমি। ইমরান হাশমি সম্প্রতি একটা বেশ ভালো অভিজ্ঞতা শেয়ার করেছেন। 2008 সালের কথা, মুক্তি পেয়েছিল তার ছবি জান্নাত। এখন জান্নাত ছবিটার ক্রেজ তোমরা সকলেই এখনও হয়তো অবহিত রয়েছে, যে সেই সময় মানে ইনর্মাস হিট যাকে বলে, একদম পুরো মানে মাতিয়ে দেওয়া হিট, শুধুমাত্র গানের জন্য এতটা সুপারহিট অ্যালবাম কিন্তু সত্যি মানে দেখা যায় না আর কি। তো ইমরান হাশমি এবং সোনাল চৌহানের সেই ছবি পরিচালনায় ছিলেন কুণাল দেশমুখ, এবং এই ছবির 18 বছর পরে, ছবি মুক্তির 18 বছর পরে এক সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেছেন যে জান্নাত তার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি, এবং এই ছবির পরেই কিন্তু তার জনপ্রিয়তা দর্শকদের মধ্যে প্রচুর বেড়ে যায়। সেটা কতটা বেড়ে যায় সেইটা তিনি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যে উদাহরণের কেন্দ্রে রয়েছে আমাদের এই শহর কলকাতা। কীরকম না, এই ছবির প্রচারে ইমরান এসেছিলেন কলকাতায়। কলকাতায় সে একটা শপিং মলে তার সেই ইভেন্টটা হয়েছিল, এবং সেই ইভেন্টে গিয়ে তিনি দেখেন যে এত ভিড় যে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমন একটা অবস্থা। তিনি কোনো মতে দর্শকদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু খানিক পরেই বোঝা যায় যে পরিস্থিতি অত সহজে শান্ত হওয়ার নয়। ফলে এমনই অবস্থা যে অভিনেতাকে সুরক্ষিত রাখার জন্য, তার সিকিউরিটি এনশিওর করার জন্য পুলিশ তাকে বাথরুমে নিয়ে গিয়ে খানিকক্ষণ অপেক্ষা করতে বলে। তারপর যাই হোক সব কিছু নির্বিঘ্নেই মিটে যায়, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন ইমরান যে তিনি ঠিক কতটা জনপ্রিয়। মানে জান্নাতের কথা উঠলে অবশ্যই ইমরান হাশমির একাধিক গানের কথাও তো মাথায় আসে, কিন্তু একটা কথা খেয়াল রাখার মতো যে ইমরান হাশমি কিন্তু এমন একজন যার যে কোনো গান মানেই কিন্তু সেটা চার্টবাস্টার। মানে আগে আমরা ভাবতাম এরকম যে ইমরানের ছবি মানে গল্প যেমনই হোক, গল্প ভালো হতে পারে, খারাপ হতে পারে, তোমার দারুণ লাগতে পারে, তোমার হেভি লাগতে পারে, আবার মনে হতে পারে যে কেমন যেন দাঁড়ালো না, কিন্তু গানটা কিন্তু ফাটাফাটি হবেই, তাই না? মানে এইটা কিন্তু আমাদের একটা ছোটোবেলার সেন্সেশন যাকে বলে। সৌরদীপ রণজয় রয়েছে তোমার সঙ্গে, আর ইমরান হাশমির যখন কথা হচ্ছে তখন একটা ইমরান হাশমির ওই রকম একটা গান না দিলে বোধহয় বিষয়টা একটু অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তাই আর কোনো কথা না বলে রণজয় সৌরদীপ একটা ইমরান হাশমির গানের পরে কিন্তু আবার ফিরে আসছে সংবাদ সফরের আড্ডায়। কোথাও যেও না।

আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেন ভীষণভাবে প্রয়োজন, এবং কার্বন ডাই অক্সাইড সেটা সবুজ যারা উদ্ভিদ তাদের ভীষণভাবে দরকার প্রয়োজন। এবং এই কার্বন ডাই অক্সাইড সাধারণত বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ হিসেবেও ধরা হয়ে থাকে। এই কার্বন ডাই অক্সাইড পৃথিবীর তাপ আটকে রেখে ধীরে ধীরে গ্রহের যে টেম্পারেচার সেটা অনেকটা বাড়িয়ে তুলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে একই কার্বন ডাই অক্সাইড আবার পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলকে ঠান্ডাও করে দিচ্ছে। কি বৈপরীত্য, তাই না? সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনটাই চমকপ্রদ তথ্য। কি বলছেন সেখানে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে কার্বন ডাই অক্সাইডের প্রভাব একরকম নয়। ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে এই কার্বন ডাই অক্সাইড তাপকে আটকে রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। কিন্তু বায়ুমণ্ডলের অনেক ওপরের স্তরে গিয়ে কার্বন ডাই অক্সাইড ঠিক উল্টো কাজটা করে। কি করছে সেখানে? সেখানে তাপ মহাকাশে ছেড়ে দিয়ে সে পরিবেশকে ঠান্ডা রাখছে। পৃথিবীর বায়ুমণ্ডল কয়েকটি স্তরে বিভক্ত, আমরা সকলেই জানি। সবচেয়ে নিচের স্তরে রয়েছে ট্রপোস্ফিয়ার, আমরা জানি, যেখানে আমরা বাস করি। এই ট্রপোস্ফিয়ার এবং আবহাওয়ার বেশিরভাগ পরিবর্তন ঘটে এখানেই। আর এর ওপরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, আমরা সকলে জানি। বিজ্ঞানীরা কি বলছেন? তারা বলছেন ট্রপোস্ফিয়ারে কার্বন ডাই অক্সাইড তাপ শোষণ করে আটকে রাখে, যার ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, অর্থাৎ আমরা যেখানে বাস করছি ট্রপোস্ফিয়ারে। কিন্তু থার্মোস্ফিয়ারের মতো উচ্চ স্তরে বাতাস অত্যন্ত পাতলা হয়ে যাওয়ায় কার্বন ডাই অক্সাইড সহজেই তাপ বিকিরণ করে মহাকাশে পাঠিয়ে দিচ্ছে, ফলে সেই স্তর ঠান্ডা হতে শুরু করে। এই পরিবর্তনের বাস্তব প্রভাবও ইতিমধ্যেই দেখা যাচ্ছে। গবেষণায় দেখা যাচ্ছে যে পৃথিবীর ওপরের বায়ুমণ্ডল ধীরে ধীরে সংকুচিত হচ্ছে, কারণ ঠান্ডা হলে গ্যাসের আয়তন কমে যায়। আমরা সকলে জানি বিজ্ঞানের অত্যন্ত সহজ নিয়ম। এর ফলে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের গতিপথেও বিরাটভাবে পরিবর্তন আসে। বিশেষজ্ঞরা বলছেন থার্মোস্ফিয়ার ঠান্ডা এবং সংকুচিত হয়ে গেলে স্যাটেলাইটের ওপর বায়ুর ঘর্ষণ কমে যায়। এতে মহাকাশে পুরনো বা অচল স্যাটেলাইট এবং মহাকাশের আবর্জনা দীর্ঘ সময় ধরে কক্ষপথে ঘুরতে থাকে। ভবিষ্যতে এটি মহাকাশ অভিযানের জন্য বড় বিপদ তৈরি করতে পারে। বিজ্ঞানীরা আরও বলছেন ওপরের বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে গেলে জিপিএস, যোগাযোগের সামগ্রিক ব্যবস্থাপনা এবং আবহাওয়া পর্যবেক্ষণ প্রযুক্তিতেও প্রভাব পড়তে পারে ভীষণভাবে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের এই স্তরগুলো রেডিও তরঙ্গ এবং স্যাটেলাইট সংকেত পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর মানে এই নয় যে কার্বন ডাই অক্সাইড পৃথিবীর জন্য উপকারী হয়ে উঠছে। বরং গবেষকরা সতর্ক করছেন নিচের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ফলে তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব আরও বাড়ছে দিনকে দিন। এই সময় শিল্প, যানবাহন, কয়লা, তেল পোড়ানো, বনভূমি ধ্বংসের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দ্রুত বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন এই প্রবণতা নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যতে পৃথিবীর জলবায়ু আরও অস্থিতিশীল হয়ে উঠবে। তাই নবীকরণযোগ্য শক্তির ব্যবহার এখন থেকে বাড়ানোর দিকে লক্ষ্য নিতে হবে বিশেষভাবে। সেখানে দূষণ কমানো, বন সংরক্ষণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিজ্ঞানীরা, পরিবেশবিদরা। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে রাষ্ট্রশক্তি, সরকার, তারা তো রয়েছে। কারণ পৃথিবীর নিচের স্তরে উষ্ণতা এবং ওপরের স্তরে শীতলতার এই অস্বাভাবিক যে পরিবর্তন, ভবিষ্যতের জলবায়ুর জন্য কিন্তু অত্যন্ত বড় সতর্কবার্তা হিসেবেই দেখছেন বিজ্ঞানীরা। মনে রাখতে হবে, আমাদের সে পথে চলতে হবে, এবং সেটা ভীষণভাবে জরুরি। 107 FM রেনবো, ঘড়িতে সময় বলছে রাত 10:43 হয়ে 39 সেকেন্ড। শুনছো আজ রাতে

0: সংবাদ সফর, রণজয় সৌরদীপ তোমার সাথে।
1: এবং এই যে নিজেদের গ্রহটাকে ভালো রাখার চেষ্টা, এই যে নিজেদের চারপাশটাকে ভালো রাখার চেষ্টা, এটা কিন্তু শুধু সংবাদ সফর নয়, বরং 107 FM রেইনবোর বিভিন্ন প্রোগ্রাম থেকে কিন্তু আমরা তোমার কাছে বারবার এটা নিয়ে রিকোয়েস্ট করি, তোমাকে অনুরোধ করি যে তুমিও কোনোভাবে যেন এইরকম একটা প্রচেষ্টার সঙ্গে সামিল হও, যে যেখানে তুমি আমাদের চারপাশটাকেও একটু ভালো রাখবে, আমাদের নীল গ্রহটাকে একটু ভালো রাখবে। কারণ বিশ্বাস করো, আমরা যতই এখানে এই পৃথিবীতে বসে যা ইচ্ছে তাই করি না কেন, আমাদের কিন্তু সত্যি আর যাওয়ার জায়গা নেই। এগুলো বোঝা যায় যখন কোনো মহাকাশচারী পৃথিবী ছাড়িয়ে মহাকাশযানে করে দূর কোনো গ্রহের দিকে পাড়ি দেন। ধরা যাক, এখন অবধি তো মহাকাশচারীরা হাইয়েস্ট গেছেন চাঁদ অবধি, এবং চাঁদ অবধি যাওয়ার পথে যারা তখন পৃথিবী থেকে অনেকটা দূরে চলে যান, সেই অবস্থায় দাঁড়িয়ে এই অধুনা আর্টেমিস মিশন হোক বা সেই 6-এর দশক 7-এর দশকের অ্যাপোলো মিশন হোক, বিভিন্ন সময়ে কিন্তু নাসার অ্যাস্ট্রোনটরা তারা কিন্তু বারবার পৃথিবী থেকে দূরে যাওয়ার পরে পৃথিবীর ওই ক্ষুদ্রতা, অর্থাৎ দূর থেকে পৃথিবীকে যে ছোট্ট একটা নীল গ্রহ বলে দেখা যায় সেইটা দেখে কিন্তু তারা নাসা হেডকোয়ার্টারকে এটাই বলেছেন যে আমাদের দেখে প্রথম যে অনুভূতিটা আসে সেটা হচ্ছে এই বিরাট বড় এক কৃষ্ণ গহ্বর, আমাদের যে মহাকাশ সেখানে কিন্তু আমাদের এই পৃথিবীটুকুই আমাদের সম্বল, এর বাইরে এখনও অবধি কোথাও যাওয়ার উপায় আমাদের কাছে নেই, এবং পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রাণের সন্ধান আছে কি না তাও কিন্তু এখনও অবধি অন্তত জানা যায়। সেটা কল্পবিজ্ঞান হোক, সেটা সাহিত্যে হোক, বিভিন্ন জায়গায় হয়তো আমরা দাবি করে থাকি, কিন্তু এখন অবধি এই পৃথিবীর বাইরে কোথাও প্রাণের পরিবেশ আছে কি না তা কিন্তু আমরা জানি না। তাই এই ভালো থাকার গল্প, ভালো রাখার গল্প দিয়ে সংবাদ সফর হবে, এবং তার সঙ্গে যেমন এই সংবাদ সফরে একটু ভালোবাসার কথাও হবে, একটু একদিন সঙ্গে থাকার কথাও হবে। রণজয় সৌরদীপ রয়েছে রাত 12টা অবধি সংবাদ সফর নিয়ে।

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর
1: 107 FM রেইনবো, তোমরা শুনছো আজ রাতে সংবাদ সফর। ঘড়িতে এই সময় রাত 10:50 হয়ে 22 সেকেন্ড, এখনও 1 ঘন্টা 10 মিনিট সময় রয়েছে। আমরা রয়েছি তোমাদের সাথে রণজয় এবং সৌরদীপ, অবশ্যই যেটা ভাবছো সেটা থাকবে 9903659992 তোমাদের পার্টিসিপেশন থাকবে অবশ্যই। কীভাবে তোমাদের পার্টিসিপেশন থাকবে, কী নিয়ে আজকে আমরা কথা বলবো মেসেজে হোয়াটসঅ্যাপে, সে কথা আমরা জানাবো, তবে আরও একটু সময় অপেক্ষা তারপরে।
2: আর একটা খবর থাকছে তোমার জন্য, যে খবরটা এই যে ভয়ঙ্কর গরম, হাঁসফাঁস করা গরমের মাঝে একটু বরফের দেশের খবর, এই খবরটা জন্য বেশি দূর যেতে হবে না, ঠিক আমাদের ওই ট্রেনে করে রক্সৌল গিয়ে তারপর বর্ডারটা পেরোলেই সেই খবরের জায়গায় চলে যাওয়া যাবে, অর্থাৎ আমাদের নেপাল। এই নেপালের এভারেস্ট অভিযান নিয়ে একটা বেশ রোমাঞ্চকর খবর রয়েছে আমার সামনে, যে নেপালে যারা এভারেস্ট আরোহণে যান তাদের নামের সূত্র কিন্তু তাদের শেরপাদের নামের সঙ্গেও আমাদের পরিচয় হয়ে থাকে, কারণ শেরপারাই এনশিওর করেন যাতে পর্বতারোহী এভারেস্ট সামিট করে নেমে আসতে পারেন। এবং এইরকমই একজন প্রবাদ প্রতিম শেরপা হলেন কামিরিতা শেরপা, নেপালের অন্যতম প্রবীণ এবং অভিজ্ঞ পর্বতারোহী, যার ওপরে ভরসা করে কিন্তু বহু বিখ্যাত ক্লাইম্বাররা তারা কিন্তু এভারেস্ট সামিট করে এসেছেন। এই 56 বছর বয়সী পর্বতারোহী কামিরিতা শেরপা, তিনি এই নিয়ে কতবার এভারেস্টে উঠলেন জানো? সংখ্যাটা শুনলে কিন্তু অবাক হতে হবে।
1: কতবার
2: তিনি এই নিয়ে এভারেস্টে উঠলেন? 32 বার। জাস্ট ভাবো, একবার এভারেস্টে উঠতে আমরা কত কিছু সাধ্য সাধনা করি, এত ট্রেনিং, এত প্রস্তুতি, এত কিছু, এদিকে কামিরিতা শেরপা 32 বার
1: অসাধ্য সাধন করে ফেলে
2: এক্স্যাক্টলি এভারেস্ট সামিট করেছেন। এবং তার এই সাফল্যে কিন্তু শুধু শেরপারা নয়, আনন্দিত নেপাল সরকার ও নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ তিনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন। এবং নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে তার, মানে কামিরিতা শেরপার যে কারিগরি দক্ষতা, অর্থাৎ পর্বতারোহণের যার নানা টেকনিক্যাল দিক নিয়ে তার যে প্রগাঢ় জ্ঞান, সেটাও কিন্তু তার এই সাফল্যের অন্যতম কারণ। তবে সত্যি এই রকম লেজেন্ডারি গল্প শুনলে কিন্তু একটু ইন্সপায়ার্ড লাগেই, তাই না বলো রণজয়?
1: অবশ্যই অবশ্যই,
2: মানে আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে একটু অনুপ্রেরণা খুঁজতে আমরা কিন্তু আমাদের এই পাশের কামিরিতা শেরপার এই সাফল্যের দিকেই আমরা তাকিয়ে থাকতে পারি। এরপর কি তাহলে আমরা একটু নচিকেতার গানে যাব, নাকি আমরা একটু লোপামুদ্রার গানে যাব, তুমি যা বলবে।
1: আপাতত লোপামুদ্রা,
2: লোপামুদ্রাই চলুক, তাই তো? একদম পরপর ব্যাক টু ব্যাক কিন্তু বাংলা গান আসছে তোমার জন্য। সংবাদ সফর 107 FM রেইনবোতে সৌরদীপ রণজয় রয়েছে তোমার সঙ্গে রাত 12টা অবধি, আর তুমিও কিন্তু কোথাও যাবে না, সংবাদ যেমন থাকবে তোমার জন্য কিন্তু সফর থাকবে, আর রণজয়ের প্রশ্নও থাকবে।

0: বলেছিলাম এই গানের আগে যে নচিকেতার এই গান থেকে আশা করি তোমরা অনেকেরই আমাদের এই চেনা গান কুয়াশা যখন, এবং সেখান থেকে বলেছিলাম যে আজকে আমরা কথা বলবো এখান থেকেই কিছু ভাবনাকে ভর করে। আমাদের মন অনেক সময় ভীষণভাবে ব্যাকুল হয়, মন কখনো ভারাক্রান্ত হয়, কখনো মন আমাদের তোলপাড় হয় বিভিন্ন কারণে, অশান্ত হয়ে ওঠে মন। আমাদের মনের মধ্যে এই মেঘরদ্দুরের খেলা চলতে থাকে। সেই জায়গা থেকে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয় আমাদের মনের মধ্যে, সেই সময় কিভাবে সেটাকে তুমি নিয়ন্ত্রণ করো, কিভাবে কন্ট্রোল করো। কেউ হয়তো গান ভালোবাসেন, কেউ হয়তো কবিতা ভালোবাসেন, কেউ হয়তো গল্পের বই ভালোবাসেন, কে কিভাবে মন ব্যাকুল হলে সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসো কার মাধ্যমে জানাও না আমাদেরকে। 9903659992 হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করো, জানাও তোমার ভাবনা বা কী কৌশলে নিজের মনকে তুমি ঠিক রাখতে পারো আজকের এই সময়ে।
1: আজকে তো এটাই একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে নিজের মনকে শান্ত রাখা, নিজের মনকে ঠিক রাখা এবং নিজের মনকে ভালো রাখা। এই ভালো রাখার তো কোনো বিকল্প নেই, এবং 107 FM রেইনবোর বিভিন্ন প্রোগ্রামে এবং এই সংবাদ সফরের আড্ডাও কিন্তু আমরা ভালো থাকার এবং ভালো রাখার কথা বলি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অল্প বিস্তর ভালো খবর দেওয়ারও চেষ্টা করি। একটা খবর কি ছোট্ট করে দিয়ে দেওয়া যায়? একটা খবর কিন্তু অল্প ছোট্ট করে আর কি, একদম অল্প করে দিয়ে দেওয়াই যায় যে আমাদের এই কলকাতার মুকুটে একটা নতুন পালক যোগ হয়েছে। তোমরা সকলেই জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ইউরোপ সফরে গিয়েছেন বা গিয়েছিলেন, ফিরে আসবেন। এই ইউরোপে তিনি নরওয়ে এবং বিভিন্ন নর্ডিক কান্ট্রিতে তিনি সফর করেছেন, এবং সেই নর্ডিক যে কান্ট্রিগুলো তার খুব কাছেই হচ্ছে উত্তর মেরু, এবং এই উত্তর মেরুতে গবেষণাটা এখন এই মুহূর্তে প্রত্যেক দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে, এবং ভারতও কিন্তু উত্তর মেরুতে গবেষণা করতে ভীষণভাবে উদ্যোগী, এবং সেই উত্তর মেরু স্ট্র্যাটেজিক কারণও কিন্তু খুব জরুরি আমাদের কাছে। সেই উত্তর মেরুতে গবেষণার জন্য একটি বিশেষ জাহাজ তৈরি করা হবে, যার নাম পোলার রিসার্চ ভেসেল, এবং সেটি বানানোর যে বরাত, সেই বরাত দেওয়া হয়েছে আমাদের এই কলকাতার, এই শহর কলকাতার ডিফেন্স প্রোডিউসার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে। তাদের সঙ্গে কিন্তু নরওয়ের কংসবার্গ সংস্থার যে জয়েন্ট কোলাবোরেশনে এই জাহাজ তৈরি হবে। এরকম ভালো খবর থাকছে তোমার জন্য আরও অনেক, এবং তার সঙ্গে তো ভালো গানও থাকছে, এবং রণজয় সৌরদীপ আরও অনেক খবরের নতুন নতুন দুনিয়া নিয়ে আসছে। তাই শুনতে থাকো, কোথাও যাবে না, একটা

0: ছোট্ট বিরতি এবং তারপর আবার ফিরে আসছি সংবাদ সফরের আড্ডা নিয়ে সৌরদীপ এবং রণজয়।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: সংবাদ সফরে রয়েছি সৌরদীপ, রণজয় তোমার সঙ্গে 107 FM রেইনবোতে। আর তোমার জন্য একটা প্রশ্ন তো রণজয় রেখেছে, কিন্তু এইবার একটা সংবাদের পালা। আমরা তোমায় বলেইছিলাম যে আমরা তোমাদের বেশ কয়েক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসব, তাই এইবার সংবাদের সঙ্গে সঙ্গে আমরা শটান চলে যাব পৃথিবী ছাড়িয়ে একেবারে মহাকাশে। কেন না, একটা বেশ ইন্টারেস্টিং খবর যে প্রায় দুটো স্কুল বাসের সমান বড় এক প্রকাণ্ড গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ধরনের খবর থাকলে একটা বেশ অ্যাপোক্যালিপটিক ফিল আসে যে এইবার পৃথিবীতে একটা বিরাট কিছু হয়ে যাবে, কিন্তু না, কোনো রকমের ভয়ের কোনো কারণ নেই, কারণ এই রকম সাইজের গ্রহাণু প্রায় পৃথিবীর চারপাশ দিয়ে বেরিয়ে যায়। এটা কী কারণের নিউজ, তার একটাই কারণ যে এই যে গ্রহাণুটি যেটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে, মানে বেসিক্যালি পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যাবে। জেনারেলি এই পাশ কাটিয়ে চলে যাওয়াটা একটা বেশ দূরত্ব দিয়ে হয়, কিন্তু বিজ্ঞানীরা যেটা বলছেন যে এই গ্রহাণুটি, যার নাম দেওয়া হয়েছে 2026JH2, এরকম একটা কোডেড নাম দেওয়া হয়েছে, এই গ্রহাণুটি কিন্তু পৃথিবীর খুবই কাছ দিয়ে চলে যাবে। সে খুবই কাজটা অবশ্য অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে কাজ, আমাদের এই মানে পৃথিবীর হিসেবে ধরলে সেটা অনেকটাই দূর, প্রায় 91,593 কিলোমিটার দূর দিয়ে সেটা পাস করবে, হুইচ ইজ গ্রহাণুর স্কেলে কিন্তু বেশ কাছে। কিন্তু বিজ্ঞানীরা যেটা বলছেন যে জেট প্রপালশন ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে, নাসার তরফে, যে এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই, রাদার যেটা চিন্তার জায়গা যে এটা এতটাই কাছাকাছি দিয়ে যাবে যে সেই দূরত্বে কিন্তু অনেক রকমের যে স্যাটেলাইটগুলো আর কি, যেগুলো আমাদের ওয়েদার আপডেট বা বিভিন্ন ধরনের GPS সিস্টেমকে রান করায়, সেই ধরনের স্যাটেলাইটের কাজে কোনো প্রভাব পড়বে কি না সেইটা এখন অবধি একটা এস্টিমেশনের চেষ্টা চলছে। কিন্তু রিচার্ড বেনজেল, একজন প্ল্যানেটারি সায়েন্টিস্ট, তিনি জানিয়েছেন যে এইরকম ব্যাপার সেটা রাদার নর্মাল, এটা কোনো অ্যাবনর্মাল কিছু নয়, ভয়ের কোনো কারণ নেই। এবং এরকমভাবে গ্রহাণুর পাস করে যাওয়ার ঘটনা খুব যে বিরল তাও নয়, বছরের বেশ কয়েকবার এরকম হয়। ইনফ্যাক্ট যারা একেবারে পাস করতে পারে না, অর্থাৎ যারা পৃথিবীর মাধ্যাকর্ষণ দিয়ে একেবারে কাছে চলে এসে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে, তখন তাদেরই আমরা রাতের আকাশে দেখি যে আগুনের মতো জ্বলে উঠে কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ উল্কাপাত। অনেক সময় অবশ্য তারা পৃথিবীতে আছড়ে পড়ে বটে, তবে সেটা খুবই রেয়ার ঘটনা, ফলে আতঙ্কের কিন্তু কোনো কারণ নেই।
1: আর যে কথা বলেছিলাম ইতিমধ্যে, কিন্তু বেশ কিছু মেসেজ আসতে শুরু করেছে হোয়াটসঅ্যাপে 9903653992। মন ব্যাকুল হলে তুমি কী করো, কীভাবে মনকে নিয়ন্ত্রণে নিয়ে আসো, ঠান্ডা করো, সেটাই কিন্তু জানতে চাইছি 107 FM রেনবো আজ রাতে সংবাদ সফরে তোমাদের কাছ থেকে। প্রথমেই চলে আসি মেসেজে। শ্রিয়া মুখার্জি বেহারা থেকে বলছেন, মন যখন খুব ব্যাকুল হয়ে যায় তখন কিছু কিছু প্রিয় গানই হয়ে ওঠে আমার সবচেয়ে বড় শান্তি। শরীরের ভেতরে যেন লুকিয়ে থাকে অদ্ভুত এক প্রশান্তি, যা ধীরে ধীরে মনের সমস্ত অস্থিরতাকে কমিয়ে দেয়। কখনো একটা নরম সুর, কখনো কিছু গভীর কথা, গান আমাদের না বলা অনুভূতিগুলো বুঝে ফেলে। তাই মন খারাপ হলে একটু সময় নিয়ে নিজের পছন্দের গান শুনি, দেখি ব্যাকুল মনটাও ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, ঠিক সন্ধ্যার নরম হাওয়ার মতো। আর মন ব্যাকুল হলে মাঝে মধ্যে হারমোনিয়াম বা পিয়ানো অথবা গিটার নিয়ে বাড়ির ছাদে বসে যায় গান গাইতে। শ্রিয়া মুখার্জি বেহালা থেকে তার অনুভূতির কথা জানিয়েছেন, দারুণ অনুভূতি। পরের মেসেজ ঈশানী বলছেন, আমার মন খারাপ হলে আমি গান শুনি। আর যে দাদারা কেমন আছো, আমরা ভীষণ ভালো আছি, তোমরাও মন খারাপ হলে এটা করতে পারো, বা আমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছে কিন্তু সৌরদীপ। ঈশানী কিন্তু কোথা থেকে

0: ঈশানির সাজেশন পেলাম সেটা কিন্তু জানা গেল না। অবশ্যই পরে যখন মেসেজ করবে জানাবে আমাদেরকে। মলয় রায় তিনি বলছেন, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি এই গরমে। খুব খুব গরম সত্যি, আমার যখন মন খারাপ হয় তখন আমি FM শুনি, আমার খুব ভালো লাগে। বাহ, FM-এর কথা বলছে, FM শুনে মন ভালো রাখে, বেশ। পরের মেসেজে চলে যাই, গোপালনগর পুরুলিয়া থেকে সুশান্ত সেনগুপ্ত। আমি রেডিও প্রোগ্রাম শুনলে, আবার রেডিওতে কোনো প্রশ্ন দিলে সেই উত্তর আমি যখন রেডিওতে বলতে পারি, সেই উত্তরটা যখন আমার নাম বলা হয় রেডিওতে, আমার মনে ভীষণভাবে শান্তি আসে। এভাবেই আমি শান্তিতে থাকি। অভিনব শান্তিতে থাকার কৌশল জানিয়েছেন গোপালনগর পুরুলিয়া থেকে।
1: এটা কিন্তু সত্যি অসাধারণ,
0: সুশান্ত সেনগুপ্ত। একদম একদম একদম, আমরা আসব তোমাদের কাছে, তোমাদের মেসেজে যারা এখনো পর্যন্ত মেসেজ করোনি। হাতে আর 35 মিনিটের মতো আমাদের সময় রয়েছে, চটপট কিন্তু জানাও। হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে 9903653992।
1: আর এর পরে তো একটা ক্লাসিক গান দিতেই হয়, যে গানটা সত্যি একটা কালজয়ী গান, যে গানের সত্যি কোনো তুলনা নেই, যে গানের কোনো বিকল্পও নেই। অঞ্জন দত্ত তোমার জন্য একটা অলমোস্ট এভারগ্রিন ক্লাসিক নিয়ে আসছে, আর সৌরদীপ রণজয় তো রয়েছে আরও খানিকক্ষণ, অন্তত রাত 12টা অবধি।

0: 4441139 চালু আছে কি আছে নেই সেটা আমরা জানি না, কিন্তু যে নাম্বারটা চালু আছে বলে আমরা জানি সেটা হচ্ছে 9903653992 আর 107FM রেইনবোতে রাত 12টা অবধি কিন্তু রণজয় সৌরদীপ তোমার সঙ্গে থাকছে। আর রণজয়, তোমার জন্য যে অসামান্য প্রশ্নটা রেখে যে নিজের মন ব্যাকুল হলে তাকে শান্ত করো কিভাবে, এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি আমাদের লিখে পাঠাতে থাকো, কারণ রাত 12টা অবধি কিন্তু 9903653992 এই নাম্বার খোলা থাকছে। পায়েল ব্যানার্জি লিখেছে বেলঘড়িয়া থেকে, মন ভালো রাখার চাবি আছে আমাদেরই হাতে, গানের ভেলায় ভাসি যখন নিঝুম এই রাতে, কবিতার এই আবেশ যেন মনকে শান্ত করে, শান্ত নদীর বাস তখন এই মনের ঘরে, মনটা তখন যেন আমার স্বর্গের পারিজাত, গানের ভেলায় ভাসি যখন নিঝুম এই রাত। বাহ, কবিতায় চমৎকার লিখেছে। পরে একটা ছোট্ট মেসেজ, রণজয় সৌর এই যে টপিকটা দিলে সেটা হলো কিছুটা মনটা অসহায় বেদনায় ভরা, আমার মনে আমাদের আজ বেঁচে আমার মনে হয় আমাদের আজ বেঁচে থাকাটাই একটা যুদ্ধ লাইফে, আমিও সারাদিন ঘরের কাজকর্মে ব্যস্ত, যখন মন খারাপ লাগে FM শুনি, টেলিভিশন দেখি, নিউজ সিরিয়াল নিউজ পেপার পড়ি, আমি সিনেমা দেখি কম, দিদির বাড়ি যাই, ওই আমার বন্ধু সব জায়গায়। অ্যান্ডি লিখেছে কলকাতা থেকে। এরপর তো রণজয়ের কাছে একটা গরমা গরম খবর একদম রেডি রয়েছে।
1: খবরের আগে একটু মেসেজে,
0: আচ্ছা আরো মেসেজ, ওকে,
1: এতগুলো মেসেজ আসছে ঘড়িতে সময়, যখন রাত 11:30 বেজে গিয়েছে, মেসেজগুলো একটু পড়ে নিই তারপরে।
0: হোক,
1: পরের মেসেজে, পৃথিবীর বিক্ষিপ্ত সময়ে মন যখন অশান্ত হয়ে ওঠে বা কোনো কারণে ব্যাকুল হয়, তখন সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ মনকে শান্ত করতে আমার হাতে আমার প্রিয় গিটারটাকে তুলে নিই, তারপর গিটারের তারে আঙুল স্পর্শ করে রেডিওতে বাজছে এমন কোনো গানের সঙ্গে কিংবা কোনো প্রিয় গানের ক্যাসেট বাজিয়ে গিটারে প্র্যাকটিস করি, তখন মন অন্যমনস্ক হয়ে গানের মধ্যে ডুবে যায়। বিশেষ করে সেই সময় শিল্পী নচিকেতা চক্রবর্তীর আমার প্রিয় সেই গানটি বাজিয়ে মনের শক্তি খুঁজে পাই, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। ভালো থাকবেন আপনারা, সপ্তর্ষি মজুমদার বড়ানগর থেকে তার অনুভূতির কথা জানিয়েছেন, অন্যরকম অনুভূতি, দারুণ লাগলো। পরের মেসেজ, সংবাদ সফরের শুরুতেই জানাই এই গরমে শীতল বাতাসের ন্যায় মিষ্টি স্নিগ্ধ ভালোবাসা, আমরাও পাঠিয়ে দিলাম, শীতল বাতাসের মতো করেই নেবেন আপনিও। আজ একটু দেরি করে সংবাদ সফরে সামিল হয়েছি, এটা ভীষণ ভুল হয়েছে, জরুরি একটি কাজে বাইরে গিয়েছিলাম, বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল সেই জন্য এই দেরি, পরের বার যেন এরকম না হয়। তবে মন এখন ব্যাকুল হয়ে যায়, যখন ব্যাকুল হয়ে যায় তখন মনে করতে থাকি ছোটবেলায় সেই সুন্দর মুহূর্তগুলোর কথা, যে কথাগুলো মনে করলে মন একদম ভালো হয়ে যায়। এখন মন ব্যাকুল হলে শুধু FM রেনবো শুনে ভুলে যাই মনের সেই ব্যাকুলতা। মাধাই দাস মহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, ধন্যবাদ। আর আজকে যে মিস্টেক হয়েছে, দেরি হয়েছে, সেটা যেন পরের বার না।
0: না না, মাধাইদা আমাদের রেগুলার লিসনার এবং মাধাইদা আমাদের সঙ্গে সব সময় থাকে, মাধাইদা খুব ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য।
1: এবার একটু বলতে হবে চাকরির বাজারের কথা, তো বলতেই হয়, কারণ আমাদের যেভাবে প্রযুক্তি এগিয়ে চলেছে, ডেভেলপমেন্ট হচ্ছে, কিছুদিন আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের বড় মেগা শো হয়ে গিয়েছে আমাদের আমাদের ভারতবর্ষে, এবং সেখান থেকে AI এর ক্ষেত্রে একটা বড়সড় বিপ্লবে সামিল হয়েছে গ্লোবালি আমাদের দেশ ভারতবর্ষ, কিন্তু কিছু

0: ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে এই কৃত্রিম মেধার বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এবার বিরাটভাবে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল মেটা। বিশ্বজুড়ে নিজেদের মোট কর্মী সংখ্যার প্রায় 10% অর্থাৎ প্রায় 8,000 কর্মী ছাঁটাই করতে চলেছে তারা। ইতিমধ্যে কর্মীদের ইমেল পাঠিয়ে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর মেটার এই কোপ প্রথম এসে পড়েছে সিঙ্গাপুর শাখার কর্মীদের উপর। যেটা জানা যাচ্ছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর 4:00 কর্মীদের ইমেল মারফত এই দুঃসংবাদ অর্থাৎ চাকরি যাওয়ার খবর জানিয়েছে জুকারবার্গের সংস্থা। অথচ চলতি বছরই কৃত্রিম মেধার পেছনে কোটি কোটি ডলার লগ্নির পরিকল্পনা রয়েছে মেটার, এর মধ্যেই কিন্তু দুঃখজনক গণছাঁটাইয়ের সিদ্ধান্ত। এই ছাঁটাইয়ের আগে বিশ্বজুড়ে মেটার মোট কর্মী সংখ্যা ছিল প্রায় 78,000। যদিও এই ঘটনা নতুন নয়, সম্প্রতি মার্কিন প্রযুক্তি সংস্থা ওরাকলও ভোরবেলা ইমেল পাঠিয়ে বিশ্বজুড়ে প্রায় 30,000 কর্মীকে রাতারাতি কাজ থেকে বাদ দিয়েছিল। ধাপে ধাপে বিভিন্ন দেশের কর্মীদের ছাঁটাইয়ের ইমেল পাঠাবে মেটা, যেটা জানা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন সহ একাধিক অঞ্চলের কর্মীদের বাড়ি থেকে কাজ করার বা ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। মেটার তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে, এই 8,000 কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আরও প্রায় 7,000 কর্মীকে নতুন কৃত্রিম মেধাভিত্তিক বিভাগে বদলি করা হবে। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে, সংস্থায় ম্যানেজারের পদ কমানো হচ্ছে যাতে ছোট ছোট দলের মাধ্যমে কাজ আরও দ্রুত করা যায়। মেটার এই সিদ্ধান্তের জেরে মূলত ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট বিভাগের কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানেই শেষ নয়, বছরের শেষের দিকে আরও এক দফায় ছাঁটাইয়ের আশঙ্কাও থাকছে। এই নতুন করে কর্মী নেওয়ার প্রায় 6,000 শূন্য পদ বাতিল করেছে মেটা। কর্তৃপক্ষ বলছে, যেটা ছোট ছোট দল তৈরি করে কাজ করলে কাজের গতি যেমন বাড়বে, তেমনই সংস্থার উন্নতিও সম্ভব হবে। যেটা নতুনভাবে বিতর্ক দানা বেঁধেছে, কৃত্রিম মেধাকে আরও উন্নত করার লক্ষ্যে কর্মীদের মাউসের নড়াচড়া এবং কিবোর্ডের টাইপিংয়ের উপর নজরদারি চালাতে একটি নতুন সফটওয়্যার ব্যবহার শুরু করেছে জুকারবার্গের সংস্থা। কর্তৃপক্ষের এই নজরদারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন কর্মীরা। এই ট্র্যাকিং বন্ধের দাবিতে ইতিমধ্যেই 1,000-এরও বেশি কর্মী একটি আবেদনে স্বাক্ষর করেছেন। আসলে গুগল এবং ওপেন এআই এর মতো প্রতিযোগী সংস্থাগুলোর সঙ্গে টেক্কা দিতে এখন কৃত্রিম মেধাকেই মূল লক্ষ্য করেছেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। চলতি বছরে তারা 125 বিলিয়ন থেকে $145 বিলিয়ন খরচের পরিকল্পনা করেছে, যার সিংহভাগই খরচ করা হবে কৃত্রিম মেধার পেছনে। সিলিকন ভ্যালিতে কৃত্রিম মেধার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী ছাঁটাইয়ের এই রোগ গ্রাস করেছে অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলোতেও। গত সপ্তাহেই সিসকো প্রায় 4,000 কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো প্রথম সারির বহুজাতিক সংস্থাগুলিও কর্মী ছাঁটাই করছে, নয়তো কর্মীদের ভিআরএসের পথে এগিয়ে দিচ্ছে। অর্থাৎ বিশ্বজুড়েই কিন্তু চাকরির ক্ষেত্রে আইটি ইন্ডাস্ট্রিতে এই আশঙ্কা তৈরি হয়েছে।
1: আমাদের দিনের শেষে পজিটিভ থাকতে হয়, কিন্তু এটা মেনে না নিয়ে উপায় নেই যে একটা অনিশ্চয়তার কালো মেঘ কিন্তু এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির চারপাশে রয়েছে এবং তার বাইরে হয়তো আমরাও নেই, কিন্তু আমাদের দিনের শেষে পজিটিভ থাকতেই হয়। কারণ কোথাও যখন সুযোগ হারিয়ে যাচ্ছে, আবার কোথাও কিন্তু সুযোগ তৈরিও হচ্ছে। হয়তো তৈরি হওয়ার খবরগুলো চট করে আমাদের কাছে আসে না, কিন্তু এটা মানতেই হয় যে এই সুযোগ হারাচ্ছে, এই যে অনিশ্চয়তার কালো মেঘ জেঁকে বসছে আমাদের চারপাশে, এটা কিন্তু আখেরে আমাদের এই অনিশ্চয়তার জীবনকেই কিন্তু আরও বেশি অনিশ্চিত করে তুলছে। তাই আমাদের ভালো থাকতে হবে, আমাদের কোনো মতে মনে জোর হারালে চলবে না, আমাদের পজিটিভ থাকতে হবে, এবং পজিটিভ থাকার সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছে ডানাগুলোকেও কিন্তু একটু ডালপালা মেরে ওড়ার সুযোগ দিতে হবে। তাই একটা ওই ইচ্ছে ডানার কথা নিয়েই যখন হলো, তখন একটা ইচ্ছে ডানার গানও হোক। রণজয় সৌরদীপ তো রয়েছে তোমার সঙ্গে একদম রাত 12টা অবধি, তাই ততক্ষণ অবধি ভালো ভালো যতটা সম্ভব গান এবং কিছু ভালো খবর তোমার জন্য ছেড়ে যাচ্ছি।

0: বারমুডা ট্রায়াঙ্গেলের কথা বলতে হয়, কারণ আমরা জানি যে এই বারমুডা নিয়ে আমাদের কল্পবিজ্ঞানের অনেক কিছু গল্প রয়েছে। দীর্ঘ প্রায় কয়েক দশক ধরে বিজ্ঞানীদের কাছে বড় রহস্য ছিল আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই বারমুডা ট্রায়াঙ্গেল। চারপাশে সমুদ্রতলের তুলনায় এতটা উঁচুতে কিভাবে টিকে থাকতে পারে একটি দ্বীপ, তা নিয়েই কিন্তু বিরাট কৌতূহল ছিল ভূতত্ত্ববিদদের মধ্যেও। কারণ বারমুডার আগ্নেয়গিরিগুলো প্রায় 3 কোটি বছর আগেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী এতদিনে দ্বীপটির ধীরে ধীরে সমুদ্রতলের কাছাকাছি নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। এবার মার্কিন বিজ্ঞানীদের একটি গবেষণা সেই রহস্যের উত্তর সামনে এনেছে। নতুন গবেষণার নেতৃত্ব দিয়েছেন কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং জেফ্রি পার্ক। তাদের মতে বারমুডার নিচে এমন এক বিশেষ ভূতাত্ত্বিক গঠন রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও এখনও পর্যন্ত দেখা যায়নি। বর্তমানেও বারমুডা আশপাশের সমুদ্রতলের তুলনায় প্রায় 1600 ফুট উঁচুতে অবস্থান করছে। এই অস্বাভাবিক ঘটনার কারণ জানতে বিজ্ঞানীরা পৃথিবীর বড় ভূমিকম্প থেকে তৈরি হওয়া সিসমিক তরঙ্গ বিশ্লেষণ করেছেন। এই তরঙ্গ পৃথিবীর ভেতর দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ঘনত্বের শিলার কারণে কখনো দ্রুত কখনো ধীরে চলাচল করে। সেই তথ্য ব্যবহার করে গবেষকরা বারমুডার নিচে প্রায় 20 মাইল গভীর পর্যন্ত ভূগর্ভের একটি ছবি তৈরি করেছেন। কি দেখা যাচ্ছে সেই ছবিতে? সেখানে দেখা যাচ্ছে সমুদ্রতলের ভূতত্ত্বের ঠিক নিচে প্রায় 12 মাইল পুরু একটি বিশেষ শিলাস্তর রয়েছে। এই শিলা আশপাশের ম্যান্টলের তুলনায় অনেক কম ঘনত্বের, ফলে এটি তুলনামূলকভাবে বেশি ভাসমান। বিজ্ঞানীরা মনে করছেন এই হালকা শিলাস্তর এক ধরনের ভেলার মতো কাজ করছে, যা বারমুডা ও তার আশপাশের সমুদ্রতলকে ভাসিয়ে রেখেছে। গবেষকরা মনে করছেন কোটি কোটি বছর আগে বারমুডার আগ্নেয় অতীতের সময় কার্বন সমৃদ্ধ শিলা ভূত্বকের নিচে প্রবেশ করে ঠান্ডা হয়ে জমাট বেঁধেছিল, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই উপাদানের উৎপত্তি সম্ভবত পৃথিবীর গভীরে সুপার কন্টিনেন্ট ফ্যাঞ্জিয়ার গঠনের সময়। উইলিয়াম ফ্রেজারের মতে বারমুডার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রচলিত ম্যান্টল প্লুম তত্ত্বের সঙ্গে পুরোপুরি মেলে না, তাই পৃথিবীর গভীরে আরও জটিল ও অজানা প্রক্রিয়া কাজ করছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এখন তারা বিশ্বের অন্যান্য দ্বীপের নিচেও একই ধরনের গঠন রয়েছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করছেন। এই গবেষণা শুধু বারমুডার রহস্যই উন্মোচন করেনি, বরং পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং ভূতাত্ত্বিক বিবর্তন সম্পর্কে নতুন প্রশ্নও তুলে দিয়েছে বিজ্ঞান মহলে।
1: সংবাদ সফর মানেই কিন্তু এরকম নানা অজানা রহস্যময় জিনিসের খবর, কারণ বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের ছোটবেলা থেকেই কিন্তু নানা রকমের কৌতূহলের জন্ম দিয়ে আসছে। আর তার সঙ্গে 9903653992 এই হটলাইন এখনও খোলা রয়েছে, তাতে যে মেসেজ এসছে সেগুলো আমরা একবার দেখব। যেমন একটা বেশ চমৎকার মেসেজ এসছে যে মন খারাপ হলে আমি বাচ্চাদের নানা ভিডিও দেখি, সেগুলো বেশ কিউট লাগে দেখতে, তা মানব শিশুই হোক বা পশু শিশু। আমার 2টি বেড়াল ছানা আছে, সারাদিন তাদের খুনসুটি দেখতেই চলে যায় এবং তাদের খুনসুটি দেখলে কিন্তু মন খারাপ থেকে অনায়াসে ভালো হয়ে যায়। লিখেছেন সুমিত্রা চ্যাটার্জি দমদম নাগেরবাজার থেকে। এটা কিন্তু সত্যি অসাধারণ, এটা মানে বাচ্চা বিড়াল ছানার খেলা দেখা সেটা কিন্তু সবসময় যাকে বলে কিউটনেস ওভারলোডেড। সময় কিন্তু আর বেশি নেই, প্রায় 11টা বেজে
0: কিন্তু মেসেজ আমাদের কিন্তু
1: এখনো রয়েছে। এক্স্যাক্টলি, আর 10 মিনিট হয়তো আমাদের সঙ্গে রয়েছে।
0: রাকেশ বলছেন, রাকেশ উলুবেরিয়া থেকে বলছেন, আমার যখন মন খারাপ থাকে তখন আমার অর্ধাঙ্গিনী তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে এবং ও আমাকে সাহায্য করে এবং এই জায়গা থেকে মন খারাপ থেকে সে বেরোতে পারে। বাহ, দারুণ একটা,
1: খুবই চমৎকার ব্যাপার।
0: মন খারাপ থেকে বিদায় মানে সেটাকে মুছে ফেলার জন্য অর্ধাঙ্গিনী ভরসা। ভালো, রাকেশ উলুবেরিয়া থেকে তার মনের কথা তিনি জানিয়েছেন। পরের মেসেজে চলে আসি দীপজ্যোতি। দীপজ্যোতি অধিকারী কৃষ্ণনগর থেকে বলছেন, আজ অনেকটা দেরিতে আসলাম, এটা ভীষণ ভুল করেছেন। তোমাদের কথা শুনে মনে হলো আজকের বিষয় মন খারাপের ওষুধ। আমার মন খারাপের একটাই ওষুধ, লং ড্রাইভ। আচ্ছা, আমার একটা বাইক রয়েছে, আমার মন খারাপ হলেই আমি বাইক নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার স্বপ্ন বাইকে করে লাদাখ যাওয়ার, সেখানে নাইট ক্যাম্প করে এক রাত থাকা এবং লাদাখের বিখ্যাত তারায় ভরা আকাশ একবার নিজের চোখে দেখা। বাহ, বাইক নিয়ে অনেক দূরে।

0: বেরিয়ে গিয়ে মন খারাপকে একদম কর্পূরের মতো উড়িয়ে দিতে পারেন দীপজ্যোতি, দীপজ্যোতি অধিকারী নদিয়া থেকে, তার স্বপ্ন সার্থক হোক। আমার মন খারাপ, দুশ্চিন্তা, কষ্ট, মানসিক চাপ সব কিছুর একটাই সমাধান, ঘুম।
1: এটা বেস্ট,
0: দারুণ,
1: এটা বেস্ট।
0: আমি যখন খুব দুশ্চিন্তা করি, মন খারাপ হয়, তখন আপনা থেকেই ঘুম পায়। ঘুম ভাঙলেই আবার সব নতুন করে শুরু করার আগ্রহ পায়। জয়দীপ, জয়দীপ রায় বাঘা যতীন থেকে মেসেজ করেছেন, দাদারা তীব্র দহনে তোমরা কেমন আছো? আমরা আছি, কাজ তো করতে হচ্ছে, তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, আমাদের গরম কিন্তু অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। আমার মন ব্যাকুল হলে নীরবে চলে আসি গঙ্গার পাড়ে, সঙ্গে নিয়ে আসি ভালো ভালো গানের টালি। নীরবে কিছুক্ষণ বসে থাকার পর গঙ্গার শীতল বাতাস আর ঢেউয়ের নাচনে মন আবার শান্ত স্নিগ্ধ হয়ে আসে। আবার ভালো বই পড়েও মন ব্যাকুল হওয়ার জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে পারি, ভালো করে তুলি মনকে। আজ দাদা মন এমনিতেই ভালো আছে, এর কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ISL বিজয়ী হয়েছি। জয় ওয়েস্ট বেঙ্গল। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছে, আর আজকের আনন্দ তো তার একদম মানে দারুণ উচ্চ,
1: একদম 22 বছর পরে আর্সেনাল EPL জিতেছে এবং ইস্ট বেঙ্গল ভারত সেরা হয়েছে, দারুণ খবর এটা,
0: বিরাট বিরাট। পরের মেসেজে চলে আসি, বললাম না মেসেজ এত এত বেশি করে মেসেজ এলে আমাদের মনটা যে কত ভালো হয়ে যায় সেটার কি বলবো। একটু আগে একজন বন্ধু বলল না যে এই গরমে কতটা কষ্ট, কিন্তু আমরা যখন এই স্টুডিওতে আসি এবং যখন আমরা আমাদের লিসেনারদের সঙ্গে মিট করি, কথা বলি, তাতে বাইরের যে রকম প্রতিকূল অবস্থায় থাকুক না কেন, ঝড় হোক, বৃষ্টি হোক, সাইক্লোন হোক, প্রচণ্ড গরম থাকুক, আমাদের কিন্তু মনটা ভালো হয়ে যায় ভীষণভাবে।
1: নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে
0: সবকিছুকে থোড়াই কেয়ার করে আমরা আমাদের কাজ চালিয়ে নিয়ে যেতে
1: পারি। এই মেসেজগুলো তো আমাদের ভালো থাকার একটা উপাদান আর কি।
0: পরের মেসেজে চলে আসি, যে মেসেজ করেছেন সৌরদীপ রণজয়, আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। আজ সংবাদ সফরে আপনাদের দুজনের থেকে অনেক কিছু তথ্য জানতে পারলাম, তাই আপনাদের অজস্র ধন্যবাদ। বেশ, জীবন চলেছে দেশ সীমাহীন চড়াই উত্তরাই, এসেছে বন্ধন, এসেছে মুক্তি, সোজা হয়ে চলেছে সর্বদাই। মাছ দরিয়ায় তরিখানি পড়লে গভীরে, হাল নাহি ছাড়ে মাঝি বাঁচিবার তরে, চেষ্টা করি সেই রূপ আমিও বারে বারে, খাতা কলম সঙ্গে নিয়ে বসে পড়ি টেবিলে, সাধ্যমতো ছন্দ মেলাই ছন্দ মনের অন্তরালে, কখনো হয় অর্থবিহীন, কখনো বড্ড অমিল, তবুও আমি লিখে যাই এক নতুন জগতে হই সামিল, দুঃখ বেদনা ঘুচে গিয়ে হৃদয়ে আসে পরম শান্তি, ঈশ্বরের কাছে করি প্রার্থনা দূর করো সব ক্লান্তি। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে মেসেজ করেছেন।
1: সময় কিন্তু আর একদম বেশি নেই, তাই ঝটপট আমাদের হাতে হয়তো আর মাত্র কয়েক মিনিট রয়েছে, তাই যাওয়ার আগে যতটা সম্ভব ভালো গান এবং কিছু ভালো কথা বলেই কিন্তু আপাতত আজকের মতো এই সংবাদ সফর আমরা শেষ করব। কিন্তু এখন আমরা রয়েছি বেশ খানিকটা সময়, সৌরদীপ রণজয় রয়েছে তোমার সঙ্গে 107 FM রেনবোতে।

0: ঘড়িতে সময় বলছে একদম শেষ মুহূর্তে আমরা, আর আজকে দারুণভাবে আমরা মেসেজ পেয়েছি যারা মেসেজ করেছেন, অবশ্যই তাদের নামটা একদম শেষ মুহূর্তে বলতেই হয়। যাদের মেসেজ আমরা আজকে পড়লাম, সুশান্ত সেনগুপ্ত তিনি পাঠিয়েছেন গোপালনগর পুরুলিয়া থেকে, মলয় রায় লেক টাউন কালিন্দী থেকে, ঈশানী কোথা থেকে পাঠিয়েছেন জানাননি, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া, আন্দি কলকাতা থেকে, সপ্তর্ষি মজুমদার বড়ানগর ডানলপ থেকে, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, দীপজ্যোতি অধিকারী কৃষ্ণনগর থেকে, রাকেশ উলুবেড়িয়া থেকে, সুমিত্রা চট্টোপাধ্যায় নাগেরবাজার দমদম থেকে, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর থেকে, সোমেন যাদবপুর থেকে এবং জয়দীপ রায় বাঘা যতীন থেকে মেসেজ করেছেন।
1: সংবাদ সফর আজকে এইখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমাদের হাতে একদম সময় নেই, ঘড়ি কাঁটা প্রায় মধ্যরাতে পৌঁছে গিয়েছে। এবং যেমনটা আমরা বলি যে সংবাদ সফর মানেই কিন্তু ভালো খবর, আর ভালো খবর মানেই সামান্য কিছু ভালো থাকার ঠিকানা, ভালো রাখার পরামর্শ এবং তোমাদের আমাদের সবাই মিলে ভালো থাকা ভালোবাসা। আবার কথা হবে, আবার কখনো দেখা হবে, কখনো আবার এই ধরনের ভালো খবর বিনিময় হবে, কিন্তু তুমি থাকবে সবসময় 107 FM রেইনবোর সঙ্গে, কারণ FM রেইনবো মানেই কিন্তু ভালো থাকার গান, ভালো থাকার আড্ডা। রণজয় সৌরদীপ আপাতত এখানেই বলছে টাটা, গুড নাইট,
0: শুভরাত্রি, ভালো থাকবেন সকলে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: অবশ্যই আপনাদের পছন্দের অনুরোধের গান 9903659992 এই নাম্বারের হোয়াটসঅ্যাপ এবং SMS এর অপেক্ষা থাকবে 107 MHz FM রেইনবো, এবং সেই অপেক্ষায় থাকতে থাকতে শুনতে কি চাও এর প্রথম যে গানটি শুনব শিপ্রা বসুর কণ্ঠে, একটি বাংলা গজল।

এসএমএস এবং হোয়াটসঅ্যাপ তো আসছে, তাই অনুরোধের গান শুরু করি। কৃষ্ণন্দ হালদার কুলপিদ চব্বিশ পরগনা থেকে অনুরোধ করেছেন দো দিল মিল রহে হ্যায় কুমার শানুর কণ্ঠে পরদেশ ছায়াছবি থেকে। তারপরের অনুরোধ কেরালা থেকে রাজীব কুমার ভূঁইয়া অনুরোধ করেছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে তোমার মনের মতো করে সাজিয়ে তুমি নাও, হীরক জয়ন্তী ছায়াছবির গান। এবং তৃতীয় অনুরোধ আজকের তন্ময় ভবানীপুর থেকে অনুরোধ করেছেন প্যার ইয়ে জানে কেসা হ্যায় সুরেশ ওয়াদকর এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে রঙ্গিলা ছায়াছবি থেকে। কৃষ্ণেন্দু হালদার, রাজীব কুমার ভূঁইয়া এবং তন্ময় আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: অনুরোধ তো আসছে তেমনি, আজকে আজকে ইস্ট বেঙ্গলের ভারত জয়ের সাফল্যকে উদযাপন করতে চেয়েছেন দুই শ্রোতাবন্ধু, সৌভিক সরকার কসবা হালতু থেকে।

শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে দুজনেই শুনতে চেয়েছেন ধন্য মেয়ে ছায়াছবির সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। অবশ্যই আজকের দিনটা এমনই আনন্দের দিন আমাদের অনেকের জন্যই, তো সেক্ষেত্রে এই গানটি তো অবশ্যই শোনাবো সৌভিক সরকার এবং শঙ্করচন্দ্র দে আপনাদের দুজনকে। তারপরের অনুরোধ বলি, নচিকেতার কণ্ঠে গান শুনতে চেয়েছেন একদিন ঝড় থেমে যাবে, গান শুনতে চেয়েছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে, এবং হাওড়া থেকে শ্যামল দত্ত শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রেম একবারই এসেছিল নীরবে। সৌভিক সরকার, শঙ্করচন্দ্র দে, জয়দীপ রায়, শ্যামল দত্ত আপনাদের চারজনের জন্য পরপর তিনটি গান।

সেজে ইংরেজ নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ তবু মানতে তো বাধা নেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: শুনতে কি চাও অনুষ্ঠান 107 মেগাহার্টজ FM রেইনবো, আর এই অনুষ্ঠানের অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে এলাম গানে গানে, তবে অনুরোধ তো আসছে, তাই চেষ্টা করছি অনুরোধ রাখার। রমা দত্ত বেলতলা রোড থেকে গান শুনতে চেয়েছেন অনুপম রায়ের কণ্ঠে, কিলবিল সোসাইটি ছায়াছবির গান। অঞ্জন দত্তের কণ্ঠে গান শুনতে চেয়েছেন শ্রীমান ভার্সেস শ্রীমতী ছায়াছবি থেকে, গান শুনতে চেয়েছেন সেলিম হুগলির গোড়াপ থেকে। এবং তারপরের অনুরোধ কিশোর কুমারের কণ্ঠে পথের শেষ কোথায়, শ্যামল গাঙ্গুলি ভবানী

বাড়ি থেকে পালিয়ে রঞ্জনা সেন হয়ে গেল রঞ্জনা রায়, লাল নীল সংসার গোছাতে গোছাতে তার কেটে গেল।

করে, রোজ তাকে আশ্বাস দেয়। তবু বাড়ছে সুগার, বাড়ছে প্রেশার, বাড়ছে মাথা গরম। চন্দন ঘোষ হাসতে ভুলে

দেখো কত কত রঞ্জনা চন্দন ঘোষ আছে, কত কত মালা বোস, যারা সংসার করতে চেয়েছিল করে গেছে শুধুই আপোষ। মনের ভেতরের স্বপ্নগুলো গেছে হারিয়ে কে জানে কখন, চেপে রাখতে রাখতে অনেক কথা হারিয়ে গেছে যৌবন।

সময় তো শেষ হয়ে আসছে, এর পরের অনুরোধের কথা বলি। পরের অনুরোধ রাকেশ কুন্তি, জালাল সি, জালাল সি বা জালাল সি, আমি নামটা হয়তো ঠিক পড়ছি না, আমি জানি না, রায়ের বাগান থেকে অনুরোধ করছেন উৎপলা সেনের কণ্ঠে পাখিদের ওই পাঠশালাতে এই গানটি। এবং তারপরের অনুরোধ করছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, গানটির অনুরোধ করছেন সঞ্জীব চক্রবর্তী। এবং দত্তপুকুর থেকে এই দুটি গান এখন আমাদের অনুরোধে রয়েছে, রাকেশ এবং সঞ্জীববাবু আপনাদের দুজনের জন্য পরপর দুটি গান।

ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায়।

আজকের শুনতে কি চাও অনুষ্ঠানের শেষ অনুরোধ রাজকুমার দত্ত মহেশতলা থেকে অনুরোধ করেছেন মাসুম ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে তুজসে নারাজ নেহি জিন্দেগি। এই গানটির সাথে সাথে আজকের শুনতে কি চাও থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী ডালিয়া রাহুত। শুনবেন মিশ্র খামাজ ঠুমরি, মিশ্র পিলু দাদরা, তবলায় পার্থ মল্লিক, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। মিশ্র খামাজ ঠুমরি, মিশ্র পিলু দাদরা, পরিবেশনায় শিল্পী ডালিয়া রাহুত।

এতক্ষণ শুনছিলেন ঠুমরি ও দাদরা শিল্পী ডালিয়া রাহুদ। সুররঞ্জনীতে এরপরে শুনবেন সরোদ শিল্পী শ্রী গঙ্গোপাধ্যায়, শুনবেন রাগ চন্দ্রকোষ, তবলায় অভিষেক চ্যাটার্জি। চন্দ্রকোষ রাগে সরোদ, পরিবেশনায় শ্রী গঙ্গোপাধ্যায়।

এতক্ষণ চন্দ্রকোষ রাগে শরদ পরিবেশনায় শ্রী গঙ্গোপাধ্যায়। শুনলেন শরদ, এবং এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।

স্টুডিও ঘড়ি বলছে রাত 2:13, অর্থাৎ সময় হিন্দি ছায়াছবির গান আপকে লিয়ে এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি তপারুতি এবং আজকে শুনব নাইনটিজ কিছু নস্টালজিক হিন্দি ছায়াছবির গান। প্রথম গান শুনব দিলসে ছায়াছবি থেকে, মহালক্ষ্মী আয়ার এবং উদিত নারায়ণের কণ্ঠে।

এরপরের গান শুনব দামিনী ছায়াছবি থেকে কুমার শানু এবং সাদনা সরগমের কণ্ঠে, তারপরের গান রোজা ছায়াছবি থেকে চিত্রা এবং হরিহরনের কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

দেখতে দেখতে প্রায় অর্ধেক সময় পেরিয়ে এলাম প্রথমার্ধের। আপকে লিয়ের নাইনটিজের গান নিয়ে আজকে আমি তপারতি আপনাদের সঙ্গে, এবং এর পরের যে গান শুনব কুমার শানু এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে দুশ্মন ছায়াছবি থেকে, তারপরের গান এসপি বালসুব্রহ্মণ্যমের কণ্ঠে সাজন ছায়াছবি থেকে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: আপনাকে লিয়ে প্রথম ঘন্টার একদম শেষ মুহূর্তে এসে পৌঁছলাম, তাই বিদায় নেব আজকের প্রথম ঘন্টা থেকে। আমি তপারতি, দ্বিতীয় ঘন্টা থেকে আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। যেতে যেতে গান শুনব চাচি চার ছবিস ছায়াছবি থেকে রেখা ভরদ্বাজের কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি তপারতি বিদায় নিচ্ছি আপনাকে লিয়ে থেকে। আপনারা সকলে খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে এখন রয়েছে আমি উজ্জ্বল। সময় স্টুডিওর ঘড়িতে রাত 3টে বেজে গিয়েছে। ভবিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রথম গান মাসুম ফিল্ম থেকে, গুলজারের লেখা এবং মদন মোহনের সুরে।

জগজিৎ সিং এবং চিত্রা সিং এর কণ্ঠে শুনছি গান এই মুহূর্তের ফিল্ম ভাবনা। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান 107 FM রেনবো।

पंकज उदासर कंठे गान चुनछी पॉरेट फिल्म ये दिल लगी।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। স্টুডিওর ঘড়ি বলছে 3:59 হয়ে 49 সেকেন্ড। ভোর 4টে ভোরাই, মাফ করবেন, প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথম শুনব সেতার বাদন, শিল্পী পার্থ বোস, তবলায় চিরঞ্জিত মুখার্জি, রাগ আহির বিভাষ।

আহির্বিভাস রাগে সেতার বাদন শুনলেন শিল্পী ছিলেন পার্থ বোস, তবলায় চিরঞ্জিৎ মুখার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেনবোয়ে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে গিটার বাদন শিল্পী রতন ভারতী, রাগ বৈরাগী, তবলায় অশোক মুখার্জি এবং তানপুরায় কোয়েল সাহা, রাগ বৈরাগী।

0: এতক্ষণ গিটারে শুনলেন রাগ বৈরাগী, শিল্পী ছিলেন রতন ভারতী, তবলায় অশোক মুখার্জি এবং তানপুরায় কোয়েল সাহা। প্রভাতি আজ এই পর্যন্তই। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন 107 FM রেনবোয় শুনতে পাই ভোর ঠিক 4টে থেকে। ভোর 5টায় শুক্র শনি রবি প্রতিদিন আপনাদের প্রিয় অনুষ্ঠান ভোর 5টায় চিরন্তনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
0: কিছু কথা আছে যেগুলো চিরকালীন। অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোয় প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 22শে মে, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, চিন্তাভাবনা, রোজকার মতো আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ বায়োডাইভার্সিটি ডে, জীববৈচিত্র্য দিবস। এই জীববৈচিত্র্য দিবস মানে আমাদের চারপাশের যত রকমের জীব রয়েছে, বিচিত্র এবং তাদের বৈচিত্র্য, সবাইকে নিয়েই কিন্তু আমাদের জগৎ। এই পরিপ্রেক্ষিতে একটা খুব সুন্দর ছোটবেলাকার পড়া গল্প আপনাদেরকে শোনাব। কোন গল্প, কার লেখা, সেগুলো পরে আসছে। তবে এই মুহূর্তে শুরু করছি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের একটি গান দিয়ে। এই যে আকাশ আলোয় ভরল, আমারও তো কিছু কাজ থাকে, আমি আকাশ ভরব গানে। ঠিক যেমনিভাবে চারপাশের সব কিছু আমার প্রাণশক্তির উপকরণ আমাদেরকে পৌঁছে দিচ্ছে, ঠিক তেমনি করে আমরাও যেন তাদেরকে সুরক্ষার মধ্যে রাখতে পারি। আসলে তাদেরকে আলাদা করে সুরক্ষা রাখার কোনো প্রয়োজন হয় না, কারণ প্রকৃতি নিজেকেই নিজেকে সুরক্ষিত করে। আমরা শুধু তাকে যেন ধ্বংস না করি, এইটুকুই আমাদের ঔচিত্য। এই মুহূর্তে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

আমাদের খুব ছোটবেলায় একটা গল্প আমরা পড়েছিলাম পাঠ্য বইয়ে, ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা চিত্রগ্রীবের ওড়ার শিক্ষা। আসলে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং প্রকৃতিকে দেখতে পারা, চিনতে পারা, সেই নিয়ে খুব সুন্দর একটা ছোটবেলাকার স্মৃতি। সেই গল্পটাই আপনাদেরকে শোনাব। আসলে সেটা একটি গল্প হিসেবে প্রকাশিত হলেও সেই গল্পটি কিন্তু একটি বইয়ের একটি অংশ ছিল। চিত্রগ্রীব ছিল তার নাম এবং সেটি এখানে নয়, আমেরিকায় প্রকাশিত হয়েছিল। সেটি নিয়েও কিন্তু একটা বিশাল গল্প আছে, যদি সম্ভব হয় সে গল্পও শোনাব নিশ্চয়ই। তবে এই মুহূর্তে চিত্রগ্রীব গল্পটি। আমার এক বন্ধুর নাম ছিল কবি, সে একটি হাতি। অপর বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব, সে একটি পায়রা। চিত্রিত বা রঙিন গ্রীবা বলেই তার নাম ছিল চিত্রগ্রীব। অবশ্য চিত্রগ্রীব এমন রঙিন ঝিকমিকে গলা নিয়ে ডিম থেকে বার হয়নি, হপ্তার পর হপ্তা ধরে তার পালক গুজিয়েছে। তার বয়স 3 মাস পূর্ণ হবার আগে একরকম আশাই ছিল না যে তার গলার রোঁয়ায় এমন জৌলুস বার হবে। কিন্তু সে যাই হোক, জৌলুস যখন বার হল তখন শহরে আর তার জুড়ি মিলল না। যদিও শহরের ছেলেদের 2টি 10টি নয়, মোট 40,000 পায়রা ছিল। প্রথমে চিত্রগ্রীবের মা বাপের কথা বলি শোনো। তার বাপ ছিল এক গেরোবাজ, সে বিয়ে করেছিল তখনকার এক সেরা সুন্দরী পায়রাকে। এক পুরনো বনে দিয়ে হরকরা বংশে সেই সুন্দরীর জন্ম। তাই চিত্রগ্রীব পরে যুদ্ধ ও শান্তির সময় হরকরার কাজে এত কৃতিত্ব দেখাতে পেরেছিল। মায়ের কাছ থেকে সে পেয়েছিল বুদ্ধি, আর বাপের কাছ থেকে পেয়েছিল সাহস আর তৎপরতা। তার উপস্থিত বুদ্ধি এমন প্রখর ছিল যে কখনো কখনো সে বাজ পাখির আক্রমণ এড়িয়েছে শেষ মুহূর্তে শত্রুর মাথার উপর দিয়ে ডিগবাজি খেয়ে। যাই হোক, সেসব যথাসময়ে যথাস্থানে বলবো। যদিও আমি জানি না আজকে আমি আপনাদের সে কথাগুলো বলে উঠতে পারবো কি না, কারণ আজকে তো আমি প্রথম পর্বটা পড়ব। চিত্রগ্রীব তখন ডিমের মধ্যে, তখন সে অল্পের জন্য কি মাজনটা বেঁচেছে একবার শোনো। সেদিনের কথা কখনো ভুলব না। সেদিন আমারই দোষে তার মায়ের পাড়া 2টো ডিমের একটি ভেঙে গেল। আমার ভীষণ বোকামি তাতে আর সন্দেহ নেই, এখন সেজন্যে দুঃখ হয়। কে জানে, হয়তো সেই ভাঙা ডিমের সঙ্গে জগতের সবচেয়ে সুন্দর পায়রাটি ধ্বংস হয়ে গেল। ব্যাপারটি হয়েছিল কি, আমাদের বাড়ির 4তলা উঁচু, তার ছাতের ওপর পায়রার ঘর। ডিম পাড়ার কয়েকদিন পরে পায়রার খোপটি সাফ করব বলে স্থির করলুম। চিত্রগ্রীবের মা ডিমের ওপর বসে তা দিচ্ছিল, তাকে আস্তে আস্তে তুলে ছাতের ওপর আমার পাশে রাখলুম। তারপর ডিমগুলো একে একে সন্তর্পণে তুলে পাশের খোপে খুব সাবধানে রেখে দিলুম। খোপের মেঝে শক্ত কাঠের, তার উপরে খড়কুটো

কিছুই ছিল না। তারপর আঁতুর খোপের আবর্জনা ফেলতে শুরু করলাম। সে কাজ শেষ হলে একটি করে ডিম বার করে নিয়ে যথাস্থানে রাখতে আরম্ভ করলুম। তারপর হাত বাড়িয়ে অপর ডিমটি আলগোছে যখন বেশ বাগিয়ে ধরলুম, ঠিক সেই সময় আমার মুখের ওপর কি একটা ঝপাত করে এসে পড়ল। মনে হলো যেন ঝড়ে ছাদ ধ্বংস হয়ে পড়েছে। চিত্রগ্রীবের বা প্রাণপণ শক্তিতে তার ডানা আমার মুখে আছড়েছে। শুধু তাই নয়, তার একটি পায়ের নোখ আমার নাকের ওপরে। ব্যথায় কাতর হয়ে হকচকিয়ে গিয়ে কেমন যেন ডিমটা হাত থেকে পড়ে গেল, টের পেলুম না। পাখিটাকে মাথা ও মুখের ওপর থেকে ঝেড়ে ফেলতেই তখন ব্যস্ত ছিলুম। সে যখন উড়ে পালালো তখন দেখি ছোট্ট ডিমটা আমার পায়ের কাছে গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ে আছে। আর সেই কুঁয়ার গোবিন্দ বাপের ওপর যেমন, তেমনি নিজের ওপরও বিষম রাগ হলো। নিজের ওপর কেন না, পাখির বাপের আক্রমণের জন্য আমার প্রস্তুত থাকা উচিত ছিল। সে ভেবেছিল আমি ডিম চুরি করছি। আমার মতলব না জেনে আমাকে বাধা দেবার জন্য সে নিজের জীবন বিপন্ন করেছিল। অতএব পাখিদের ডিম পাড়ার সময় যদি কখনো পাখির বাসা সাফ করতে যাও, তবে হঠাৎ আক্রমণের জন্য কিন্তু প্রস্তুত থেকো। দেখুন কি সুন্দর করে, মানে জীবনের প্রতিটি পরতে মানুষ তার সঙ্গে অন্য প্রাণী, তাদের একটা সম্পর্ক আমাদের চারপাশে তো গড়েই ওঠে। সেই সম্পর্কগুলোকে নিয়ে একটা ছবি তৈরি হচ্ছে, কত ডিটেলসে। আরেকটু এগোনো যাক গল্পটা। এখন আবার আমাদের গল্প শুরু করা যাক। চিত্রগ্রীবকে জগতে আনবার জন্য কবে ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে সে কথা তার মায়ের অজানা নয়। বাপ পাখি যদিও সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত প্রতিদিন ডিমে তা দেয়, তবুও সে বোঝে না কখন তার বাচ্চা জন্মাবে। মা পাখি ছাড়া আর কেউ সে খবর পায় না। সেই জন্যই তো মায়েরা মা, তাই না? কি সুন্দর করে ধনগোপাল মুখোপাধ্যায় সেই ছবিটা তুলে ধরেছেন। আমরা এখনো বুঝি না কিরকম সেই বেতার খবর যার দ্বারা সে বুঝতে পারে ডিমের খোলার মধ্যেকার হলদে আর সাদা জিনিস পাখির ছানায় পরিণত হয়েছে। সে আরও জানে কেমন করে ঠিক জায়গায় ঠোক্কর দিতে হবে যাতে করে ডিমের খোলটি ভেঙে যাবে, অথচ বাচ্চার কিছুমাত্র ক্ষতি হবে না। আমার কাছে এ যেন এক অলৌকিক ব্যাপার। সত্যি একটা বাচ্চা ছেলে কত নির্দিষ্টভাবে, সুচারুভাবে, নিপুণভাবে জীবনের প্রতিটি কাজকে লক্ষ্য করে, দেখে, তার থেকে কিছু সিদ্ধান্ত নেয়, তার থেকে কিছু সিনথেসিস করে। এটাই কিন্তু জীবন। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের অনেক রেডিমেড সলিউশন হাতে তুলে দিই বা তাদেরকে বলি এই হচ্ছে ওই হচ্ছে। তাদেরকে নিজেদের দেখতে শেখানো খুব জরুরি। গল্পে ফেরা যাক। এমনিভাবেই তো চিত্রগ্রীবের জন্ম হলো। ডিম পাড়ার আন্দাজ দিন কুড়ি পরে লক্ষ্য করলুম মা পাখি ডিমের ওপর আর বসে নেই। বাড়ির ছাদের ওপর থেকে যতবারই বাপ পাখি উড়ে এসে ডিমের ওপর বসতে চায় ততবারই মা তাকে ঠুকরিয়ে তাড়িয়ে দেয়। অবশেষে বাঘ বকবকুম করে ডেকে ডেকে জিজ্ঞাসা করলে আমায় তাড়িয়ে দিচ্ছ কেন, তাড়িয়ে দিচ্ছ কেন? উত্তরে মা তাকে আরও ঠোকরাতে লাগলো। তার মানে লক্ষ্মীটি যাও যাও এখন, দেখছো হাতে এখন মস্ত কাজ। তখন বাপ উড়ে গেল। আমার ভাবনা হলো, সন্দেহ হলো, আচ্ছা ডিমটা হয়তো ফুটবে না, কিন্তু ফোটা যে চাই, নইলে আমার শান্তি কোথায়? কৌতূহল ক্রমেই বেড়ে চলল। পায়রার খোপের ওপর থেকে আর চোখ ফেরাতে পারি না। এমনি করে এক ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। দ্বিতীয় ঘন্টারও প্রায় তিন ভাগ কাবার হলো। এমন সময় তার মাথা একদিকে ফিরিয়ে কি যেন শুনতে লাগলো, সম্ভবত সেই ডিমের মধ্যে একটা নড়াচড়ার শব্দ। তারপরে সে যেন একটু চমকে উঠল। মনে হলো তার সারা দেহের মাঝ দিয়ে একটা কাঁপুনি বয়ে গেল। সঙ্গে সঙ্গে সে যেন মন স্থির করে ফেললে, এইবার সে মাথা তুলে টিপ করলে। ঠোঁটের দুটি আঘাতে সে ডিমের খোলা ফাটিয়ে ফাঁক করে ফেলে তার ভেতর দিয়ে দেখা গেল এতটুকু একটি পাখি। সবটাই যেন ঠোঁট আর এক রত্তি কম্পিত দেহ। তার মার দিকে

বাতাস তার চারপাশ দিয়ে বয়ে যেত, তবুও তাকে ওড়ার নেশা ধরাতে পারত না। আমাদের ছাতের বর্ণনা দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ছাদের চারপাশে পাকা পাঁচিল, 14 বছরের ছেলের মতো উঁচু। এই বাধা থাকায় ঘুমের ঘরে কেউ ঝুলে বেড়ালেও চারতলা ছাতের উপর থেকে পড়বার সম্ভাবনা ছিল না। গ্রীষ্মের রাতে আমরা সকলেই প্রায় এই ছাতের ওপর ঘুমতুম। প্রতিদিন সেই পাকা পাঁচিলের ওপর চিত্রগ্রুপকে বসিয়ে দিতুম, বাতাসের পানে ফিরে ঘণ্টার পর ঘণ্টা সে সেখানে বসে থাকত, ব্যাস ওই পর্যন্তই। একদিন ছাদের ওপর কতগুলো পায়রা মটর ছড়িয়ে দিয়ে লাফিয়ে লাফিয়ে সে তাকে খেতে অনুরোধ করলাম, ইঙ্গিত করলাম। জিজ্ঞাসু দৃষ্টিতে সে আমার পানে কিছুক্ষণ তাকালো, আমার দিকে ফিরে সে আবার মটরগুলোর পানে নিচু হয়ে দেখতে লাগলো। কয়েকবার এরকম করলে শেষ পর্যন্ত যখন নিশ্চিত বুঝতে পারলে ওই সুখাদ্যগুলো আমি তাকে মুখে তুলে ধরব না, তখন সে পাঁচিলের ওপর হেঁটে বেড়াতে লাগলো, মাঝে মাঝে দুহাত নিচে মটরগুলোর পানে গলা বাড়িয়ে বাড়িয়ে। মন স্থির করতে না পেরে প্রায় 15 মিনিট যন্ত্রণা ভোগ করার পর সে লাফিয়ে পড়ল। দুই পা ছাতের ওপর যেই লাগা অমনি বন্ধ ডানা ছড়িয়ে বিলকুল খুলে গেল। তারই উপর ভর দিয়ে মটরগুলোর ওপর সে তাল সামলে স্থির হয়ে দাঁড়ালে, কেরামতি বটে। সেই সময় নাগাদ তার পালকের রঙের বদল চোখে পড়ল, একটা ফিকে নীলের জায়গায় সর্বাঙ্গ যেন সমুদ্রের মতো ঝিকমিক করে উঠল। হঠাৎ একদিন সকালে দেখি তার গলা ঝিকমিক করছে রামধনুর 7টা রঙের গুটির মতো। এইবার সব সেরা কাজ, ওড়ার সময় এলো, প্রথম শিক্ষা দেবে তার বাপ মা। আমিও সাধ্যমতো শেখাতে লাগলুম। প্রতিদিন কয়েক মিনিটের জন্য আমি তাকে কবজির ওপর বসাই, তারপর হাতখানা অনেকবার ওপর নিচ করে দোলাতে থাকি। সে অস্থির দাঁড়ের ওপর আপনাকে স্থির রাখবার চেষ্টায় তাকে ঘন ঘন ডানা খুলতে আর বন্ধ করতে হয়, এতে তার উপকার হয়। কিন্তু আমার শিক্ষার ওখানেই শেষ। হয়তো তোমরা জানতে চাইবে এত তারা কিসের, ওরার শিক্ষায় সে পিছিয়ে আছে। তার বয়সে সাধারণত পায়রা উঠতে পারে, তারপর আষাঢ় মাসের বর্ষার শুরু, তখন তার পক্ষে অনেক দূর পর্যন্ত ওড়া সম্ভব হবে না। তাই যত শীঘ্র সম্ভব তাকে দিকছে নেবার চেষ্টা করছিল। যাই হোক, জ্যৈষ্ঠ মাস শেষ হবার অনেকদিন আগেই তার বাপ ছেলের শিক্ষার ভার নিলে। সেদিন সারাদিন দক্ষিণা বাতাস শহরের উপরকার আকাশ তপ্ত হতে পারেনি, বাতাসে সেই সব মাত্র থেমেছে। আকাশ স্বচ্ছ নির্মল, উজ্জ্বল নীলকান্ত মনির মতো, চারিদিক এমন পরিষ্কার যে অনেক দূর পর্যন্ত শহরের গৃহজোড়া দেখা যাচ্ছে। আরও দূরে মাঠ বাগান শস্যক্ষেত নজরে পড়ছে। বেলা প্রায় 3টের সময় চিত্রগ্রীব ছাতের পাকা পাঁচিলের ওপর রোদ পোহাচ্ছিল, তার বাপ উড়ে বেড়াচ্ছিল, নেমে এসে ঠিক তার পাশে বসল। ছেলের পানে কেমন একটা অদ্ভুত রকমের সে চাইলে, তার মানে হচ্ছে যেন বলি, ও কুরের সর্দার, বয়স তো প্রায় 3 মাস হলো, এখনো ওরবার সাহস হয় না, তুই কি বল দেখি, বাইরা না কেঁচো? কিন্তু গাম্ভীর্যের অবতার চিত্রগ্রীব কোনো জবাব দিলে না, স্থির হয়ে বসে রইল। দেখে বাপের অসহ্য বোধ হলো, সে পায়রার ভাষায় বক বক বক বক বক করে ছেলেকে ভৎসনা করতে শুরু করল। বকুনি এড়াবার জন্য চিত্রগ্রীব যতই সরে বসে, বাপও ততই এগিয়ে যায়, ডানার ঝাপড় দিয়ে বকবকানিও চলতে থাকে। চিত্রগ্রীব কেবলই সরে বসতে থাকল। বুড়ো কিন্তু তাকে নিরস্ত হলো না, সেও তার সঙ্গে লেগে রইল, বকুনির মাত্রাও বেড়ে গেল। ছেলেকে ঠেলতে ঠেলতে পাঁচিলের শেষ প্রান্তে এমন জায়গায় উপস্থিত করলে যে ছাতের ওপর থেকে গড়িয়ে পড়া ছাড়া তার আর উপায় রইল না। হঠাৎ বাপ ছেলের হালকা দেহের ওপর নিজের দেহের সমস্ত ভার দিয়ে ঝুঁকে পড়ল। চিত্রগ্রীবের পা গেল ফসকে, আধফুট পড়তে না পড়তেই সে তার ডানা মেলে উঠতে শুরু করল। সকলের পক্ষে কি আনন্দের কথা, তার মা নিচে জলে ডুব দিয়ে বৈকালের প্রসাধন সম্পন্ন করছিল, ব্যাপার দেখে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে এসে ছেলের সঙ্গে উঠতে শুরু করল। ছাতের ওপর অন্তত 10 মিনিট চক্রাকারে উড়ে তারা নেমে এল। ছাতে পৌঁছে মা দস্তুর মাফিক ডানা গুটিয়ে স্থির হয়ে বসল। কিন্তু চিত্রগ্রীবের অন্য কথা, ছোট ছেলে ঠান্ডা গভীর জলে গিয়ে পড়লে যেমন ভয় পায়, এরও তেমনি অবস্থা। তার সারা দেহ কাঁপছে, নেমে এসেও ছাতের ওপর পা পাততে পারছে না। তাল সামলাবার জন্য ডানা ঝটপট করে সে পিছলে বেড়াতে লাগলো, পায়ে যেন চাকা বাঁধা আছে। শেষে দেয়ালের এক পাশে ধাক্কা খেয়ে সে থেমে গেল, আর অমনি চট করে তার ডানা গেল মুড়ে। যেমন করে আমরা পাখা বন্ধ করি,
উত্তেজনায় সে হাঁপাচ্ছে।